আজ রবিবার 15ই ভাদ্র 1948 শকাব্দ, 6ই সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 19ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 5:22:18, সূর্যাস্ত 5:47:38। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57:08।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। আকাশবাণী কলকাতা, একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের সংবাদ, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্সে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্সে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্সে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্সে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্সে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্সে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন সুভাষিত অনুষ্ঠানে শুনবেন বাইবেল থেকে পাঠ।
1: হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও পূর্ণ হোক। যে খাবার আজ আমাদের দরকার তা আজ আমাদের দাও, তোমরা যদি তাদের ক্ষমা করো তবে স্বর্গে তোমাদের পিতা তোমাদের ক্ষমা করবেন, কিন্তু তোমরা যদি লোকদের দোষ ক্ষমা না করো তবে স্বর্গে তোমাদের পিতাও তোমাদের পাপ ক্ষমা করবেন না। ঈশ্বরের উদ্দেশ্যে বেদীর ওপর তোমার নৈবেদ্য উৎসর্গ করার সময় যদি মনে পড়ে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কিছু বলার আছে, তবে তোমার নৈবেদ্য সেই বেদীর সামনে রেখে চলে যাও। আগে তোমার ভাইয়ের সঙ্গে মিলিত হও আর পরে এসে তোমার নৈবেদ্য উৎসর্গ করো। তোমরা যখন প্রার্থনা করো তখন কারো বিরুদ্ধে যদি তোমাদের কোনো কথা থাকে তবে তাকে ক্ষমা করো, যেন তোমাদের স্বর্গস্থ পিতা তোমাদেরও পাপ ক্ষমা করতে পারেন। তোমরা সাবধান হও, যদি তোমার ভাই তোমার বিরুদ্ধে অন্যায় করে তাকে তিরস্কার করো, যদি সে অনুতপ্ত হয়ে মন ফিরায় তবে তাকে ক্ষমা করো। যদি দিনের মধ্যে সে 7 বার তোমার বিরুদ্ধে অন্যায় করে আর 7 বারই এসে বলে আমি অনুতপ্ত, এই অন্যায় আর করব না, তাহলে তাকে ক্ষমা করতেই হবে। সব রকম বিরক্তি প্রকাশ, মেজাজ দেখানো, রাগ, চিৎকার করে কথা বলা, ঝগড়াঝাটি, গালাগালি আর সব হিংসা তোমার কাছ থেকে দূর করো। তোমরা একে অপরের প্রতি দয়ালু হও, অন্যের দুঃখে দুঃখী হও, আর ঈশ্বর যেমন

0: খ্রিস্টের মধ্য দিয়ে তোমাদের ক্ষমা করেছেন, তেমনি তোমরাও অপরকে ক্ষমা করো, একে অপরকে সহ্য করো। আর যদি কারো বিরুদ্ধে তোমাদের কোনো দোষ দেবার থাকে, তবে তাকে ক্ষমা করো, প্রভু যেমন তোমাদের ক্ষমা করেছেন, তেমনি তোমাদেরও একজন অপরকে ক্ষমা করা উচিত। কেউ যদি আমাকে দুঃখ দিয়ে থাকে, তবে কথাটা কড়া করে না বলে শুধু এইটুকু বলি যে সে কেবল আমাকে দুঃখ দেয়নি, কিন্তু কিছু পরিমাণে তোমাদের সবাইকে দুঃখ দিয়েছে। তোমাদের বেশিরভাগ লোক মিলে তাকে যে শাস্তি দিয়েছ তাই তার পক্ষে যথেষ্ট। তোমরা বরং এখন তাকে ক্ষমা করো এবং সান্ত্বনা দাও, যেন অতিরিক্ত দুঃখে সে হতাশ না হয়ে পড়ে। তাই আমি বিশেষভাবে তোমাদের অনুরোধ করছি, তাকে যে তোমরা ভালোবাসো তা প্রমাণ করে দেখাও। আমি যাচাই করে দেখতে চেয়েছিলাম তোমরা সব বিষয়ে বাধ্য আছো কিনা, আর এই জন্যই আমি তোমাদের কাছে লিখেছিলাম। কোনো ব্যাপারে যদি কাউকে তোমরা ক্ষমা করো, আমিও তাকে ক্ষমা করি। আর সত্যি যদি আমি কোনো কিছু ক্ষমা করে থাকি, তবে খ্রিস্টের সামনে তোমাদের জন্যই তা করেছি। যদি সে তোমার কোনো ক্ষতি করে থাকে বা তোমার কাছে কোনো বিষয়ে ঋণী থাকে, তবে তা আমার ঋণ বলেই ধরো, আমি সেই ঋণ শোধ করে দেব। তোমরা তো পাপের দরুন মৃত ছিলে, কিন্তু ঈশ্বর তোমাদের খ্রিস্টের সঙ্গে জীবিত করেছেন। তিনি আমাদের সব পাপ ক্ষমা করেছেন, আর আমাদের বিরুদ্ধে যে দলিল ছিল তার সমস্ত দাবি দাওয়া শুদ্ধ বাতিল করে দিয়েছেন। সেই দলিল তিনি ক্রুশে পেরেক দিয়ে গেঁথে নাকচ করে দিয়েছেন। যদি আমরা আমাদের পাপ স্বীকার করি, তবে তিনি বিশ্বস্ত, তিনি তখনই আমাদের পাপ ক্ষমা করবেন ও সমস্ত অধার্মিকতা থেকে আমাদের শুচি করবেন।
1: শেষ হল সুভাষিত। আজ শুনলেন বাইবেল থেকে পাঠ। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সঙ্গীতাঞ্জলি, প্রথম গানটির শিল্পী পূরবী দত্ত।

প্রথমে পূরবী দত্ত, পরে অনুপ ঘোষালের কণ্ঠে শুনলেন সঙ্গীতাঞ্জলি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

এখন জানিয়ে দিই আজ সারাদিন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের চলতি অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস, কথিকা ডাল শস্যের উৎপাদন বাড়াতে হলে বলবেন ডক্টর পূর্ণিমা হালদার, 6:40 আপনার স্বাস্থ্য, কথিকা বয়স, কথির পুষ্টি বলবেন ডাক্তার সুমন গঙ্গোপাধ্যায়, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত এবং অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সোমা রায়, 8:00 ধারাবাহিক পরমাণুর জগৎ প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সম্মান সরোদ শিল্পী সঞ্জয় কবিরাজ, 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 9:25 বিচিত্র সংবাদ, 9:30 শিশুমহল উপস্থাপনা সুচিস্মিতা গুপ্ত, 10:30 গানের ভেলা উপস্থাপনা শান্তম চক্রবর্তী, 11:00 যৌবনের অনুষ্ঠানে 21শে সাহিত্য উপস্থাপনা বিতোষক চক্রবর্তী এবং মৌলী সরকার, 12:00 সঙ্গীত শিক্ষার আসর পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়, 12:15 কীর্তন শিল্পী মোনালিসা ভট্টাচার্য, 12:33 গল্পদাদুর আসর উপস্থাপনায় শান্তম চক্রবর্তী, 1:45 দ্বিজেন্দ্রগীতি অতুল প্রসাদের গান, 2:00 অনুরোধের আসর, 2:30 নাটক একটি মেয়ের জন্য রচনা বুদ্ধদেব বসু প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনা অর্ঘ সর্দার, 5:30 যুবনের অনুষ্ঠান উপস্থাপনায় প্রান্তিকা দাশগুপ্ত, 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:38 যাত্রা কংসের কারাগার রচনা সজল কুমার দাস পরিবেশনা নিউ তরুণ অপেরা, 7:30 সমীক্ষা রাত 8:00 সবিনয় নিবেদন উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার, 8:30 পত্রপাঠ রোগ বিদায়, 8:55 এ মাসের গান, 9:00 শিক্ষাঙ্গন থেকে ব্যারাকপুর গভর্নমেন্ট উচ্চ বিদ্যালয় থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক, 9:30 রাগ প্রধান শিল্পী সুদেশনা ঘোষ, 9:45 ভক্তিগীতি শিল্পী সুপ্রিয় চট্টোপাধ্যায়, 10:00 রবিবাসী অখিল ভারতীয় সঙ্গীত সভা, 11:00 লোকগীতি শিল্পী সমৃদ্ধ বিশ্বাস, 11:10 বাংলা আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পর এবারে জানিয়ে দিই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সকাল 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস, 6:45 কীর্তন শিল্পী মোনালিসা ভট্টাচার্য, 7:10 যুবানীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায়, 8:30 বাগধারা উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য, 9:00 আধুনিক শিল্পী সুদেশনা চক্রবর্তী, 9:20 লোকগীতি শিল্পী সমৃদ্ধ বিশ্বাস, 9:40 রাস্তার উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য, 10:15 বাংলা আধুনিক গান, 10:30 বৃন্দগান শিক্ষার আসর, 11:00

পোস্টবক্স 111 লাবরেটরি সুরভি উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা সায়নী চট্টোপাধ্যায় 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সঞ্চয়িতা প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 শ্যামা সঙ্গীত শিল্পী সুদেষ্ণা চক্রবর্তী 5:20 উর্বশী উপস্থাপনায় পুনম সিং সন্ধ্যে 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় দীপা চন্দ 7:10 ভক্তিগীতি শিল্পী সুপ্রিয় চট্টোপাধ্যায় 7:30 দর্পণ উপস্থাপনায় পুনম সিং রাধাটায় ছায়াছবির গান 8:15 নানা রঙের গান 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর 9:16 স্পটলাইট 9:30 অখিল ভারতীয় কার্যক্রমে হিন্দিতে রূপক অনুষ্ঠান 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা দীপা চন্দ 11:10 হিন্দি ছায়াছবির গান জানিয়ে দিলাম আজ সারাদিন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও ভারতের 7.8% ত্রৈমাসিক বৃদ্ধির হার দেশের অর্থনৈতিক শক্তিরই প্রতিফলন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, উন্নত মানের শিক্ষাদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। পশ্চিমবঙ্গ থেকে দুজন এবছর জাতীয় শিক্ষকের সম্মান পেলেন। ডক্টর দীনেশ শর্মা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নতুন উপরাজ্যপাল নিযুক্ত হয়েছেন। ভারত ও নেপালের যৌথ উদ্ধারকারী দল নেপালের চিলিমে একটি সুড়ঙ্গতে উদ্ধারের কাজ চালাচ্ছে। মহিলাদের এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানকে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে ভারত সেমিফাইনালে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তরুণ ভারতীয়দের পূর্ববর্তী প্রজন্মের চেয়েও বড় স্বপ্ন দেখতে এবং বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম এমন আন্তর্জাতিক পরামর্শদাতা সংস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। গত সন্ধ্যায় তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে শ্রীরাম কলেজ অব কমার্সের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। শ্রী মোদী বলেন, আন্তর্জাতিক অনিশ্চয়তার মধ্যে ভারতের 7.8% ত্রৈমাসিক বৃদ্ধি তার অর্থনৈতিক শক্তিরই প্রতিফলন। তিনি আরও বলেন, ভারত নীতিগত স্থবিরতা থেকে নীতিগত গতিশীলতার দিকে অনেক দূরে গিয়েছে। তিনি বলেন, ভারত বিশ্বের দ্রুততম বৃদ্ধির প্রধান কেন্দ্রে পরিণত হচ্ছে। অতীতের সঙ্গে আজকের সাফল্যের তুলনা করে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, সন্ত্রাসবাদ পরাজিত হয়েছে, সশস্ত্র বাহিনী আত্মবিশ্বাসের সঙ্গে শত্রুদের নিজ ঘরে আঘাত হানছে এবং জম্মু ও কাশ্মীর থেকে উত্তর পূর্ব পর্যন্ত শান্তি পুনরুদ্ধার হয়েছে।
2: দুনিয়া ভারত কো ফ্রাজাইল ফাইভ বতা রহি থি, আজ দুনিয়া ভারত কো फास्टेस्ट ग्रोइंग मेजर इकोनॉमी बनने ते हुए देख रही है। अभी हफ्ते भर में ही भारत की इकोनॉमी को लेकर कई सारी पॉजिटिव खबरें आई है। 7.8% क्वार्टरली ग्रोथ ने देश का जोश बढ़ाया है और इसी बीच जापानीज क्रेडिट रेटिंग एजेंसी ने भारत की रेटिंग अपग्रेड कर दी है। ये 7.8% की ग्रोथ भी ऐसे समय में आई है जब वेस्ट এশিয়া কা যুদ্ধ চল রহা হ্যায়।
1: সমালোচকদের মুখ বন্ধ করতে অর্থনৈতিক তথ্য উপস্থাপন করে প্রধানমন্ত্রী বিস্তারিতভাবে জানান যে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে বিদ্যুৎ উৎপাদন 9% বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান, এই সময়কালে সামগ্রিকভাবে যানবাহন বিক্রি 20% বেশি বেড়েছে। দুচাকার যানবাহনের ক্ষেত্রে 20% এবং তিন চাকার যানবাহনের ক্ষেত্রে প্রায় 30% বৃদ্ধি হয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে ইস্পাত ও সিমেন্টের ব্যবহারে 8% বৃদ্ধি হয়েছে। নির্মাণ, আবাসন এবং বাণিজ্যিক কার্যক্রম দ্রুত সম্প্রসারিত হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী জানান যে স্মার্টফোন রপ্তানির পরিমাণ এখন 2.5 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে এবং দেশীয় প্রতিরক্ষা উৎপাদনের পরিমাণ প্রায় 2 লক্ষ কোটি টাকায় পৌঁছে গেছে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, উন্নত মানের শিক্ষাদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। শিক্ষক দিবস উপলক্ষে নতুন দিল্লিতে আয়োজিত 2026 সালের জাতীয় শিক্ষক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গতকাল রাষ্ট্রপতি বলেন যে, সমাজ শিক্ষকদের সম্মান করে সেই সমাজই প্রকৃত অর্থে প্রগতিশীল। আমাদের সংবিধানে উল্লিখিত সকলের জন্য সমান সুযোগের আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষা হলো সবচেয়ে কার্যকর মাধ্যম। শিক্ষকদের ধারাবাহিক উদ্যোগের জন্যই প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ছুট ছাত্রছাত্রীদের হার ন্যূনতম করা সম্ভব হয়েছে। রাষ্ট্রপতি মুর্মু গতকাল জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করেন 27টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের 6টি সংস্থার 48 জন স্কুল শিক্ষককে। এছাড়া রাষ্ট্রপতি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও পলিটেকনিকের 21 জন শিক্ষক ও ফ্যাকাল্টিকেও জাতীয় পুরস্কার তুলে দেন। পশ্চিমবঙ্গ থেকে যে দুজন এবছর জাতীয় শিক্ষকের সম্মান পেলেন তারা হলেন জঙ্গলমোহরের ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের সরকারি মডেল স্কুলের ভূগোলের শিক্ষক শান্তনু পাত্র এবং পূর্ব বর্ধমানের শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী। বিজেপির রাজ্যসভার সাংসদ ডক্টর দীনেশ শর্মা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপরাজ্যপাল নিযুক্ত হয়েছেন। গতকাল রাতে রাষ্ট্রপতি ভবন সূত্রে এখবর জানানো হয়েছে। 62 বছর বয়সী শ্রী শর্মা উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলেছেন। বর্তমানে তিনি রাজ্যসভার উপাধ্যক্ষ। তিনি অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল দেবেন্দ্র কুমার যোশীর স্থলাভিষিক্ত হবেন। শ্রী যোশী 2017 অক্টোবর থেকে ওই দ্বীপপুঞ্জের উপরাজ্যপাল হিসেবে নিযুক্ত রয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে গতকাল রাতে গোয়ায় পৌঁছেছেন। এই সফরে তিনি ওয়েস্টার্ন জোনাল কাউন্সিলের 28তম বৈঠকে সভাপতিত্ব করবেন। এরপর তিনি সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন এবং বিজেপির নবনির্মিত রাজ্য কার্যালয় অটল ভবনের উদ্বোধন করবেন। এছাড়াও দিনের কোনো এক সময় তিনি দলের রাজ্য কোর কমিটির সঙ্গেও বৈঠক করবেন। ভারত ও নেপালে যৌথ উদ্ধারকারী দল চিলিমে একটি সুড়ঙ্গতে উদ্ধারকাজ চালাচ্ছে। নেপালে ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব জানিয়েছেন, উদ্ধারকাজের সুবিধার জন্য সিয়াব্রুবেশি থেকে টানেলের মুখ পর্যন্ত একটি রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকা এবং সংকীর্ণ উপত্যকার কারণে ভারী হেলিকপ্টার ব্যবহার সম্ভব হচ্ছে না, সেজন্য বিকল্প রাস্তার ভাবনা চিন্তা বলে রাষ্ট্রদূত জানান। এদিকে গত 26 আগস্টের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দেবীঘাটে যাতায়াতের সুবিধার জন্য বেইলি ব্রিজ তৈরির কাজ চলেছে। ভারত নেপালকে সংকটের মুহূর্তে প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি মানবিক সাহায্য দিয়ে চলেছে বলে রাষ্ট্রদূত শ্রীবাস্তব জানান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশ ও বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী জেভিয়ার বেটেল 3 দিনের সফরে আগামীকাল ভারতে আসছেন। সফরকালে তিনি ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। আইআইটি মাদ্রাজের একটি অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। ছত্তিশগড়ের জগদলপুরে অবস্থিত জাতীয় তদন্তকারী সংস্থার বিশেষ আদালত ঝিরাম উপত্যকায় মাওবাদী হামলার ঘটনায় অভিযুক্ত 10 জনকেই বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। এই মামলায় মোট 11 জন অভিযুক্তের বিচার চলছিল, যাদের মধ্যে একজন বিচার চলাকালীন মারা যান। আদালত 2 মহিলাসহ 10 জন অভিযুক্তকেই 29 জনকে হত্যা এবং আরও 15 জনকে হত্যার চেষ্টার দায়ে দোষী সাব্যস্ত করেছে। সাজা ঘোষণার বিষয়টি 16 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। মহারাষ্ট্রের মেলঘাট এবং পেঞ্চ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রগুলি বন্দি শকুনদের ফের প্রকৃতিতে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারতের সবচেয়ে সফল স্থান হিসেবে উঠে এসেছে। এই শকুনদের বেঁচে থাকার হার বেশ আশাব্যঞ্জক। বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি বা BNHS-এর তথ্য অনুযায়ী December 2025 থেকে January 2026-এর মধ্যে এই দুটি সংরক্ষণ কেন্দ্রে 29টি শকুনের ক্ষেত্রে বেঁচে থাকার হার 78% পর্যন্ত রেকর্ড করা হয়েছে। ভারতের ক্রমহ্রাসমান শকুনের সংরক্ষণের ও পুনরুদ্ধারের প্রচেষ্টার ক্ষেত্রে এই ফলাফল উল্লেখযোগ্য ইতিবাচক দিক বলে মনে করা হচ্ছে। ডোমিনিকান রিপাবলিকের জোহেরি মালা ডোমিনগুয়েজ 73তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার খেতাব জিতেছেন। ভিয়েতনামে আয়োজিত এই সৌন্দর্য প্রতিযোগিতায় তাঁর মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী থাইল্যান্ডের সুচাতা চুয়াংশ্রী। এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন স্পেনের এলিজাবেথ রেইন্স, মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি তৃতীয় হয়েছেন। ভারতের আবহাওয়া দপ্তর IMD আগামীকাল পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যসমূহ
হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, পূর্ব রাজস্থান, দিল্লি এবং মধ্যপ্রদেশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এছাড়া আগামী দুদিন জম্মু কাশ্মীর, লাদাখ, রাজস্থান, পশ্চিমবঙ্গ, কর্ণাটকের অভ্যন্তরীণ অঞ্চল, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রপাত ও দমকা হাওয়াসহ ঝড়বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে।

0: হয়েছে। চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত পরীক্ষার জাতীয় পর্ষদ NBEMS জয়পুরের সীতাপুরা পরীক্ষা কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহজনিত সমস্যার জন্য গত 30 আগস্ট যেসব পরীক্ষার্থী নিট পিজি 2026 পরীক্ষা দিতে পারেননি তাদের পুনরায় পরীক্ষা নিয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, জয়পুরের 5টি কেন্দ্রে মোট 2445 জন পরীক্ষার্থীর সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়া হয়েছে। রাশিয়া ইউক্রেন সংঘর্ষ অবসানের লক্ষ্যে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন গতরাতে ক্রেমলিনে মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুজনারের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। প্রায় 3 ঘন্টা ধরে ওই বৈঠক চলে বলে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। আকাশপথে দুপক্ষের হামলা বেড়ে চলায় মার্কিন দূতের এই সফর তাৎপর্যপূর্ণ। ব্যাডমিন্টনে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি গতকাল চায়না মাস্টার্সে তাদের দুরন্ত ফর্ম অব্যাহত রেখে পুরুষদের ডাবলসের ফাইনালে পৌঁছেছেন। গতকাল সন্ধ্যায় সেনজেনে অনুষ্ঠিত সেমিফাইনালে এই তারকা ভারতীয় জুটি মালয়েশিয়া জুটিকে পরাজিত করেন। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে গ্রুপ পর্বের ম্যাচে ভারত পাকিস্তানকে 7 উইকেটে হারিয়ে দিয়েছে। পাকিস্তান টসে জিতে প্রথমে ব্যাট করে 18 ওভার 1 বলে 55 রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ভারত 3 উইকেট হারিয়ে 8 ওভার 4 বলে লক্ষ্যে পৌঁছে যায়। এই ম্যাচে জয়ের ফলে ভারত গ্রুপ পর্বে অপরাজিত থেকে মহিলাদের এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও ভারতের 7.8% ত্রৈমাসিক বৃদ্ধির হার দেশের অর্থনৈতিক শক্তিরই প্রতিফলন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, উন্নত মানের শিক্ষাদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। পশ্চিমবঙ্গ থেকে 2 জন এবছর জাতীয় শিক্ষকের সম্মান পেলেন। ডক্টর দীনেশ শর্মা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নতুন উপরাজ্যপাল নিযুক্ত হয়েছেন। মহিলাদের এশিয়া কাপ টি-20 ক্রিকেটে পাকিস্তানকে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে ভারত সেমিফাইনালে। খবর শেষ হলো। এরপরের খবর 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: শুরু হচ্ছে আজকের চাষবাস। গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আজকে শুনবেন ডাল শস্যের উৎপাদন বাড়াতে হলে। এ বিষয়ে বলছেন বহরমপুর ডাল ও তৈলবীজ গবেষণা কেন্দ্রের যুগ্ম কৃষি অধিকর্তা ডক্টর পূর্ণিমা হালদার।
1: ডাল শস্য হচ্ছে, ডাল যখন আমি বীজ হিসেবে বা ফসল হিসেবে বুনব, সেখানে আমাদের কতগুলো বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। প্রথমত কি না, উন্নত জাত, উচ্চ ফলনশীল, স্বল্প মেয়াদি এবং রোগ পোকা সহনশীল জাতের নির্বাচন করতে হবে এবং সঠিক সময়ে সঠিক হারে বীজ বুনতে হবে। সারিতে বোনার চেষ্টা করলেই ভালো, কেননা ছড়িয়ে বুনলে যে মধ্যবর্তী যে পরিচর্যাগুলো থাকে সেগুলোর অসুবিধা তৈরি হয়। আর আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে মাটি পরীক্ষা করে সেটিতে গাছের প্রয়োজনীয় খাদ্য উপাদান কেমন পরিমাণে আছে সেটা নির্ণয় করে সুষম সার প্রয়োগ করতে হবে। আর অনুখাদ্যের যদি ঘাটতি থাকে সেটাও হচ্ছে ডালশস্যের ক্ষেত্রে অবশ্যই মানে প্রয়োজনীয় উপাদান। যেমন ডালশস্যের জন্য সালফারের প্রয়োজন গুরুত্ব আছে, তাছাড়া হচ্ছে জিঙ্ক, মলিবডেনাম, বোরন, এগুলোরও গুরুত্ব আছে। তো এইটা হচ্ছে সালফার হিসেবে আমরা যখন সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করি সেটা ব্যবহার করলে সালফারের ঘাটতি পূরণ করা যাবে, কিন্তু জিঙ্ক, এগুলোর জন্য জিঙ্ক সালফেট, অ্যামোনিয়া, মলিবডেন বা বোরাক্স ব্যবহার করতে হবে। আর হচ্ছে কি, সুসংগত উপায়ে রোগ পোকা দমন করতে হবে, সময় মতো ফসল ঘরে তুলতে হবে এবং তার গুদামজাতকরণ করতে হবে। আরেকটা বলি, ডালশস্যের ক্ষেত্রে হচ্ছে রাইজোবিয়ামের উপাচার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কেননা রাইজোবিয়াম দিয়ে উপাচার করলে ডালশস্যের ফলন বৃদ্ধি পায়। আমরা জানি ডালশস্যের মূলে রাইজোবিয়াম নামে একটা গুটি থাকে, মিথজীবী মানে ব্যাকটেরিয়া থাকে, যেটা বাতাসে নাইট্রোজেনকে মাটিতে আবদ্ধ করে গাছকে খাদ্য সরবরাহ করে, বিনিময়ে গাছের মধ্যেও থাকতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা রাইজোবিয়ামের উপাচার কিন্তু ডাল চাষের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং অনেক সময় হচ্ছে চাষি, এবং এটা হচ্ছে বিভিন্ন ডালের ক্ষেত্রে বিভিন্ন রাইজোবিয়াম কালচার আছে, চাষিরা যদি কোনোভাবে কোনো রাইজোবিয়াম কিনতে না পারে, সেক্ষেত্রে যদি বাজারে না পেয়ে থাকে তাহলে পাশের জমিতে বা কোনো জমিতে কেউ পড়েছে সেই জমির থেকে কিছুটা মাটি নিয়ে বীজের সাথে মিশিয়ে ছড়ালেও রাইজোবিয়ামের উপাচার হয়ে যাবে। তো সেটার জন্য আমরা বারবার বলি,

0: এই যে রাইজোবিয়াম কালচার কিন্তু ডাল চাষের জন্য অনেক বেশি উপকার। এবং বর্তমানের হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে, ডাল চাষ করতে গেলে আমরা হচ্ছে বলছি যে পায়রা ফসল হিসেবেও ডাল চাষ করা যায়। কেন পায়রা ফসলটা কি, পায়রা ফসল হচ্ছে এটা একটা ক্রপ, থাকতে থাকতে আরেকটা ক্রপকে আমরা ছড়িয়ে বুনিয়ে দিই। এখানে হচ্ছে যেহেতু ধান আমাদের রবি ফসলের আগে মাঠে ধান থাকে, আমন ধান থাকে, এবং আমন ধান সাধারণত চাষিরা দীর্ঘমেয়াদী আমন ধান ফলায়, যার জন্য ঠিক সময়ে আমরা রবি মরশুমে ডাল শস্য বা তৈলবীজ বুনতে পারি না। তো সেক্ষেত্রে আমরা এটা চাষি ভাইদেরকে পরামর্শ দিই, যখন হচ্ছে মাঠে ধান আছে, ধান খাটার ঠিক দু সপ্তাহ আগে যদি মুসুর, খেসারি, ছোলা এবং সর্ষে আমরা মাঠে ছড়িয়ে দিই, তাহলে সেই ফসলটা কিন্তু ওই যে জমিতে ময়েশ্চার থাকছে, রস থাকছে, সেই রসটা নিয়ে কিন্তু ওর অঙ্কুরোদ্গম হবে এবং আমরা কোনো সময় নষ্ট না করে একটা ডাল শস্য তুলে নিতে পারি। তো এক্ষেত্রে হচ্ছে চাষি ভাইদেরকে এটাই বলা হচ্ছে যে যেখানে হচ্ছে জমিতে জল বেশি থাকে সেখানেও চাষ করে যদি আমি ডাল শস্য বুনতে যাই সেটা অনেকটা দেরি হয়ে যায়। আবার যদি হচ্ছে যেখানে সেচহীন জায়গা, সেই সব জায়গায় যদিও ডাল শস্য বুনতে চাই সেখানেও রসটা শুকিয়ে যায়, বুনতে আবার দেরি হয়ে যায়। তো এক্ষেত্রে পায়রা চাষটা করলে তাহলে চাষি হচ্ছে একটা কম খরচে বিনা চাষে একটা ফসল পেয়ে যায়। এতে কি হয়, এতে হচ্ছে জমির উর্বরতা বাড়ছে, প্লাস একটা ফসল পেয়ে যাচ্ছে কম খরচে। আর তাছাড়া চাষিরা যেখানে হচ্ছে দেখা যাচ্ছে যে ফসল ধান কাটার পরে বিশেষ করে যে ওই যে গোড়াগুলো রেখে দিচ্ছে সেটা কেটে পুড়িয়ে দিচ্ছে, তাতে হচ্ছে পরিবেশ দূষণ হচ্ছে। তো এই পরিবেশ দূষণটাও আমরা যদি পায়রা ক্রপ করি তাহলে পরিবেশ দূষণটাও রক্ষা পাবে। এবং শুধু তাই নয়, এই যে পোড়ানো হয়, যখন গোড়াগুলো পোড়ানো হয় তার ফলে মাটিতে যে অসংখ্য ব্যাকটেরিয়া, আমাদের উপকারী যে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস থাকে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, তাহলে সেগুলো ফসলের জন্য উপকারী। তো তাহলে হচ্ছে পায়রা ক্রপ যদি করি আমি এতগুলো উপকারিতা পাচ্ছি, সেই বিষয়ে চাষিরা সচেতন হোক। যেখানে হচ্ছে, কারণ এবছর আমি বিশেষ করে বলবো, এবছর তো এত বেশি বৃষ্টিপাত হয়েছে, হয়তো চাষিরা ঠিক সময় মতো রবি ফসল বুনতে নাও পারে, কেননা মাটিতে প্রচুর রস থাকবে। কিন্তু মাটিতে যথেষ্ট রস থাকলেও পায়রা ফসল হিসাবে এগুলো বুনলে খুব একটা ক্ষতি হবে না, রাদার সে একটা ফসল পেয়ে যাবে।
1: এতক্ষণ শুনলেন ডাল শস্যের উৎপাদন বাড়াতে হলে, এ বিষয়ে বললেন বহরমপুর ডাল ও তৈলবীজ গবেষণা কেন্দ্রের যুগ্ম কৃষি অধিকর্তা ডক্টর পূর্ণিমা হালদার।
2: এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির প্রায় সব জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির দু এক জায়গায়। আবার সতর্কবার্তায় জানানো হয়েছে যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সব জেলাগুলি দু এক জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর, আর সেই সঙ্গে শেষ হলো আজকের চাষবাস অনুষ্ঠানটি।

রামধনু কলম, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, edu catio@akashbanikolkata@gmail.com।

banikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম সেপ্টেম্বর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 13ই সেপ্টেম্বর 2026। আরও একবার মনে করিয়ে দিই, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ।

নমস্কার, আমি চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সৌভিক বন্দ্যোপাধ্যায় বলছি। মনে রাখবেন, জীবন থাকতে রক্তদান এবং জীবনের পরে চক্ষুদান। চক্ষুদানের কোনো বিকল্প নেই, এটি একটি সামাজিক আন্দোলন। এই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করুন এবং সমাজকে এগিয়ে নিয়ে যান।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এখন শুনবেন একটি কথিকা, যার শিরোনাম বয়স্কদের পুষ্টি। কথিকাটি বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার সুমন গঙ্গোপাধ্যায়।
2: বয়স যতই বাড়তে থাকে ততই আমরা কি দেখি, শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে, অশক্ত হয়ে পড়ে, শরীরে বিভিন্ন রকমের রোগ দেখা দিতে আরম্ভ করে। হাড় দুর্বল হয়ে দেখা দেয় অস্টিওপোরোসিস ও অস্টিওআর্থ্রাইটিস, দেখা দেয় কোষ্ঠকাঠিন্যসহ বিভিন্ন ধরনের পেটের এবং হজমের সমস্যা, মাংসপেশীও দুর্বল হয়ে পড়ে, অনেক সময় দেখা দেয় উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, ডায়াবেটিস, হৃদযন্ত্রের সমস্যার মতো অনেক রকমের সমস্যা। এছাড়াও রয়েছে স্নায়ুঘটিত সমস্যা, ইউরিক অ্যাসিডের সমস্যা। বয়স্ক ব্যক্তিদের কম ক্যালোরিযুক্ত খাওয়াটাই বাঞ্ছনীয়, তবে হাড়ের স্বাস্থ্য, শক্তি ও পেশির ক্ষমতা বজায় রাখার জন্য ক্যালসিয়াম, ভিটামিন বি, ফাইবার এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়াটা দরকার। অবশ্যই খাদ্যতালিকার মধ্যে ফলমূল, শাকসবজি, গোটা শস্যদানা, চর্বিহীন প্রোটিন, স্বাস্থ্যকর চর্বির ওপরেই জোর দেওয়াটা খুবই দরকার। একই সাথে অতিরিক্ত চিনি বা পরিশোধিত স্টার্চ বা স্যাচুরেটেড ফ্যাট বা সোডিয়াম একদমই খাবেন না বা যথাযথ কমিয়ে দিন। এমনই খাবার খান যেগুলো নরম এবং সহজে চিবানো যায়। অল্প পরিমাণে খান, বারে বেশিবার খান এবং ভালো মতো চিবিয়ে খান, তবেই আপনার পুষ্টিটা একদম নিশ্চিতভাবে যাবে। একজন বয়োজ্যেষ্ঠ মানুষের জন্য খাবারে প্রোটিন জাতীয় খাবার থাকাটা খুবই দরকার, যা মাংসপেশি সুরক্ষার জন্য বিশেষভাবে কার্যকর। এক্ষেত্রে চর্বিহীন প্রোটিন বেশি পরিমাণে খাওয়া উচিত, যেমন ডাল, মাছ, মুরগি, কড়াইশুঁটি ইত্যাদি। তন্তু বা ফাইবারের ব্যবহার বাড়ানো উচিত, এটা হজমে অত্যন্তই দরকারি এবং নিয়মিত কোষ্ঠকাঠিন্য দূর করতে ভীষণভাবে সাহায্যকারী। এছাড়াও খাদ্যে সঠিক পরিমাণে ভিটামিন B12 থাকলে স্নায়ু বা নার্ভের শক্তিগুলো বাড়ে। আর দরকার কি হচ্ছে, অ্যান্টিঅক্সিডেন্ট, এতে কোষের ক্ষতিরোধ হয়। এছাড়াও বাদাম ও মাছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা হৃদযন্ত্রের জন্য ভীষণভাবে উপকারী। এই বয়সে কতগুলো জিনিস বর্জন করে চলাটাই মনে হয় উচিত, যেমন প্রসেসড ফুড, যেগুলোতে অতিরিক্ত মাত্রায় এরকম সোডিয়াম বা লবণ থাকে এবং এর মধ্যে অস্বাস্থ্যকর চর্বি জাতীয় খাবার থাকে। এছাড়াও চিনিযুক্ত পানীয় বা কোল্ড ড্রিঙ্কস, যা শরীরের পক্ষে অপ্রয়োজনীয় ক্যালোরিগুলো দিয়ে থাকে। মিষ্টি বা অতিরিক্ত চিনি, এটাও খাওয়া উচিত নয়, কারণ এতে ক্যালোরি বেড়ে যায় এবং ওজনও বাড়িয়ে দেয়। চর্বিযুক্ত খাবার বা জাঙ্ক ফুড, যা ক্যালোরি বাড়ায় এবং হৃদযন্ত্রের সমস্যাও বাড়িয়ে দেয়। একজন বরিষ্ঠ নাগরিকের আর 5 জনের মতো গৃহে প্রস্তুত খাবার খাওয়াটাই দরকার। হেলথ ড্রিঙ্কস বা অন্যান্য যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায় সেগুলো না খাওয়াটাই ভালো, তাতে অনেক সময় এই কোষ্ঠকাঠিন্যের প্রবলেম বাড়িয়ে দেয়, তবে এ ব্যাপারে ডাক্তারের পরামর্শ নেওয়াটা খুব দরকার। এছাড়াও বিভিন্ন অসুখে কিছু জিনিস বর্জন করা উচিত এবং ডাক্তারের পরামর্শ মতো খাদ্যতালিকার পরিবর্তন ঘটানোটা খুবই দরকার। যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে চিনি বা মিষ্টি জাতীয় খাবার খাবেন না, উচ্চ রক্তচাপে কাঁচা নুন অবশ্যই পরিহার্য। এছাড়াও কিডনি সমস্যা থাকলে তাতে জলটা মেপে খেতে হয় বা প্রোটিনের বা পটাশিয়ামের পরিমাণ কমাতে হয়। হৃদযন্ত্রে অসুস্থতায় বা কোলেস্টেরল বেশি থাকলে কমাতে হবে চর্বিযুক্ত ও অস্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারগুলো, যার মধ্যে বিশেষত ট্রান্স ফ্যাটি অ্যাসিড আছে। ইউরিক অ্যাসিড বেশি থাকলে উচ্চ গুণসম্পন্ন প্রোটিন, যেগুলো হাই ভ্যালু প্রোটিন থাকে, তার ব্যবহারও কমাতে হবে। এক্ষেত্রে আপনার চিকিৎসকের পরামর্শই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা, যার শিরোনাম ছিল বয়স্কদের পুষ্টি। কথিকাটি বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার সুমন গঙ্গোপাধ্যায়। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।
3: অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা আপনার ডিজিটাল যন্ত্রের সুরক্ষার জন্য জরুরি। আপডেট করে রাখুন অ্যান্টিভাইরাস, সুরক্ষিত থাকুন ডিজিটালি। আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে, সুরক্ষিত থাকুন ডিজিটালি।

0: নতুন দিনের দরজায় দাঁড়িয়ে রাতের নীরবতা পেরিয়ে আলোর হাত বাড়াই আমরা। স্বাগত জানাই প্রাত্যহিকীর দরবারে, জানাই সুপ্রভাত।
1: আজকের দিনের কথা তাই দিয়ে শুরু হোক। আজ 6ই সেপ্টেম্বর, রাজেশ্বর মিত্র, আজ তার জন্মদিন, তাকেই স্মরণ করব প্রথমে। জন্মস্থান ত্রিপুরার আগরতলা। অতি অল্প বয়স থেকেই বিভিন্ন গুণীজনের কাছে সঙ্গীতের তালিম নেন তিনি। ভূপেন্দ্রনাথ চক্রবর্তী, পাহাড়ি সান্যাল, সবশেষে 1948 সাল থেকে প্রসিদ্ধ টপ্পা গায়ক কালীপদ পাঠক মহাশয়ের কাছে পুরাতনী গানের শিক্ষা গ্রহণ করেন। বিংশ শতাব্দীর 5-এর দশকের গোড়ার দিকে পাঠক মহাশয়ের সঙ্গে একত্রে বঙ্গ সংস্কৃতি সম্মেলনে একাধিকবার টপ্পা ও পুরাতনী গান পরিবেশন করে প্রভূত সুনাম অর্জন করেন রাজেশ্বর মিত্র। পরবর্তীকালে শাস্ত্রীয় সঙ্গীতের উৎপত্তির ব্যাপারে বেশি মনোসংযোগ করেন। বাংলা গানের একাডেমিক আলোচনার পথিকৃৎ হিসেবে সব সঙ্গীত সমালোচকই তার নাম এক বাক্যে স্বীকার করেন। রবীন্দ্রভারতী ও বিশ্বভারতীতেও তিনি কিছুদিন অধ্যাপনার কাজে নিযুক্ত ছিলেন। দেশপত্রিকায় দীর্ঘদিন সাঙ্গদেব ছদ্ম নামে বহু সঙ্গীত বিষয়ক গবেষণামূলক প্রবন্ধ লেখেন। এছাড়াও বহু গবেষণামূলক সঙ্গীত গ্রন্থ রচনা করেন, যা বর্তমানকালের সঙ্গীত গবেষকদের কাছে অমূল্য সম্পদ। বাংলার সঙ্গীত, বাংলার গীতিকার, সঙ্গীত সমীক্ষা, মুঘল ভারতের সঙ্গীত চিন্তা, আর্য ভারতের সঙ্গীত চিন্তা, বেদগানের রীতি প্রকৃতি, শ্রীধর কথকের গান, প্রসঙ্গ বাংলা গান, আমার দেখা বাংলা গানের জগৎ, নারদীয় শিক্ষা প্রভৃতি।

0: দীর্ঘদিন আকাশবাণীতে সঙ্গীত বিষয়ক নানা আলোচনামূলক অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছেন। আজ রাজেশ্বর মিত্রের জন্মদিন।
1: শ্রী অরবিন্দ তার হাতের যন্ত্রসঙ্গীত শুনে বলতেন যে তিনি হচ্ছেন সঙ্গীতের মাধ্যমে ঈশ্বর লাভের একজন বিশিষ্ট সাধক। ভারতীয় সঙ্গীত জগতের সবথেকে প্রতিভাধর এই উজ্জ্বল পুরুষের নাম ওস্তাদ আলাউদ্দিন খাঁ। আজকের দিনটি তাঁর জীবনের সঙ্গে জড়িত। 1862 সালের 8ই অক্টোবর ত্রিপুরায় তাঁর জন্ম। সঙ্গীত সাধনার জন্য যে পরিশ্রম ও কষ্ট তিনি জীবনে স্বীকার করেছেন তা এক কথায় অকল্পনীয়। ঘর ছেড়ে বারবার পথে বেরিয়ে পড়েছেন গুরুর সন্ধানে। ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে কিছুদিনের জন্য তার ঘর হয়ে উঠত, আবার সেই আশ্রয় ছেড়ে যেতেন অন্য স্থানে অন্য গুরুর সন্ধানে। যে কোনো গুণীজনের কাছে ভালো কিছু পেলেই শিখে নিতেন তিনি। এ ব্যাপারে অসম্ভব প্রতিভা ছিল তাঁর। ভারতীয় যন্ত্রসঙ্গীতের প্রতিটি ধারাতেই রয়েছে তাঁর সৃজনশীল হাতের স্পর্শ। কিনা বাজাতে পারতেন তিনি সরোদ, সেতার, বাঁশি, বীণা, সুরশৃঙ্গার, তবলা, পাখোয়াজ, মৃদঙ্গ প্রভৃতি সমস্ত বাজনাতেই তিনি ছিলেন শ্রেষ্ঠ। আবার আবিষ্কারও করেন মনোহরা, চন্দ্রসায়াং, কাষ্ঠতরঙ্গ প্রভৃতি নতুন নতুন যন্ত্র। শ্রেণীঘরানার সঙ্গীত সুধা যা ছিল রাজদরবারে আবদ্ধ, তার বন্ধনমুক্তি ঘটিয়ে তিনি তাকে সাধারণের কাছে নিয়ে আসেন। সঙ্গীত শিক্ষা অর্জনের জন্য নিজে তিনি সারা জীবন অসম্ভব ত্যাগ স্বীকার করেছেন। তাই বলতেন, সত্যিকারের শিখতে যে চাইবে তাকে তিনি এমনিই শেখাবেন। বিভিন্ন গুরুর কাছে শিক্ষাজীবন শেষ করে বহু রাজার দরবারে দরবারে বাজিয়ে তিনি যখন গুরু হলেন, তখন ঢেড়া পিটিয়ে অনাথ, অন্ধ, নামগোত্রহীন 100 জনকে জড়ো করলেন সঙ্গীত শিক্ষা দিতে। তার বাড়ি হয়ে উঠল দীন দরিদ্রের লঙ্গরখানা। নিরক্ষর কিছু দরিদ্র লোক নিয়ে তৈরি করলেন ভারতখ্যাত মাইহার ব্যান্ড। ভারতীয় সঙ্গীতে তিনি দান করেছেন সোনার মতো শিষ্য শিষ্যার দল। পণ্ডিত রবিশঙ্কর, আলী আকবর, অন্নপূর্ণা, পান্নালাল ঘোষ, তিমির বরণ, নিখিল বন্দ্যোপাধ্যায়, রবীন ঘোষ প্রমুখ খাঁ সাহেবের শিক্ষণ প্রতিভার উজ্জ্বল নিদর্শন। শিষ্যদের কাছে তিনি ছিলেন বাবা। সঙ্গীত একাডেমি, পদ্মভূষণ, দেশিকোত্তম প্রভৃতি সম্মানে ভূষিত ওস্তাদ আলাউদ্দিন খাঁর জীবনবসান ঘটে 1972 সালের আজকের দিনে।

ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করে সমগ্র মানবজাতির অশেষ কৃতজ্ঞতা ভাজন হয়ে আছেন যে প্রসিদ্ধ চিকিৎসা বিজ্ঞানী, তার নাম স্যার রোনাল্ড রস। আজকের দিনটি তার জীবনের সঙ্গেও জড়িত। 1857 সালের 13ই মে ভারতের আলমোড়ায় জন্মগ্রহণ করেন ভারতে আগত এক ইংরেজ দম্পতির সন্তান রোনাল্ড রস। কিন্তু তিনি ডাক্তারি বিদ্যা লাভ করেন লন্ডনের সেন্ট বার্থোলোমিউ কলেজ ও হাসপাতালে। 1881 সালে মাত্র 24 বছর বয়সে তিনি যোগদান করেন ইন্ডিয়ান মেডিকেল সার্ভিসে। বিভিন্ন হাসপাতাল ঘুরে যখন তিনি কলকাতার পিজি হাসপাতালে চাকরি গ্রহণ করেন, তার কিছুদিন আগে স্যার প্যাট্রিক ম্যানসন নামে এক ইংরেজ বিজ্ঞানী এবং চার্লস ল্যাভেরন নামে একজন ফরাসি বিজ্ঞানী মশার দংশনে বাহিত রোগের সম্পর্কে গবেষণা করছিলেন। তারা

রোগের মধ্যে ফাইলেরিয়া রোগের সূত্র আবিষ্কার করলেন, কিন্তু ম্যালেরিয়া রোগের কারণ সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছিলেন মাত্র। রোনাল্ড রস এই আরব্ধ কাজ সমাপ্ত করেছিলেন। বাংলাদেশে এসে ম্যালেরিয়া রোগে জীর্ণ হাজার হাজার শীর্ণ বাঙালিকে দেখে ব্যথিত হয়ে তিনি কলকাতার পিজি হাসপাতালের গবেষণাগারেই তার গবেষণার কাজ চালান। অবশেষে 1897 সালে তিনি আবিষ্কার করেন এই রোগের প্রকৃত কারণ। তার এই যুগান্তকারী আবিষ্কারের ফলেই পৃথিবীর বুক থেকে ম্যালেরিয়ার মারণ জীবাণুকে ধ্বংস করা সম্ভব হয়েছে। জীবনের শেষ পর্বে কলকাতা ছেড়ে আফ্রিকা ও লন্ডনের হাসপাতালে যোগ দেন তিনি। এই দেশগুলিতে গড়ে তোলেন বহু বিখ্যাত সেবা সংস্থা। তার সারা জীবনের কৃতিত্বের জন্য তিনি নাইট উপাধি, নোবেল পুরস্কার প্রভৃতি বহু বিখ্যাত সম্মানে ভূষিত হন। বিজ্ঞান ভিত্তিক বহু গ্রন্থের জনক এই মহান বিজ্ঞানী 1932 সালে 6ই সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এখন শুনব দেশবন্দনা সমবেত কণ্ঠে।

দেশবন্ধনা শুনছিলাম সমবেত কণ্ঠে। সেপ্টেম্বর মাসের প্রথম পক্ষে আপনারা লিখছেন হঠাৎ ছুটি। নতুন ক্যালেন্ডার এলেই লাল রঙের তারিখগুলোর দিকে নজর থাকে সবার। অনেক রকম পূর্ব প্রস্তুতি পরিকল্পনাও হয়তো থাকে সেই দিনগুলোকে ঘিরে, কিন্তু ক্যালেন্ডার চিহ্নিত ছুটির দিনগুলো ছাড়াও হঠাৎ করেই আচমকা চলে আসে কিছু অবকাশ, কোনোটা পাওয়া, কোনোটা বা স্বেচ্ছায় নেওয়া। কেমন কাটে সেই সব অপ্রত্যাশিত ছুটির দিনগুলো? আর পাঁচটা দিনের থেকে কতটা আলাদা? হঠাৎ ছুটির দিন কি সবসময় অবিমিশ্র আনন্দ বয়ে আনে? লিখুন প্রাত্যহিকীতে। আমাদের ইমেল আইডি চিঠির ঝাঁপি @gmail.com, আর চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। তাহলে এই পক্ষে আপনাদের লেখায় হঠাৎ ছুটি।

0: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: চোখ রাখবো আজকের প্রথম চিঠিতে, লিখেছেন ডাক্তার শান্তিদেব জানা, গ্রাম ও ডাকঘর, দক্ষিণ কাশিয়াবাদ, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। ক্যালেন্ডারের পাতায় লাল দাগ পড়লেই মন আগে থেকে মুড়িমুড়কির মতো পরিকল্পনা সাজায়। কোথায় যাব, কি খাব, কার বাড়ি যাব, ছুটিও তখন বেশ ভদ্র আসার আগে খবর দেয়। কিন্তু হঠাৎ ছুটি, সে তো একেবারে ব্যস্ততার ব্রেক ফেল, না নোটিশ না নিমন্ত্রণ। হঠাৎ এসে কাজের কাজ থেকে সময়ের ঝুলাটা নামিয়ে দেয়। ছোটবেলায় এমন ছুটি ছিল আনন্দের আতশবাজি, স্কুল বন্ধের খবর কানে যেতেই বই খাতা বিসর্জন, মাঠে মিছিল, পুকুরে প্রলয়, পাড়ায় হইচই। মনে হতো পড়াশোনায় বুঝি পৃথিবীর একমাত্র সরকারি বাধা। কৈশোরে ছুটি পেল স্বপ্নের টানা, অকারণ আড্ডা, উদ্দেশ্যহীন হাঁটা, নদীর জলে নীল আকাশের নকশা। সময় তখন ঘড়ির কাঁটা নয়, মনের কাঁটা। যৌবনে চাকরি এলো, ছুটি এবার কাগজের কারাগারে বন্দি। আবেদন, অনুমোদন, স্বাক্ষর, ছুটি পেতেও মনে হতো স্বাধীনতার জন্য আবার আন্দোলন করতে হবে। সংসারে এসে বুঝলাম, সন্তান ছুটিতে, অতিথি ছুটিতে, বাজার ছুটিতে নয়, আর আমি ছুটির দিনেই সবচেয়ে বেশি ছুটছি। তারপর অবসর, হঠাৎ দেখি প্রতিদিনই ছুটি। প্রথমে আনন্দ, তারপর অবসরের অ্যালার্ম। এবার কি করব? তখন বুঝলাম কাজ শুধু রুটি রুজি নয়, কাজের মধ্যে লুকিয়ে থাকে নিজের প্রয়োজনীয় ছোট্ট পরিচয়। তবু এক হঠাৎ ছুটির দুপুরে ঘড়িটাকে পাশে সরিয়ে রাখলাম। চা ঠান্ডা হলো, রোদ সরে গেল, বিকেল নামল। করার মতো বিশেষ কিছু ছিল না, তবু মনটা কেমন ভালো হয়ে রইল। বাইরে হঠাৎ পাড়ার এক খুদে গলা ভেসে এলো, আজ স্কুল নেই। হেসে ফেললাম। বয়স বেড়েছে ঠিকই, কিন্তু ভিতরের সেই ছেলেটা এখনো হঠাৎ ছুটি পেলেই দৌড়তে চায়। লিখলেন ডাক্তার শান্তিদেব জানা, গ্রাম ও ডাকঘর, দক্ষিণ কাশিয়াবাদ, জেলা দক্ষিণ চব্বিশ।

0: আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝর্ণা। লেখা শুরু করেছেন জয়ন্তী মণ্ডল, আমডিহা পুরুলিয়া থেকে এসেছে এই চিঠি। আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝর্ণা, ছুটি যার মধ্যে নিহিত আছে আনন্দ। প্রতিদিনের রোজ নামচা, এক ঘেয়েমি জীবন থেকে সাময়িক বিরতির জন্য প্রয়োজন হয় একটি ছুটির। ছুটি শুধু বিরতি নয়, এ হলো শরীর ও মনের ক্লান্তি দূর করে নতুন উদ্যমে আবার কর্মক্ষম হতে নিজেকে প্রস্তুত করার অবসর। ছুটির দিনই একটু সময় পাওয়া নিজেকে বোঝার বা চেনার জন্য, তাই ছুটি আমাদের কাছে খুবই কাঙ্ক্ষিত। আর এই ছুটি যদি হঠাৎ করে আসে তাহলে সে এক অপ্রত্যাশিত আনন্দ ঝর্ণা বয়ে নিয়ে আসে। যেমন ছোটবেলায় যখন স্কুলে রেনি ডে হতো, তখন ওই শিশু মনের আনন্দ অন্য একটা মাত্রায় পৌঁছে যেত। পড়ার কোনো তাড়া নেই, সারাদিন শুধু খেলা, মাঠে ঘাটে ছুটে বেড়ানো, কাগজের নৌকো ভাসিয়ে খুব খুব মজা করা, এই নিয়েই পার হতো দিনটা। এখন মধ্য বয়সে এসে এরূপ হঠাৎ ছুটি পেলে মন খুব টানে কাছের মানুষের সঙ্গে দেখা করার জন্য, গল্প করার জন্য। অনেক ফেলে রাখা কাজ অবশ্যই সেরে ফেলা যায়। পছন্দ মতো রান্না করার জন্য হঠাৎ করে একটা উৎসাহ চলে আসে, তাই হঠাৎ ছুটি যেন এক অপ্রত্যাশিত সুখ। আবার এই ছুটি শব্দের যদি গভীর অর্থ খুঁজতে যাই, অর্থাৎ যা আমাদের অন্তিম ক্ষণে নিয়ে যায়, তবে সেই হঠাৎ ছুটি মনে চাপা কষ্টের উদ্রেক ঘটায়। এমন চিরবিদায়ের হঠাৎ ছুটির জন্য আমরা কখনোই প্রস্তুত থাকি না, এমন ছুটি আমরা কখনো চাই না যা আমাদের গভীর শোকাচ্ছন্ন করে রাখে। প্রিয়জনের চলে যাওয়া আমাদের মনে অভিযোগের পাহাড় সৃষ্টি করে, তবু আমাদের এই সব কিছুই মেনে নিতে হয় প্রকৃতির নিয়মকে সত্য প্রমাণ করার জন্যই। আসলে জীবন মানেই তোমার পরে খেলা আমার দুঃখে সুখে। জয়ন্তী মণ্ডল, আপনি লিখলেন আমডিহা পুরুলিয়া থেকে।
1: চোখ রাখি পরের চিঠিতে, লিখেছেন শম্ভুনাথ সেন, পণ্ডিতপুর দুবরাজপুর বীরভূম থেকে। সকাল সাথী প্রাত্যহিকি, নতুন ক্যালেন্ডার হাতে পেলেই আমরা যেভাবে লাল কালির দিনগুলো খুঁজি, মনে হয় যেন কোনো পরম গুপ্তধনের সন্ধান করছি। রবিবার তো আছি, কিন্তু হঠাৎ পাওয়া ছুটির মজাই আলাদা। সপ্তাহের মাঝে আচমকা ছুটি যেন চেনা জীবনের ছন্দ বদলে দেয়। আহা, এ যেন চাতক পাখির চাওয়া তৃষ্ণার্ত মেঘ, তপ্ত রোদে মেঘনা চাইতেই জল। এই হঠাৎ ছুটির কথা ভাবলেই মনের মণিকোঠায় সবার আগে ভেসে ওঠে সেই ছেলেবেলার সোনালি দিনগুলি। বাইরে তখন আকাশ ভাঙা বৃষ্টি আর ক্লাসরুমে চলছে অঙ্ক স্যারের জটিল ক্লাস। ঠিক তখনই টানা তিন পিরিয়ড পর হেড স্যার এসে গম্ভীর গলায় ঘোষণা করতেন, শোনো, আজ অতিরিক্ত বর্ষণের জন্য স্কুল ছুটি, রেনি ডে। ব্যাস, আর দেখে কে, এক নিমেষে খাতা বই ব্যাগ গোছানোর সেই যে অনাবিল আনন্দ, তা কোনো কোটি টাকার লটারি জেতার চেয়ে কম ছিল না। ছাতা মাথায় দিয়ে, জুতো হাতে, জল কাদা ভেঙে, কাগজের নৌকা ভাসাতে ভাসাতে বাড়ি ফেরার সেই অনাবিল সুখ আজকের এই এসি অফিসের কর্পোরেট জীবনে মরীচিকা।

তবে বড়বেলায় এই আচমকা ছুটি কিন্তু সবসময় অবিমিশ্র অমৃতের আস্বাদ বয়ে আনে না। গিন্নি যখনই শোনেন আজ কর্তার হঠাৎ ছুটি, অমনি তার শুরু হয়ে যায় অন্তহীন ফরমায়েশ। তাহলে ঝোলাটা নিয়ে চটপট বাজারে যাও, আর রান্নাঘরের ঝুলঝাড়ো, বেসিন কিংবা

0: ওভেনের পাইপ পরিষ্কার, ওয়াশিং মেশিন থেকে জামা কাপড় বের করে হালকা রোদে শুকিয়ে গুছিয়ে আলমারিতে রাখা, এমন নানা ফরমান। অফিসের বসের চেয়েও তখন ঘরের বসের হুমকিদারি বেশি ভারী মনে হয়। আর পাঁচটা কর্মব্যস্ত দিনের চেয়ে তখন এই ছুটির দিনটা যেন বেশি ক্লান্তিকর মনে হতে থাকে। তবুও সমস্ত ঝক্কি সামলেও এই আচমকা অবকাশ আমাদের যান্ত্রিক জীবনে বয়ে আনে একফালে বিশুদ্ধ বাতাস। দুপুরের ধোঁয়া ওঠা গরম খিচুড়ি ডিম ভাজা, বিকেলে এক কাপ বাড়তি কড়া আদা চা, জানলার ধারে বসে রেডিওতে মেঘমল্লার রাগ শোনা কিংবা প্রিয় ডেল কর্নেগির বইয়ের পাতায় ডুব দেওয়া, সব মিলিয়ে জীবনের এই ইঁদুর দৌড়ে হঠাৎ ছুটি যেন এক পরম প্রাপ্তি। লিখলেন শম্ভুনাথ সেন, পণ্ডিতপুর, দুবরাজপুর, বীরভূম থেকে।
1: এবার বেতাইতলা হাওড়া থেকে লিখছেন গোপা বন্দ্যোপাধ্যায়। প্রাপ্ত ছুটিগুলো তো স্কুলের ডায়েরি বা নতুন বছরের ক্যালেন্ডার পাওয়ার পর থেকেই মনের কোণে কোথাও একটা টলটলে শিশির বিন্দুর মতন রোদের আলো ধরে রাখে, মনে করায় যে এই দিনগুলো হবে আনন্দ মাখা। কিন্তু কোনো বিশেষ কারণেই আগের দিন রাত্রিবেলা হঠাৎ ঘোষণা হওয়া যে ছুটি পাওয়া গেল, সেটা যেন একটা পরশ পাথরের মতন মনে পড়ে। ছুটি মানেই একটা আলস্য ভরা সকাল, অন্যান্য রান্নার পাশাপাশি বাটির তলায় পড়ে থাকা অল্প দুধের সঙ্গে কিছু পাউরুটি সংযোজন, চিনি আর ডিম, ব্যাস এক চিলতে রাজকীয় সুখ সুগন্ধ ছড়িয়ে হঠাৎ অবকাশটুকু আনন্দ মুখর করত। তারপর একসঙ্গে খেতে বসা, আর যেহেতু মার আগে স্নান হয়ে যেত, মা টেপ রেকর্ডার আর সমস্ত ক্যাসেট নামাতো স্নানের পরে, বাকিরা স্নান করে এসে খেতে বসার আগে মা কিছু ভালো গান চালিয়ে দিত। ব্যস্ততার ফাঁকে এক চিলতে মরুদ্যানের মতন মনে হতো সময়টা। ভেজা চুলে ছাপা শাড়িতে সোফার উপর মা যখন বসে মাথা দুলিয়ে গান শুনত, মনে হতো ওই সময়টা কেন যে স্থির হয়ে থাকে না। এক অদ্ভুত সুন্দর গন্ধ চারপাশ থেকে যেন বেরিয়ে আসতো মনকে শান্ত করার জন্য। সন্ধ্যের ফাঁকে কিছু বাড়তি আনন্দের সঙ্গে মনে করিয়ে যেত কাল থেকে আবার ছুটে চলা শুরু। শুধু এইটুকু একটু অবকাশ কিছুটা জীবনী শক্তি সঞ্চার করে গেল। গোপা বন্দ্যোপাধ্যায়ের চিঠি পড়লাম, থাকেন বেতাইতলা হাওড়ায়।

পরের চিঠি লিখেছেন অবনীন্দ্রমোহন রায়, ব্রহ্মপুর, কলকাতা 700096 থেকে। প্রিয় প্রাত্যহিকী, তখন কাঠ বেকার, এ সুযোগ কেউ ছাড়ে, ছুটি পাচ্ছি, আমি তো এক কথায় রাজি। ট্রেন আজ রাতের, তাই হাতের কাছে যা পেলাম ব্যাগে গুছিয়ে নিলাম। ট্রেন মাঝরাত নাগাদ ধানবাদ স্টেশনে এসে পৌঁছল। এখানে শুধু আমাদের বগিটি কেটে ট্রেন আবার নির্দিষ্ট গন্তব্যে চলে গেল। রাত 3:45 নাগাদ আরেকটি প্যাসেঞ্জার ট্রেনে আমাদের বগিটি জুড়ে দেওয়ার পর সেটি সেন্ট্রাল ইন্ডিয়া কোলফিল্ডস লাইন ধরে বরকাখানা চৌপান হয়ে সিংরৌলি যাবে। এই লাইন দিয়ে ভারতীয় রেল বিভিন্ন জায়গায় কয়লা পরিবহন করে। ভোরের আলো ফুটতেই আমরা পৌঁছে গেলাম পত্রাত স্টেশনে। এখানেই গন্তব্য আমাদের। ছোটনাগপুরের মালভূমির বিস্তৃত অঞ্চল এটি। চোখে পড়ে দিকচক্রবালে পাহাড়ের সারি, শাল আর পলাশির সবুজ রঙে ছেয়ে আছে আকাশ, কত নাম না জানা পাখির কলরবে চারিদিক মুখর হয়ে উঠেছে। সাঁওতাল মেয়েরা দল বেঁধে বেরিয়ে পড়েছে নিজের নিজের কাজে। উঠলাম পর্যটন দপ্তরের খালি একটি লজে। পত্রাত পাহাড়ের চূড়ায় উঠে সূর্যাস্তের দৃশ্য দেখতে অপূর্ব লাগে। ঘুরতে ঘুরতে চলে এলাম পত্রাত ড্যামে। আকাশের লাল কমলা আলো যখন জলাশয়ের স্বচ্ছ জলে রঙের আলপনা বুনে, তখন মনে স্বর্গীয় অনুভূতির সৃষ্টি হয়। পালানি ফলসের রূপ এই বর্ষায়।

ছাত্র হলেও স্বপ্ন দেখতে ভালোবাসে। ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করেছে। প্রাকৃতিক সৌন্দর্য আর মানুষের সহাবস্থানে পত্রা তো আমার কাছে মর্তের স্বর্গ। হঠাৎ পাওয়া ছুটিতে এই ভ্রমণ তাই আমার কাছে ভারতবর্ষকে জানার একটি জানালা খুলে দিল। লিখলেন অবনীন্দ্রমোহন রায়, ব্রহ্মপুর, কলকাতা, 700069 থেকে।

পালাবি কোথায়? নাজিয়া ইলাহি পান্ডুয়া স্টেশন রোড হুগলি থেকে লিখছেন, জানো বন্ধু, ভোরবেলা একটা মেসেজের শব্দ শুনে মোবাইলটা হাতে নিতেই স্ক্রিনে ভেসে উঠল সেই রাজকীয় ঘোষণা, আজ আপনার পূর্ণ ছুটি, রান্নাঘর সিল করে দেওয়া হয়েছে। রান্নাবান্না তো বটেই, এমনকি ঝাঁটপোছও নিষিদ্ধ, ঘরের যে কোনো কাজ করা কঠোরভাবে বারণ। প্রথমে তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না, পরে নিশ্চিত জেনে বুকের ভেতর থেকে একেবারে বাঁধ ভাঙা আনন্দের হাওয়া বের হয়ে এলো। রান্নাঘরে সেই তেলকালি মাখা কড়াইয়ের দিকে তাকিয়ে বললাম, আজ তোর দিকে ফিরেও তাকাবো না বাপু। বটিটা ঝুড়ির পাশ দিয়ে আমার দিকে উঁকি মারছে। তার উদ্দেশ্যে বললাম, পেঁয়াজ কাটতে গিয়ে আজ আর আমার চোখে গঙ্গা যমুনা বইয়ে দিতে পারবি না তুই। সারাটা দিন একরাশ ভালো লাগা নিয়ে সোফায় পা তুলে বসে একটা পুরনো গল্পের বই শেষ করলাম, সেই সঙ্গে রেকর্ড প্লেয়ারের প্রিয় গানগুলো শুনলাম। এভাবেই সারাটা দিন নিজে নিজের সঙ্গে আড্ডা চলল। একজন গৃহবধূর কাছে হঠাৎ আসা এই অভাবনীয় ছুটি কোনো বড়সড় লটারি জেতার চেয়ে কম নয়। এই একটা দিন শুধু নিজের জন্য, সময়ের কোনো দায়িত্ব নেই, সময়টুকু শুধুই নিজের, কেবল অলসতা উপভোগ করার রাজকীয় অধিকার শুধুই আমার। জানো তো, মাঝে মাঝে এই ছোট্ট বিরতিগুলো আমাদের মতো গৃহবধূদের খুব দরকার। এই একদিনের অবসরটাই তো আমাকে আগামী এক মাসের শক্তি যোগানোর আসল জাদুমন্ত্র, বুঝলে প্রাত্যহি কি? নাজিয়া ইলাহি, পান্ডুয়া স্টেশন রোড, হুগলি থেকে।

পরে চিঠি লিখেছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা 35 থেকে। খোলা জানলা প্রাত্যহিকী। 2025-এর 3রা সেপ্টেম্বর দুর্গাপুজো শুরু হওয়ার কিছুটা আগে হঠাৎ করে একটা ছুটি নিলাম। দুপুর 3টে নাগাদ বেরিয়ে পড়লাম সপরিবারে। প্রথমেই গন্তব্য নেহরু চিলড্রেন্স মিউজিয়াম। কলকাতার একদল প্রথিতযশা সংগ্রাহক সেখানে জড়ো হয়েছেন নিজেদের সংগ্রহ নিয়ে। মহানায়ক উত্তম কুমারের জন্মদিনে তারা আয়োজন করেছেন উত্তম কুমার বিষয়ক প্রদর্শনী। তাঁর ব্যবহৃত পোশাক, তাঁর অভিনীত সিনেমার বুকলেট, বিভিন্ন প্রযোজকের সঙ্গে তাঁর স্বাক্ষরিত চুক্তিপত্র, তাঁর লেখা চিঠি, বেশিরভাগ ছবির গানের রেকর্ড, তাঁর ছবি দেওয়া দেশলাই বাক্স, যেসব বইপত্র তাঁকে নিয়ে প্রকাশিত হয়েছে, সে সব কিছুই পরম আদরে সাজিয়ে রাখা হয়েছে। তাঁর ও তাঁর সহশিল্পীদের অটোগ্রাফগুলি দেখে মনে হচ্ছিল এমন কিছু স্বাক্ষর তো আমার খাতাতেও আছে। তাঁর ছবির সেসব গানের রেকর্ড দেখে আমার আমি হয়ে ওঠার সময়টাকে যেন ধরতে পারছিলাম। বইগুলির বেশ কয়েকখানি তো আমার সংগ্রহেও আছে, বারংবার সেগুলির পাতা উল্টাই। সাবিত্রী চট্টোপাধ্যায়, রুমি চৌধুরী, পৌলমী চট্টোপাধ্যায়, অলকানন্দ রায় প্রমুখ উত্তম কুমারকে নিয়ে তাঁদের স্মৃতি সেদিন উজাড় করে দিয়েছিলেন। একের পর এক গান বাজছে তাঁর ছবির, অলক্ষ্য থেকে তিনি যেন দেখছেন সেসব। ভাবছিলাম

0: 60 থেকে 80 বছরের দর্শকদের পাগল করে দিয়ে এই বুঝি তিনি বলে উঠবেন, তোমরা আমার জয়ধ্বনি দিচ্ছ কিন্তু তোমাদের দেওয়ার মতো আজ আমার কিচ্ছু নেই। আমার দিদিমা শুনেছি উত্তম কুমারের ছবির প্রথম দিনের প্রথম শো দেখতেন। আমার মা ছিলেন উত্তম কুমারে আচ্ছন্ন, আমিও সেই মিথ থেকে বেরিয়ে আসতে পারিনি। আমার নবম শ্রেণীতে পড়া মেয়ে খুব আগ্রহ নিয়ে দেখছিল সেসব, শতবর্ষে পা দিয়ে এভাবেই তো তিনি চির নতুন রয়ে গেলেন। পরের গন্তব্য রবীন্দ্র সদন, উত্তম স্মরণ সন্ধ্যা, প্রেক্ষাগৃহ প্রায় পরিপূর্ণ। কোনো মতে একটা বসার সিট পেলাম। প্রায় ঘণ্টা তিনেক বিচরণ করলাম গত শতকের 50 থেকে 70 দশকে হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র, কিশোর কুমারের গাওয়া সেসব অসামান্য গান একালের বিভিন্ন বয়সের শিল্পীদের গলায় শুনলাম সেদিন। যখন চলে আসছি তখন মঞ্চে গাওয়া হচ্ছে শুধু ভালোবাসা দিয়ে বলে যাই আমি তোমারে বেশিছি ভালো। বাংলা ছবির একচ্ছত্র মহানায়ককে এইভাবেই তো আমরা আবহমান কাল ধরে ভালোবেসেছি, জেলে রেখেছি বারংবার তাকে নিয়ে নানা স্মৃতির আলো। গত বছরে আমার হঠাৎ পাওয়া ছুটির সেই দিনটি এইভাবেই উত্তমময় হয়ে উঠেছিল। লিখলেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা 35 থেকে।
1: শহীদুল ইসলাম শীতলকুচি কুচবিহার থেকে লিখছেন এই চিঠি। ছুটি, ছুটি শব্দটি কানে এলেই মনে হয় যেন ব্যস্ত জীবনের বন্ধ জানালাটি হঠাৎ খুলে গেল। প্রতিদিনের পড়াশোনা, স্কুলের ঘণ্টা, বই খাতার বোঝা আর সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলার মাঝে যদি হঠাৎ একদিন ছুটি এসে হাজির হয় তবে মন নিশ্চয়ই আনন্দে আত্মহারা হয়ে উঠবে। সেদিন সকালে অ্যালার্মের তাড়া থাকবে না, থাকবে না স্কুলে যাওয়ার ব্যস্ততা। জানালার পাশে দাঁড়িয়ে দেখব সোনালি রোদের আভায় পৃথিবী ধীরে ধীরে জেগে উঠছে, পাখির কূজন শুনতে শুনতে মনে হবে আজকের দিনটি যেন কেবল আমার জন্যই। মায়ের হাতের গরম চা আর প্রিয় খাবারের গন্ধে সকালটি আরও আপন হয়ে উঠবে। দুপুরে পরিবারের সঙ্গে গল্প করতে করতে কখন যে সময় গড়িয়ে যাবে তা টেরই পাব না। বিকেলে হয়তো বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়ব, সবুজ মাঠের বুক চিরে হাঁটব, নদীর ধারে বসে বাতাসের মৃদু স্পর্শ অনুভব করব। অস্তগামী সূর্যের লাল আভা যখন আকাশকে রাঙিয়ে তুলবে তখন মনে হবে এই সৌন্দর্যকে যদি মুঠোয় ধরে রাখা যেত। তবে ছুটি মানে শুধু অলসতা নয়, কিছু সময় বই পড়ব, অসমাপ্ত কাজ শেষ করব এবং নিজের মনের সঙ্গে একটু কথা বলবো, কারণ প্রতিদিনের কোলাহলে আমরা প্রায় নিজেদের হারিয়ে ফেলি। হঠাৎ পাওয়া একটি ছুটি তাই আমার কাছে হবে ছোট্ট এক উৎসব, ক্লান্ত জীবনের মাঝে এক ফালি নির্মল আনন্দ। সেই দিনের স্মৃতি হয়তো আবার ব্যস্ততার ভিড়েও নীরবে আমার মুখে হাসি ফুটিয়ে তুলবে। শহীদুল ইসলাম, আপনার চিঠি পড়লাম। চিঠি লিখেছেন আপনি শীতলকুচি কোচবিহার থেকে।
0: আকাশ বাতাসের খবর জানিয়ে দিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও তার আশেপাশের আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে সাধারণত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ও 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ ছিল 32.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 0.5 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 0.9 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 99% এবং সবচেয়ে কম 68%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 47 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। আবহাওয়ার বিজ্ঞপ্তিটিও শুনিয়ে দিলাম।

0: বৃষ্টি এবার ছাড়ছেই না, অনেকেই রীতিমতো দুর্বিপাকে রয়েছেন। এই পরিস্থিতি থেকে তারা উদ্ধার পান এটাই চাইব। অতিরিক্ত বৃষ্টি অনেক সময় হচ্ছে, গতকালও বেশ বৃষ্টি হয়েছে, আজকেও তো একটু পূর্বাভাস পাওয়া গেল, তাই না? তো সকলকে বলবো একটু সাবধানে থাকবেন, বুঝে শুনে পথে বের হবেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন আমাদের। আর কি, আজকের মতন সময় ফুরিয়েছে, প্রাত্যহিক এই পর্যন্তই থাক, খুব ভালো কাটুক আপনার আজকের দিনটি।
1: আপনাদের সঙ্গে ছিলাম আমি অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়,
0: সুচিস্মিতা গুপ্ত।

0: এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও ভারতের 7.8% ত্রৈমাসিক বৃদ্ধির হার দেশের অর্থনৈতিক শক্তিরই প্রতিফলন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, উন্নত মানের শিক্ষাদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। পশ্চিমবঙ্গ থেকে দুজন এবছর জাতীয় শিক্ষকের সম্মান পেলেন। ডক্টর দীনেশ শর্মা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নতুন উপরাজ্যপাল নিযুক্ত হয়েছেন। ভারত ও নেপালের যৌথ উদ্ধারকারী দল নেপালের চিলিমে একটি সুড়ঙ্গতে উদ্ধারের কাজ চালাচ্ছে। মহিলাদের এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানকে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে ভারত সেমিফাইনালে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তরুণ ভারতীয়দের পূর্ববর্তী প্রজন্মের চেয়েও বড় স্বপ্ন দেখতে এবং বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম এমন আন্তর্জাতিক পরামর্শদাতা সংস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি গত সন্ধ্যায় দিল্লি বিশ্ববিদ্যালয়ের শ্রীরাম কলেজ অব কমার্সের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। শ্রী মোদী বলেন, আন্তর্জাতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের 7.8% ত্রৈমাসিক বৃদ্ধি তার অর্থনৈতিক শক্তির প্রতিফলন। তিনি আরও বলেন, ভারত নীতিগত স্থবিরতা থেকে নীতিগত গতিশীলতার দিকে অনেক দূরে গিয়েছে। তিনি বলেন, ভারত বিশ্বের দ্রুততম বৃদ্ধির প্রধান কেন্দ্রে পরিণত হচ্ছে। অতীতের সঙ্গে আজকের সাফল্যের তুলনা করে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, সন্ত্রাসবাদ পরাজিত হয়েছে, সশস্ত্র বাহিনী আত্মবিশ্বাসের সঙ্গে শত্রুদের নিজ ঘরে আঘাত হানছে এবং জম্মু ও কাশ্মীর থেকে উত্তর পূর্ব পর্যন্ত শান্তি পুনরুদ্ধার হয়েছে।
2: দুনিয়া ভারত কো ফ্রাজাইল ফাইভ বতা রহি থি, আজ দুনিয়া ভারত কো फास्टेस्ट ग्रोइंग मेजर इकोनॉमी बनने से हुए देख रही। अभी हफ्ते भर में ही भारत की इकोनॉमी को लेकर कई सारी पॉजिटिव खबरें आई। 7.8% क्वार्टरली ग्रोथ ने देश का जोश बढ़ाया है और इसी बीच जापानीज क्रेडिट रेटिंग एजेंसी ने भारत की रेटिंग अपग्रेड कर दी है। ये 7.8% की ग्रोथ भी ऐसे समय में आई है जब बेस्ट এশিয়া কা যুদ্ধ চল রহা হ্যায়।
1: সমালোচকদের মুখ বন্ধ করতে অর্থনৈতিক তথ্য উপস্থাপন করে প্রধানমন্ত্রী বিস্তারিতভাবে জানান যে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে বিদ্যুৎ উৎপাদন 9% বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান, এই সময়কালে সামগ্রিকভাবে যানবাহন বিক্রি 20% বেশি বেড়েছে। দুচাকার যানবাহনের ক্ষেত্রে 20% এবং তিন চাকার যানবাহনের ক্ষেত্রে প্রায় 30% বৃদ্ধি হয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে ইস্পাত ও সিমেন্টের ব্যবহারে 8% বৃদ্ধি হয়েছে। নির্মাণ, আবাসন এবং বাণিজ্যিক কার্যক্রম দ্রুত সম্প্রসারিত হচ্ছে। প্রধানমন্ত্রী জানান, স্মার্টফোন রপ্তানির পরিমাণ এখন 2.5 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে এবং দেশীয় প্রতিরক্ষা উৎপাদনের পরিমাণ প্রায় 2 লক্ষ কোটি টাকায় পৌঁছে গেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, উন্নত মানের শিক্ষাদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। শিক্ষক দিবস উপলক্ষে নতুন দিল্লিতে আয়োজিত 2026 সালের জাতীয় শিক্ষক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গতকাল রাষ্ট্রপতি বলেন, যে সমাজ শিক্ষকদের সম্মান করে সেই সমাজই প্রকৃত অর্থে প্রগতিশীল। আমাদের সংবিধানে উল্লিখিত সকলের জন্য সমান সুযোগের আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষা হলো সবচেয়ে কার্যকর মাধ্যম। শিক্ষকদের ধারাবাহিক উদ্যোগের জন্যই প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ছুট ছাত্রছাত্রীদের হার ন্যূনতম করা সম্ভব হয়েছে। 27টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের 6টি সংস্থার 48 জন স্কুল শিক্ষকের হাতে রাষ্ট্রপতি গতকাল এই পুরস্কার তুলে দেন। এছাড়া রাষ্ট্রপতি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও পলিটেকনিক

থেকে 21 জন শিক্ষক ও ফ্যাকাল্টিকেও জাতীয় পুরস্কার দেন। পশ্চিমবঙ্গ থেকে যে দুজন এবছর জাতীয় শিক্ষকের সম্মান পেলেন তারা হলেন জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের সরকারি মডেল স্কুলের ভূগোলের শিক্ষক শান্তনু পাত্র এবং পূর্ব বর্ধমানের শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী। বিজেপির রাজ্যসভার সাংসদ ডক্টর দীনেশ শর্মা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপরাজ্যপাল নিযুক্ত হয়েছেন। গত রাতে রাষ্ট্রপতি ভবন সূত্রে এখবর জানানো হয়েছে। 62 বছর বয়সী শ্রী শর্মা অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল দেবেন্দ্র কুমার যোশীর স্থলাভিষিক্ত হবেন। শ্রী যোশী 2017 অক্টোবর থেকে ওই দ্বীপপুঞ্জের উপরাজ্যপাল হিসেবে নিযুক্ত রয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে গতকাল রাতে গোয়ায় পৌঁছেছেন। এই সফরে তিনি ওয়েস্টার্ন জোনাল কাউন্সিলের 28তম বৈঠকে সভাপতিত্ব করবেন। এরপর তিনি সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন এবং বিজেপির নবনির্মিত রাজ্য কার্যালয় অটল ভবনের উদ্বোধন করবেন। ছত্তিশগড়ের জগদলপুরে অবস্থিত জাতীয় তদন্তকারী সংস্থার বিশেষ আদালত ঝিরাম উপত্যকায় মাওবাদী হামলার ঘটনায় অভিযুক্ত 10 জনকেই বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। এই মামলায় মোট 11 জন অভিযুক্তের বিচার চলছিল, যাদের মধ্যে একজন বিচার চলাকালীন মারা যান। আদালত 2 মহিলাসহ 10 জন অভিযুক্তকেই 29 জনকে হত্যা এবং আরও 15 জনকে হত্যার চেষ্টার দায়ে দোষী সাব্যস্ত করেছে। সাজা ঘোষণার বিষয়টি 16 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। মহারাষ্ট্রের মেলঘাট এবং পেঞ্চ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রগুলি বন্দি শকুনদের ফের প্রকৃতিতে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারতের সবচেয়ে সফল স্থান হিসেবে উঠে এসেছে। এই শকুনদের বেঁচে থাকার হার বেশ আশাব্যঞ্জক। বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি বা BNHS-এর তথ্য অনুযায়ী December 2025 থেকে January 2026-এর মধ্যে এই দুটি সংরক্ষণ কেন্দ্রে 29টি শকুনের মধ্যে বেঁচে থাকার হার 78% পর্যন্ত রেকর্ড করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারত ও নেপালে যৌথ উদ্ধারকারী দল চিলিমে একটি সুড়ঙ্গে উদ্ধার কাজ চালাচ্ছে। নেপালে ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব জানিয়েছেন উদ্ধার কাজের সুবিধার জন্য সিয়াব্রুবেশী থেকে টানেলের মুখ পর্যন্ত একটি রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকা এবং সংকীর্ণ উপত্যকার কারণে ভারী হেলিকপ্টার ব্যবহার সম্ভব হচ্ছে না, সেজন্য বিকল্প রাস্তার ভাবনা চিন্তা বলে রাষ্ট্রদূত জানান। এদিকে গত 26 আগস্টের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দেবীঘাটে যাতায়াতের সুবিধার জন্য বেলি ব্রিজ তৈরির কাজ চলেছে। ভারত নেপালকে সংকটের মুহূর্তে প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি মানবিক সাহায্য দিয়ে চলেছে বলে রাষ্ট্রদূত শ্রীবাস্তব জানান। চলতি মাসের 12 ও 13 তারিখে নতুন দিল্লিতে হতে চলা ব্রিক্স শীর্ষ সম্মেলনের পাশাপাশি আই ব্রিক্স শীর্ষ সম্মেলনও অনুষ্ঠিত হবে। 500-এরও বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, অর্থমন্ত্রী এবং ব্যবসায়ী নেতৃত্ব এতে অংশগ্রহণ করবেন। 21টি ব্রিক্স সদস্য ও সহযোগী দেশের পরিকাঠামো, জ্বালানি এবং ডিজিটাল সক্ষমতা ভিত্তিক প্রকল্পগুলির সঙ্গে সরকারি বা সার্বভৌম পুঁজিকে সংযুক্ত করার লক্ষ্যে এই 2 দিনব্যাপী সম্মেলনের আয়োজন করা হয়েছে। আই ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণকারীরা সার্বভৌম সম্পদ তহবিল, পেনশন তহবিল এবং পারিবারিক বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলির মোট 1 ট্রিলিয়ন মার্কিন ডলারের সম্পদ পরিচালনা করে থাকে। 4 দিনের দ্বিপাক্ষিক সফরে অংশ নিতে ভারতের বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং গতকাল সৌদি আরবের রিয়াদে পৌঁছেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানিয়েছেন সেখানে তাকে স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিপুল এবং সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রকের আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী ডক্টর তারিক আল হামাদ। তিনি বলেন এই সফরের সময় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা এবং সেদেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায় ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময়ের অপেক্ষায় রয়েছেন তিনি। লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশ ও বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী জেভিয়ার বেটেল 3 দিনের সফরে আগামীকাল ভারতে আসছেন। সফরকালে তিনি ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। রাশিয়া ইউক্রেন সংঘর্ষ অবসানের লক্ষ্যে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন গতরাতে ক্রেমলিনে মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। প্রায় 3 ঘন্টা ধরে চলা ওই বৈঠকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে আকাশপথে দুপক্ষের হামলা বেড়ে চলায় মার্কিন দূতের এই সফর তাৎপর্যপূর্ণ। ডোমিনিকান রিপাবলিকের জোহেরি মালা ডোমিনগুয়েজ 73তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার খেতাব জিতেছেন। এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে স্পেনের এলিজাবেথ রেন্স এবং মালয়েশিয়ার তানুশিয়া চেট্টি তৃতীয় হয়েছেন।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে গ্রুপ পর্বের ম্যাচে ভারত পাকিস্তানকে 7 উইকেটে হারিয়ে দিয়েছে। পাকিস্তান টসে জিতে প্রথমে ব্যাট করে 18 ওভার এক বলে 50

রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ভারত 3 উইকেট হারিয়ে 8/4 বলে লক্ষ্যে পৌঁছে যায়। এই ম্যাচে জয়ের ফলে ভারত গ্রুপ পর্বে অপরাজিত থেকে মহিলাদের এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছল। দলীপ ট্রফি ফাইনালে আজ পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চলের মুখোমুখি হবে। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে খেলা শুরু হবে 9:30। ভারতের সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি তৃতীয়বার চায়না মাস্টার্স ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের ফাইনালে উঠেছে। বিশ্বের 5 নম্বর এই জুটি গতকাল সেমিফাইনালে মালয়েশিয়ার জুটিকে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও ভারতের 7.8% ত্রৈমাসিক বৃদ্ধির হার দেশের অর্থনৈতিক শক্তির প্রতিফলন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, উন্নত মানের শিক্ষাদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। পশ্চিমবঙ্গ থেকে 2 জন এবছর জাতীয় শিক্ষকের সম্মান পেলেন। ডক্টর দীনেশ শর্মা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নতুন উপরাজ্যপাল নিযুক্ত হয়েছেন। মহিলাদের এশিয়া কাপ টি-20 ক্রিকেটে পাকিস্তানকে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে ভারত সেমিফাইনালে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। শিক্ষার মানোন্নয়ন এবং আধুনিক পদ্ধতিতে শিক্ষাদানের লক্ষ্যে প্রতিটি জেলায় দুটি করে সিএম স্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্কুল পড়ুয়াদের মোবাইল আসক্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। রাজ্যের মেধাবী পড়ুয়াদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপের সূচনা রাজ্য সরকারের। অনলাইনে হবে কলেজ শিক্ষক শিক্ষিকাদের বদলি। রাজ্য সরকারের প্রশাসনিক সব কাজে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করে জারি হয়েছে নির্দেশিকা। রাজ্যে নতুন সরকারের প্রথম তিন মাসে রাজস্ব আদায় বেড়েছে 18%। মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষ উদযাপনের প্রারম্ভিক পর্যায়ে আজ সন্ধ্যায় শেষ হচ্ছে। আসছে বিস্তারিত সংবাদে। রাজ্য শিক্ষার মানোন্নয়ন এবং আধুনিক পদ্ধতিতে শিক্ষাদানের লক্ষ্যে প্রতিটি জেলায় দুটি করে সিএম স্ত্রী শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত শিক্ষক দিবসের মূল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার পোষিত স্কুলগুলির মতো করে স্কুলগুলি গড়ে তোলা হবে। স্মার্ট বোর্ড সহ আধুনিক পরিকাঠামো এই স্কুলগুলিতে থাকবে।
1: আমি দুটো নতুন স্কিম ঘোষণা করছি। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতে দুটি করে সিএম শ্রী ইনস্টিটিউট তৈরি হবে, অর্থাৎ মুখ্যমন্ত্রী শ্রী জওহর নবোদয় বিদ্যালয়ের মতো। এগুলিতে ষষ্ঠ শ্রেণী থেকে মেধাবী ছাত্রছাত্রীদের পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে। এগুলোকে একটি মডেল স্কুলেও পরিণত করা হবে। সেরা মানের শিক্ষক, আধুনিক ডিজিটাল ল্যাব, স্মার্ট বোর্ড ইত্যাদি সংশ্লিষ্ট করে ধরে নিতে পারেন সেন্ট্রাল স্কুলের মতোই আমরা জেলায় আপাতত দুটো করে আমরা তৈরি করব। এর বাইরেও উত্তরবঙ্গ এবং পশ্চিমাঞ্চলে সেন্টার অফ এক্সিলেন্স ইন স্পোর্টস প্রতিষ্ঠান গড়ে তুলব। আগামী দিনে এসএসসির মাধ্যমে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর অর্থাৎ স্পোর্টসের টিচারদেরকে ব্যাপক সংখ্যায় নিয়োগ করা হবে।
0: স্কুল পড়ুয়াদের মোবাইল আসক্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
1: ভয়ঙ্কর কুপ্রভাব স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে মোবাইল ফোন। খুব কঠিন সিদ্ধান্ত, ভোট কমে যাবে আমার। গুজরাটে দেখুন, ক্লাস 1 থেকে 12 পর্যন্ত মোবাইল ফোন হাত দিতে দেয় না ছাত্রছাত্রীদের। ভয়ঙ্কর ক্ষতি করছে। রাত্রি 1:30-2 আগে কোনো ঘুমাতে যায় না, সারাক্ষণ দেখছে। আপনি বাবা মা শুয়ে পড়েছে, আড়াল হতেই আরম্ভ করে দিচ্ছে। আপনার এই সমস্ত সংস্কার যদি না করেন, তাহলে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষক দিবসের কোনো মানেই থাকবে না। কিছু জিনিস আছে যার মধ্যে রাজনীতি বা সরকার ঢোকা উচিত নয়।
0: রাজ্যের মেধাবী পড়ুয়াদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপের সূচনা হয়েছে। এই প্রকল্পের আওতায় দেশ বিদেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পড়াশোনার জন্য আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার। গতকাল সামাজিক মাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা জানিয়েছেন। তিনি বলেন, কিউএস ওভারঅল র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের প্রথম 100 বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া পড়ুয়াদের অনুমোদিত টিউশন ফির 100% পর্যন্ত বহন করবে রাজ্য সরকার। বিদেশে পড়াশোনার ক্ষেত্রে স্কলারশিপের আওতায় স্বাস্থ্য বীমার খরচও বহন করা হবে। অন্যদিকে দেশের প্রথম সারির জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া পড়ুয়ারাও অনুমোদিত টিউশন ফির সর্বোচ্চ 100% পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট মানদণ্ড এবং র্যাঙ্কিংয়ের ভিত্তিতে এই আর্থিক সহায়তার পরিমাণ নির্ধারিত হবে। রাজ্যের কলেজগুলিতে শিক্ষক শিক্ষিকাদের বদলি

0: প্রক্রিয়া এবার অনলাইনে পরিচালিত হবে। এই লক্ষ্যে উচ্চশিক্ষা দপ্তরের বাংলার উচ্চশিক্ষা পোর্টালে চালু করা হয়েছে নতুন ট্রান্সফার ম্যানেজমেন্ট মডিউল। এর মাধ্যমে ম্যানুয়াল বা কাগজে কলমে বদলির আবেদন প্রক্রিয়া থেকে সরে এসে ডিজিটাল ব্যবস্থায় বিশেষ জোর দেওয়া হচ্ছে। নতুন ব্যবস্থায় অনলাইনে আবেদন করা যাবে। আবেদন প্রসেসিং, রিয়েল টাইম ট্র্যাকিং এবং আপডেট পাওয়ার ব্যবস্থা থাকবে পোর্টালেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতিটি জেলায় সিএম শ্রী স্কুল খোলার যে ঘোষণা করেছেন তাকে স্বাগত জানিয়েছেন শিক্ষক, শিক্ষাকর্মী ও শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী।
1: মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন, তার মধ্যে অন্যতম হল তিনি প্রতিটি জেলায় প্রধানমন্ত্রী শ্রী স্কুলের ধাঁচে দুটি করে জেলায় স্কুল করা হবে এবং তিনি জানিয়েছেন দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের মোবাইল নিষিদ্ধ করার ব্যবস্থা করা হবে। মুখ্যমন্ত্রী শ্রী স্কুল যে গড়ে তোলা হবে, বিদ্যালয় গড়ে তোলা হলে সেটাকে স্বাগত এবং যথাযথভাবে তার পরিকাঠামো সহ যদি গড়ে তোলা হয় সেটা নিশ্চয়ই সেটাকে আমরা স্বাগত জানাই।
0: রাজ্য শিক্ষক শিক্ষিকাদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে ইন্দু মালহোত্রা কমিটির সুপারিশ রাজ্য সরকার মেনে নেবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। গতকাল নিউটাউনে শিক্ষক দিবসের অনুষ্ঠান মঞ্চে তিনি বলেন, এরিয়ার সহ শিক্ষক শিক্ষিকাদের ডিএ মেটাতে রাজ্য সরকারের ১২,০০০ কোটি টাকা প্রয়োজন। সরকারি কর্মীদের একাংশ ডিএ পেলেও সরকার বর্ষিত স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীরা এখনও তাদের প্রাপ্য বকেয়া মহার্ঘ ভাতা পাননি বলে অভিযোগ। আগে জানানো হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা কীভাবে মেটানো যায় তা নিয়ে আলোচনা করতে রাজ্য সরকার আগামী শনিবার নতুন দিল্লিতে বৈঠকে বসতে চলেছে। রাজ্য সরকারের প্রশাসনিক সব কাজে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। গত 1 সেপ্টেম্বর থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে। বাংলা ভাষার ব্যবহার সহজতর করতে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। মুখ্যসচিব মনোজ আগরওয়ালের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি নথি থেকে শুরু করে চিঠিপত্র, বিজ্ঞপ্তি, আদেশনামা সব ক্ষেত্রেই বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে। এর জন্য মুখ্যসচিবের নেতৃত্বে একটি রাজ্য স্তরের পরিচালন সমিতি গঠন করা হয়েছে। বাংলা ভাষা ব্যবহারে আধিকারিকদের যাতে সমস্যা না হয় তার জন্য আধিকারিকদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। পশ্চিমবঙ্গ আগামী দিনে সবচেয়ে উন্নত ও সুরক্ষিত রাজ্য হিসেবে গড়ে উঠবে বলে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন। খড়গপুরে গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলার মেধা, শিক্ষা, সংস্কার এবং আর্থিক বিকাশ সবসময় দেশকে নেতৃত্ব দিয়েছে।
2: বাংলা চিরদিনই তার জায়গায় গুরুত্বপূর্ণ। বাংলার মেধা, বাংলার শিক্ষা, সংস্কার সঙ্গে সঙ্গে বাংলার আর্থিক বিকাশ ভারতবর্ষকে নেতৃত্ব দিত, কিন্তু গত 50 বছর ধরে স্বাধীনতার পরে আমরা পিছিয়ে গেছি সব দিক দিয়ে। তাই আজকে বাংলাকে মনে হচ্ছে পিছিয়ে থাকা রাজ্য, কিন্তু সেটা হবে না। বাংলার মানুষের মধ্যে সে যোগ্যতা আছে আর সারা বিশ্বের মানুষের পশ্চিমবঙ্গের উপরে একটা শ্রদ্ধা, বিশ্বাস আছে। তারাও আসছেন ব্যবসা করতে, আর শুধু ব্যবসা না, এখানে হসপিটাল করতে চান, ইউনিভার্সিটি করতে চান, এরকম লোক আসেন। আর এখানকার মানুষও চাইছিলেন একটা সুযোগ যাতে তারা নিজের মতো করে বাংলাকে গড়তে পারেন, সেই সুযোগটা বিজেপির মাধ্যমে পেয়েছেন।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নতুন সরকারের প্রথম 3 মাসে রাজ্যের নিজস্ব রাজস্ব আদায় 18% বৃদ্ধি হয়েছে। বিভিন্ন দপ্তরের নজরদারি বৃদ্ধি, ডিজিটাল মনিটরিং এবং রাজস্ব ফাঁকি রোধে কড়া পদক্ষেপের ফলেই এই সাফল্য। বিশেষ করে রেভিনিউ লিকেজ বন্ধ এবং কর ফাঁকি রোধে জোর দেওয়ায় রাজস্ব আদায় উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে বলে অর্থ দপ্তর সূত্রে জানানো হয়েছে। বাসি পচা খাদ্য সামগ্রীর বিরুদ্ধে অভিযানের অঙ্গ হিসেবে রাজ্য জুড়ে একাধিক হোটেল রেস্তোরাঁয় হানা দিয়েছেন আধিকারিকরা। গতকাল কলকাতার ডেকার্স লেনে একাধিক খাবারের দোকানে হানা দেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। বেশ কয়েকটি দোকানে বাসি খাবার নষ্ট করে দেওয়া হয়েছে, ভেজাল মিলেছে মিষ্টিতেও, সেগুলিও নষ্ট করে দেওয়া হয়। হুগলির চন্দননগরের বড় বাজার এলাকায় একাধিক হোটেল রেস্তোরাঁ এবং ক্যাটারিং ব্যবসায়ীদের ঠিকানায় গতকাল হানা দেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে নোটিশ দেওয়া হয়েছে একটি চানাচুর কারখানাকে। আলিপুরদুয়ারের চিলাপাথায় 4টি দোকানের মালিককে নোটিশ দিয়েছে প্রশাসন। তৃণমূল সরকারের আমল থেকে খাবারে ভেজাল মেশানো শুরু হলেও তা বর্তমান সরকারের আমলেও একইভাবে চলছে বলে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন।
3: খাদ্যশস্যে ভেজাল এবং গন্ডগোল এবং বাসি জিনিস নাকি বড় বড় হোটেলেও দেখা যাচ্ছে, পচা মাংসর কথা নাকি আসছে। এটা তো মমতা ব্যানার্জির সময় উনি যখন মুখ্যমন্ত্রী তখন একবার দেখা গেছিল ভাগাড়ের মাংস, রাজ্যটাকে ভাগাড়ে পরিণত করে সেইটা কি এখনো কন্টিনিউ করছে? দেখে বলা উচিত কবে থেকে হচ্ছে, কেন হচ্ছে।

0: হচ্ছে, এই সঙ্গে সাথে দেখুক কিন্তু অযথা আতঙ্ক ছড়াবার জন্য যেন না হয় সেটাও যেন সতর্ক থাকে।
1: মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপনের প্রারম্ভিক পর্যায়ে রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানের মাধ্যমে আজ সন্ধ্যায় শেষ হচ্ছে। তার আগে বিকেলে শিশির মঞ্চে এক অনুষ্ঠানে বিশিষ্ট জনতার উপস্থিতিতে মহানায়ক উত্তম কুমারের স্মরণে বিশেষ মুদ্রা প্রকাশ করা হবে। উল্লেখ্য, গত 3 তারিখ মহানায়কের জন্মশতবর্ষ উদযাপন সমারোহের সূচনা হয়েছিল। রাজ্যে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মৌসুমী ও নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করায় কোথাও কোথাও হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক পদ্ধতিতে শিক্ষাদানের লক্ষ্যে প্রতিটি জেলায় 2টি করে সিএম স্ট্রিট শিক্ষা প্রতিষ্ঠান তৈরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। স্কুল পড়ুয়াদের মোবাইল আসক্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। রাজ্য সরকারের প্রশাসনিক সব কাজে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করে জারি হয়েছে নির্দেশিকা। স্থানীয় সংবাদ শেষ হল।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। রবীন্দ্রসঙ্গীত শিল্পী সোমা রায়।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন সোমা রায়ের কণ্ঠে, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুনবেন বিজ্ঞান ধারাবাহিক পরমাণুর জগৎ, আজ পর্ব ৮।

0: শুরু হচ্ছে ধারাবাহিক পরমাণু জগৎ। আজকের পর্বে পেট্রোলিয়াম, রচনা সায়েন্স কমিউনিকেটরস ফোরামের পক্ষে কুণাল বিশ্বাস।
1: এই জন্যই রাস্তায় আসতে ইচ্ছিল, এখান দিয়ে যাওয়া মানে একটা সিগন্যালে আটকা, কখন যে ছাড়া পাবো তার কোনো ঠিক নেই। ছুটির দিনেও একই হাল।
2: ও প্রণয়, তখন থেকে খালি গজ গজ করে যাচ্ছ। আরে বাবা, বাইকের ইঞ্জিনটা আবার বন্ধ করো না, শুধু শুধু জ্বালানি
1: বক বক করছে। পেট্রোলের পয়সা দেয় আমার কোম্পানি, আর তার বিনিময়ে আমাকে সারাটা মাস নিংড়ে নেয়। যখন যেখানে যেতে বলবে এই বাইক নিয়ে যেতে হবে। পেট্রোলের খরচটা ঠিকঠাক দেখাতে না পারলে বাইকে তেল ভরানো আমি টু পাইস আসবে কি করে?
2: চলো চলো চলো চলো, এবার সিগন্যাল ছেড়ে দিয়েছে, চলো।
1: হ্যাঁ চলো।

0: তনিমা, এই লাইটটা নেবাও না, তখন থেকে বলছি ঘুম পাচ্ছে।
1: আরে বাবা নেবাচ্ছি, বাবা নেবাচ্ছি, দাঁড়াও না, দেখছো তো ক্রিম মাখছি। আচ্ছা প্রলয়, একটা কথা বলো তো,
0: কি
1: এই গ্যাসের সিলিন্ডারটা একেবারে খালি
0: তো?
1: এক সপ্তাহের জন্য বাড়ি ছিলাম না, এর মধ্যে তো এতটা গ্যাস শেষ হবার কথা নয়। নিশ্চয় বন্ধুদের নিয়ে বাড়িতে আড্ডা মেরেছ আর বারবার গ্যাস জ্বালিয়ে চা করেছ। উফ, কতবার বলেছি না এইভাবে বাজে গ্যাস খরচ না করে একবারে জল গরম করে ফ্লাস্কে রেখে দিলে।
0: প্লিজ তনিমা প্লিজ, উফ, ঘুমের সময় আবার শুরু করো না। ঠিক আছে ঠিক আছে, আই প্রমিস কাল থেকে যে করে হোক তোমাকে একটা সিলিন্ডার ঠিক জোগাড় করে দেবো, যাও।
2: প্রলয়, প্রলয় শুনতে পাচ্ছ? প্রলয়,
0: প্রলয় নাম ধরে ডাকলো মনে হলো। তনিমা তো ঘুমোচ্ছে, তাহলে
2: আমি আমি তোমায় ডেকেছি।
0: কে? আমি তো আমি তো কাউকে দেখতে পাচ্ছি না।
2: আমি তোমায় কিছু বলতে এসেছি প্রলয়, আমার কথাগুলো শোনা তোমার জন্য বেশি দরকারি।
0: কথা? কি কি কথা?
2: আর কতদিন এভাবে ঘুমিয়ে থাকবে প্রলয়? একবারও কি ভেবে দেখবে না, তোমাদের মাথার চুল থেকে পায়ের জুতো, প্রতিটি দিনের শুরু থেকে শেষ আমাকে ছাড়া যে তোমাদের একটু চলে না, চলবে না।

0: অথচ এই আমার প্রতি তোমার মতো মানুষদের এত অযত্ন, এত অবহেলা কেন? কেন প্রলয়, আমাকে বলতে পারো কেন?
1: আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না।
0: তোমাদের রোজ সকালের টুথপেস্ট, টুথব্রাশ থেকে শুরু করে শেভিং ক্রিম, স্নানের সাবান, পারফিউম, ওই তোমার মাথার হেয়ার কালার থেকে শুরু করে শু পলিশ, কোথায় আমি নেই? এছাড়াও ফার্টিলাইজার, রং, প্লাস্টিক, আরো আরো আরো আরো আরো বলতে থাকলে হয়তো বাকি রাতটাই কভার হয়ে যাবে।
1: আপনি আপনি কে কে বলুন তো?
0: আমি ধরে নাও, ধরে নাও তোমাদেরই ফেলে আসা অতীত।
1: ফেলে আসা অতীত?
0: হ্যাঁ, বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী মাটির নিচের প্রচন্ড চাপে ও তাপে আমি নিজেকে প্রস্তুত করেছি, সে শুধু তোমাদেরই জন্য। আজ তোমাদের সভ্য জগৎ আমাকে ছাড়া সম্পূর্ণ অচল, অথচ তোমরা, তোমাদের সচেতনতার অভাবে আজ আমার অস্তিত্ব বিপন্ন।
1: এই বিশ্বাস করুন, আপনি কে সেটা কিন্তু আমি এখনো বুঝে উঠতে পারলাম না।
0: সে কি এখনো আমাকে চিনতে পারলে না? চেনার চেষ্টা করো প্রলয়, আমাকে জানার চেষ্টা করো। এইভাবে চোখ বন্ধ করে আর কতদিন চলবে? তোমাদের এই চেতনার অভাবেই তো আজ আমার অস্তিত্ব বিপন্ন। মনে রেখো, এই পৃথিবী থেকে যেদিন আমি নিঃশেষ হয়ে যাব, সেদিন কিন্তু তোমাদের জীবনও হয়তো এত সুখের, এত আরামের থাকবে না।
1: কিন্তু আপনি
0: শেষের সেদিন কিন্তু ভয়ঙ্কর প্রলয়, আর সেই দিনটা কিন্তু সময়ের পিঠে চড়ে রোজ একটু একটু একটু করে তোমাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে এগিয়ে আসছে। সাবধান হও প্রলয়, সাবধান।
1: কে
0: সাবধান?
1: কে কে কে আপনি?
2: প্রলয়, প্রলয়, কি হলো? এই প্রলয়, ঘুমের মধ্যে হঠাৎ ওভাবে চেঁচিয়ে উঠলে কেন? কি খারাপ স্বপ্ন টপ্ন কিছু দেখলে নাকি?
1: না না, কিছু না, কিছু না। এই তনিমা, আমাকে একটু জল খাওয়াতে পারো?

0: কেন হঠাৎ ওরকম একটা স্বপ্ন দেখতে গেলাম? ওই কথাগুলোর মধ্যে এমন কিছু একটা ছিল চাইলেও ভুলতে পারছি না। সকালে ব্রাশ করতে গিয়ে, অফিসে রেডি হবার সময় পারফিউম মাখতে গিয়ে, অফিসে এসে এই প্লাস্টিকের বোতলটা থেকে জল, বারবার স্বপ্নের কথাগুলো যেন কানে ভাসছে। হ্যালো
1: প্রলয়, এক্ষুনি একবার আমার কেবিনে এসো।
0: ইয়েস স্যার, আসছি স্যার। কি ব্যাপার, হঠাৎ বসের জরুরি তলব? মুখটা ভালো আছে বলে তো মোটেই মনে হলো না। যাই দেখে আসি।
1: এসো প্রলয়। হোয়াট দ্য হেল আর ইউ ডুইং? তোমার কি হয়েছে বলো তো? আমি লক্ষ্য করছি আজ সকাল থেকে তুমি একটার পর একটা কাজে ভুল করেই যাচ্ছ।
0: সরি স্যার।
1: যে রিপোর্টটা তৈরি করতে বলেছিলাম হয়েছে?
0: হয়েছে স্যার, জাস্ট একটুখানি।
1: কাম অন প্রলয়, দু ঘন্টা হয়ে গেছে, অথচ ওটা বানাতে তোমার হার্ডলি হাফ অ্যান আওয়ার লাগার কথা।
0: সরি স্যার, আসলে।
1: লিসেন প্রলয়, নো এক্সকিউজেস। আমি প্রফেশনালিজমে বিলিভ করি, সময়ের কাজ সময় এবং সেটা নিখুঁত।

0: হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তোমার মতো একজন পুরনো এমপ্লয়িকে ডেকে আমার এতগুলো কথা বলতে হচ্ছে এটা ভেবেই, এনিওয়ে 5 মিনিটের মধ্যে রিপোর্টটা আমাকে সাবমিট করো।
1: ওকে স্যার। সুনির্মলদা? ও সুনির্মলদা।
2: আরে প্রলয়বাবু যে, তা হঠাৎ কি মনে করে? এমনিতে তো এদিকে আজকাল আর আড্ডা দিতে আসো না।
1: সুনির্মলদা, একটা প্রবলেমে পড়ি তোমার কাছে, মানে আমার মনে হলো কি একমাত্র তুমি আমাকে এ বিষয়ে হেল্প করতে পারো, তাই সোজা তোমার এখানে এলাম।
2: তোমার চোখ মুখ দেখে তো ব্যাপারটা বেশ সিরিয়াস বলে মনে হচ্ছে। দাঁড়িয়ে কেন, বসো বসো। হ্যাঁ বলো এবার।
1: কাল রাতে বুঝলে হঠাৎই একটা স্বপ্ন দেখলাম, তারপর থেকেই না বারবার কথাগুলো এদিকে দেখো অন্যমনস্কভাবে কাজ করতে গিয়ে অফিসের কাজে ভুল হচ্ছে, বস ডেকে এক গাদা কথা শোনালেন।
2: দাঁড়াও দাঁড়াও, স্বপ্ন? তা কি স্বপ্ন দেখেছো, খুলে বলো তো আমায়।
1: এমন সময় না তনিমার ডাকে আমার আমার ঘুমটা ভেঙে গেল। কি গো সুনির্মলদা, কি ভাবছো, এর মাথা মুন্ডু কিছু বুঝলে?
2: সূত্রগুলো মেলাবার চেষ্টা করছি।
1: সূত্র?
2: টুথপেস্ট, টুথব্রাশ, শেভিং ক্রিম, স্নানের সাবান, পারফিউম, হেয়ার কালার, সুপালিশ, ফার্টিলাইজার, রং, প্লাস্টিক, এসবই না হয় বুঝলাম, কিন্তু কিন্তু প্রলয় আমাকে ভাবাচ্ছে অন্য একটা কথা, ব্যাপারটা রীতিমতো ধাঁধার মতো শোনাচ্ছে।
1: ধাঁধা? ঠিকই বলেছো, জানো ধাঁধাই বটে, দিন রাত না আমার মাথায় চক্কর কেটে চলেছে।
2: একটা ব্যাপার ক্লিয়ার, এর জন্ম মাটির নিচে, কারণ ওই যে বললে মাটির নিচের প্রচণ্ড চাপে ও তাপে আমি নিজেকে প্রস্তুত করেছি।
1: না এটা আমিও বুঝতে পেরেছি, কিন্তু সুনির্মলদা ওই আমাদের ফেলে আসা অতীত এখানটাতেই না আমি কেমন আটকে যাই।
2: এক্স্যাক্টলি, আমাকেও আমাকেও ওটাই ভাবাচ্ছে, আমাদের ফেলে আসা অতীত। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু ভাবতে দাও ভাবতে দাও, ফেলে আসা অতীত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে তো যা ঘটে গেছে ইতিহাস, মানে মানে মাটির নিচে।
1: হ্যাঁ সুনির্মলদা, আপনার অবস্থা তো দেখছি আমারই মতন।
2: হ্যাঁ আরে হ্যাঁ তাই তো। আরে আরে আরে, এটা এতক্ষণ মাথায় আসেনি।
1: কি সুনির্মলদা?
2: পেট্রোলিয়াম।
1: পেট্রোলিয়াম?
2: ইয়াস পেট্রোলিয়াম। দেখো প্রলয়, ফার্টিলাইজার, রং, প্লাস্টিক, তারপর হেয়ার কালার, সুপলিশ আর যা যা বললে এগুলো সবই পেট্রোলিয়াম জাত দ্রব্য। আরও আছে পেট্রোল, ডিজেল, গ্যাসোলিন। আরে পেট্রোলিয়াম প্রোডাক্ট বলতে সবার আগে এগুলোর কথাই তো মনে পড়ে।
1: তাহলে আমাদের ফেলে আসা অতীত, ওটার আনসারটা কি হলো?
2: জীবাশ্ম। আমাদের ফেলে আসা অতীত বহু বছর ধরে মাটির নিচে চাপ ও তাপের ফলে জীবাশ্ম থেকেই তো পেট্রোলিয়ামের জন্ম।
1: পেট্রোলিয়াম? কিন্তু সুনির্মলদা, আমি হঠাৎ এরকম একটা স্বপ্ন দেখতে গেলাম কেন বলতে পারেন?
2: আসলে মানুষের মনটা, মানুষের মনটা একটা বিচিত্র জগৎ বুঝলে প্রলয়। সাইকোলজি নিয়ে এত বছর গবেষণা করতে করতে কত বিচিত্র সব অভিজ্ঞতা জাগে জাগে সেসব কথা। আমার মনে হয় আজকাল চারদিকে জ্বালানি সংরক্ষণ সম্পর্কে সচেতনতামূলক নানা ধরনের ওই ক্যাম্পেইন চলে না, তোমার স্বপ্নটা সেসবেরই ইনডাইরেক্ট এফেক্ট।
1: ইনডাইরেক্ট এফেক্ট মানে?
2: মানে এইসব ক্যাম্পেইনগুলোয় ভবিষ্যতে পেট্রোলিয়ামের যে অস্তিত্ব সংকটের কথা বলা হয় সেইগুলো তোমার অবচেতন মনকে প্রভাবিত করেছে, আর তারই ফলস্বরূপ এই স্বপ্ন।
1: আপনি শিওর?
2: 100%, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। তবে হ্যাঁ, পেট্রোলিয়ামের ব্যবহার সম্পর্কে কিন্তু সত্যি সচেতনতার সময় এসেছে, প্রতিটা দিন এর যথাযথ ব্যবহারই কিন্তু আমাদের

0: ঘুমও আসতে যাইছে না। টনিমাও তো এখনো ঘুমোতে হল না। যাই বাইরের ঘরটায় গিয়ে একটু দেখি। এই কি টনিমা, এখনো ঘুমোতে হলে না কেন?
1: দেখো না, কাল স্কুলে ভূগোলের ওয়ার্কশপ আছে, তার জন্য এই চারটা যতক্ষণ না শেষ করতে পারছি। কি তুমি উঠে এলে যে?
0: না না, তুমি ঘুমোতে আসুনি তাই দেখতে এলাম। দেখো কিসের চার্ট বানাচ্ছো ওটা?
1: এটা ভারতের পেট্রোলিয়াম শিল্প।
0: ইউ মিন পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি? আচ্ছা পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি। তনিমা, আমাদের দেশে পেট্রোলিয়াম উৎপাদন ঠিক কবে থেকে শুরু হয়?
1: প্রথম খনিজ তেল সে তো স্বাধীনতারও আগে, আসামের দিগ্বয়তে 1889 সালে।
0: বাবা, স্বাধীনতারও আগে? তার মানে তো ভারতের পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রির ইতিহাস বেশ পুরনো।
1: তা বলতে পারো, কিন্তু পরাধীন ভারতে ওই পেট্রোলিয়াম যে কতটা দেশের কাজে আসতো তা নিয়ে সংশয় আছে। তবে দেশ স্বাধীন হবার পর সরকার এই ইন্ডাস্ট্রি নিয়ে গুরুত্ব সহকারে ভাবনা চিন্তা শুরু করে।
0: তাহলে দেশ যখন সবে সবে স্বাধীন হয় তখন এই ইন্ডাস্ট্রির চেহারাটা ঠিক কেমন ছিল?
1: তখনও বিদেশি তেল কোম্পানিগুলো ভারতের তেল ব্যবসায় গুরুত্বপূর্ণ স্থান দখল করেছিল। অয়েল ইন্ডিয়া তখনও ভারত সরকারের সঙ্গে ব্রিটিশ অধিকৃত বার্মা অয়েলের যৌথ উদ্যোগ, আর পশ্চিমবঙ্গের ইন্দো স্ট্যানভ্যাক পেট্রোলিয়াম প্রজেক্ট ভারত সরকারের সঙ্গে আমেরিকার এক কোম্পানির যৌথ উদ্যোগ। তবে এই ছবিটা অনেক বদলে যায় 1956 সালে।
0: কিরকম?
1: ভারত সরকার যে শিল্প নীতি গ্রহণ করে সেখানে তৈল শিল্প ইন্ডাস্ট্রি হিসেবে গৃহীত হয়। এরপর 1959 সালে গঠিত হয় ONGC বা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন। পেট্রোলিয়াম সংক্রান্ত সরকারের নানান পরিকল্পনা আর তার রূপায়ণ করাই ছিল এদের মূল কাজ।
0: কিন্তু তনিমা, সেই মুহূর্তে ভারতের মতো একটা সবে স্বাধীন হওয়া দেশ তেল উৎপাদনের মতো বিষয় নিশ্চয়ই বিদেশি সাহায্য নিয়েছিল।
1: নিয়েছিলই তো। জার্মানি, রোমানিয়া, US আর সোভিয়েত ইউনিয়ন থেকে আনা হয়েছিল বিশেষজ্ঞদের। পরবর্তী 5 বছরের পরিকল্পনা হিসেবে আরও কোন কোন জায়গায় তেলের খনি পাওয়া যায় তার বিস্তৃত নকশাও তৈরি করা হয়। এর ফলে বেশ কিছু নতুন তেলের খনি আবিষ্কার হয়, এই যার মধ্যে অন্যতম বোম্বে হাই।
0: ও, আর পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রির এখনকার অবস্থা?
1: এখনকার অবস্থা বলতে, 1991 এর পরে ভারতে মুক্ত অর্থনীতির হাত ধরে ONGC পরিবর্তিত হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে। এর তখন নতুন নাম হয় অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। ভারতের মোট খনিজ তেল উৎপাদনের 77% এবং মোট গ্যাস উৎপাদনের 81% উৎপাদন করে কিন্তু ONGC।
0: আচ্ছা তানিমা, ONGC ছাড়াও তো ভারতে অন্যান্য পেট্রোলিয়াম কোম্পানি আছে, যেমন ধরো ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়াম, রিলায়েন্স পেট্রোলিয়াম লিমিটেড।
1: ঠিক বলেছো, ঠিক বলেছো। এছাড়াও আছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারতের বেশিরভাগ তৈল শোধনাগার এরই অধীনে, যার ফলে এটি বিশ্বের প্রথম 20টা তেল কোম্পানির একটা।
0: বাবা, বুঝলাম। চলো, আর কত রাত করবে?
1: এই তো, এই তো আমার হয়ে এসেছে। তুমি যাও আরেকটু, আমি আসছি।

0: প্রলয় আমি আবার এসেছি প্রলয়, তোমার সঙ্গে কথা বলতে।
1: আপনি আপনি কি তাহলে সেই আমার অবচেতনের?
0: না প্রলয়, আমি পেট্রোলিয়াম। জানলে তো, বুঝলে তো আমাকে ঘিরে কত কর্মকাণ্ড, এসবই কিন্তু তোমাদের জীবনটাকে উন্নত আর মসৃণ করার জন্য। কিন্তু তোমরা যদি আমাকে যথাযথভাবে ব্যবহার না করো, সেই ভুলের মাশুল তোমাদেরই দিয়ে যেতে হবে আজীবন ধরে। মনে রেখো,

মাটির নিচ থেকে উঠে আসছে গ্যালন গ্যালন খনিজ তেল। রোজ আরো বেড়েই চলেছে চাহিদা, কিন্তু নতুন করে আর তার সৃষ্টি হচ্ছে কি?

0: তোমাকে স্কুলে ড্রপ করে তারপর আমি অফিস যাব, আমার লেট হয়ে যাবে তো, তাড়াতাড়ি এসো।
1: আসছি আসছি বাবা, দরজা বন্ধ করব, তালা দেব, তারপর না তুমি বাইকটা স্টার্ট করো না, আমি আসছি।
0: আরে না না, তুমি এসো, তারপর আমি বাইক স্টার্ট করব।
1: আজ আবার কি হলো, রোজ তো বাইক স্টার্ট করে আমার জন্য দাঁড়িয়ে থাকো।
0: এতদিন যা করেছি করেছি, কিন্তু আজ থেকে আর এক ফোঁটাও জ্বালানি নষ্ট করব না।

0: পরমাণুর জগৎ ধারাবাহিকে শুনলেন পেট্রোলিয়ামের কথা। অভিনয়ে তনিমা, কেয়া মুখোপাধ্যায়, সুনির্মল, রামপ্রসাদ চক্রবর্তী, প্রলয়, রানা বসু এবং পেট্রোলিয়ামের ভূমিকায় গোপা নন্দী।
1: শব্দগ্রহণ মনোজ কর, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। অনুষ্ঠানটি আকাশবাণী ও বিজ্ঞান প্রসারের যৌথ পরিবেশন।
2: শুনলেন বিজ্ঞান ধারাবাহিক, এখন আধুনিক গান। শ্রীকান্ত আচার্য।

আধুনিক গান শুনলেন শ্রীকান্ত আচার্য ও লোপামুদ্রা মিত্রের কণ্ঠে আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন সরোদে রাগ বৈরাগী, বাজিয়েছেন সঞ্জয় কবিরাজ, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সুরজিৎ সাহা। সরোদ রাগ বৈরাগী।

0: সরোদে শুনলেন রাগ বৈরাগী, বাজিয়েছেন সঞ্জয় কবিরাজ, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সুরজিৎ সাহা। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি শেষ হল। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, গানে গানে একটু পরেই।
1: পুলিশ,

0: মিস সীমা
1: বলুন,
0: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
1: কিন্তু কেন? মানে
0: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে, আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
1: ডিজিটাল অ্যারেস্ট?
0: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
1: এতগুলো টাকা?
0: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
1: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
0: আরে,
1: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন, তাদের কোনো টাকা পাঠাবেন না, আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
2: হ্যালো মাম্মা।
1: হাই।
3: আরবিআই এ কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
5: গানে গানে আজ ছদ্মবেশী ছবির গান, প্রথমে মান্না দে।

ছিলে বসে, বেসতে গেল সুন্দরী গো সবই কপাল দোষে, হয়তো মনের দরজা।

0: দৈনন্দিন জীবনের ব্যস্ততার ভিড়ে আমরা অনেক কিছুই ভুলে যাই, কিন্তু কেউ আপনার খেয়াল রাখলে ভালো লাগে। যেমন RBI আপনার অদাবিকৃত আমানতের খেয়াল রাখে।
1: আনক্লেম ডিপোজিট হলো সেই ব্যাংক অ্যাকাউন্টগুলি যেগুলিতে টানা 10 বছর বা তার বেশি সময় কোনো লেনদেন হয়নি। এমন অ্যাকাউন্টগুলো RBI এর DEA ফান্ডে স্থানান্তর করা হয়। আপনার ব্যাংকের যে কোনো শাখায় যান, KYC আপডেট করুন এবং আপনার আনক্লেম ডিপোজিট দাবি করুন।
0: RBI বলছে, জানুন,
1: সজাগ থাকুন।
2: শুনছিলেন গানে গানে অনুষ্ঠান, বাংলা ছায়াছবির অনুষ্ঠান, বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। এখানে শেষ হল আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন সংবাদ।

0: বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি রাজ্যসভা সাংসদ দীনেশ শর্মা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপরাজ্যপাল নিযুক্ত হয়েছেন। চলতি মাসের 12-13 তারিখ নতুন দিল্লিতে আইব্রিক্স শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 1344, এখনও নিখোঁজ প্রায় 5000 মানুষ। ডমিনিকান রিপাবলিকের জোহেরি মোলা ডমিনগুয়েস মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছেন। দলিত ট্রফি ক্রিকেটের ফাইনালে চেন্নাইয়ে পূর্বাঞ্চল আজ দক্ষিণাঞ্চলের মুখোমুখি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তরুণ ভারতীয়দের আগের প্রজন্মের চেয়েও বড় স্বপ্ন দেখতে আহ্বান জানিয়েছেন। তিনি বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম এমন আন্তর্জাতিক পরামর্শদাতা সংস্থা গড়ে তোলারও আহ্বান জানান। গত সন্ধ্যায় দিল্লি বিশ্ববিদ্যালয়ের শ্রীরাম কলেজ অব কমার্সের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী। শ্রী মোদী বলেন, আন্তর্জাতিক অনিশ্চয়তার মধ্যে ভারতের 7.8% ত্রৈমাসিক বৃদ্ধি তার অর্থনৈতিক শক্তির প্রতিফলন।
1: দুনিয়া ভারত কো ফ্রাজাইল ফাইভ বতা রহি থি, আজ দুনিয়া ভারত কো ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি বননেতে হুয়ে দেখ রহি। অভি হফতে ভর মে হি ভারত কি ইকোনমি কো লেকর কই সারি পজিটিভ খবরে আই। 7.8% क्वार्टरली ग्रोथ ने देश का जोश बढ़ाया है और इसी बीच जापानीज क्रेडिट रेटिंग एजेंसी ने भारत की रेटिंग अपग्रेड कर दी है। ये 7.8% की ग्रोथ भी ऐसे समय में आई है जब वेस्ट एशिया का युद्ध चल रहा है।
0: তিনি আরো বলেন, ভারত নীতিগত স্থবিরতা থেকে নীতি গতিশীলতার দিকে অনেক দূরে গিয়েছে। ভারতীয়রা বিশ্বের সামনে দেশকে উৎপাদন হাব হিসেবে গড়ে তুলবে বলেও শ্রী মোদী প্রত্যয় ব্যক্ত করেন।
1: মুঝে বিশ্বাস হ্যাঁ, হম 140 করোড় ভারতীয় মিলকর আপনে দেশ কো বিকশিত ভি বানায়েঙ্গে, আত্মনির্ভর ভি বানায়েঙ্গে। আনে ওয়ালে সময় মে ভারত ম্যানুফ্যাকচারিং কা হাব হোগা, আনে ওয়ালে সময় মে রিসার্চ এন্ড ইনোভেশন কা হাব হিন্দুস্তান হোগা, ভারত এগ্রিকালচার এক্সপোর্ট কি সুপার পাওয়ার হোগা।
0: বিজেপির রাজ্যসভার সাংসদ ডক্টর দীনেশ শর্মা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপরাজ্যপাল নিযুক্ত হয়েছেন। গতরাতে রাষ্ট্রপতি ভবন সূত্রে খবর জানানো হয়েছে। 62 বছর বয়সী দীনেশ শর্মা উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পালন করেছেন। বর্তমানে তিনি রাজ্যসভার উপাধ্যক্ষ। অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল দেবেন্দ্র কুমার যোশী স্থলাভিষিক্ত হবেন ডক্টর দীনেশ শর্মা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে গতরাতে গোয়া পৌঁছেছেন। এই সফরে তিনি ওয়েস্টার্ন জোনাল কাউন্সিলের 28তম বৈঠকে সভাপতিত্ব করবেন। এরপর তিনি সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন এবং বিজেপির নবনির্মিত রাজ্য কার্যালয় অটল ভবনের উদ্বোধন করবেন। এছাড়াও দিনের কোনো এক সময় তিনি দলের রাজ্য কোর কমিটির সঙ্গেও বৈঠক করবেন। চলতি মাসের 12-13 তারিখ নতুন দিল্লিতে নির্ধারিত ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে আইব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। 500 প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অর্থমন্ত্রী এবং ব্যবসায়িক নেতৃত্ব এতে অংশ নেবেন। 21টি ব্রিক্স সদস্য এবং সহযোগী দেশের পরিকাঠামো, জ্বালানি এবং ডিজিটাল সক্ষমতাভিত্তিক প্রকল্পগুলির সঙ্গে সরকারি পুঁজিকে সংযুক্ত করার লক্ষ্যে এই 2 দিনব্যাপী সম্মেলনের আয়োজন করা হচ্ছে। আইব্রিক্স সম্মেলনে অংশগ্রহণকারীরা সার্বভৌম সম্পদ তহবিল, পেনশন তহবিল এবং পারিবারিক বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলির মোট 1 ট্রিলিয়ন মার্কিন ডলারের সম্পদ পরিচালনা করে থাকে। লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশ ও বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী জেভিয়ার বেটেল 3 দিনের সফরে আগামীকাল ভারতে আসছেন। সফরকালে তিনি ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। আইআইটি মাদ্রাজের একটি অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। দেশের 8টি প্রধান হাইকোর্টে নতুন প্রধান বিচারপতি নিয়োগ করা হয়েছে। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশের ভিত্তিতে গতকাল এই নিয়োগে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক বার্তায় এই নতুন নিয়োগের কথা নিশ্চিত করেছেন। তালিকা অনুযায়ী দিল্লি হাইকোর্টের বিচারপতি ভল্লুরি কামেশ্বর রাওকে পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগ করা হয়েছে। বম্বে হাইকোর্টের বিচারপতি রবীন্দ্র ভি ঘুগেকে দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের। ছত্তিশগড় হাইকোর্টের বিচারপতি সঞ্জয় কুমার আগরওয়ালকে রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1344।

0: এখনও নিখোঁজ প্রায় 5,000 মানুষ, এর মধ্যে অন্তত 590 জন বিদেশি নাগরিক। তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও উদ্ধার কাজ জারি রেখে এ পর্যন্ত 13,100 বেশি মানুষকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। নোয়াকোট জেলায় 10 দিন ধরে কাদা ও ধ্বংসাবশেষের নিচে আটকে থাকা 60 বছরের এক বৃদ্ধাকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। এদিকে নিহতদের পরিচয় শনাক্ত করতে গিয়ে চরম সমস্যার মুখে পড়ছে প্রশাসন। অনেক ক্ষেত্রে নিতে হচ্ছে ডিএনএ পরীক্ষার সাহায্য। শনাক্তকরণের প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ বর্তমানে 222 জন মহিলা, 355 জন পুরুষ এবং 453 জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহাবশেষ সংরক্ষণ করেছে। পশ্চিমবঙ্গের শিক্ষার মানোন্নয়নে আধুনিক পদ্ধতিতে শিক্ষাদানের লক্ষ্যে প্রতিটি জেলায় 2টি করে সিএম শ্রী শিক্ষা প্রতিষ্ঠান করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে গতকাল এক অনুষ্ঠানে যোগ দিয়ে স্কুল পড়ুয়াদের মোবাইল আসক্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
1: ভয়ঙ্কর কুপ্রভাব স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে মোবাইল ফোন, খুব কঠিন সিদ্ধান্ত, ভোট কমে যাবে আমার। গুজরাটে দেখুন, ক্লাস 1 থেকে 12 পর্যন্ত মোবাইল ফোন হাত দিতে দেয় না ছাত্রছাত্রীদের, ভয়ঙ্কর ক্ষতি করছে। রাত্রি 1:30-2টোর আগে কোনো ঘুমাতে যায় না, সারাক্ষণ দেখছে, আপনি বাবা মা শুয়ে পড়েছে আড়াল হতেই আরম্ভ করে দিচ্ছে। আপনার এই সমস্ত সংস্কার যদি না করেন তাহলে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষক দিবসের কোনো মানেই থাকবে না। কিছু জিনিস আছে যার মধ্যে রাজনীতি বা সরকার ঢোকা উচিত নয়।
0: ঝাড়খণ্ডের নগরোন্নয়ন মন্ত্রী সুদীপ্য কুমার সোনু গিরিডির একটি হাসপাতালে প্রয়াত হয়েছেন। প্রবল হৃদরোগে আক্রান্ত হয় তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত রাত 2টোর সময় শ্বাসকষ্ট এবং অন্যান্য শারীরিক অসুবিধা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। ভোর 4টে নাগাদ তাঁর জীবনাবসান হয়েছে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন, এই মৃত্যু সমগ্র ঝাড়খণ্ডের উন্নয়নের ক্ষেত্রে মস্ত ক্ষতি। রাশিয়া ইউক্রেন সংঘর্ষ অবসানের লক্ষ্যে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন গতরাতে ক্রেমলিনে মার্কিন দূত স্টিভ উইটকপ এবং জ্যারিড কুশনারের সঙ্গে বৈঠক করেছেন। প্রায় 3 ঘন্টা ধরে এই বৈঠক চলে বলে জানা গেছে। আকাশপথে দুপক্ষের হামলা বেড়ে চলায় মার্কিন দূতের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 2 মার্কিন দূত আজ ইউক্রেনের রাজধানী কিয়েভের শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য ফের বৈঠকে বসবেন। গ্রিসের আথেন্সে একটি এয়ার শো চলাকালীন সেদেশের বিমানবাহিনীর একটি X-4 ফ্যান্টম যুদ্ধ বিমান ভেঙে পড়লে 2 পাইলটের মৃত্যু হয়েছে। সরকারি সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স একথা জানিয়েছে। জানা গেছে অ্যাথেন্সের উত্তরে তানাগ্রা বিমানঘাটিতে একটি এয়ার শো এর আয়োজন করা হয়েছিল। মাটি থেকে মাত্র 1 মিটার উঁচুতে ডান দিকে বাঁক নেওয়ার মুহূর্তে যুদ্ধ বিমানটি মাটিতে আছড়ে পড়ে। ডমিনিকান রিপাবলিকের জোহেরি মোলা ডমিঙ্গুয়েজ 73তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছেন। ভিয়েতনামে আয়োজিত এই সৌন্দর্য প্রতিযোগিতায় তার মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী থাইল্যান্ডের সুচাতা চুয়াংশ্রী। এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন স্পেনের এলিজাবেথ রেইনস। মালয়েশিয়ার তনুশিয়া চেট্টি তৃতীয় হয়েছেন। দলীপ ট্রফির ফাইনালে আজ পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চলের মুখোমুখি হবে। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল 9:30। পূর্বাঞ্চলের পেসার মোহাম্মদ শামির এটি 100তম প্রথম শ্রেণীর ম্যাচ। ভারতের সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি তৃতীয়বার চায়না মাস্টার্স ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের ফাইনালে উঠেছেন। বিশ্বের 5 নম্বর এই জুটি সেমিফাইনালে মালয়েশিয়ার নূর মোহাম্মদ আজরিন আয়ুব এবং তানুই কিয়ং জুটিকে হারিয়ে দেন। এশিয়ান গেমসের সোনাজয়ী এই জুটি আজ ফাইনালে চীনের হিজি টিং এবং রেন শিয়াং ইউয়ের মুখোমুখি হবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। শ্রীরাম কলেজের শতবর্ষ উদযাপনে শিক্ষা, অর্থনীতি এবং আইনে বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির রাজ্যসভার সাংসদ দীনেশ শর্মা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপরাজ্যপাল নিযুক্ত হয়েছেন। চলতি মাসের 12-13 তারিখ নতুন দিল্লিতে আইব্রিক্স শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,344-এ। ডমিনিকান রিপাবলিকের জোহেরি মোলা ডমিঙ্গুয়েজ মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছেন। খবর এখনকার মতো এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা, বিচিত্র সংবাদ, সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। চাকরি ছেড়ে ব্যবসার দিকে ঝুঁকছেন বহু মানুষ, কেউ হোটেলের স্টল খুলছেন, কেউ আবার অন্য

0: সামগ্রীর। তবে সকলকে ছাপিয়ে গা ছুলকে দেওয়ার ব্যবসা খুলে বাজিমাত যুবকের। কয়েক হাজার বা এক দুই লক্ষ নয়, মাস গেলে ১৪ লক্ষ টাকা আয় করেন তিনি। চীনের হুবেই প্রদেশের বাসিন্দা ৩২ বছর বয়সী ঝাং শিয়াওছিয়াও, সেনঝেনে গা ছুলকে দেওয়ার ব্যবসা রয়েছে তাঁর। সংস্থার নাম রেখেছেন সুমা। ম্যাসাজ পার্লারের মতো সেখানে গিয়ে শয্যায় শুয়ে পড়েন গ্রাহকরা। প্রশিক্ষিত কর্মীরা গা ছুলকে দেন। এক ঘন্টা গা ছুলকে দেওয়ার বিনিময়ে গ্রাহকদের কাছ থেকে ৩০০ ইউয়ান নেওয়া হয়, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪,২০০ টাকা। সুমার পরিষেবায় বেশ খুশি গ্রাহকরা। তারা জানিয়েছেন ঘণ্টাখানেক বেশ আরাম পান, চাপমুক্ত লাগে নিজেদের, ভালো ঘুমও হয়। সংস্থার নিজস্ব পরিষেবা থাকলেও চাইলে সুড়সুড়িও খেতে পারেন গ্রাহকরা। বিহারের পশ্চিম চম্পারণ জেলার বেতিয়ার ঘটনা। বাড়িতে ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় এক পরিবার ইঁদুর ধরার খাঁচা পেতেছিল। উদ্দেশ্য ছিল খুব স্পষ্ট, ইঁদুর ধরতে হবে, বাড়ি থেকে তাড়াতে হবে উৎপাতকারী প্রাণীটিকে। কিন্তু খাঁচা পরীক্ষা করতে গিয়ে পরিবারের সদস্যদের চোখ তো কপালে, খাঁচার ভেতরে ইঁদুর নয়, বসে আছে একটি বড় সড়ো বিষধর গোখরো সাপ। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সাপটি দেখে বাড়ির লোকজন তো আতঙ্কিত বটেই, খবর ছড়িয়ে পড়তেই উৎসুক গ্রামবাসীরাও ভিড় করেন। অনেকের কাছে ঘটনাটি যেন চিড়িয়াখানার প্রদর্শনী, তবে টিকিট ছাড়াই। এবার আসা যাক বিজ্ঞানের জগতে। আজ আপনাদের বলবো এমন এক গবেষণার কথা যার নাম শুনেই অনেকের ভ্রু কুচকে যেতে পারে, আরশোলার দুধ। বিজ্ঞানীরা গবেষণা করেছেন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এক বিশেষ আরশোলার প্রজাতি নিয়ে। এর বৈজ্ঞানিক নাম ডিপ্লোপটেরা পাংটাটা। এই আরশোলা অন্যদের থেকে বেশ আলাদা, কারণ এরা ডিম পাড়ার বদলে জীবন্ত বাচ্চা প্রসব করে, আর সেই বাচ্চাদের পুষ্টির জন্য মা আরশোলা তৈরি করে এক ধরনের দুধের মতো পদার্থ। কিন্তু এই দুধ সাধারণ দুধের মতো তরল নয়, বাচ্চাদের শরীরে সেটি স্ফটিকের মতো জমে থাকে। গবেষণায় দেখা গেছে এই স্ফটিকগুলিতে রয়েছে প্রোটিন, চর্বি এবং অন্যান্য পুষ্টি উপাদান। অর্থাৎ প্রকৃতি এখানে এমন এক খাবারের ব্যবস্থা করেছে যা শুনতে অদ্ভুত হলেও জীববিজ্ঞানের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গবেষণার জন্য বিজ্ঞানীরা ২০২৬ সালের ইগনোবেল পুরস্কার পেয়েছেন। তবে বন্ধুরা, এই গবেষণার উদ্দেশ্য কিন্তু আরশোলা পালন করে দুধ উৎপাদন নয়, বরং বিজ্ঞানীরা জানতে চাইছেন এই অদ্ভুত পুষ্টি ব্যবস্থা কিভাবে কাজ করে এবং এর মধ্যে কি ধরনের জৈব রাসায়নিক বৈশিষ্ট্য রয়েছে। ফিলিপাইন্সের মিন্ডোরো দ্বীপে বহু বছর পর দেখা মিলেছে এক বিরল পাখির। পাখিটির নাম মিন্ডোরো ব্লিডিং হার্ট পিজন, বাংলায় বলা যায় রক্তাক্ত হৃদয়ের পায়রা। নামটি শুনে মনে হতে পারে পাখিটির হৃদয়ে বুঝি সত্যিই কোনো ক্ষত রয়েছে। আসলে কিন্তু তা নয়, এর বুকের পালকে এমন একটি বিশেষ দাগ থাকে যা দূর থেকে রক্তের ফোঁটার মতো দেখতে, সেই থেকেই এই নাম। এই পাখিটি অত্যন্ত লাজুক এবং লোকচক্ষুর আড়ালে থাকতেই ভালোবাসে। সাধারণত ঘন জঙ্গলের মধ্যে থাকায় এর দেখা পাওয়া মানেই বিরল ঘটনা। এবার আগস্ট মাসে মিন্ডোরার পুয়ের্তো গালেরা অঞ্চলের একটি বর্ষাবনে এই পাখিটির ছবি তোলা হয়। সংরক্ষণ কর্মীরা জানিয়েছেন প্রায় ২০ বছর পর বন্য পরিবেশে পাখির দেখা মিলল। পশ্চিম আফ্রিকার একটি জঙ্গলে বিজ্ঞানীরা এমন এক অদ্ভুত আচরণের সন্ধান পেয়েছেন যা শিম্পাঞ্জিদের সম্পর্কে প্রচলিত ধারণাকে আরও একটু বদলে দিচ্ছে। গবেষকরা লক্ষ্য করেছেন কিছু শিম্পাঞ্জি নির্দিষ্ট কয়েকটি গাছের দিকে বারবার পাথর ছুঁড়ে মারছে। শুধু এক দুবার নয়, কোনো কোনো গাছের গোড়ায় বছরের পর বছর ধরে জমেছে পাথরের স্তূপ। কেন তারা এমন করে তা এখনও পুরোপুরি পরিষ্কার নয়। গবেষকদের ধারণা, এর সঙ্গে শিম্পাঞ্জিদের যোগাযোগ, সামাজিক আচরণ অথবা কোনো বিশেষ ধরনের আচার অনুষ্ঠানের সম্পর্ক থাকতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, একই গাছকে শিম্পাঞ্জিরা ১০ বছরের বেশি সময় ধরে ব্যবহার করেছে বলে গবেষণায় দেখা গেছে। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে শিশুমহল।

শিশুমা হলে ছোট্ট ছোট্ট বন্ধুদের অনেক অনেক আদর করে দিয়ে শুরু করলাম আজকের আসর। খবর কি তোমাদের, কেমন আছো সবাই?

দেখতে দেখতে এসে পড়েছে শরৎকাল, আর শরৎ এসেছে ছুটির খবর নিয়ে। আর শরতের গান এলো ছোট্ট বন্ধুদের মনের খবর নিয়ে, আজ আমাদের ছুটি ছুটি ছুটি, আজ রোববারের ছুটি, তাই সকালবেলা আমার স্টুডিও একেবারে জমজমাট, অনেক বন্ধু সবাই এসে পৌঁছে গেছে এই সকালবেলা সাজুগুজু করে। আর কি বলো তো, এসে থেকে ওরা অনেক কিছু শোনাবে বলে রেডি, প্র্যাকটিস করেছে, গান আছে, কী কী আছে আমি কেন বলবো, ওরা নিজেরাই বলবে। এইটুকু শুধু বলতে পারি, কবিতা শোনাবে বলেছে, গান তো ওরা প্র্যাকটিস করছে এসেই। সেই সব কিছু নিয়ে গমগমের স্টুডিওতে জমজমাটিয়ে একটা গান কবিতার আসর বসতে চলেছে। টেলিফোনের বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই যোগ দেবে এই আসরে, তবে তার জন্য তোমাদের ডায়াল করতে হবে 0332210 7325, নাম্বারটা নতুন, একটু বদল হয়েছে আমার মনে হয় এতদিনে তোমরা সকলে জেনে গেছো, তবু আরও একবার বলবো, দরকার হলে লিখে নাও 0332210 7325, 0332210 7325, ডায়াল করো আর ছুট্টে চলে এসো আজকে শিশু মহলে।

0: গান দিয়ে শুরু করব।
1: কি তোমরা কি বলো, একমত তো?
0: তাহলে কে শুরু করছে
1: বলো, মাইক্রোফোনের কাছে একটু মুখটা নাও। তোমার নাম বলো।

0: বলবে প্রথমে, তারপরে বলবে কি গাইছো, সব বলে টোলে তারপর তোমার গান শুরু করো, বলো।
1: আমার নাম অদ্বৈতা সাউ, আজকে আমি একটি অতুল প্রসাদী করবো।

বাহ, সুন্দর একটা অতুল প্রসাদের গান দিয়ে আমাদের আজকের আসরটা শুরু হয়েছে, খুব ভালো। আমরা কবিতা শুনি একটা এবার নাকি? শুনবো, কবিতা শুনবো। যে বন্ধু কবিতা শোনাবে রেডি হয়ে যাও, তারই ফাঁকে একটু কথা হবে অবশ্যই আমাদের টেলিফোনের বন্ধুর সঙ্গে। আর দেখো, গত সপ্তাহে আমি তোমাদের বলেছিলাম আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের কথা, দিনটা তো এসেই গেল, 8ই সেপ্টেম্বর। তোমরা যেমন পড়াশোনার সুযোগ পেয়েছো ছোটবেলা থেকে, সেই সুযোগে তোমরা সদ্ব্যবহার করতে পারছো, কিন্তু একটু যদি চোখ কান খোলা রাখো দেখবে তোমাদের আশেপাশেই এমন অনেকে আছে, তোমাদেরই বন্ধুর বয়সী, কাছাকাছি বয়স, যারা হয়তো চায়ের দোকানে কাজ করছে, কোনো বাড়িতে কাজ করছে, কোনো কারখানায় কাজ করছে। তোমার বাড়িতে যে দিদি বা যে মাসি হয়তো ঘরের কাজে মাকে সাহায্য করেন, তার ছেলে মেয়েরা, তাদের কিন্তু তেমন সুযোগ হয়নি স্কুলে যাওয়ার, তারা পড়াশুনো করেনি,

0: ডাক্তাররা নিজেদের নাম লিখতে পারে না। সোজা কথায় আমরা যাকে বলি নিরক্ষর, তাদের অক্ষর পরিচয় হয়নি। এই মানুষগুলোর কিন্তু খুব সমস্যা, সেটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। এখন তোমরা বড় হচ্ছ, পড়াশুনো করছ, কত কি বুঝতে শিখে গেছো, তাই না? এই যে ওরা পড়ার সুযোগ পেল না পরিবেশ পরিস্থিতির কারণে, ওরা কিন্তু প্রতি পদে পদে ঠেকে যাবে, ঠুকে যাবে, বিপদে পড়বে। এই নিরক্ষরতার বিরুদ্ধে সকলকে সচেতন করা, জনমত গঠন করা, নিরক্ষরতার বিরুদ্ধে অভিযান, এক কথায় এইসবের জন্যই এই আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন 8ই সেপ্টেম্বর। এই দিনটি প্রতি বছর আমরা পালন করি। 1965-এর 17ই নভেম্বর ইউনেস্কো এই দিনটার কথা ঘোষণা করেছিল, আর তারপর থেকেই এই দিনের উদযাপন শুরু হয়েছে। আমরা এই দিনটার কথা মাথায় রেখে, দেখো, এই শপথ তো আমরা নিতেই পারি যে আমরা সকলে পড়াশুনো করব, কেউ আমাদের হারাতে পারবে না, আমরা অনেক অনেক বড় হব, আর একটু যদি সুযোগ থাকে তাহলে তোমাদেরই মতো কোনো এক বন্ধুকে দেখো, যদি একটু পড়াতে পারো, একটু সাক্ষরতার পাঠ দিতে পারো। সবারই তো অধিকার আছে বলো, শিক্ষার অধিকার, তাই না? তোমরাও কিন্তু এই ছোট বয়সেই এই বড় দায়িত্বটা নিতে পারো। মনে থাকবে আমার কথা? টেলিফোনের বন্ধু কি বলছে দেখি একটু শুনি। হ্যালো, একটু পরিষ্কার করে বলো, তোমার কথা ভালো বোঝা যাচ্ছে না, তুমি একেবারেই ছোট বন্ধু, আমি বুঝতে পারছি। একটু ধীরে ধীরে বলো তোমার নামটা। আচ্ছা, কি শোনাবে বলো, শোনাও। বন্ধু তো খুব ছোট, তাই পরিষ্কার করে ও আমাদের বোঝাতে পারলো না, ও যে কি শোনাতে চাইলো সেটা আমাদের কাছেও পরিষ্কার হলো না। ঠিক আছে, পরের বার হবে, আরও ভালো হবে, তাই না? এদিকে আমাদের বন্ধু কবিতা শোনাবে বলে একেবারে তৈরি। নাম বলো।
1: আমার নাম রিতন্না রায় চৌধুরী। আমি আজকে কাজী নজরুল ইসলামের লেখা ছাত্রদলের গান কবিতাটি শোনাবো। আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্রদল, মোদের পায়ের তলায় মুড়ছে তুফান, উঠছে বিমান ঝড় বাদল, আমরা ছাত্রদল, আমরা ছাত্রদল, মোদের আধার রাতে বাধার পথে যাত্রা নাঙ্গা পায়, আমরা শক্ত মাটি রক্তে রাঙায় বিষম চলার খায়, যুগে যুগে রক্তে মোদের সিক্ত হলো পৃথ্বীতল, আমরা ছাত্রদল, আমরা ছাত্রদল, মোদের কক্ষচ্যুত ধূমকেতু প্রায় লক্ষ্য হারা প্রাণ, আমরা ভাগ্য দেবীর যজ্ঞ বেদীর নিত্য বলিদান, যখন লক্ষ্মী দেবী স্বর্গে ওঠেন আমরা পুষি নীল অতল, আমরা ছাত্রদল, আমরা ছাত্রদল, আমরা ধরি মৃত্যু রাজার যজ্ঞ ঘোড়ার রাস, মোদের মৃত্যু লেখে মোদের জীবন ইতিহাস, হাসির দেশে আমরা আনি সর্বনাশী চোখের জল, আমরা ছাত্রদল, আমরা ছাত্রদল, সবাই যখন বুদ্ধি জোগায় আমরা করি ভুল, সাবধানীরা বাদ বাঁধে সব আমরা ভাঙি কুল, দারুণ রাতে আমরা তরুণ রক্তে করি পথ পিছল, আমরা ছাত্রদল, আমরা ছাত্রদল, মোদের চক্ষে জলে জ্ঞানের মশাল বক্ষে ভরা বাক, কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন নিত্য কালের ডাক, আমরা তাজা খুনে

0: আছি সরস্বতীর শ্বেত কমল, আমরা ছাত্র দল, আমরা ছাত্র দল। ওই দারুণ উপপ্লবের দিনে আমরা দানি শির, মোদের মাঝে মুক্তি কাঁদে বিংশ শতাব্দীর। মোরা গৌরবেরই কান্না দিয়ে ভরেছি মার শ্যাম আঁচল, আমরা ছাত্র দল, আমরা ছাত্র দল। আমরা রচি ভালোবাসার আশার ভবিষ্যৎ, মোদের স্বর্গ পথের আভাস দেখায় আকাশ ছায়াপথ। মোদের চক্ষে বিশ্ববাসীর স্বপ্ন দেখা হোক সফল, আমরা ছাত্র দল, আমরা ছাত্র দল, আমরা ছাত্র দল, আমরা ছাত্র দল।
1: বাহ, বেশ হয়েছে। কাজী নজরুল ইসলামের কবিতা আমরা ছাত্র দল আবৃত্তি করেছে ঋতন্যা রায়চৌধুরী, খুব সুন্দর। এর পরেও একটা কবিতা শুনে নিলে ভালো হয়, তারপর আবার গান শুনব, ফোনের বন্ধুর কাছে যাব। 0332107325। আচ্ছা, জানো তো আমরা এই সময়টায় উদযাপন করছি ন্যাশনাল আই ডোনেশন ফোর্টনাইট, মানে জাতীয় চক্ষুদান পক্ষ। দুটো সপ্তাহ মিলিয়ে 15 দিনে একটা পক্ষ, 25শে অগস্ট থেকে শুরু হয়েছে, 8ই সেপ্টেম্বর 26 পর্যন্ত এই পক্ষটা চলবে। মৃত্যুর পর যদি কারোর চোখ থেকে তার কর্নিয়াটি বের করে নেওয়া যায় এবং সেটি অন্য কারোর চোখে, যিনি চোখে দেখতে পান না, তার চোখে সেই কর্নিয়া প্রতিস্থাপন করা যায়, তাহলে কিন্তু তার অন্ধত্ব দূর হতে পারে। কর্নিয়াজনিত অন্ধত্বে যারা ভুগছেন তাদের চোখে কর্নিয়া যদি প্রতিস্থাপন করা যায় তাহলে তারা আবার এই পৃথিবীর আলো দেখতে পাবেন। চোখের সামনে থেকে সেই অন্ধকার কালো পর্দাটা সরে যাবে। সেজন্য মানুষকে বোঝানো দরকার মৃত্যুর পর চক্ষুদান করা যায়, তাতে কোনো অসুবিধে নেই, তাতে কোনো বাধা নেই, এবং তার মধ্যে দিয়ে এইভাবে আরেকজনের চোখে অমর হয়ে থাকা যায়। ভারতে এই যে কর্নিয়ার চাহিদা এবং তার যোগান, এর মধ্যে একটা বিরাট ঘাটতি রয়েছে, শুধু আমাদের দেশে কেন, সর্বত্রই তো। এই ঘাটতিটা যাতে পূরণ হয়, মানুষ যাতে শতপ্রবৃত্ত হয়ে এগিয়ে আসেন, এই অঙ্গীকার পত্র নিয়ে যে মৃত্যুর পর তার চক্ষুটি দান করা হবে, তাহলে পরেই আস্তে আস্তে এই ঘাটতি ঘুচবে এবং কর্নিয়াজনিত অন্ধত্ব অনেক কমে আসবে। সেই কারণেই প্রতি বছর উদযাপিত হয় এই ন্যাশনাল আই ডোনেশন ফোর্টনাইট, এবছরও হচ্ছে, এখনই চলছে। তো এই ব্যাপারে সকলকে সচেতন করা দরকার, সেই ভূমিকা তোমরাও নিতে পারো। একটু মনে রাখতে হবে এই সময়টার কথা, এই বিষয়টার কথা, ঠিক আছে? বলেছিলাম না আবার কবিতা কবিতা শুনব, তো রেডি হয়ে কে বসে আছে দেখতে হবে। সাংভি, ঠিক বললাম নামটা, পুরো নামটা তুমি নিজেই বলো।
2: আমি সানভি গাঙ্গুলি, আজকে আমি বলতে যাচ্ছি কবি উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা কবিতা ঘড়ি। ঘড়ি বলে আমি ভাই চলি সদা টিক টিক, কখনো না বসে খাই সময় রাখি ঠিক ঠিক, টিক টাক টিং টাং ঢং ঢং ঢং। আমি থাকি গির্জায় উঁচুতে মোর বাসা, রোদ বৃষ্টি সয়ে ভাই সময় রাখি খাসা, টক টক টক টক ঢং ঢং ঢং। ঘরে ঘরে আমি ভাই থাকি ভাই বসে, খেতে নাহি পাই তবু কাজ করি কষে,

0: Dang, dang, dang.
1: আমার নাম অশ্মি দাস, আমি ভৈরব রাগ গাইব।
2: শুরু করো।

0: অশমি খেয়াল গাইল, ভৈরব রাগে খুব সুন্দর হয়েছে অশমির গান। হ্যালো, কে বলছো?
1: আমি

0: ফোনটা কেটে যাচ্ছে। দেখি একটু সময় তো আছে, আরও কিছুক্ষণ আমরা থাকছি একসঙ্গে, তোমরা ট্রাই করো ফোনে, ডায়াল করবে 03322107325। কেমন? হ্যালো
1: হ্যালো, আমি অভিনন্দন তাসিরা।
0: আরেকবার বলো।
1: আমি মাকাল কবিতা শোনাবো।
0: শোনাও।
1: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা মাকাল। গৌরবর্ণ নগর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল, জন্ম তাহার হয়েছিল গুরু মশাই বলেন তারে বুদ্ধি গেলে আসতে পারে, বিতরণ করতে ছাড়া সমান মাকাল। তুই বলেন বাঁদর নাম দিল তোর মাকাল, নামটা শুনে ভাবলে প্রথম বাকি যুগল ভুরু, তারপরে সে বাড়ি এসে নৃত্য করলে শুরু, হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শুধায়, সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু, নতুন নামের উৎসাহে তার বক্ষ দুডু দুডু। গুরু মশাই বলে কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরু মশাই গাল দিয়েছেন বুঝিস নেতার মানে, রাখাল বলে কখনো না, মা যে আমায় বলেন শোনা সেটা তো গাল নয় সে কথা পাওয়ার সবাই জানে। আচ্ছা তোমায় দেখিয়ে দেব, চলো তো ওইখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের ধারে, দাঁড়ায় পরে লতায় জেঠা মাকাল ফলে আছে, বললে দাদা সত্যি বলো শোনাচ্ছে মন্দ হলো, তুমি শেষে বলতে কি চাও গাল ফেলেছে গাছে, মাকাল আনি বলে রাখাল দু হাত তুলে নাচে, দু হাত কলম নিয়ে ছোটে বলতে নাই যায়, লেখা পড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়, খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কান্ড এসে, মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় আইন টেনে লিখছে কেবল মাকাল চন্দ্র
0: রায়। খুব ভালো হয়েছে, সুন্দর বলেছে আমাদের ফোনের বন্ধু কবিতাটা। আজকে টাটা,
1: কেমন আছো?
0: খুব ভালো আছি, তুমি কেমন আছো?
1: হ্যাঁ ভালো আছি।
0: ঠিক আছে, এইরকমই ভালো থাকতে হবে কিন্তু। আবার কথা হবে, ফোন করো। টাটা।
1: হুম, টাটা।

0: ফোনের বন্ধুর কবিতা শুনলাম, এবারে স্টুডিওর বন্ধু বলছে কবিতা বলবে।
1: আমার নাম প্রমিতি পণ্ডা। এখন আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পাখির পালক কবিতাটি শোনাচ্ছি। খেলাধুলো সব রহিল পড়িয়া, ছুটে চলে আসে মেয়ে, বলে তাড়াতাড়ি, ও মা দেখ দেখ কি এনেছি দেখ চে। আখির পাতায় হাসি চমকায়, ঠোঁটে নেচে ওঠে হাসি, হয়ে যায় ভুল বাঁধে নাকো চুল, খুলে পড়ে কেশ রাশি, দুটি হাত তার ঘেরিয়া ঘেরিয়া, রাঙা চুড়ি কয় গাছি, করতালি পেয়ে বেজে ওঠে তারা, কেঁপে উঠে তারা নাচি, মায়ের গলায় বাহু দুটি বেঁধে কোলে এসে বসে মেয়ে, বলে তাড়াতাড়ি, ও মা দেখ দেখ কি এনেছি দেখ চে। সোনালি রঙের পাখির পালক, ধোয়াশে সোনার স্রোতে,

0: খসে এলো যেন তরুণ আলোক অরুণের পাখা হতে, নয়ন ঢোলানো কোমল পরশ ঘুমের পরশ যথা, মাখা যেন তাই মেঘের কাহিনী নীল আকাশের কথা। ছোটখাটো নীড় শাবকের ভিড় কত মত কলরব, প্রভাতের সুখ উড়িবার আশা মনে পড়ে যেন সব। পালুকটি লই কপলে বুলায়, আঁখিতে বুলায় মেয়ে, বলে হেসে হেসে, হোমা দেখ দেখ কি এনেছে দেখ চে। মা দেখিল চে, কহিল হাসিয়ে, কেবা জিনিসের ছেড়ে। ভূমিতে ফেলিয়া গেল সে চলিয়া, আর না চাহিল ফিরি। মেয়েটির মুখে কথা না ফুটিল, মাটিতে রহিল বসি। শূন্য হতে যেন পাখির পালক ভূতলে পড়িল খসি। খেলাধুলো তার হলো না কো আর, হাসি মিলাইল মুখে। ধীরে ধীরে শেষে দুটি ফোঁটা জল দেখা দিল দুটি চোখে। পালকটি লই রাখিল লুকায় গোপনের ধন তার, আপনি খেলিত আপনি তুলিত, দেখাত না কারে আর।
1: পাখির পালক আবৃত্তি করেছে প্রমিতি পান্ডা।

0: কে বলছো? কি পোদ্দার? ও, তুমি স্কুলে পড়ো? হুম, কোন ক্লাসে পড়ো?
1: দাদুর কাছে।
0: ও, দাদুর স্কুলে। খুব ভালো, ভেরি গুড। আচ্ছা, কি শুনবো আজকে তোমার কাছে?
1: লিচুচোর।
0: লিচুচোর, বলো না শুনি।
1: বাবুকে তার কুকুরে, বাবুকে যা কুকুরে, প্রতিবার করলে তারা বলিতাম একটু দাদা, কুকুরে ওই কাছে না, লিচু আর গাছ আছে না, কোথা না আটতে গে, এরা বলো কাটতে নেই, কাছে গে যেই চলেছি, ছোট আর গাছ ধরেছি, ও বাবা মলাপ কর, বলেছে সারাপ ঝোল, কুরপি ফল মায়ের ঘরে, পেয়েছিল গাছে লাড়ে, বাচ্চা ভাই বলো না ছাড়, দুটা তুম গাটা দুটা, সেরকম কিলো করছি, একদম চাপতে শুছি, আমি বাঘে কাপ দেহাব চাপে কাপ, পাখিয়ে দেব চিয়া দেখিয়ে ভিত্তি চিয়া, আর একটা চিয়ার কথা কেনাটা গালে হতা, দেখে যেই একটা উঠা কুকুরে দুটো ছুটা, আমি কই কম্ম কাপা কুকুরে কইবে খাবা, বাবা গো মা গো বলে ছেলে ঠুকুর ভোলে, দেখে গো পুতির গো জানা পান লাগলো, বাবুদের কান মরে ভাই দুলিতে আড্ডা দিতে, তবে ভুল না মিমিটা কুকুরে কামলা খেতে, একবার যাইলে ভুলা মারে পেন্ডিং গুলো কি বলি ফেল হপ্তা
0: উরে বাবা, রে বাবা, খুব মিষ্টি হয়েছে, খুব সুন্দর, দারুন দারুন। আবার পরের দিন আরো মিষ্টি একটা কবিতা শুনবো তোমার কাছে, ঠিক আছে? ছোট্ট বন্ধু,

0: স্কুলেও ভর্তি হয়নি, একদমই ছোট্ট, নিজের মতো করে একটু কথা এদিক ওদিক হয়ে গেছে, কিন্তু তাতে কি কি মিথ্যে করে আমাদের আজকে লিচু চোর কবিতাটা শুনিয়েছে, দারুণ হয়েছে। আচ্ছা, এবারে কিন্তু স্টুডিওর বন্ধু গান শোনাবে, আর কি গান আমি তো মোটেই বলবো না। এই বন্ধু অবশ্য শুরুতে অতুল প্রসাদের গান গেয়েছিল, এবার অন্য গান বলো।
1: আমার নাম অদ্বৈতা সাউ, আমি একটা এখন মীরার ভজন করব,
0: শুরু করো।

0: ভজন শোনালো অদ্বৈতা, মীরার ভজন। আর এবারে তিন বন্ধু একটা করে কবিতা বলবে। একটা করে কবিতা এর আগে শুনেছি আমরা প্রমিতির কাছে, সাংভির কাছে, ঋতন্যার কাছে। তো আমাদের আজকের আসরে আমরা ওদের কাছ থেকে আরও একটা করে কবিতা শুনে নেব। কে আসবে আগে বলো, সাংভি, প্রমিতি না ঋতন্যা, কে আসবে? চলে এসো, চটপট এসো, আগে তোমার নাম বলো, তারপর কোন কবিতা, কবির নাম সব বলবে। বলো বলো, তুমি বলো।
1: আমি পরের কবিতা, কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা সিপাহী বিদ্রোহ শোনাব।
0: ঋতন্যা বলছে, বলো।
1: হঠাৎ দেশে উঠল আওয়াজ, হো হো হো হো, চমকে সবাই তাকিয়ে দেখে সিপাহী বিদ্রোহ। আগুন হয়ে সারাটা দেশ ফেটে পড়ল রাগে, ছেলে বুড়ো জেগে উঠল 90 সন আগে। 100 বছর গোলামিতে সবাই তখন ক্ষিপ্ত, বিদেশিদের রক্ত পেলে তবেই হবে তৃপ্ত। নানা সাহেব, তাঁতিয়া টোপি, ঝাঁসির রানী লক্ষ্মী, সবার হাতে অস্ত্র, নাচে বনের পশু পক্ষী। কেবল ধনী জমিদার আর আগের রাজার ভক্ত যোগ দিল, তা নয় কো, দিল গরিবেরাও রক্ত। সবাই জীবন তুচ্ছ করে, মুসলমান ও হিন্দু, সবাই দিতে রাজি তাদের প্রতি রক্ত বিন্দু। ইতিহাসের পাতায় তোমরা পড়ো কেবল মিথ্যে, বিদেশিরা ভুল বোঝাতে চায় তোমাদের চিত্তে। অত্যাচারী নয় কো তারা, অত্যাচারীর মুন্ড, চেয়েছিল ফেলতে ছিঁড়ে জ্বালিয়ে অগ্নিকুণ্ড। নানান জাতের নানান সেপাই, গরিব এবং মূর্খ, সবাই তারা বুঝেছিল অধীনতার দুঃখ। তাই তো তারা স্বাধীনতার প্রথম লড়াই লড়তে এগিয়েছিল, এগিয়েছিল মরণ বরণ করতে। আজকে যখন স্বাধীন হবার শেষ লড়াইয়ের ডঙ্কা উঠছে বেজে, কোনো দিকেই নেই কোনো শঙ্কা। জব্বলপুরে সেপাইদেরও উঠছে বেজে বাদ্য, নতুন করে বিদ্রোহ আজ কেউ নয় কো বাধ্য। তখন এদের স্মরণ করো, স্মরণ কোনো নিত্য, এদের নামে এদের পণে শানিয়ে তোলো চিত্ত। নানা সাহেব, তাঁতিয়া টোপি, ঝাঁসির রানী লক্ষ্মী, এদের নামে দৃপ্ত কিশোর, খুলবে তোমার চোখ কি? এদের নামে দৃপ্ত কিশোর, খুলবে তোমার চোখ কি?
0: ঋতন্যা শুনিয়েছে সুকান্ত ভট্টাচার্যের কবিতা সিপাহী বিদ্রোহ, খুব ভালো।

0: নমস্কার।
1: হ্যাঁ, কে তুমি?
0: নমস্কার, আমার নাম অমিতা মণ্ডল, আমি একটা ছড়া বলছি।
1: তুমি কোথায় থাকো, কোথেকে বলছো বলো?
0: এলমবাজার কেশপুর।
1: আচ্ছা, বেশ বেশ বেশ, এবারে বলো, শুনবো।
0: হালুম হুলুম বাঘ খুব পড়েছে রাগ, বানর গুলো তাল খেয়েছে তাই ওকে ফাঁক। হালুম হুলুম বাঘ।
1: হয়ে গেল? ওমা, হালুম হুলুম বাঘ এলো আর চলে গেল, যা!

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ
1: হ্যাঁ, ছোট বন্ধুর সঙ্গে কথা বলবো?
0: হ্যাঁ, কিছু কবিতা।
1: হ্যালো,
0: বলবো? হ্যাঁ,

ছোট বন্ধুকে টেলিফোনটা ধরিয়ে দেবেন প্লিজ। ছোটদের অনুষ্ঠান, ছোটরাই কথা বলুক, আর যদি এতটাই ছোট হয় যে ঠিক করে এখনও গুছিয়ে ফোনে কথা বলতে পারছে না, তাহলে ওদের আরেকটু সময় দিন, আরেকটু বড় হোক, তারপরে অনুষ্ঠানে টেলিফোন করুক, কেমন? এইবার স্টুডিওর

0: বন্ধুদের কাছে। আমরা সিপাহী বিদ্রোহ কবিতার আবৃত্তি শুনেছিলাম, ঋতন্যা শুনিয়েছিল। এবারে কে বলবে? সাংভি চলে এসো। তুমি আরেকটা কবিতা শোনাও আমাদের, বলো কোনটা বলবে এবার।
1: আমার নাম সানভি গাঙ্গুলি, কবি সুকুমার রায়ের কবিতা অবাক কাণ্ড।
0: বলো।
1: শুনছো দাদা, ওই যে হোতায় বুদ্ধি বুড়ি থাকে, সে নাকি রোজ খাবার সময় হাত দিয়ে ভাত মাখে, শুনছি নাকি খিদেও পায় সারা দিন না খেলে, চক্ষু নাকি আপনি বোঝে ঘুমটি তেমন পেলে, চলতে গেলে ঠ্যাং নাকি তার ভুয়ের পরে ঠেকে, কান দিয়ে সব শোনে নাকি চোখ দিয়ে সব দেখে, শোয় নাকি সে মুন্ডুটাকে শিয়র পানে দিয়ে, হয় নাকি হয় সত্যি মিথ্যা চল না দেখি গিয়ে।
0: সুকুমার রায়ের কবিতা শুনিয়েছে সানভি, আর এবারে বলবে প্রমিতি। রেডি প্রমিতি? হুম, চলে এসো, চলে এসো সানভি, প্রমিতিকে একটু জায়গা দিয়ে দাও, বলো এবার।
2: আমার নাম প্রমিতি পণ্ডা, এখন আমি কবি সুনির্মল বসুর লেখা সর্বনাশ কবিতাটি শোনাচ্ছি।
0: শোনাও।
2: পটলা কোথায়, পটলা কোথায়, কর্তা বলেন হেঁকে, রান্নাঘরের থেকে গিন্নি বলেন পটলা ছোঁড়া হতচ্ছাড়া পাজি, তাইতে তারে আজি শাস্তি দিয়ে বন্ধ করে রেখেছি ওই কোণের ছোট ঘরে, সকাল বেলা পড়ায় হেলা করে ছাদের উপর ওড়াচ্ছিল ঘুড়ি, দুষ্টু তাহার জুড়ি নাই কর্ত্রী ভুবনে, বারে বারে মানা করি বাঁদর কিতা শোনে, তাইতে আমি রেগে দৌড়ে গিয়ে বেগে কোণের ঘরে বন্ধ করে তারে দিলাম কঠোর শাস্তি একেবারে, কান্নাকাটি করছে না কুছোড়া দুরন্ত মুখ পোড়া, এখন কত সাধা সাধি করছি গিয়ে আবার নিয়ে ভালো খাবার, কিছুতেই সেবার হবে না ভিতর থেকে এঁটে দেছে খিল, বেজায় যে মুশকিল, স্কুলেতে যাবে না সে, খাবে না সে, করবে না সে স্নান, ঘর থেকে সে বার হবে না, হায় রে ভগবান, শাস্তি তারে দিতে গিয়ে শাস্তি পেলাম নিজে, ব্যাপারখানা কি যে বুঝে ওঠাই ভার, পটলা ছোঁড়া কি জেদি আর কি কাষ্ঠ গোয়ার, শুনে কথা কর্তা মশাই চক্ষু দুটি করেন ছানা বড়া, বলেন ওগো যাও গো ছুটে তরা সব যে হলো মাটি, দৌড়ে গিয়ে ছোঁড়ার মাথায় লাগাও কষে চাঁটি, যেমন করেই পারো তারে বাইরে করো বার, উপায় নাহি আর, ছেলেবেলার বন্ধু কজন আসবে আমার ঘরে অনেক দিনের পরে, তাইতে ভালো খাবার এনে বাগবাজারের থেকে কোণের ঘরে রেখেছিলাম ঢেকে, বলা তোমায় হয়নি সময় মতো, ব্যস্ত ছিলাম কত, এতক্ষণে হয়তো ভেড়ের ভেড়ে সাবার করে সব ফেলেছে সেরে, ৩২টা রসগোল্লা পাক্কা দুশের টাটকা মিহিদানা, তাই তো এখন শক্ত বেজায় ঘরের থেকে বাইরে তাকে আনা, এত টাকার খাবার এতক্ষণে পেটুক ছোঁড়া সব করেছে সাবার।
0: কি সুন্দর কবিতাটা বলো, কি মজার কবিতা সুনির্মল বসুর প্রমিতি আবৃত্তি করে শুনিয়েছে, দুর্দান্ত লাগলো, খুব ভালো। আজকে আমার সঙ্গে স্টুডিওতে ছিল অদ্বৈতা, ঋতন্যা, অশ্মি, সাংভি, প্রমিতি, এই কজন বন্ধু। খুব সুন্দর সুন্দর গান শুনেছি,

0: কবিতা শুনেছি, ফোনের বন্ধুরাও কিন্তু খুব ভালো করেছে। আচ্ছা দাঁড়াও দেখবো একবার ফোনে এই মুহূর্তে কে আছে। তবে আমার স্টুডিওর বন্ধুদের সকলকে অনেক অনেক অভিনন্দন, সবাই দারুণ করেছে, জমিয়ে দিয়েছিল আজকের আসরটা। হ্যালো,
1: আমি সমুদ্রগড় থেকে দিয়া বসাক বলছি।
0: আচ্ছা আচ্ছা, দিয়া কোন ক্লাসে পড়ো তুমি?
1: আমি ক্লাস 3-তে পড়ি।
0: আচ্ছা, কি শুনবো আজকে বলো, গান না কবিতা?
1: কবিতা
0: বলো।
1: অবিলি কবি গৌরী ধর্মপাল। অবিলি বিল্লি উঠি কোথায় চললি, কাটা রেখেছি পাটি, তুই মেখেছি ভাটি, কে গি শোনা কি করেছি মান, আয়না কাছে লক্ষ্মী হাবি মাঝে চোখি, বাবু হয়ে বস না আসতে কত তুষ্ণা, অত কিসের তারা আছে কি তোর পড়া, উকি রে এঠো মুখে চললি, ও বিল্লি বিল্লি।
0: খুব ভালো হয়েছে, সুন্দর বলেছো।

0: আজকে স্টুডিওর বন্ধুরা গান কবিতা শুনিয়েছে, আর ফোনের বন্ধুরাও বলছে আরও এক বন্ধুর সঙ্গে কথা বলা যেতেই পারে, একটু তো সময় আছে। বলো কে এলে ফোনে?
1: হ্যালো,
0: শুনছি, নাম বলো তোমার।
1: প্রিয়া চক্রবর্তী।
0: আচ্ছা, কোথায় থাকো তুমি? আচ্ছা বেশ, কি শোনাবে, কবিতা? বলো, শুরু করে দাও চটপট।
1: কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এসেছে শরৎ হিমের পরশ, এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে সকাল বেলায় ঘাটে লাগায় শিশিরের লেখা ধরে, আমলো কি বন কাঁপে যেন তার বুক পরে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খাসানো সময় হয়েছে শুরু, শিউলির ডালে কুঁই ভরে এলো টগর ফুটিল মেলা, মালতি লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা। নমস্কার।
0: বা বা বা, সুন্দর হয়েছে। আর আমরা আজকে শরতের একটা গান দিয়ে আসা শুরু করেছিলাম, আর তোমার এই শরতের কবিতা দিয়েই আজকে শিশু মহল আমরা আজ শেষ করব। খুব ভালো বলেছ, সুন্দর কবিতা বলেছ। আজ তাহলে এই পর্যন্তই, সবাই খুব ভালো থেকো, লক্ষ্মী হয়ে থেকো, আবার কথা হবে আগামী রোববার। অনেক অনেক আদর আর ভালোবাসা সকলের জন্য। সঙ্গে ছিলাম তোমাদের সুচিস্মিতা পিসুমণি।

শিশুমহল শিশুলোক, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন গানের ভেলা, আপনাদের সঙ্গে শান্তম চক্রবর্তী।

রবিবারের গানের ভেলায় আপনাদের সকলকে স্বাগত। আর এই গানের ভেলা রবিবারের বলেই একটু অন্যরকম, আপনারা জানেন প্রত্যেক রোববারই নানান রঙের গান আমরা শুনি আমাদের এই গানের ভেলায়। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে যেহেতু রবিবার সেহেতু ছুটির সকাল, আর সেই ছুটির সকালে একটু ছুটির কথা থাকবে না তেমনটা কি হয়। আসলে আমরা সারা সপ্তাহ জুড়ে কাজ করি, প্রচুর কাজ করি, কাজকর্ম করতে করতে করতে করতে ক্লান্ত হয়ে যায় তো একটা সময় মানুষ। আপনিও ক্লান্ত হন, আমিও ক্লান্ত হই, সকলেই আমরা ক্লান্ত হই, কারণ আমরা প্রত্যেকেই এক একটি যন্ত্র। না, আমি এমনটা বলছি না যে আমরা একটি যন্ত্র সভ্যতা মানব সভ্যতার নামে পত্তন করেছি, তেমনটা নয়। আসলে শরীরটাও তো একটা যন্ত্র, আর সেই শরীর যন্ত্রেরও একটা ছুটি চাই। যেমন ধরুন আমাদের অতি পরিচিত একটা কম্পিউটার, সেই কম্পিউটারটা চলতে চলতে একটা সময় দেখবেন সে কাজ করতে চাইছে না, অর্থাৎ আমরা কি বলি, হ্যাং করছে, তাই তো? হ্যাঁ, সেই হ্যাং করে যাওয়াটা কিন্তু মানুষের শরীরও করতে পারে সেরকমটা। সুতরাং তাকে একটু অবসর দেওয়া প্রয়োজন। একঘেয়ে কাজ করতে করতে যেমন প্রত্যেক সপ্তাহে আমরা একটা সাপ্তাহিক ছুটি পাই, তেমনি অনেক সময় এরকমটাও হয় যে দীর্ঘদিন ধরে কাজ করতে করতে একটা লম্বা ছুটিরও প্রয়োজন হয়ে পড়ে। আর সেই ছুটি অবসর, সেই অবসর হয়তো কয়েক সপ্তাহের হতে পারে, কয়েক দিনের হতে পারে, কয়েক মাসের হতে পারে, আবার অনেক সময় এরকমটাও হয় সেই অবসর এতটাই লম্বা হয়ে গেল যে আর হয়তো ফেরাই হলো না, না ফেরার দেশ থেকে। সামনে একটা উৎসবের মরশুম আসছে, উৎসবের মরশুমটা শুরু হয়ে গেছে বলা যেতে পারে। তার আভাস, তার ইঙ্গিত ইতিমধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে, চারদিকে প্যান্ডেলের বাঁশ পড়তে শুরু করেছে, আর জানান দিচ্ছে তারা যে আসছে ছুটির নিমন্ত্রণ, আরও একটা ছুটি, একটা অবসর। সেই অবসরের মধ্যে আনন্দ আছে, সেই অবসরের মধ্যে আছে নতুন করে নিজেকে পাওয়ার একটা চেষ্টা। আকাশ এখনো পর্যন্ত কখনো কখনো মেঘলা হয়ে পড়ছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু তবু যেন কোথাও একটা নীল আকাশ, সাদা তুলোর মতো, পেঁজা তুলোর মতন মেঘ উড়ে বেড়ানোর একটা ইঙ্গিত প্রকৃতিও বোধ হয় দিচ্ছে। সেই অবসর, সেই ছুটি আসছে খুব শিগগিরই।

কর্মে যদি বিরাম না রয়। হ্যাঁ, সান্ত্বনা কবিতায় নজরুল ইসলাম লিখেছিলেন না যে কর্মে যদি বিরাম না রয় শান্তি তবে আসতো না। হ্যাঁ, খুব সত্যি কথা। যখন আপনি কাজ করতে করতে করতে করতে করতে করতে করতে করতে একটা সময় এরকমটা হয় যে আমাদের মাথা আর কাজ করতে চায় না, সেই সময় তাকে কিছুটা বিশ্রাম দিতে হয়। হ্যাঁ, তার মানে কি এরকমটাই যে সেই সময় আপনি গিয়ে ঘুমিয়ে পড়লেন? না, কাজের মাঝখানে সেই ঘুমের সুবিধা কোথাও কোথাও বিদেশে, বিভিন্ন দেশে এরকমটা প্রচলিত আছে বলে শুনেছি, যে দুপুরে লাঞ্চ করবার পর কয়েকটা মিনিট একটু বিশ্রাম নেওয়ার জন্য সময় ছেড়ে দেওয়া হয়। কিন্তু আমাদের দেশে তো সেরকমটা নেই, আর সেরকমটা হলে অনেকেই হয়তো বাকি কাজের সময়টুকু ঘুমিয়ে কাটিয়ে দিত। দু ঘন্টা তিন ঘন্টা একটা ঘুম, তারপরে ওহো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে বুঝি, তাহলে টুক করে শোয়টা করে বেরিয়ে পড়ি, সেরকমটা হয়ে যেত হয়তো। কিন্তু আমরা সেই সুযোগটা পাই না। এক্ষেত্রে আমি বলতে পারি আর্থার কোনান ডয়েলের অমর চরিত্র শার্লক হোমস একটা বিষয় ফলো করতেন, এবং সেটা হচ্ছে যে একটা কাজ করতে করতে বা কোনো একটি কাজে যদি ওই বিশ্রামের প্রয়োজন আছে বলে মনে হতে থাকে, সেই সময় অন্য কোনো একটা কাজ করা। অর্থাৎ তিনি হয়তো বেহালা বাজাতেন, কিংবা হয়তো তিনি চলে যেতেন কোনো একটি কনসার্ট শুনতে, মাথাটা পরিষ্কার হয়ে যেত এবং তারপর তিনি আবার রহস্য অনুসন্ধানের কাজে লেগে পড়তেন। শার্লক হোমস এরকমটা করতেন। আপনি কি করবেন আমরা জানি না, অনুসন্ধান এই মুহূর্তে করতে পারছি না, কারণ এই মুহূর্তে গানের ভেলায় পরবর্তী গানটি অপেক্ষা করছে। অবশ্যই জয় জয়ন্তী ছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায় এবং সহশিল্পীদের কণ্ঠে আমাদের ছুটি ছুটি ছুটি ছুটি একটা মেজাজ তৈরি হয়েছে, তাই না? হ্যাঁ, এই মুহূর্তে এই সময়টাতে এই সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে তো তৈরি হয়।

0: ওই দেখো মা, আকাশ ছেয়ে মিলিয়ে এলো আলো। আজকে আমার ছুটো ছুটি লাগলো না আর ভালো। ঘন্টা বেজে গেল কখন, অনেক হলো বেলা, তোমায় মনে পড়ে গেল, ফেলে এলেম খেলা। আজকে আমার ছুটি, আমার শনিবারের ছুটি, কাজ যা আছে সব রেখে আয় মা তোর পায়ে লুটি। আজকে শনিবারের ছুটি নয়, আজকে রবিবারের ছুটি। তবে হ্যাঁ, এটা অস্বীকার করবার উপায় নেই, এই রবিবারেও অনেকের কিন্তু ছুটি নেই। আদতে তারা কিন্তু এই রবিবারের দিনেও কাজ করছেন। হ্যাঁ, রাস্তায় বেরোলেই দেখতে পাওয়া যায় যে কর্মব্যস্ত মানুষ রবিবারটাতে যে ছুটি উপভোগ করবেন তেমনটা নয়। হ্যাঁ, দোকানে দোকানে লাইন টাইন পড়েছে, সকালবেলায় বাজার টাজার করতে বেরিয়ে পড়েছেন লোকজন যাঁদের ছুটি, আর তাঁরা দৌড়চ্ছেন নিজেদের কাজের জায়গায় যাঁদের আজকে ছুটি নয়। এরকমটাই তো হয়, তাই না? তো হ্যাঁ, যদি একটা লম্বা ছুটি পাওয়া যায় তাহলে নিজের পরিচিত চেনা গণ্ডি, চেনা শহর থেকে অনেকে একটু দূরে বেরিয়ে পড়তেও চান, একটা ছোট্ট অবসরে কিংবা একটু কয়েক দিনের অবসরে। একদম শুরুতেই যেরকমটা বলছিলাম, এই পুজোর ছুটিতেও কিন্তু সেরকমটা হয়। অনেকে এই শহর কলকাতায় থাকতে চান না, শহরের যে গোলমাল, প্রচুর লোকজন, শোরগোল, তার মধ্যে থাকতে চান না, তারা একটু দূরের দিকে চলে যেতে চান। সেরকমই একটি গান এবার রাহুল দেববর্মনের কণ্ঠে। রাহুল দেববর্মনের সহশিল্পী বলতে যাচ্ছিলাম কিন্তু সহশিল্পী নন, রাহুল দেববর্মনের কণ্ঠে এই গানটি। এটা খুব বিখ্যাত একটা গান।
1: এই গন্টু, এই দোয়েল, তোরা কোথায় রে? তাড়াতাড়ি ছুটে আয়, এবার পুজোর ছুটিতে দার্জিলিং এ নিয়ে যাবো বলেছিলাম তোদেরকে, তোরা কি যাবি? তাহলে চলো।

0: আবার ফাজলামি করছো। এবার যদি ফাজলামি করো তাহলে তোমাদেরকে স্টেশনে নামিয়ে দেবো।
1: আজকের গানের ভেলায় একটু অন্যরকম কয়েকটা গান শোনাচ্ছি। যে গানগুলো অনেকবার শোনা, বহুবার শোনা, কিন্তু সেই গানগুলোর মধ্যে ছুটি, অবসর, বেড়ানো এবং সেই সঙ্গে সঙ্গে কোথাও কোথাও অনুভবের গানও রয়েছে। সেই অনুভবটা হচ্ছে একেবারে অবসর খুঁজে নেওয়ার অনুভূতি। কারণ আমরা আমাদের খুব গুরুত্বপূর্ণ কাজগুলো অনেক সময় ভুলে থাকি। আমরা অনেক সময় কাজের দোহাই দিয়ে সেই গুরুত্বপূর্ণ কাজ, যে কাজটি বোধহয় একেবারে ওই যে তালিকা, গুরুত্বপূর্ণ কাজের তালিকা, সেই তালিকার একেবারে শীর্ষে থাকার কথা ছিল, সেটাকেই হয়তো তালিকার বাইরে বের করে দেওয়ার চেষ্টা করি। কারণ আমরা বড়ই ব্যস্ত। অবসর কোথায়? সামান্য একটু অবসর না, সেই অবসর, সেই সময়টুকু আমরা পাই না। আমরা সব কাজের জন্য সময় পাই, কিন্তু সেই কাজটির জন্য, সেই সবচাইতে গুরুত্বপূর্ণ কাজটির জন্যই হয়তো সময়টা খুঁজে বের করতে পারি না। হয়তো আমাদের সবচেয়ে কাছের যে প্রিয়জন, সেই মানুষটির সঙ্গে কথা বলার, দেখা করার, একবার অন্তত চোখের দেখার সময়টাই পাই না। তারপর সেই কাছের মানুষটি যখন দূর থেকে দূরতর হয়ে কোথায় মিলিয়ে যান হাওয়ায়, তখন বোধহয় আফসোসটুকু রয়ে যায় মনের ভেতরে। হ্যাঁ, টেলিফোন লাইন তো রয়েছেই, মাঝের মানে যেটুকু সময় বাকি রয়েছে তার মধ্যে দুজনের সঙ্গে কথা বলে যেতেই পারে। 2210-7325 এই নম্বরটিতে আপনারা ফোন করেন। 0332107325 এই নম্বরে চটপট চলে আসতে হবে, সময় খুবই যেহেতু কম, গানের ভেলার বরাদ্দ সময়ও রবিবারে কম, আর সেই কারণে সেই সময়ে যদি কথা বলতে হয় আজকে অবসর কিংবা ছুটি নিয়ে, একটু সময় বার করে, একটু অবসর বার করে চলে আসতে হবে টেলিফোন লাইনে। কেউ হয়তো চলে এসেছেন, কথা বলা যাক একবার। হ্যালো,

0: হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার,
0: হ্যাঁ
1: সুপ্রভাত, আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ বলবেন, অনেকদিন পর কথা হচ্ছে, বলুন।
1: অনেকদিন পর কথা হচ্ছে, প্রায় এক বছর। সেই আপনার সাথে কথা হচ্ছিল রাজদেব ভবনে জন্মদিন।
0: হ্যাঁ ভালো আছেন তো?
1: ভালো আছি। আসলে ছুটি আমাদের জীবনে সত্যি খুব দরকার, খুবই দরকার। আমার আমি এই মুহূর্তে ফিরে যাচ্ছি, আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, যদিও খুব বেশি দিন নয়, দু বছর আগেকার একটা ঘটনা, যে আমরা না মুখিয়ে থাকতাম যে কবে শুক্রবারটা আসবে, এবং আমাদের শনি রোববারটা হচ্ছে ছুটি। শনি রোববার ছুটি মানে এই তো জানেন একটা ব্যাপার, আর সব থেকে ভালো একটা বিষয় ছিল, এটা শুধু আমার বলে নয়, আমরা একটু দেখতাম যে শেষ পিরিয়ডটা কতক্ষণে শেষ হচ্ছে। মানে একটা পা দেশকে বাইরে থাকে, দেশটা তো টোপকে তো ঢুকতে হতে, তাই আমরা তাড়াহুড়ো করে একটা পা বের করে রাখতাম, যেই ঘন্টা পড়বে তো মানে বেরিয়ে চলে
0: যাবে।
1: মানে এই যে একটা মানে ব্যাপার, এটা খুব মিস করি। এখন তো পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়িতেই বসা, এখন আমার দীর্ঘ ছুটি চলছে, আবার হয়তো কোনো কাজে জগতে আমি প্রবেশ করবো, তখন হয়তো ছুটির স্বাদটা বুঝতে আরো ভালো হয়ে পারবো, তখন অন্য ভাবে, অন্য রঙে, অন্য রূপে।
0: ভালো থাকবেন, অবশ্যই দীর্ঘ অবসর থেকে এবার কাজের জগতে আসুন, আবার দীর্ঘ কাজের পর অবসর তো মিলবেই। এবারে শিলাজিতের কণ্ঠে সেই গানটা। হ্যাঁ ছুটির ঘন্টা কি বাজছে? না এখনো বোধ হয় বাজেনি।

ছুটির ঘন্টা বাজতে এখনো দেরি আছে, অর্থাৎ গানের ভেলা শেষ হতে আরও একটু সময় বাকি আছে, আর সেই ফাঁকে কেউ একজন, সেই অবসরে কেউ চলে এসেছেন টেলিফোনে। নমস্কার।

0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, বলুন।
0: আমি পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মন্ডল বলছি দাদাভাই।
1: বলুন প্রবীর বাবু।
0: মানে আগে শেষের দিনের কথা, মানে অবসর টাইমের তো, হ্যাঁ তো অবসর টাইমে দেখুন দাদাভাই, অবসর টাইমে রেডিও কে আমরা সঙ্গী করে রেখেছি এবং রেডিও আমাদের প্রিয় বন্ধু আর কি। তো হ্যাঁ, তো এই রেডিওর মাধ্যমে আপনাদের কাছে কিছু জানতে পারি, কিছু শিখতে পারি, হ্যাঁ, এবং আপনারাও আমাদের কিন্তু শিক্ষক। এই যে এক একটা টপিক দেন, আমরা সেইটা শুনে বলি এবং ভালো লাগে, তো সেই জায়গায় আপনারাও কিন্তু আমাদের একজন শিক্ষক। তো এই শিক্ষকের মাধ্যমে যদি আমরা জানতে পারি, শিখতে পারি, এটাও একটা বিরাট মানে অভিজ্ঞতা দাদা ভাই।
1: অবশ্যই, শিক্ষক শুধু নয়, বন্ধুও বটে, সঙ্গীও আমরা আপনাদের। আজকের মতন নমস্কার। কিন্তু বিষয়টা হচ্ছে যে, ওই যে একটু আগে বলছিলাম যে হয়তো সবচাইতে জরুরি কাজটাই করা হয়ে ওঠে না, এ অবসর পাই না, এই দুহাইটা দিয়ে আমরা হয়তো সেই দিকেই চোখ ঠেরে বসে থাকি, আর সময়টা বয়ে যায়, শেষ পর্যন্ত চলে আসে সায়াহ্নবেলা। কিন্তু সেই সময়টুকুকে যদি ব্যবহার করা যেত, তাহলে হয়তো একটু অন্যরকম হতো জীবনটা, হয়তো মানব জমিন পতিত থাকতো না, হয়তো সোনা ফলত আবাদ করলে ঠিক সময় মতো। পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে এই গানটি শুনতে শুনতে আজকের গানের ভেলা শেষ করব। সঙ্গে ছিলাম শান্তম চক্রবর্তী।

শেষ হলো গানের ভেলা। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই শুনবেন যুববাণীর অনুষ্ঠান একুশে সাহিত্য, উপস্থাপনায় বিতোষক চক্রবর্তী এবং মৌলি সরকার।

0: বিতোষক,
1: হুম হুম হুম,
0: আরে কি হুম হুম ডাকছি তো।
1: হ্যাঁ বলো বলো বলো।
0: এত অমনোযোগী কেন বলো তো? না, এসেই অমনোযোগী, এসেই ফোনটা দেখতে শুরু করে দিয়েছে। মানে ঢোকার আগে থেকে ফোন স্ক্রলিং করছে, স্টুডিওতে ঢুকেও ফোন স্ক্রল করছে, ব্যাপারটা কি? এত অমনোযোগী হলে হয়?
1: আমি শুনছি, বলো না।
0: না, সেটা বিষয় না। তুমি জানো তো আমাদের স্কুলে একটা স্যার ছিল, আমার খুব প্রিয় স্যার ছিল, যিনি এরকম ক্লাসে একটু অমনোযোগী হলেই ওই যে একটা পানিশমেন্ট হতো কিন্তু ছোটবেলায়, জানো তো, যে দুটো আঙুলের মাঝখানে পেন ঢুকিয়ে, মনে আছে?
1: বাপরে, আর আমরা চিৎকার করতাম, বাপরে স্যার ছাড়ে, ছেড়ে দিন, ছেড়ে দিন, আর পাচ্ছি না, এরকম একটা ব্যাপার। না,
0: তাহলে ব্যাপারটা কিন্তু ওইরকম, অমনোযোগী হলে কিন্তু আমি কি তোমাকে শাস্তি দেবো, বলো?
1: না না,
0: তাহলে
1: দেখো কালকে টিচার্স ডে গেল, ঠিক আছে, এই টিচার্স ডের দিন কিন্তু আমার, মানে টিচার্স ডে বা টিচার্স ডে আশেপাশের দিনকে আমার শুধু ভালো ভালো স্মৃতিগুলোই মনে পড়ে। সেই যে কোচিং এর মধ্যে গিয়ে স্যার আজকে কিন্তু আমাদেরকে চিকেন রোল খাওয়াতেই হবে,
0: ঠিক আছে, খাওয়াতে হবে,
1: খাওয়াতে হবে, মানে সে আমরাই মেনু ঠিক করে দিতাম, ঠিক আছে। তারপরে স্কুলের যখন যেতাম তখন এই টিচার্স ডের দিনকে ছোট ছোট ক্লাসকে আমরা টিচার পড়াতে যেতাম, ঠিক আছে, একটুখানি ফেক বোকা ঝোকাও করে দিতাম, নিজেরা খাই,
0: সাইন করে দিতাম।
1: তো এই যে টিচার্স ডের যে ভালো ভালো স্মৃতি
0: তারাই জীবনের প্রথম শিক্ষক,
1: একদম একদম। এবং আমি একটা জিনিসে তোমার সঙ্গে সহমত, সেটা হচ্ছে এই যে ভালোবাসা আর শাস্তি, এই দুইয়ের ব্যালেন্সেই কিন্তু আদর্শ মানুষ হয়ে ওঠে, তাই না? তো এই যে যার কথা তোমরা বললে, যে মা বাবা গুরুজন যারা ছোট থেকে আমাদেরকে বড় করলো, তারা তো আমাদের সবসময় শিক্ষক, কিন্তু আমাদের যে সারা জীবনের যে শিক্ষক, তাদেরকেও কিন্তু ভুলে গেলে একদমই চলবে না।
0: একদম, আমরা তো সবসময় ভাবি যে শিক্ষক মানেই ক্লাসরুমে দাঁড়িয়ে থাকা একজন মানুষ, কিন্তু আসল কথা হলো জীবনে শিক্ষক কিন্তু অনেক রকম হয়। কখনো একজন মানুষ, কখনো একটা ঘটনা, আবার কখনো একটা বই, একটা গল্প, একটা উপন্যাস।
1: মৌলি যেটা বললো সেটা যদি একদম সহজ কথায় আমি বলি, তাহলে গল্প তো আমাদের জীবনে সবচেয়ে বড় শিক্ষক হতে পারে, তাই না?
0: আজকের একুশে সাহিত্যের অনুষ্ঠানে আমরা কথা বলবো ঠিক এই বিষয়টাই নিয়ে, অর্থাৎ গল্পই আমাদের শিক্ষক। বাংলা সাহিত্যের এমন অনেক কিছু গল্প উপন্যাস নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেগুলো আমাদের জীবনে নানানভাবে শিক্ষকের ভূমিকা পালন করেছে এবং আমাদের শিখিয়েছে অনেক কিছু, বাঁচতেও শিখিয়েছে নানান রকমভাবে।
1: সত্যি, আর শিক্ষক দিবসের পরদিন ওই শিক্ষক দিবসের আমেজটাকে নিয়েই এর থেকে ভালো বিষয় আমার তো মনে হয় না হতে পারে।
0: ঠিক ঠিক,
1: আর তাই আমি একদমই আর সময় নষ্ট করতে পারছি না। আজকের যে প্রথম গল্প, যে গল্পটা আমরা প্রত্যেকে পড়েছি, আমরা প্রত্যেকে শিখেছি সেই গল্পটা থেকে, সেইটা হলো মতি নদীর লেখা কোনি, এবং সেই গল্পটা নিয়েই আজকের কিন্তু আমাদের আড্ডা শুরু হবে। তবে আমরা তো গল্প বলবো, কিন্তু তোমরাও কিন্তু গল্প বলতে পারবে। তোমরা কি বলবে যে তোমাদের পছন্দের এরকম কোন গল্প, যে গল্প থেকে তোমরা অনেক কিছু শিখেছো? এছাড়াও তোমাদের যদি জীবনে কোনো পছন্দের শিক্ষক হয় এবং সেই শিক্ষক কেন পছন্দের, সেটাও যদি আমাদেরকে জানাতে চাও,
0: ছোট করে আমাদেরকে লিখে দিতে
1: পারো, ছোট করে, কারণ প্রত্যেকটা শিক্ষকের যে শিক্ষা সেটা কিন্তু আমার মনে হয় ছড়িয়ে যাওয়া উচিত, কারণ সেটা থেকেই আমরাও শিখবো, তাই না? তো আমাদের কিন্তু কমেন্ট বক্স খোলা রয়েছে, তোমরা কিন্তু লিখে জানাতেই পারো। এছাড়াও আমাদের যে
0: ফোন নাম্বার রয়েছে 0332107325, এই নাম্বারে ফোন করে আমাদেরকে জানাও তোমাদের জীবনের প্রিয় শিক্ষককে নিয়ে। এইবার চলে আসি একদম মূল গল্পে, যেটা নিয়ে আমরা বলছিলাম যে আমরা প্রথম গল্পটা আমরা যেটা দিয়ে শুরু করব, সবার খুব পরিচিত, ছোটবেলা থেকে আমরা সবাই পড়েছি, মতি নদীর লেখা কোনি। এটি একটি কালজয়ী উপন্যাস অবশ্যই, যা প্রথম প্রকাশিত হয়েছিল 1975 সালে আনন্দ পাবলিশার্স থেকে, আর পরবর্তীকালে চলচ্চিত্রায়িত হয়ে জাতীয় পুরস্কারও কিন্তু লাভ করে। বাংলা সাহিত্যে অনুপ্রেরণামূলক উপন্যাসের কথা বলতে গেলে কোনির নাম না নিয়ে কিন্তু কোনো উপায় নেই। এটা মূলত আমরা জানি যে কিশোর সাহিত্য হিসেবে পরিচিত, কিন্তু এর গভীরতা কিন্তু আজও পাঠকদের মন সমানভাবে ছুঁয়ে যায়।
1: একদম, আর এই যে উপন্যাস, এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কোনি আমরা সবাই জানি, উত্তর কলকাতার এক দরিদ্র পরিবারের মেয়ে। তার দাদা কমল, সে সাঁতারু ছিল, কিন্তু এক নিষ্ঠুর প্রতিযোগিতার শিকার হয়ে তার মৃত্যু হয়েছিল। আর এই ঘটনার পরই কোনির জীবনে নেমে আসে ক্ষিতির সিংহ, যাকে সবাই স্নেহ করে ক্ষিদা বলে। আমি যদিও মনে করি যে তিনি ভগবান ছিলেন একচুয়ালি কোনির জীবনে, তাই না? তো ক্ষিতিশ নিজেও ছিলেন এক সময়ের বিরাট বড় সাঁতারু, এবং সেই সময় ছিল কোচ। গঙ্গার ঘাটে কোনিকে সাঁতার কাটতে দেখে তার চোখে ধরা পড়ে যায় এক অসাধারণ প্রতিভা, লুকিয়ে থাকা এক দুর্লভ শক্তি।

0: কথায় আছে জহুরি নাকি ঠিক সঠিক সোনাকে চিনেই নেয়,
1: একদম।
0: আর ঠিক সেভাবেই খিদ্দাও চিনেছিলেন কোনকে।
1: ঠিক ঠিক, খিদিশের এই যে চরিত্রটা, এটি কিন্তু এই উপন্যাসের একদম প্রাণকেন্দ্র বলা যায়। প্রবল ইচ্ছা শক্তির অধিকারী এবং এক ব্যতিক্রমী মানুষ, যিনি সাঁতারকেই তার জীবনের ধ্যান জ্ঞান সমস্তটা গড়ে নিয়েছিলেন। তার কাছে শক্তি মানে শুধু শরীরের জোর নয়, বরং মনের আর ইচ্ছের জোরটাই তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই বিশ্বাস নিয়ে কিন্তু তিনি কণিকে গড়ে তুলতে শুরু করেন, তার মধ্যে জ্বালিয়ে দেন এক অদম্য একটা বিশ্বাস যে সে পারবেই।
0: যদিও এই যে পথটা কিন্তু মোটেও সহজ ছিল না। কণির পরিবারের অভাব, সমাজের নানান বাধা, প্রতিদ্বন্দ্বী ক্লাবের চক্রান্ত, আর সবচেয়ে বড় কথা, কণির নিজের মনের মধ্যে যে লুকিয়ে থাকা তার দাদার মৃত্যুর স্মৃতি, যা তাকে বারবার তাড়া করে বেড়াচ্ছে। জলে সাঁতার কাটতে কাটতে তার মনে হয় তার সঙ্গে যেন আরেকটা মুখও ভেসে আসছে, তার দাদার মুখ। এই যে ভয়, এই যে যন্ত্রণা, এই যন্ত্রণাকে সঙ্গী করেই কণিকে এগোতে হয় তার লক্ষ্যের দিকে।
1: আর এই খিতিশ এবং কণির যে সম্পর্কটা, এটি কিন্তু উপন্যাসের সবচেয়ে হৃদয়স্পর্শী দিক। খিতিশ শুধু একজন কোচ নন, তিনি কণির কাছে অভিভাবক, বন্ধু আর সবচেয়ে বড় প্রেরণা। তিনি কঠোর, কখনো কখনো নিষ্ঠুর, কখনো কখনো অনুশাসন, কখনো কখনো বা তার আড়ালে লুকিয়ে থাকে গভীর মমতা মায়া। তিনি জানেন একজন সাঁতারুকে চ্যাম্পিয়ন বানাতে গেলে শুধু কৌশল শেখালে কিন্তু হবে না, তার মনের মধ্যে জ্বালিয়ে দিতে হবে এক আগুন। এই উপন্যাসের সবচেয়ে বিখ্যাত আর বারবার উদ্ধৃত হওয়া যে প্রসঙ্গটা, সেটা হচ্ছে প্রতিযোগিতার আসল অর্থ কি।
0: সত্যি এই যে জিনিসটা, প্রতিযোগিতার আসল অর্থ কি, এটা আমার মনে হয় শুধু এই উপন্যাসে নয়, আমাদের প্রত্যেকের জীবনে, আমরা প্রত্যেকেই তো কোনো না কোনো প্রতিযোগিতাতেই হাঁটছি বলা যেতে পারে। তো এই যে প্রতিযোগিতার আসল অর্থ কি, এটাই কিন্তু খিতিশ কণিকে শিখিয়েছিলেন, যে কোনো প্রতিযোগিতাতে তোমার সামনে কে দাঁড়াচ্ছে, কে প্রতিদ্বন্দ্বী, তাকে হারানোটা কখনো আসল লক্ষ্য নয়। তাকে হারিয়ে হয়তো তুমি একটা মেডেল পাবে, একটা ওই চ্যাম্পিয়ন বক্সে তুমি দাঁড়াতে পারবে, কিন্তু আসল যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে নিজের সীমাবদ্ধতাকে ছাড়িয়ে যাওয়া, অর্থাৎ নিজের সঙ্গে নিজের যে লড়াই সেইখানে জেতা, এটাই হলো আসল লক্ষ্য। এবং এই যে দর্শনটা, এটাকেই কণি ধীরে ধীরে গড়ে তোলে কণিকে একজন প্রকৃত যোদ্ধা হিসেবে, যেটা কিনা ওই সাঁতারের মধ্যে আবদ্ধ নয়, বরং জীবনে তাকে এগিয়ে নিয়ে গিয়েছিল।
1: একদম,
0: সে হারতেও শিখেছিল, আবার ভেঙে পড়তে পড়তে উঠেও দাঁড়াতে শিখেছিল।
1: আর এই যে বড় শিক্ষাটাই জীবনের সবথেকে বড় যে শিক্ষা, যে প্রতিযোগিতায় যেটা বৃতশোক বললো, যে নিজের সঙ্গে প্রতিদিন নিজেকে একটু একটু করে ছাড়িয়ে যাওয়া, নিজের ভয় দুর্বলতাকে জয় করাটা কিন্তু আসল চ্যাম্পিয়নশিপ। খিতিশ এবং কণির এই গল্প তাই শুধু সাঁতারের গল্প নয়, প্রত্যেক মানুষের জীবন সংগ্রামের এক অসামান্য রূপক।
0: একদম, এবং আমার মনে হচ্ছে এই মুহূর্তে আমাদের সঙ্গে বন্ধু কি রয়েছে ফোন লাইনে?
1: হ্যাঁ
0: চল। হ্যালো, না কোনো কারণে শোনা যাচ্ছে না। বন্ধু আরেকবার বলে দিই, আমাদের ফোন নাম্বার হলো 03322107325। এই নাম্বারটাতে তোমরা আমাদেরকে ফোন করতে পারো এবং ফোন করে আমাদেরকে জানাতে পারো যে তোমার পছন্দের এরকম কোনো গল্প, যে গল্প নাকি তোমাকে ইন্সপায়ার করেছে এবং যে গল্পের শিক্ষা আজও তোমার সঙ্গে চলছে, এবং আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো তোমার পছন্দের শিক্ষকের কথা এবং তাকে তোমার কেন ভালো লাগে।
1: ঝটপট লিখে ফেলো
0: যে কথা আমরা বলছিলাম, অর্থাৎ কণিতে ছিলাম, তাই না? তো এই যে কণির যে গল্পটা, সেটা কিন্তু আমাদেরকে শেখায় যে প্রতিভা থাকলেই শুধুমাত্র চলবে না, তাকে লালন করার জন্য দরকার হয় কঠোর অনুশীলন,
1: একদম,
0: অবিচল বিশ্বাস, আর এমন একজন মানুষ যিনি সেই প্রতিভার ওপর নিজের বিশ্বাস রাখতে পারেন। এই উপন্যাস আমাদেরকে এইটাও শিখিয়েছে যে দারিদ্র বা সামাজিক প্রতিকূলতা কখনো কোনো মানুষের স্বপ্নের চেয়ে বড় হতে পারে না।
1: অবশ্যই,
0: যদি তার মধ্যে লড়াই চালিয়ে যাওয়ার সাহস থাকে, তাহলে দিনের শেষে সে জিতবেই।
1: ঠিক, আর এই জেতার মধ্যে দিয়ে কিন্তু শেষ হয় আমাদের কণি উপন্যাস। এবং এই উপন্যাস তো আমরা বললাম, এই উপন্যাস নিয়ে অনেক কথা বললাম, এবার একটু গান গান মনে হচ্ছে যে একটা গান শুনলে হয়তো ভালো হয়। আমরা একটা গান বরং শুনে আসি। আর এই যে খোলা আকাশের নিচে খেলে বেড়ানো, ছুটে বেড়ানোর একটা গল্প, এই গল্পই কিন্তু আমাদের দিন দিন আরও বেশি অনুপ্রেরণা যোগায়। তাই তোমাদের জন্য রইল লোপামুদ্রা মিত্রর কণ্ঠে ডাক।

0: ফিরলাম একটা গানের পর। তোমাদের সঙ্গে রয়েছি আমি মৌলি, আমার সঙ্গে রয়েছে বিতর্ষক, আর আমরা রয়েছি আজকে একুশে সাহিত্য নিয়ে। এবং আমরা কথা বলছি আমাদের জীবনের যে সমস্ত গল্প উপন্যাসগুলো আমাদের শিক্ষক তাদেরকে নিয়ে। শুরুতে একটা ফোন নিয়ে নিই বরং, তাই তো? দেখি বন্ধু কি বলছে। নমস্কার। না বন্ধু চলে গেছে, আমরা আশা করছি যে বন্ধু আবার আমাদেরকে ফোন করবে।
1: বেশ, আমরা আরো একবার আমাদের ফোন নাম্বারটা বলে দিই। আমাদের ফোন নাম্বার হলো 03322107325, আরো একবার 03322107325। আর আমরা আজকে যে কথাগুলো বলছি, অর্থাৎ আমরা শিক্ষকদের কথা বলছি, এমন গল্প যে গল্পের মধ্যে শিক্ষক আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, অর্থাৎ সেই গল্পের চরিত্রকে শিখিয়েছে এবং সেই চরিত্রের মধ্যে কিন্তু আমরাও পড়ি।
0: একদম একদম।
1: ফোন লাইনে বন্ধু, দেখি বন্ধু কি বলছে। হ্যালো। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?

0: কি ভালো বলছি?
1: বলুন বলুন।
0: বলছি আমার কাছে প্রথম শিক্ষক হচ্ছে পিতা মাতা, তার থেকে বড় শিক্ষা যা আমরা ছোটবেলায় বাবা মা হাত ধরে যে শিক্ষা দেয় তার শিক্ষাই সব থেকে বড় শিক্ষা। তারপরে ধরুন পাঠশালায় যাই নাকি এতে যাই সে শিক্ষা, তারপরে হচ্ছে গুরু। আমার কাছে প্রথম শিক্ষক আমার হচ্ছে পিতা মাতা, এইটুকুই আমি বলতে চাই।
2: এবং পিতা মাতা সবার কাছে।

0: বন্ধুদের জন্য রেখেছিলাম সেটা হচ্ছে তোমার প্রিয় যে গল্পটা তোমাদের জীবনকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে বা কিছু শিখিয়েছে, সেরকম গল্পটা আমাদেরকে যদি বলো, অথবা যেটা বিতোষক বলছিল যে তোমাদের জীবনের প্রিয় শিক্ষক যে তোমাদেরকে অনেক কিছু শিখিয়েছে বা যে তোমাদের অনুপ্রেরণা, তাকে নিয়ে যদি দু লাইন তোমরা আমাদেরকে বলো বা আমাদের কমেন্টে জানাও, তাহলে আমরা একটু সুবিধা হয়, আমাদের আমরা সেটা নিয়ে একটু কথা বলতে পারি,
1: যেহেতু বিষয়টা আজকে তাই নিজেদের কথাও কিন্তু শেয়ার করতে চাই যে আমাদের জীবনেও এরকম আছে এবং আমার মনে হয় এটা সবাই রিলেট করতে পারবে, তাই না? তো যাই হোক, আমরা কোনির কথা বললাম এবং কোনির পরে যে উপন্যাসটার কথা বলবো সেটাও কিন্তু কোনো সাধারণ গল্প নয়।
0: না, একদমই নয়।
1: এই গল্পটার নাম হচ্ছে স্বপ্নময় চক্রবর্তীর পাউডার কোট ও টেলিস্কোপ। নামটাই একটুখানি অদ্ভুত, তাই না?
0: একটু অন্যরকম।
1: আসলে আমাদের এই যে মাটির পৃথিবী, সেই পৃথিবীতে এমন বহু কৌতূহলী ছাত্র থাকে এবং সমর্পিত শিক্ষকও থাকে যাদের মাথার উপর সেই বিস্তৃত অনন্ত আকাশ দেখে তারা ভয় পায় না, বরং তাদের মনে আসে হাজারো প্রশ্ন। এই যে উপন্যাস, এই উপন্যাসটা কিন্তু একদম সত্যি ঘটনার উপর ভিত্তি করে, মানে এর কেন্দ্রে আছে পশ্চিমবঙ্গের এক প্রান্তিক গ্রামের দরিদ্র বালকের মহাকাশ বিজ্ঞানী হয়ে ওঠার সংগ্রাম। আর সেই যে সংগ্রাম, সেই সংগ্রামের পরতে পরতে জড়িয়ে আছে সমাজ, ইতিহাস, লোককথা, রাজনীতি, বিভিন্ন রকমের গল্প।
0: গল্পের মূল চরিত্র হচ্ছে নয়নচাঁদ, তার বাস্তব জীবনের অনুপ্রেরণা পশ্চিমবঙ্গের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী নারায়ণচন্দ্র রানা। কিন্তু স্বপ্নময় চক্রবর্তী এই উপন্যাসে যতটা না নয়নচাঁদের কথা বলেছেন তার চেয়েও বেশি বলেছেন তার শিক্ষক মণিলালের কথা। মণিলালের প্রকৃত পরিচয় বিদ্যোৎসাহী শিক্ষক মণীন্দ্রচন্দ্র লাহিড়ী। এই দুজনের সম্পর্কটাই কিন্তু আসলে গোটা উপন্যাসের প্রাণভোমরা বলতেই পারি আমরা।
1: একদম। এবং একটা জিনিস ভাবো মৌলি, যে একটা অজ পাড়াগায়ের ছেলে যার হয়তো নিজের সেভাবে ভালো জামা কাপড় কেনারও সামর্থ্য নেই, তার কাছে টেলিস্কোপ কেনা তো একটা মানে অনেক বড় ব্যাপার, তাই না?
0: ঠিক।
1: কিন্তু তার মনের ভেতরে জ্বলছে আকাশ দেখার এক অদম্য আগুন। আর এই জায়গাটাতেই তার জীবনে আসে মণিলাল, যার কথা তুমি বললে, যে কিন্তু কেবলমাত্র ওই বই থেকে পড়া শেখান না, সে একটা ছেলের ভেতর দিয়ে এই গোটা মহাবিশ্বটাকে দেখতে শেখাচ্ছেন। সামান্য একটা পাউডারের খালি কৌটো আর তার ভিতরে বসানো লেন্স, এই দিয়েই তৈরি হয়ে যায় এক ঘরোয়া টেলিস্কোপ। আর সেই টেলিস্কোপ দিয়েই আকাশের দিকে তাকিয়ে নয়নচাঁদের মনে জন্ম নেয় এক নতুন জিজ্ঞাসা, যে আমরা আসলে এলাম কোথা থেকে আর এই যে বিশ্ব তার সৃষ্টির রহস্যটাই বা আসলে কি।
0: স্বপ্নময় চক্রবর্তীর কলমে মণিলাল যেভাবে নয়নচাঁদের মনে আকাশের প্রতি এই ভালোবাসা জাগিয়ে তোলেন তা এক কথায় কিন্তু অসাধারণ। এই উপন্যাসের একটা জায়গায় নয়নচাঁদ একটা গান শোনে, আমাদের সকলের পরিচিত গান, অসীম কালের যে হিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে। আর সেই গানের সুরের মধ্যে দিয়েই তার মনে গেঁথে যায় মহাবিশ্বের সেই অসীমতার বোধ। শুধু বিজ্ঞানের তত্ত্ব নয়, বরং একটা কাব্যিক দার্শনিক দৃষ্টিভঙ্গি দিয়ে গোটা উপন্যাসটা বোনা হয়েছে।
1: আর এই যে উপন্যাসটা, এটা কিন্তু শুধুমাত্র কোনো একজন বিজ্ঞানীর জীবন নয়, এটা আসলে আমাদেরকে একটা প্রশ্ন তুলে ধরে। সেই প্রশ্নটা হচ্ছে, দারিদ্র কি সত্যিই একটা মানুষের স্বপ্নকে আটকাতে পারে? উত্তরটা হয়তো এই গল্পটা নিজেই দিয়ে দেয় যে না, এটা কখনোই সম্ভব নয়। যদি পাশে থাকে একজন প্রকৃত শিক্ষক, যিনি নিজের সীমিত সামর্থ্যের মধ্যেও একটা ছেলের চোখে অসীম আকাশ এঁকে দিতে জানেন। মণিলালের মতন শিক্ষকরাই আমাদের সমাজের আসল রত্ন, যারা কোনো স্বীকৃতির অংশ না হয়েও নির্ভীতে একটা প্রজন্মকে গড়ে তুলছেন।
0: একদম। এই উপন্যাস আমাদের আরও শেখায় যে বিজ্ঞান চর্চা মানে কিন্তু শুধু গবেষণাগারের চার দেওয়ালের মধ্যে বন্দী কিছু নয়, বিজ্ঞান আসলে শুরু হয় একটা শিশুর সহজ কৌতূহল থেকে, একটা প্রশ্ন থেকে, যে ওই তারাগুলো কি দিয়ে তৈরি, আকাশের ওপারে এই যে একটা বিশাল জগৎ আছে সেটাই বা কি। আর এই কৌতূহলটাকে যদি সঠিক সময়ে সঠিক দিশা দেওয়া যায় তাহলে একটা সাধারণ গ্রামের ছেলেও কিন্তু হয়ে উঠতে পারে একজন বিখ্যাত বিজ্ঞানী। পাউডার কৌটো টেলিস্কোপ পার্সোনালি যদি বলো, ব্যক্তিগতভাবে আমাকে খুব ইন্সপায়ার করেছিল একটা সময়, খুব সুন্দর একটা গল্প, আমি সবাইকে সাজেস্ট করব যে তোমরাও পড়ো, খুব ভালো লাগবে তোমাদের। আর এই প্রসঙ্গে যে গানের কথা আমরা একটু আগে বলছিলাম, যে অসীমকালের যে হিল্লোলে, মানে যে একটা যে জগৎ, এই জগৎটার এত বিস্তৃতি, সেই গানটা বলতে বলতে এই গানটাই একটু শুনতে ইচ্ছা করছে। তাহলে আমরা সোজা সুধি চলে যাব গানে। দেবব্রত বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে তোমাদের জন্য রইল আকাশ ভরা সূর্যতারা।

0: ফিরলাম একটা গানের পর একুশে সাহিত্যের আড্ডায়। আমরা কথা বলছিলাম পাউডার কৌটো টেলিস্কোপ নিয়ে, আর বন্ধু ফোন লাইন, আমরা একটা ফোন নিয়ে নিব।
1: হ্যালো, কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন?
2: হ্যালো হ্যালো
1: হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
2: আমি বহরমপুর থেকে প্রসেনজিৎ ঘোষ বলছি।
1: বলুন বলুন,
2: কোনটা ছেড়ে কোনটা বলি? গল্প জীবনে আমার প্রথম হচ্ছে, আমি যেটা বলতে যাবো সেটা হচ্ছে পাঞ্চজন্য, মহাভারতেরই বাংলা ভার্সন।
1: আচ্ছা,
2: সেইটা যখন পড়ি আমি, কৃষ্ণকে আমার সব থেকে বড় নিজের শিক্ষক মনে হয়, যে একটা ঘটনার সঙ্গে আর একটা ঘটনা কিভাবে ইন্টার কানেক্টেড, সেটা মানে সত্যি করে মহাভারত না পড়লে বোঝা যায় না, এবং মহাভারত পড়ার পর বোঝা যায় যে সত্যি কোনটা করা উচিত নয়। ওই মহাভারতের থেকে বড় শিক্ষক আমার জীবনে কেউ নেই।
0: বেশ, অনেক ধন্যবাদ। এটা একটা সত্য কথা যে মহাকাব্যের থেকে বড় শিক্ষক হয়তো আমরা পাইও না কোনোদিন।
1: এবং যার নাম বললো কৃষ্ণ, সে তো গোটা দুনিয়ার শিক্ষক।
0: একদম একদম একদম একদম,
1: অবশ্যই। আমরা কি করে তার সঙ্গে অন্য কিছু
0: তুলনা করা যায়? একদমই করা যায় না। যাই হোক, আমরা কথা বলছিলাম আমাদের গল্পের শিক্ষক নিয়ে, এবং এবার আমাদের গল্প হচ্ছে আবারও প্রত্যেকের পরিচিত, প্রত্যেকের ইন্সপিরেশন, প্রথম প্রতিশ্রুতি আশাপূর্ণা দেবীর লেখা। এটা তার বিখ্যাত ত্রয়ীর প্রথম বই, মানে যার পরের দুটো পর্ব হচ্ছে সুবর্ণলতা এবং বকুল কথা। কিন্তু প্রথম প্রতিশ্রুতি একা দাঁড়িয়েও বাংলা সাহিত্যে এক অসাধারণ মাইল ফলক হয়ে আছে, কারণ এই উপন্যাসের মধ্যে দিয়ে আশাপূর্ণা দেবী ১৯ শতকের বাঙালি নারীর জীবনকে এক নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরেছিলেন।
1: বেশ, আর এই যে উপন্যাস, এই উপন্যাসের যে কেন্দ্রীয় চরিত্র, যার নাম ছিল সত্যবতী, তো এই যে সত্যবতী, সে একটা ছোট্ট মেয়ে এবং বড় হয়ে ওঠে পূর্ববঙ্গের এক রক্ষণশীল গ্রামীণ পরিবারে, যেখানে মেয়েদের জন্য সেভাবে শিক্ষার কোনো রকম সুযোগ নেই। কিন্তু অল্প বয়সে তার যে বিয়ে হয়ে যায়, সেই যে বিয়ে দেওয়া, সেখানে সেটাই স্বাভাবিক নিয়ম ছিল। কিন্তু এইখানেই সত্যবতী সবার থেকে আলাদা। ছোটবেলা থেকেই তার মনের মধ্যে জেগে থাকে হাজারটা প্রশ্ন, সমাজের বাধা ধরা যে নিয়ম, তার বিরুদ্ধে তার মনে চলে এক নীরব প্রতিবাদ। সে পড়তে চায়, জানতে চায়, নিজের একটা স্বতন্ত্র পরিচয় গড়ে তুলতে চায়। আর এমনই একটা সময়ে দাঁড়িয়ে এই সব চাওয়া পাওয়াকেই সমাজ অপরাধ বলে গণ্য করত।
0: হ্যাঁ, সত্যবতীর চরিত্রের সবচেয়ে মর্মস্পর্শী যে দিকটা, সেটা হলো তার নাছোড়বান্দা জেদ। অল্প বয়সেই তার বিয়ে হয়ে যায়, শ্বশুরবাড়ির নিয়মকানুনের মধ্যে বন্দী হয়ে পড়ে তার জীবন। কিন্তু সেই বন্দী দশার মধ্যেও সে নিজের চিন্তাভাবনাকে হারিয়ে যেতে দেয় না, যেখানে সমাজ চায় যে একটা মেয়ে চুপচাপ বাধ্য নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়ে বেঁচে থাকুক। সেখানেই সত্যবতী প্রশ্ন তোলে যে কেন, কেন মেয়েদের শুধু ঘরকন্যার সন্তান পালনের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, কেন তাদের নিজের ইচ্ছে, নিজের স্বপ্নের কোনো মূল্য নেই?
1: এবং এই যে উপন্যাসটা, যেটা তুমি একদম শুরুতে বললে প্রথম প্রতিশ্রুতি, এই নামটাও কিন্তু একটা গভীর অর্থ বহন করছে। এই যে প্রথম প্রতিশ্রুতি, অর্থাৎ সত্যবতী তার নিজের মেয়ে সুবর্ণলতার কাছে একটা প্রতিশ্রুতি দিয়ে যায় যে তার মেয়ে যেন তার মতো এই বন্দী দশার মধ্যে দিয়ে জীবন কাটাতে না হয়, যেন সে শিক্ষার আলো পায়, নিজের পায়ে দাঁড়াতে পারে। আর এই প্রতিশ্রুতি আসলে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে হাত বদল হওয়া নারী স্বাধীনতার সেই মশাল, যা পরের বই সুবর্ণলতাতেও আরও গভীরভাবে বিকশিত হয়। আসলে এই যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি কিন্তু প্রতি মুহূর্তে আমার মনে হয় আমরা নিজেদের জীবনেও দেখি। আমাদের মা বাবারাও বলে না যে, যে জিনিসটা আমি পারিনি বা আমার সময় কেউ বলার মতন ছিল না, আমি চেষ্টা করি তোকে বলার, যাতে তুই সেই ভুলটা না করিস।
0: এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখা উচিত, যে যে অপূর্ণ ইচ্ছেগুলো মা বাবারা পূরণ করতে পারেনি, সেটা জোর করে নিজের সন্তানদের উপর চাপিয়ে দেবেন না। এইটা কিন্তু বড় ভুল হয়, কারণ আপনার সন্তানেরও কিন্তু আশাপূর্ণা দেবীর এই লেখার একটা অসাধারণ ক্ষমতা হলো, তিনি কোন বড় সড় বিপ্লবের গল্প বলেন না, তিনি দেখান একটা মেয়ের প্রতিবাদ কত ছোট মুহূর্ত থেকে শুরু হতে পারে, একটা বই পড়ার আকুতি, একটা প্রশ্ন করার সাহস, নিজের মতামত প্রকাশ করার একটা ছোট্ট চেষ্টা। এই ছোট ছোট প্রতিরোধগুলোই ধীরে ধীরে জমতে জমতে তৈরি করে একটা বড় পরিবর্তনের ভিত্তি। এই উপন্যাস আমাদেরকে শেখায় বিপ্লব সবসময় বড় গলায় চিৎকার করে হয়তো আসে না, অনেক সময় সে আসে নীরবে, একটা মানুষের অন্তরে দৃঢ় সংকল্পের মধ্যে দিয়ে।
1: একদম। আর এই যে গল্প, এই গল্পের কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ দিক আছে, সেটা হচ্ছে

0: সমাজের প্রতিটা স্তরে নারীর কথা এখানে উঠে এসেছে। যারা সমাজের নিয়ম মেনে নিয়েছে, যারা প্রতিবাদ করার সাহস দেখাতে পারেনি, আর যারা সত্যবতীর মতো নিজের মতন করে লড়াই চালিয়ে গেছে। প্রত্যেকের কথা। আশা মুন্না দেবী কাউকে দোষারোপ করেননি, বরং প্রত্যেকের পরিস্থিতিকে সহানুভূতির সঙ্গে তুলে ধরেছেন এবং সেই সঙ্গে দেখিয়েছেন যে সময়ের সঙ্গে সঙ্গে সমাজের এই কাঠামো কিভাবে ধীরে ধীরে ভাঙতেও শুরু করেছে।
1: তাই প্রথম প্রতিশ্রুতি কিন্তু শুধু একটা নারীর গল্প নয়, এটা আসলে একটা গোটা সমাজের রূপান্তরের দলিল। এই উপন্যাস আমাদেরকে শেখায় যে পরিবর্তনের বীজ বোনা হয় কিন্তু ধৈর্য আর দৃঢ়তার মধ্যে দিয়ে, আর সেই বীজ একদিন না একদিন অঙ্কুরিত হয়ে একটা বট গাছে কিন্তু পরিণত হয়। পরের প্রজন্মকে সঙ্গে নিয়ে সে কিন্তু এগিয়ে চলে। একটা মায়ের স্বপ্ন যখন তার মেয়ের মধ্যে দিয়ে বাস্তব হয়ে ওঠে, সেটাই আসলে তার সবচেয়ে বড় জয়।
0: এবং এই যে জয়হারের কথা এবং এই যে শিক্ষকের কথা, এই কথা বলতে গেলে আরেকজনের কথা বলতেই হবে, যার লেখা আমরা প্রতিটা জনারে পাই, প্রতিটা হিসেবে পাই। তিনি হলেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলবো না, এটা তো হতেই পারে। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলতে গেলে যে গল্পটার কথা মনে আসে সেটা হলো গোড়া। এই যে গোড়া, এটা কিন্তু বলা যেতে পারে একটা মহাকাব্যিক উপন্যাস, তাই না? এবং বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি। এবং এই যে উপন্যাস, এই উপন্যাসটা শুধুমাত্র একটা প্রেমের গল্প নয়, এইটা বলতে পারো যে এই যে ঊনবিংশ শতাব্দী, সেই ঊনবিংশ শতাব্দীর বাংলার ধর্ম, জাতিভেদ, দেশপ্রেম, আত্মপরিচয়ের সংকট নিয়ে একটা দার্শনিক অনুসন্ধানের মতো, তাই না?
1: একদম। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র আমাদের গৌরমোহন, যাকে সবাই আমরা ডাকি গোড়া নামে। প্রবল তেজস্বী, দৃঢ় চেতা এক যুবক, যে নিজেকে মনে প্রাণে একজন প্রকৃত হিন্দু বলে বিশ্বাস করে। হিন্দু ধর্মের আচার আচরণ, জাতিভেদ প্রথা, সনাতন সংস্কার, এই সব কিছুর মধ্যে দিয়ে কিন্তু তার অগাধ শ্রদ্ধা। সে মনে করে এই ধর্মীয় ঐতিহ্যকে রক্ষা করাই ভারতবর্ষের প্রকৃত মুক্তির পথ। ব্রাহ্মধর্মের প্রতি তার তীব্র বিরোধিতা আর পাশ্চাত্য শিক্ষায় প্রভাবিত সমাজ সংস্কারকদের প্রতিও তার গভীর আত্মবিশ্বাস কিন্তু ছিল।
0: আর এখানে আরেকজনের পরিচয় দেওয়া দরকার, সেটা হলো গোড়ার সবচেয়ে যে ঘনিষ্ঠ বন্ধু, যার নাম ছিল বিনয়। বিনয়ের চরিত্রটা আবার গোড়ার একটুখানি বিপরীত, কোমল, উদার, মুক্তমনা। এই বিনয়ের মধ্যে দিয়েই গোড়ার জীবনে প্রবেশ করে পরেশবাবুর পরিবার, একটা ব্রাহ্ম পরিবার, যেখানে বিনয় প্রেমে পড়ে যায় ললিতার। পরেশবাবুর পরিবারের সঙ্গে পরিচয়ের সূত্র ধরেই গোড়ার জীবনে আসে সুচরিতা, এক বুদ্ধিদীপ্ত, স্বাধীন চেতা তরুণী। ধীরে ধীরে গোড়া আর সুচরিতার মধ্যে গড়ে ওঠে এক জটিল গভীর সম্পর্ক, যেখানে বুদ্ধিবৃত্তিক তর্কবিতর্কের আড়ালে লুকিয়ে আছে এক নিষিদ্ধ আকর্ষণ। কারণ ধর্মীয় আর সামাজিক অবস্থানের দিক থেকে তারা দুজন সম্পূর্ণ বিপরীত মেরুর মানুষ।
1: এই উপন্যাসের সবচেয়ে নাটকীয় গভীর মোড় আসে গল্পের শেষ ভাগে। গোড়া, যাকে সে সারা জীবন ধরে নিজের ধর্মীয় পরিচয়ের মূল ভিত্তি বলে জেনে এসেছে, সেটাই ভেঙে পড়ে এক বিস্ফোরক সত্যের সামনে। গোড়া জানতে পারে সে আসলে জন্মসূত্রে হিন্দু নয়, বরং তার জন্ম হয়েছিল সিপাহী বিদ্রোহের সময় এক আইরিশ দম্পতির সন্তান হিসেবে, যাকে অনাথ অবস্থায় বড় করে তুলেছিলেন একজন হিন্দু ভদ্রলোক। এই সত্য জানার পর গোটা পৃথিবীটাই গোড়ার যেন উল্টে যায়। যে জাতি ধর্মকে সে এতদিন নিজের অস্তিত্বের কেন্দ্র বলে মনে করে এসেছিল, সেই পরিচয়টাই আসলে তার কাছে ছিল না কখনো।
0: আর এখানেই কিন্তু লুকিয়ে আছে রবীন্দ্রনাথের আসল বার্তা। এই সত্য জানার পর গোড়া কিন্তু একদম ভেঙে পড়ে না, বরং সে এক নতুন উপলব্ধিতে পৌঁছায়। জাতি ধর্ম সংকীর্ণ সাম্প্রদায়িকতার পরিচয়ের বেড়াজাল ভেঙে সে বুঝতে পারে যে প্রকৃত ভারতবর্ষ কোনো একটা নির্দিষ্ট ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়। ভারতবর্ষ মানে সেই বিশাল উদার সর্বজনীন মানবতা, যেখানে হিন্দু, মুসলমান, ব্রাহ্ম, খ্রিস্টান সবাই একসঙ্গে বাস করে। আর এই উপলব্ধির মধ্যে দিয়েই গোড়া মুক্তি পায় তার নিজের তৈরি করা এক সংকীর্ণতার বন্দিদশা থেকে।
1: রবীন্দ্রনাথ এই উপন্যাসে অসাধারণ দক্ষতায় দেখিয়েছেন কিভাবে একটা মানুষ আদর্শ, তার বিশ্বাস, তার সময়ের সঙ্গে সঙ্গে পরীক্ষার মুখোমুখি হয় এবং কিভাবে প্রকৃত জ্ঞান আসে সেই বিশ্বাসকে প্রশ্ন করার সাহসের মধ্যে দিয়ে।
0: একদম।
1: গোড়ার চরিত্রের এই রূপান্তর কোনো আকস্মিক ঘটনা নয়, বরং একটা দীর্ঘ আত্ম অনুসন্ধানের ফসল, যেখানে বন্ধুত্ব, প্রেম, তর্ক বিতর্ক আর নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে ধীরে ধীরে তার দৃষ্টিভঙ্গিও কিন্তু প্রসারিত হয়েছিল।
0: গোড়া আমাদেরকে যেটা শিখিয়েছে সেটা হচ্ছে সত্যিকারের দেশপ্রাণ মানে কোনো রকম ওই সংকীর্ণ ধর্মীয় বা সাম্প্রদায়িক পরিচয় আটকে থাকা নয়। প্রকৃত দেশপ্রেম হলো সব ভেদাভেদের ঊর্ধ্বে উঠে আসা এক বৃহত্তর মানবিক ঐক্যের স্বপ্ন দেখা। এই উপন্যাস আমাদেরকে এটাও শিখিয়েছে যে নিজের বিশ্বাসকে প্রশ্ন

0: করতে শেখাটাই প্রকৃত জ্ঞানের প্রথম ধাপ। যে মানুষ নিজে ভুল স্বীকার করতে পারে, নিজের চিন্তাভাবনাকে নতুন করে গড়ে তুলতে পারে, সেই মানুষই প্রকৃত অর্থে সাহসী।
1: একদম। আর এই উপন্যাসের আরেকটা গভীর শিক্ষা হলো পরিচয় বা আইডেন্টিটি জিনিসটা, মানে যে রক্তের সম্পর্ক বা জন্মসূত্রে পাওয়া কোনো লেবেল নয়, প্রকৃত পরিচয় গড়ে ওঠে একটা মানুষের চিন্তা, তার কাজ, তার মূল্যবোধ সব কিছুর মধ্যে দিয়ে। গোরা যখন জানতে পারে তার জন্ম পরিচয় সম্পূর্ণ আলাদা, তখনও কিন্তু সে ভারতবর্ষের প্রতি তার ভালোবাসা হারায় না, বরং সেই ভালোবাসা আরও গভীর, আরও উদার হয়ে ওঠে। ছোটবেলা থেকে কিন্তু গোরা উপন্যাস সকলের মন কাড়ে, ছোট থেকে বড় প্রত্যেকের। আর রবীন্দ্রনাথের কথা বলতে গেলে শুধুমাত্র গোরা নয়, পোস্টমাস্টার রয়েছে, ছুটি রয়েছে, আরও নানান গল্প রয়েছে যেগুলো কিন্তু আমাদের জীবনের শিক্ষক। গোরার প্রসঙ্গেই এবার তোমাদের জন্য রইল যুদ্ধাং দেহি গান শোভন গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। শুনতে থাকো, ফিরছি গানের পর।

0: সত্যি কিছু কিছু যুদ্ধ নিজেদের সঙ্গেও হয়, এবং সেই নিজেদের সঙ্গে যুদ্ধ করেই আমাদের কিন্তু এগিয়ে যেতে হয়, যেটা কিনা আমাদেরকে গোড়া উপন্যাস শিখিয়েছে, আমরা একটু আগেই বলছিলাম। আর এইরকমই সমস্ত যুদ্ধ জয়ের কৌশলই কিন্তু থাকে সমস্ত শিক্ষকদের কাছে, এবং যেই সমস্ত গল্প নিয়ে আজকে তোমাদের সঙ্গে রয়েছে আমি বিতোষক, আমার সঙ্গে রয়েছে মৌলি, এবং এখন কিন্তু এরকমই একটা সুন্দর গল্প, যে গল্পটা হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মানব জমিন।
1: মানব জমিন কিন্তু একটা দুর্দান্ত অসামান্য উপন্যাস, এবং এই উপন্যাসের জন্য শীর্ষেন্দু মুখোপাধ্যায় 1988 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। প্রায় 550 পাতার এই বিশাল উপন্যাস বাংলা সাহিত্যের এক গুরুত্বপূর্ণ সৃষ্টি, যেখানে অসংখ্য চরিত্রের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে ফুটে ওঠে জীবনের এক গভীর দর্শন।
0: একদম, এবং এই উপন্যাসের যে কেন্দ্রীয় চরিত্র সেটা ছিল দীপনাথ। এই যে দীপনাথ, সে একটা সওদাগরি অফিসে কাজ করতো, আর সেইখানে বড় কর্তার ব্যক্তিগত সহকারী হিসেবে তাকে কাজ করতে হতো। কিন্তু এই চরিত্রটা এমনই ছিল যে চাকরি ক্ষেত্রের এই টানাপোড়েনের মধ্যেও তার মধ্যে একটা যোগসূত্রের মতো কাজ করত সততা আর মানবিকতা। অসংখ্য চরিত্রের ভিড়েও দীপনাথ যেন সেই সাধারণ সুতো, যাকে ঘিরে গোটা উপন্যাসের নানান কাহিনী একসঙ্গে বোনা হয়েছে।
1: এবং এই উপন্যাসের আরেকটা দিক হলো দীপ নামের এক চরিত্র, যার মনে একদিন জাগে এক অদ্ভুত আকাঙ্ক্ষা, সব কাজকর্ম ফেলে একদিন একা বেরিয়ে পড়ার, হাঁটতে হাঁটতে দূরে কোনো দুর্গম পাহাড়ের পাদদেশে পৌঁছানোর এক আকাঙ্ক্ষা। সেই পাহাড়ে ধীরে ধীরে কষ্ট সহ্য করে সে আরোহণ করবে। এই যাত্রার লক্ষ্য শৃঙ্গে পৌঁছানো নয়, বরং এই যাত্রাটাই যেন জীবনের এক রূপক, যেখানে মানুষ ছুটে চলে এক অনির্দিষ্ট দুরূহ লক্ষ্যর দিকে, যেখানে শুধু নিজের ভেতরের একটা তাগিদ থেকে তারা সেই লক্ষ্যের দিকে এগিয়ে যায়।
0: এবং উপন্যাসের যে মূল কাঠামোটা

0: সেটাও কিন্তু গড়ে উঠেছে এই তিনটে চরিত্রের একটা টানাপোড়েনকে কেন্দ্র করে। এই যে তিনজনের সংগ্রাম, তাদের আদর্শ, জীবন দর্শনের সংঘাত, যেটা কিনা এই গোটা উপন্যাসের প্রাণভোমরা বলা যায়। শীর্ষেন্দু মুখোপাধ্যায় এইখানেই দেখিয়েছেন যে প্রত্যেক মানুষের নিজস্ব একটা লড়াই থাকে, নিজস্ব একটা সত্যকে আঁকড়ে ধরে বেঁচে থাকার যে চেষ্টা সেইটা থাকে। আর এই যে তিন চরিত্রের লড়াইয়ের শেষে যে তিন রকমের পরিণতি আসে বলা যেতে পারে, তারই মধ্যে এই উপন্যাসের যে গভীরতম বার্তা সেই ফুটে উঠেছে। আর এই বার্তাটাই আসলে এই উপন্যাসের নামের মধ্যে লুকিয়ে আছে, মানব জমি। জমি যেমন কৃষকের যত্ন ছাড়া ফসল দেয় না, ঠিক তেমনি মানুষের জীবনও এক ধরনের জমি, যেখানে সঠিক আবাদ না করলে কিছুই ভালো ফলে না। শীর্ষেন্দু এই উপন্যাসের মধ্যে দিয়েই দেখাতে চেয়েছেন যে মানব জীবনে যদি সত্যিকারের কিছু ফলাতে হয়, তাহলে সেই জমিতে চাষ করতে হবে ভালোবাসা আর বিশ্বস্ততার বীজের। জীবনের সমস্ত টানাপোড়েন, সব সংগ্রামের মধ্যে এই দুটো জিনিস শেষ পর্যন্ত মানুষকে প্রকৃত অর্থে সমৃদ্ধ করে তোলে।
1: একদম, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এই লেখার একটা বিশেষত্ব হলো যে তিনি জীবনের কঠিন বাস্তবকে কিন্তু কখনো এড়িয়ে যান না, কিন্তু সেই বাস্তবতার মধ্যেও তিনি খুঁজে বের করেন মানুষের ভেতরের ভালো থাকার এক অদম্য চেষ্টা। মানব জমিন তাই দেখায় যে চরিত্ররা কিন্তু নানা রকম প্রলোভন, স্বার্থপরতা, প্রতিযোগিতার মধ্যে দিয়ে যায়, কিন্তু তাদের মধ্যে যারা নিজেদের মনুষ্যত্বকে আঁকড়ে ধরে রাখতে পারে তারাই শেষ পর্যন্ত জীবনের প্রকৃত অর্থ খুঁজে পায়।
0: এবং এই উপন্যাস আমাদেরকে এটাও শেখায় যে জীবন মানে শুধুমাত্র বাহ্যিক সাফল্য অর্জন নয়, কর্মক্ষেত্রের প্রতিযোগিতা, ক্ষমতার লড়াই, সামাজিক মর্যাদার হাতছানি, এসবের মধ্যে দিয়ে যেতে যেতে অনেক সময় আমরা ভুলে যাই যে আমাদের প্রকৃত পরিচয়টা কি। মানব জমিন মনে করিয়ে দিচ্ছে যে প্রতিটা মানুষের ভেতরেই একটা জমি আছে যা তার নিজের যত্নের অপেক্ষায় থাকে। সেই জমিতে যদি সৎভাবে ভালোবাসা দিয়ে চাষ করা যায়, তাহলে জীবনে প্রকৃত সোনা ফলবে।
1: একদম, আর সেই দ্বীপের পাহাড়ে ওঠার যাত্রাটা কিন্তু আসলে আমাদের সবার জীবনেরই একটা প্রতীক। আমরা সবাই কোনো না কোনো লক্ষ্যের দিকে হেঁটে চলি, অনেক সময় জানিও না যে সেই লক্ষ্য আদৌ ধরা দেবে কিনা। কিন্তু শীর্ষেন্দু মুখোপাধ্যায় এখানে দেখান গুরুত্বপূর্ণ ব্যাপারটা শৃঙ্গে পৌঁছানো নয়, বরং সেই দুর্গম পথ পাড়ি দেওয়ার সত্যতা আর দৃঢ়তা। জীবনের প্রকৃত মূল্য লুকিয়ে থাকে কিন্তু সেই যাত্রার মধ্যেই। আর এই প্রসঙ্গেই আমাদের মনে হয় যে মানব জমিন রইল পতীত, আবাদ করলে হয়তো সোনা ফলতো কোনো না কোনো দিন, কিন্তু আমাদের কিন্তু ওই চেষ্টা সোনা ফলিয়ে যাওয়ার চেষ্টাটা কিন্তু করে যেতেই হবে। এবং এই প্রসঙ্গে তোমাদের জন্য রইল অরিজিৎ সিং এর কণ্ঠে মন্ডি কৃষিকাজ জানানো। ফিরছি গানের পরে।

0: কি জানিয়েছে, তাদের তাদের কথা কি বলেছে, আমাদের কি একটু সেগুলো পড়া উচিত। প্রথমেই চলে যাব, অলোকনাগ লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুরের মাস্টারমশাই। আচ্ছা বেশ, সৌমেন দাস লিখেছে যে আজকে যুববানের একুশে সাহিত্যের অনুষ্ঠানের বিষয় গল্প শিক্ষক মৌলী ও বিতোষক, তোমাদের আলোচনাগুলো খুবই সুন্দর হচ্ছে, অনেক ধন্যবাদ। আমার জীবনে পড়াশোনার সময় একজন শিক্ষক আমার পাশে সবসময় থাকতেন, আমি পড়াশোনায় কীভাবে এগিয়ে গেছি গিয়ে যাবো সেটাই বলতেন, আমি অনেক উপকার পেয়েছি। স্যারের নাম বীরিঞ্জি পদ দাস, ক্লাস ফাইভ থেকে শুরু হয়েছিল, অনুষ্ঠান খুবই ভালো হচ্ছে, সৌমেন দাস, মঙ্গলকোট, পূর্ব বর্ধমান।
1: আমি আমি এখানে আরেকটা কথা বলতে পারি, যদি বীরিঞ্জি বাবু আজকের অনুষ্ঠান শোনেন
0: তাহলে আরো সুন্দর হবে,
1: খুশি হবেন, এবং সৌমেন দাসকেও ধন্যবাদ যে এতদিন পরেও স্যারের কথা মনে রেখেছে, এটাই হয়তো শিক্ষক হিসেবে আমাদের সব থেকে বড় পাওয়া হয়, তাই না। এছাড়াও মিন্টু দালাল বসুয়া থেকে লিখছে, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, তোমাদের দুজনকে আন্তরিক শুভেচ্ছা জানাই। সঞ্চিতা কোলে লিখছে, দাদা এবং দিদি অনুষ্ঠান খুবই সুন্দর লাগছে। এছাড়াও লিখেছে যে অনন্ত ঘোষ স্যার আমাদের বেস্ট টিচার ছিলেন, কারণ ম্যাথামেটিক্স টিচার আমার মনে হয় আমার জন্য বেস্ট, এরকম অর্থাৎ অঙ্কে একটুখানি ভয় থাকলে যে সেটা ভয়টা কাটিয়ে দিয়েছে তার জন্য বেস্ট। তবে এই যে আমাদের যে শিক্ষকের কথা আজকে বলছি, শিক্ষক কিন্তু সব জায়গায় থাকে, যেরকম গল্পের পাতায় থাকে সেরকমই থাকে খেলার মাঠে, যেরকম আমরা শুরুতে কোনির কথা বলছিলাম, কারণ খেলাধুলা আমাদেরকে শেখায় যে কী করে আবার হেরে যাবার পরও আবার এগিয়ে যেতে হয়। আর ঠিক একইভাবে আমরা প্রতি রবিবার তোমাদের জন্য, শুধুমাত্র আমরা দুজন নই, আমাদের সঙ্গে আরও একজন থাকে, স্বপ্নময় থাকে, তোমাদের জন্য লা লিগা রাউন্ড আপ নিয়ে, আর এই সপ্তাহ কিন্তু রয়েছে। চলো স্বপ্নময় কি বলছে সেইটা বরং শুনে নিয়ে পারে।

লালিগা আসলে এমন একটা টুর্নামেন্ট যেখানে পয়েন্টস টেবিলটা যেন একটা রোলার কোস্টার রাইড। মানে ভাবই না, যেই অ্যালাভেস এতদিন লিগ টেবিলের শীর্ষে ছিল তারা কিন্তু পঞ্চম পজিশনে চলে গিয়েছে। আবার বার্সেলোনা 3 ম্যাচে 3টে জিতে 9 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে। রিয়েল মাদ্রিদ তাদের খুব ক্লোজলি কিন্তু চেস করছে, 4 ম্যাচ 9 পয়েন্ট, এবং ডেফিনেটলি তারাও হয়তো খুব শীঘ্রই লিগ টেবিলের টপ মোস্ট পজিশনটা ফিরে পেতে চাইবে। আমি স্বপ্নময়, আজ আবারও হাজির তোমাদের সামনে লা লিগা রাউন্ড আপ নিয়ে। এবং আজকে আমি কিন্তু এই সপ্তাহের রাউন্ড আপটা নিয়ে আলোচনা করবো। আর এই সপ্তাহের রাউন্ড আপটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং, কেননা অনেক বিগ জায়ান্টস কিন্তু এই সপ্তাহে রীতিমতো পর্যুদস্ত হচ্ছে। প্রথমেই শুরু করছি সেল্টা ভার্সেস অ্যাথলেটিক ম্যাচ দিয়ে। অ্যাথলেটিক সেল্টার বিপক্ষে 2-0 গোলে ম্যাচটা কিন্তু জিতে নিয়েছে, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আর নাভারো তার ফর্মে ফেরা। 22 মিনিটে তার একটা অসাধারণ গোল, এবং তার আগে ডেফিনেটলি অ্যালেক্স বেরেঙ্কুয়ারের করা গোলে। কিন্তু 2-0 গোলে অ্যাথলেটিক সেল্টাকে হারিয়ে একটা বেশ কমফোর্টেবল জায়গায় কিন্তু এখন অবস্থান করছে। কথা বলতেই হবে ওসাসুনা বনাম গেতাফে ম্যাচটা নিয়ে। ওসাসুনা গেতাফে ম্যাচে ওসাসুনা কিন্তু 1-0 গোলে ম্যাচটাকে জিতে নিয়েছে। বার্সেলোনা রায়ো ভ্যালেকানো ম্যাচ, ইট ওয়াজ আ গ্যালোর অফ গোলস। যদি এই ম্যাচটা নিয়ে এক কথায় ডেসক্রাইব করতে হয়, মানে তুমি যদি দেখো বার্সেলোনা 5-2 গোলে কিন্তু রায়ো ভ্যালেকানোকে রীতিমতো পর্যুদস্ত করেছে। গোল পেয়েছেন রাফিনা 19 মিনিট, এবং 71 মিনিটে লামিন ইয়ামাল, ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট অফ দ্য জেনারেশন, তিনিও কিন্তু গোল পেয়েছেন 21 মিনিট এবং 90 মিনিটে। এবং ডেফিনেটলি এফ লেজুনে, তিনি 51 মিনিটে একটা ওন গোল করেন রায়ো ভ্যালেকানোর জন্য। অপরদিকে রায়ো ভ্যালেকানো তাদের হয়ে কিন্তু গোল করেছেন এসকামেলো 12 মিনিট এবং 59 মিনিটে। আর যদি আমি ম্যাচ স্ট্যাটসের দিকে একবার চট করে নজর এড়াই, তাহলে সেখানে আমরা দেখতেই পাবো যে ডেফিনেটলি বার্সেলোনা তাদের কিন্তু গোটা ম্যাচে রীতিমতো ডমিনেশন ছিল। 18টা শট, 6টা শট অন টার্গেট, এবং 70% বল পজিশন। সো ডেফিনেটলি বার্সেলোনা, একদম বার্সেলোনা সুলভ একটা ম্যাচ খেলেছে। রিয়াল সোসিয়েদাদ বনাম সেল্টা ম্যাচ 0-0 ড্র হয়েছে, এবং ডেফিনেটলি তারপরে আসে সেই অঘটন, যে অঘটনটার কথা আমি ম্যাচের শুরুতেই বলছিলাম। রিয়াল বেটিস বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ, 81 মিনিটে করা টি প্যারেটের গোলে রিয়াল বেটিস কিন্তু মাদ্রিদকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। এবং তুমি যদি স্ট্যাটসের দিকে তাকাও, স্ট্যাটসে কিন্তু রিয়াল মাদ্রিদ তারা 18টা শটস নিয়েছে, কিন্তু সেই 18টা শটসের মধ্যে শটস অন টার্গেট মাত্র 6টা। জোসে মরিনহোর প্রত্যাবর্তন রিয়াল মাদ্রিদে কিন্তু অতটা সুখকর হচ্ছে না যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম। মাদ্রিদের

0: বল পজিশন বেশি ছিল, কিন্তু যেটা ছিল না সেটা হচ্ছে পেনিট্রেটিভ জোনে গিয়ে বলটাকে কনভার্ট করার লোক। এই ম্যাচে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে ইনফ্যাক্ট এমবাপে, যিনি বারবার বলটা ওই পজিশনে চাইছিলেন, উনি হয়তো সেভাবে বলের সাপ্লাইটা পেলেন না, এবং সেই কারণেই রিয়াল মাদ্রিদ কিন্তু 1-0 গোলে ম্যাচটা হেরে গেল। খুবই আনফর্চুনেট মাদ্রিদ ফ্যান্সদের জন্য, এবং আমি এক্সপেক্ট করব রিয়াল মাদ্রিদ দে উইল কাম ব্যাক স্ট্রঙ্গার। আরও একটা অঘটন বাকি আছে, অ্যাথলেটিক বনাম অ্যাথলেটিকো মাদ্রিদ ম্যাচে অ্যাথলেটিক কিন্তু 3-0 গোলে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়েছে, এবং এই তিনটে গোল কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। এবং অ্যাথলেটিকো মাদ্রিদ, আমরা যে কথাটা বলছিলাম, দে আর দ্য স্প্যানিশ জায়ান্টস, এবং তাদের এগেনস্টে একটা উইন ডেফিনেটলি অ্যাথলেটিক ক্লাবের কিন্তু মোরাল বুস্ট আপ করবে। এবং অ্যাথলেটিকো মাদ্রিদ সপ্তম পজিশনে এই লা লিগায় অবস্থান করছে, এবং আমার মনে হয় অ্যাথলেটিকো মাদ্রিদের এতটা খারাপ দশা আমরা লাস্ট দুটো তিনটে লা লিগাতেও দেখতে পাইনি, এবং আমরা এক্সপেক্ট করবো অ্যাথলেটিকো মাদ্রিদ আবারও অ্যাথলেটিকো মাদ্রিদে ব্যাক করবে খুব শীঘ্রই। কথা বলতে হবে রায়ো ভালেকানো রেসিং সান্টান্ডার ম্যাচ, রায়ো ভালেকানো 3-2 গোলে রেসিং সান্টান্ডারকে হারিয়ে দিয়েছে। অপরদিকে ভিলারিয়াল বনাম ডেপোর্টিভো ম্যাচে ডেপোর্টিভো কিন্তু 3-2 গোলে ভিলারিয়ালের বিপক্ষে জয়টা তুলে নিয়েছে। এবং আজকের যে ম্যাচগুলো আছে সেটাও খুব ইম্পর্টেন্ট, এলাভেস ওসাসুনা ম্যাচ, এলাভেস কিন্তু পঞ্চম পজিশনে নেমে গিয়েছে, এবং তারা কিন্তু আবারও চাইবে টপ 3-তে ফিনিশ করতে। অপরদিকে মালাগা লেভান্তে আছে স্প্যানিয়াল সেভিয়া এই উইকে, কিন্তু আরেকটি ইম্পর্টেন্ট ম্যাচ কাল 12:30, তারাও কিন্তু একে অপরের বিপক্ষে মুখোমুখি হবে। গেতাফে সেল্টা এবং এলচিস রিয়াল সোসিয়েদাদ এই দুটো ম্যাচও কিন্তু এই উইকে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সুতরাং এই উইকে অনেকগুলো ইম্পর্টেন্ট ম্যাচেস রয়েছে, এবং ডেফিনেটলি এই উইকটা কিন্তু একটা অ্যাকশন প্যাকড উইক হিসেবে আমাদের সামনে উঠে আসবে, এবং আমরাও কিন্তু এক্সপেক্ট করব যে এই উইকেন্ডে আমরা কিন্তু আরও বেশ কয়েকটা ভালো ভালো পারফরমেন্স দেখতে পাবো। চোখ থাকবে আমারও, চোখ থাকুক তোমাদেরও, কেননা লা লিগার লড়াই কিন্তু জমে উঠেছে, এবং ইটস আনপ্রেডিক্টেবল হিয়ার ইন লা লিগা, যে কোনো কিছু ঘটতে পারে, তাই চোখ রাখো টিভির পর্দা এবং আমাদের সঙ্গে থাকো, কেননা লা লিগা রাউন্ড আপ প্রতি রোববার নিয়ে আমি চলে আসবো স্বপ্নময়, এবং তোমরাও কিন্তু ম্যাচের পুঙ্খানুপুঙ্খ আপডেট পেয়ে যাবে আমার থেকে। সো স্টে টিউনড অন লা লিগা, ফিরে দিচ্ছি স্টুডিওয়।
1: স্টুডিওতে ফিরে এলাম, স্বপ্নময়কে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত আপডেটস দেওয়ার জন্য, এবং যারা কোনো ম্যাচ মিস করে গেছো তারা কিন্তু স্বপ্নময়ের আপডেট থেকে সেই ম্যাচের ফলাফল থেকে শুরু করে সবকিছু জেনে যাবে, তাই না? এবং আমরা আজকে যে কথাগুলো বলছিলাম, অর্থাৎ শিক্ষক দিবসের স্মৃতি চারণা করছিলাম বলা যেতে পারে গল্পে গল্পে, এবং এই প্রসঙ্গে যেহেতু স্টুডিওর ঘড়িকাটা বলছে আমাদের হাতে আর একদমই কম সময় আছে, আমরা একটা কথাই বলতে পারি যে আমাদের যারা বড় করেছেন, যাদের থেকে আমরা শিখেছি একটা ছোট্ট অক্ষর হলেও, তাদের যেন আমরা কখনো না ভুলে যাই।
2: আর জীবনের প্রতিটা মুহূর্ত থেকে অবশ্যই সবসময় কিন্তু শিখতে থাকবে, শেখাটা বাদ দিলে চলবে না, মৃত্যু শিক্ষাটা গ্রহণ করে যাবে যেখান থেকে হোক যেভাবে পার।
1: একদম, কারণ এই শেখাটাই তোমাদেরকে সারা জীবন এগিয়ে নিয়ে যাবে, এবং তোমাদেরকে যারা শিখিয়েছে তারাও কিন্তু গর্ববোধ করবে যখন তারা জানতে পারবে যে এতগুলো দিন পরে তোমরা তার কথা মনে রেখেছো, তার শিক্ষাটা মনে রেখেছো, কারণ তার শিক্ষার মধ্যে দিয়েই তাকে শ্রদ্ধা জানানো হয়, তাই না? তোমাদের সঙ্গে আজকে এতক্ষণ ছিলাম, তোমাদের বন্ধু বিতর্ষক, এবং আমার সঙ্গে ছিল মৌলি। আর যেতে যেতে তোমাদেরকে দিয়ে গেলাম একটা মিষ্টি গান। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুনতে থেকো।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন সঙ্গীত শিক্ষার আসর। আজকের সঙ্গীত শিক্ষার আসরে শুনবেন খেয়াল কেদার রাগে। আসর পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়।
1: আজকের সঙ্গীত শিক্ষার আসরে আমি সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে আমরা আসর শুরু করতে যাচ্ছি। তোমরা সবাই এসেছো তো? আচ্ছা, আমার যারা সাথী আমার তারা এসেছে, আমার সঙ্গে তারা কণ্ঠ মেলাবে। আজকে যে রাগটা আমরা বেছে নিয়েছি সে রাগটা হলো কেদার। কেদার কেদার কল্যাণ ঠাটের রাগ। কেদার রাত্রি প্রথম দ্বিতীয় দুটো প্রহরী কেদার গাওয়া যায়। কেদার দুই মধ্যম, দুই নিখাদ, কিন্তু কোমল নিখাদ অবরোহণে বক্রভাবে লাগানো হয় এবং এই কোমল নিখাদ

স্বরকে বিবাদী স্বর বলা হয়। কেদারে কমলনিখাতকে বিবাদী স্বর বলা হয়। অতএব ইচ্ছে করলে আমরা বিবাদী স্বরকে না লাগিয়েও কেদার গাইতে পারি, বিবাদী স্বরকে লাগিয়েও কেদার গাইতে পারি। বিবাদী স্বরের কোনো বাধ্যতামূলক ব্যাপার নয়, আমরা লাগাতেও পারি আবার নাও লাগাতে পারি। আমি এর বাদী হচ্ছে মধ্যম, সমবাদী হচ্ছে সা। আমি দেখাচ্ছি তীব্র মধ্যম, আমরা তীব্র মধ্যমকে অবরোহণাত্মক করে রাখবো, আরোহণাত্মক করবো না, মানে তীব্র মধ্যমটা ওপর দিকে যাবে না। আমি দেখাচ্ছি গিয়ে

কোমর নি দিয়েছে শুদ্ধ মাতে পড়ছি, নি দা পা মা এটা করছি না, নি দা পা মা পা মা সা রে সা। এবার বন্দিসা আমি বলছি তোমরা লিখে নাও, সোচ সমঝ মন মিত পিহরবা, সোচ সমঝ মন মিত পিহরবা, সদগুরু নাম করে সুমরণবা, সদগুরু নাম করে সুমরণবা, সোচ সমঝ মন মিত পিহরবা, সদগুরু নাম করে সুমরণবা। অন্তর বলছি, ঘড়ি ঘড়ি পল পল, ঘড়ি ঘড়ি পল পল, উমড় ঘটত সব, উমড় হসো ম ড, উমড় ঘটত ঘটত ঘটত সব, ঘড়ি ঘড়ি পল পল, উমড় ঘটত সব, অজহুঁ অজহুঁ চেত মতি মন্দ চতুরবা, অজহুঁ চেত মতি মন্দ চতুরবা, সোচ সমঝ মন মিত পিহরবা। এই সোচ সমঝ মন ফাঁক থেকে শুরু হচ্ছে, মিতে সোম পড়ছে। অন্তরা ঘড়ি ঘড়ি পল পল, উমড় উতে সোম। আমার সঙ্গে তোমরা আরোহণ অবরোহণটা করো, তোমরা তো লিখে নিয়েছো, করো।

0: আজকের আসর এখানেই শেষ করছি।
1: শুনলেন সঙ্গীত শিক্ষার আসর। আজকের আসরে শুনলেন কেদার রাগে খেয়াল। আসর পরিচালনায় ছিলেন পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। এখন শুনবেন কীর্তন, শিল্পী মোনালিসা ভট্টাচার্য।

0: শুনলেন কীর্তন শিল্পী মোনালিসা ভট্টাচার্য। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: রামধনু কলম, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম সেপ্টেম্বর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 13 সেপ্টেম্বর 2026। আরও একবার মনে করিয়ে দিই, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ।
0: এখন গ্রামীণ সংবাদ।
2: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ, পড়ছি সঞ্জয় দত্ত। উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মুর্শিদাবাদের নিউ ফারাক্কা এবং তিলডাঙ্গার মধ্যেকার ক্ষতিগ্রস্ত অংশে পূর্ব রেল মেরামতির কাজ শেষ করেছে এবং সুরক্ষা সংক্রান্ত পরীক্ষার পর ট্রেন চলাচল শুরু হয়েছে। গত 3রা সেপ্টেম্বর রাতে অবিরাম ভারী বৃষ্টির জেরে পূর্ব রেলের মালদা ডিভিশনের মুর্শিদাবাদের নিউ ফারাক্কা ও তিলডাঙ্গার মাঝের রেললাইনের বাঁধে ধস নামে আপ ও ডাউন লাইনের মধ্যবর্তী বাঁধের মাধ্যমে জল চুঁইয়ে পড়া এবং আপলাইনের পাশে একটি পুকুর থাকার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। টানা দুদিন ধরে কাজ চলার পর নির্ধারিত সুরক্ষা মান নিশ্চিত হওয়ায় স্বাভাবিক ট্রেন পরিষেবা পুনরায় চালু করা হয়েছে। আজ সকাল থেকে হাওড়া ও মালদা ডিভিশনের সমস্ত নিয়মিত ট্রেন ছাড়াও দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনগুলি চলাচল শুরু করেছে। আজ দুপুরে ওই রেলপথ দিয়ে দেশের প্রথম হাওড়া গৌহাটি বন্দে ভারত এক্সপ্রেসও গিয়েছে। কোচবিহারের বক্সিরহাট থানার রামপুর 2 গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রামপুর এলাকায় 70 বছর বয়সী এক বৃদ্ধকে কুপিয়ে খুনের অভিযোগকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই বৃদ্ধের স্ত্রীও নিখোঁজ। জানা গেছে সুনীল বিশ্বাস নামে ওই বৃদ্ধ তাঁর দ্বিতীয় স্ত্রী জানকী বিশ্বাসের সঙ্গে থাকতেন। আজ সকালে ঘরের ভেতর বৃদ্ধের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়, তাঁর স্ত্রীর কোনো খোঁজ পাওয়া যায়নি। বক্সিরহাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রাজ্য সরকার আগামী সপ্তাহ থেকে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে সারথী প্রকল্পে সাইকেল বিলির কাজ শুরু করছে। প্রথম পর্বে 1 লক্ষ সাইকেল বিলির পরিকল্পনা করা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা গ্রন্থাগারের সহযোগিতায় বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের বিদ্যানগর মাল্টিপারপাস স্কুলের গ্রন্থাগারে স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবীদের জীবনী নিয়ে এক বিশেষ গ্রন্থ প্রদর্শনী শুরু হয়েছে এ মাসের 25 তারিখ থেকে, চলবে 8ই সেপ্টেম্বর পর্যন্ত। প্রদর্শনীতে মোট 100টি মূল্যবান বই স্থান পেয়েছে। প্রতিদিন দুপুর 1:30 থেকে 2:15 পর্যন্ত প্রদর্শনীটি ছাত্রছাত্রীদের জন্য খোলা থাকছে।

0: রথযাত্রার পর থেকেই বাঙালির প্রধান উৎসব দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে জোর কদমে, আর শরৎকাল পড়তে তা আরও গতি পেয়েছে। হাওড়ার বালিতে দুর্গাপুর অভয়নগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সমবায়পল্লী সর্বজনীন দুর্গোৎসবের 76তম বর্ষের পুজোয় খুঁটি পুজো হল আজ। এই উপলক্ষে এলাকার বহু মানুষ ভিড় জমান। কোপাই নদীর জলে পুষ্ট মুর্শিদাবাদের কান্দি মহকুমার কুঁয়ে নদী প্লাবিত হয়ে বড়েয়ার বিস্তীর্ণ অংশ জলমগ্ন হয়ে পড়েছে। নদীর জলস্তর বাড়তে থাকায় একাধিক গ্রামে বন্যার জল ঢুকেছে বিস্তীর্ণ কৃষিজমি জলের তলায়। বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া পুরোপুরি বন্ধ না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে স্থানীয় মানুষের আশঙ্কা। রাজ্যে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মৌসুমীয় নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হল। পরের খবর বেলা 12:50।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। কৃষিকাজের জন্য জল হওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। কৃষিকাজের জন্য জল হওয়ার সতর্কবার্তায় জানানো হচ্ছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায় 7-11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার দু একটি জায়গায় 30-40 কিলোমিটার গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো বাতাস বইতে পারে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর।

0: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প
1: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো
0: এখনো পর্যন্ত 9 কোটি 50 লক্ষর বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যুক্ত হয়েছেন যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পে তিনটি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন
2: যে স্টিল দেশের রেলওয়েজ ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার মজবুত নমনীয় আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ সেল সিকিউর TMT বার দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ
3: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাল জন্ডি প্রচার তরঙ্গে এখন শুনবেন গল্প দাদুর আসর পরিচালনায় শান্তম চক্রবর্তী

আমার ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই ভালো আছো নিশ্চয়ই? ভালো তো থাকতেই হবে, আর আমাদের চারপাশের সবাইকে ভালো রাখতেও হবে, তাই তো? হ্যাঁ, আজ তো রবিবার, সবাই নিশ্চয়ই বাড়িতে আছো। এখন আজ গল্প দাদুর সঙ্গে একটু গল্প করার দিন। আজও তোমাদের বন্ধুরা অনেক কিছু শোনাবে বলে তৈরি হচ্ছে। তার আগে কয়েকটা বিশেষ দিনের কথা তোমাদের একটু জানিয়ে দিই। তোমাদের বন্ধুরা ততক্ষণ স্টুডিওতে রেডি হতে থাকুক। ছোট্ট বন্ধুরা, প্রথমেই একটা বিশেষ সপ্তাহ পালনের কথা জানাই তোমাদের। গত রবিবারও জানিয়েছিলাম তোমাদের এই বিশেষ সপ্তাহের কথা, তাই না? হ্যাঁ, আশা করি সেদিনকেও নোট করেছিলে তোমরা। আজকেও আরও একবার নোট করে রাখো তোমাদের খাতায়। সুষম খাদ্য এবং সঠিক পুষ্টির গুরুত্ব সম্পর্কে জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর পয়লা সেপ্টেম্বর থেকে সাতই সেপ্টেম্বর পর্যন্ত ভারত জুড়ে, আমাদের গোটা দেশ জুড়ে জাতীয় পুষ্টি সপ্তাহ বা ন্যাশনাল নিউট্রিশন উইক পালন করা হয়। সারা পৃথিবীতে এবং আমাদের দেশেও বহু মানুষ অপুষ্টিতে ভোগেন। একেবারে শিশু বয়স থেকে বহু শিশু অপুষ্টিতে ভোগে এবং পরবর্তীতেও সেই অপুষ্টির প্রভাব দেখা যায়, আর যার ফলে দীর্ঘমেয়াদি রোগের কবলে পড়ে বহু মানুষ। সেই অপুষ্টির মোকাবিলা করার জন্য 1982 সালে কেন্দ্রীয় সরকার এবং খাদ্য ও পুষ্টি বোর্ড কর্তৃক ভারতে এই সপ্তাহ পালন শুরু হয়। আগামীকাল অর্থাৎ সোমবার পর্যন্ত চলবে এই জাতীয় পুষ্টি সপ্তাহ বা ন্যাশনাল নিউট্রিশন উইক। নোট ডাউন করেছো নিশ্চয়ই? এবার আরও একটা বিশেষ দিনের কথা বলি, তবে তার আগে বলতে হবে যে দেখো, আমরা সবাই তো এই বসুন্ধরার কোলে অর্থাৎ এই পৃথিবীতে বসবাস করি, মুক্ত বায়ুতে শ্বাস নিই, কিন্তু সেই বাতাসেই রোজ মিশে যাচ্ছে দূষণের বিষ। সেই বিষ আমাদের সবার শরীরে প্রবেশ করছে, আমরা গোটা জীবজগৎ অসুস্থ হয়ে পড়ছি তার ফলে প্রতিদিন। হ্যাঁ, বিষ আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু কখনো কখনো দেখবে তুমি শ্বাস নিচ্ছ যখন, তখন নাকটা বা গলার ভেতরটা জ্বালা করে উঠছে। হ্যাঁ, এটাই হচ্ছে দূষণ। যে দূষণকে আমরা দেখতে পাই না, হয়তো সবসময় অনুভবও করতে পারি না, কিন্তু সেই দূষণ হয়ে চলেছে। আর এই বিষয়ে সচেতনতা প্রচারের জন্য বায়ুর মান উন্নয়ন এবং বায়ু দূষণ হ্রাসে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে ইউনাইটেড নেশনস অর্থাৎ জাতিসংঘের সাধারণ পরিষদ বা জেনারেল অ্যাসেম্বলি 7ই সেপ্টেম্বর দিনটিকে ইন্টারন্যাশনাল ডে অব ক্লিন এয়ার ফর ব্লু স্কাইজ, বা বাংলা করলে এরকমটা দাঁড়াবে নীল আকাশের জন্য নির্মল বায়ু দিবস হিসেবে মনোনীত করেছে। এই মনোনয়নটি পরিষদের 19 ডিসেম্বর 2019 গৃহীত হয়েছিল। তো 2019 পর থেকে এই দিনটি পালন করা হয় 7ই সেপ্টেম্বর, ইন্টারন্যাশনাল ডে অব ক্লিন এয়ার ফর ব্লু স্কাইজ। আগামীকালই সেই দিন 7ই সেপ্টেম্বর, আর 8ই সেপ্টেম্বরও কিন্তু একটা বিশেষ দিন। হ্যাঁ, আগামী সপ্তাহের অর্থাৎ আগামীকাল থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে তার 8 তারিখ অর্থাৎ মঙ্গলবার হচ্ছে ইন্টারন্যাশনাল লিটারেসি ডে বা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হল ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা বা ইউনেস্কো ঘোষিত একটি আন্তর্জাতিক দিবস। 1966 সালের 26শে অক্টোবর ইউনেস্কো সাধারণ সম্মেলনের 14তম অধিবেশন

0: অনুষ্ঠানে 8ই সেপ্টেম্বর তারিখটিকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করা হয়। 1967 সালে অর্থাৎ তার ঠিক পরের বছর প্রথমবারের মতো এই দিবসটি উদযাপিত হয়। দিবসটির লক্ষ্য হল ব্যক্তি, সম্প্রদায় এবং সমাজের কাছে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা। বর্তমানে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র এই দিবসটি উদযাপন করে থাকে। দেখো, আমাদের জীবনে শিক্ষার তো কোনো রকম বলা যেতে পারে কোনো বিকল্প নেই, আর সেই বিকল্প নেই বলেই প্রত্যেকটি মানুষের স্বাক্ষর হওয়া জরুরি, অর্থাৎ নিরক্ষরতা দূরীকরণ জরুরি। আর সেই উদ্দেশ্যেই এই আন্তর্জাতিক সাক্ষরতা দিবস বা ইন্টারন্যাশনাল লিটারেসি ডে পালন করা হয় গোটা পৃথিবী জুড়ে। তাহলে কয়েকটা বিশেষ দিনের কথা যেগুলো তোমাদের বলা দরকার ছিল এবং তোমাদের জানানো দরকার ছিল। গল্পদাদু তো শুধু তোমাদের বলে না, তোমাদের জানায়, এবং যাতে করে তোমরা এই দিনগুলো পরবর্তীকালে তোমাদের কাজে লাগবে। অবশ্যই একটা ডায়েরি যদি করো তাহলে দেখবে বছরের প্রত্যেকটা দিনই কোনো না কোনো কারণে গুরুত্বপূর্ণ, আর সেই গুরুত্বপূর্ণ দিনগুলো তোমাদের সেই ডায়েরিতে, সেই খাতার মধ্যে নোট করা থাকবে। যেমনটা তোমাদের বলেছে গল্পদাদু, সেরকমটা যদি করো তাহলে তোমাদেরই কাজে লাগবে পরবর্তীতে, কেমন? দেখো, আমরা কিন্তু সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে এসে গিয়েছি, আর এই সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে একটা বিষয় কিন্তু আমাদের মাথার মধ্যে ঘুরতে শুরু করেছে, যে কবে ছুটি পড়বে, কবে ছুটি পড়বে, কবে ছুটি পড়বে। এখন অনেক স্কুলে তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা হচ্ছে, অর্থাৎ কি বলে যেন ওটাকে, ষান্মাসিক পরীক্ষা, তাই তো? এখন অবশ্য ষান্মাসিক নয়, অর্থাৎ ছমাস বাদে সেই পরীক্ষা হয় না, হয়তো 4 মাস পরেই সেই পরীক্ষাটা হচ্ছে এই মুহূর্তে অনেক স্কুলে। আর তারপরে আবার একটুখানি সিলেবাস এগিয়ে যাবে, আর তারপর ছুটি পড়ে যাবে। ছুটির পর শুরু হয়ে যাবে মরশুম। কি মরশুম? উৎসবের মরশুম। গণপতি উৎসব রয়েছে, বিশ্বকর্মা পুজো রয়েছে, তারপর আসবে মহালয়া, শুরু হয়ে যাবে দেবী পক্ষ, আর তারপর অবশ্যই দুর্গাপুজোর মতন একটা বিশাল উৎসব। তারপর রয়েছে লক্ষ্মী পুজো, শ্যামা পুজো, সব উৎসবগুলোর মরশুম কিন্তু শুরু হয়ে যাচ্ছে, আর একটা ছুটির মরশুমও কিন্তু শুরু হয়ে যাচ্ছে, আর এর মধ্যেই রয়েছে ঈদও। সুতরাং এই যে উৎসবের যে মরশুমটা, সেই উৎসবের মরশুমটাকে ঠিকঠাক মতন উপভোগ করতে পারার জন্য কী দরকার? সুস্থ থাকা দরকার, তাই তো? হ্যাঁ, আবহাওয়ার পরিবর্তন হবে, কারণ বর্ষাকাল চলে গিয়ে চলে আসবে শরৎকাল, আর সেই সময়টাতে যাতে সুস্থ থাকতে পারো, মশার কামড় না খাও, যাতে সর্দি টর্দি না হয় সেদিকেও একটু নজর রাখা দরকার, আর যাতে হজমের গোলমাল না হয় তার জন্য পেটের দিকেও একটু নজর রাখা দরকার, তাই তো? হ্যাঁ, গল্পদাদু চায় যে তোমরা সবাই সুস্থ থাকো, সুস্থভাবে এই উৎসবের মরশুমকে উপভোগ করো। তাহলে এখন যেটা করতে হবে সেটা কী বলো তো? হ্যাঁ, গান কবিতা আর বাজনার আসর। গান কবিতা বাজনার আসরে আমাদের বন্ধুরা কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে, তারা স্টুডিওতে অপেক্ষা করছে শুরু করার জন্য তাদের আজকের গান আবৃত্তি, বাজনা বাজানো, এই সবের জন্য। তাহলে শুরু করা যাক, দেখা যাক একদম শুরুতে কে আসছে আজকে, প্রথমে কে আসছে। আচ্ছা হ্যাঁ, তার আগে একটুখানি বলে দিই যে আমরা কিন্তু তারপর তোমাদের সঙ্গেও কথা বলবো টেলিফোনে, সুতরাং আগে গান কবিতার বাজনার আসর হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে টেলিফোনে কথা বলতে আসব, কেমন? তাহলে শুরু করা যাক আজকের গান কবিতা আর বাজনার আসর। প্রথমে কে আসছো?
1: আমার নাম অভিষিক্তা মুখার্জি, আমি একটি রবীন্দ্রসঙ্গীত গাইছি।
0: আচ্ছা গাও।

0: বাহ, এবারে কে আসছো, কি শোনাবে?
1: আমার নাম কৌশিকী দে, আমি এখন একটি ভজন শোনাচ্ছি।
0: শোনো।

0: বাহ, এরপর কি আসছো, কি শোনাবে?
1: আমার নাম ঋতন্যা বসু, আমি এখন কাফি রাগটি পরিবেশন করছি।

0: খেয়াল তো শুনলাম, এরপর কি শুনবো, কে আসছো?
1: আমার নাম বিতজিৎ সাহা, আমি চিতালের তবলা লহরা বাজাচ্ছি।
0: বাজাও।

0: বাহ, এবারে কে আসছো, কি শোনাবে?
1: আমার নাম অভিষিক্তা মুখার্জি, আমি এখন একটি নজরুল গীতি গাইব।
0: গাও।

0: বাহ, এবারে কি শুনবো, কে আসছো?
1: আমার নাম কৌশিকী দে, এখন আমি রাগ পরদীপ পরিবেশন করে শোনাচ্ছি।
0: খেয়াল।

0: বাহ, বেশ বেশ বেশ। এবারে আজকের এরপর কে আসছো?
1: নাম নাইশিতা দেবনাথ, আমি একটি নজরুল গীতি গাইছি।
0: বেশ, গাও।

0: বাহ বাহ বাহ বাহ, আমাদের বন্ধুরা আজকে গান বাজনার আসরে কিন্তু নানান রকম গান তো পরিবেশন করলই, তার মধ্যে যেমন শাস্ত্রীয় সঙ্গীত রয়েছে, রয়েছে ভজন, রয়েছে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, সেই সঙ্গে সঙ্গে তবলা বাদনও আমরা শুনলাম। তবলা লহরা আমাদের এক ছোট্ট বন্ধু, সে বাজিয়ে শোনালো। কিন্তু সময় তো শেষ হয়ে আসছে, আর এইটুকু সময় যেটুকু বাকি রয়েছে তার মধ্যে কি টেলিফোনে কাউকে পাবো? দেখি টেলিফোনে কেউ রয়েছে কিনা। হ্যালো, কেউ রয়েছো টেলিফোনে? কে বলছো? না, হোল্ডে দিলে কি করে হবে, সময় তো চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। সুতরাং সময় যেহেতু চলে যাচ্ছে তাই চটপট আসতে হবে, সময় কিন্তু খুব কম। আরেকজন চলে এসেছে, দেখা যাক সে কথা বলে কিনা। হ্যালো হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ বলো, কে বলছো? কোথা থেকে বলছো, কোন ক্লাসে পড়ো তুমি? আচ্ছা, ক্লাস সিক্স। বেশ, তুমি কি আমাদের ছোট্ট করে কিছু শোনাবে? সময় খুব কম, চটপট শোনাও।
1: শোনাও।

বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর তোমার এই গান দিয়ে, তোমার আজকের এই টেলিফোনের কথোপকথন দিয়েই আজকের গল্প দাদুর আসর শেষ করতে হবে, কারণ আজকের মতো সময় তো শেষ। এবার বিদায় নিতে হবে তোমাদের গল্প দাদুকে। তোমরা খুব ভালো থাকবে, পড়াশোনা, খেলাধুলো, গান, আবৃত্তি, আঁকা সবই করবে, আর মা বাবার কথা শুনে চলবে। আর হ্যাঁ, নিজের শরীরের দিকে নজর দেবে, যেন সুস্থ থাকো। কেমন? আবার তোমাদের সঙ্গে কথা হবে সামনের রবিবার। তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের গল্প দাদু।

আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, উৎপাদন, অর্থনীতি, রপ্তানি সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত এখন বিশ্বের নেতৃস্থানীয় দেশ হিসেবে উঠে এসেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মত প্রকাশ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গোয়ায় ওয়েস্টার্ন জোনাল কাউন্সিলের 28তম বৈঠকে পৌরোহিত্য করবেন। কলকাতা সহ দেশের 8টি প্রধান হাইকোর্টে নতুন প্রধান বিচারপতি নিয়োগ। মধ্যপ্রদেশের সাগর জেলায় বিষাক্ত মদ খেয়ে অন্তত 9 জনের মৃত্যু। হরমুজ প্রণালীতে 3টি ট্যাঙ্কার ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত 3টি জাহাজে হামলা ইরানের। মিশরে মাদক পাচারের দায়ে অভিযুক্ত জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা সারা খলিফা সহ 12 জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা। ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি আজ চায়না মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে খেলতে নামছেন। আসছি বিস্তারিত খবরে। উৎপাদন, অর্থনীতি, রপ্তানি সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত এখন বিশ্বের নেতৃস্থানীয় দেশ হিসেবে উঠে এসেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মত প্রকাশ করেছেন। গত সন্ধ্যায় দিল্লিতে শ্রীরাম কলেজ অফ কমার্সের শতবর্ষ উদযাপনী অনুষ্ঠানে ভাষণ দেবার সময় শ্রী মোদী বলেন, আন্তর্জাতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের অর্থনৈতিক বিকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এপ্রিল থেকে জুন মাসের মধ্যে বিদ্যুৎ উৎপাদন 9% বৃদ্ধি পেয়েছে, দুচাকার যানবাহন বিক্রি 20% এবং 3 চাকার যানবাহন বিক্রি প্রায় 30% বেড়েছে। নির্মাণ, আবাসন এবং বাণিজ্যিক কার্যকলাপ দ্রুত সম্প্রসারিত হচ্ছে। স্মার্টফোন রপ্তানির পরিমাণ 2,50,000 টাকা ছাড়িয়েছে। দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের পরিমাণ পৌঁছেছে প্রায় 2,00,000 কোটি টাকায়। ভারতীয়রা বিশ্বের সামনে দেশকে উৎপাদন হাব হিসেবে গড়ে তুলবে বলে প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গোয়ায় ওয়েস্টার্ন জোনাল কাউন্সিলের 28তম বৈঠকে পৌরোহিত্য করবেন। এরপর তিনি একটি সাংবাদিক সম্মেলন করবেন। গোয়ায় বিজেপির নবনির্মিত রাজ্য কার্যালয় অটল ভবনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্য কোর কমিটির সঙ্গেও আজ তার বৈঠকের কর্মসূচি রয়েছে। উল্লেখ্য, গতরাতে শ্রী শাহ 3 দিনের সফরে গোয়ায় পৌঁছেছেন। নতুন দিল্লিতে আসন্ন ব্রিক্স শিখর সম্মেলনের পাশাপাশি আইব্রিক্স শিখর সম্মেলনও হতে চলেছে। বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ব্যবসায়ী নেতৃত্ব এতে অংশগ্রহণ করবেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত সদস্য সহযোগী 21টি দেশের পরিকাঠামো, জ্বালানি এবং ডিজিটাল সক্ষমতা ভিত্তিক প্রকল্পগুলির সঙ্গে সরকারি বা সার্বভৌম পুঁজিকে সংযুক্ত করার লক্ষ্যে 2দিনব্যাপী আইব্রিক্স শিখর সম্মেলনের আয়োজন করা হয়েছে। কলকাতা সহ দেশের 8টি প্রধান হাইকোর্টে নতুন প্রধান বিচারপতি নিয়োগ

হয়েছে। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশের উপর ভিত্তি করে গতকাল এই নিয়োগে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক বার্তায় এই নতুন নিয়োগের কথা নিশ্চিত করেছেন। তালিকা অনুযায়ী দিল্লি হাইকোর্টের বিচারপতি ভল্লুরি কামেশ্বর রাওকে পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগ করা হয়েছে। বোম্বে হাইকোর্টের বিচারপতি রবীন্দ্র ভি ঘুগেকে দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের। ছত্তিশগড় হাইকোর্টের বিচারপতি সঞ্জয় কুমার আগরওয়ালকে রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি করা হয়েছে। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি মহেশ চন্দ্র ত্রিপাঠী নিযুক্ত হয়েছেন বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি পদে। ছত্তিশগড়ের জগদলপুরে অবস্থিত জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর বিশেষ আদালত ঝিড়াম উপত্যকায় মাওবাদী হামলার ঘটনায় অভিযুক্ত দশজনকেই বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। এই মামলায় মোট ১১ জন অভিযুক্তের বিচার চলছিল, তাদের মধ্যে একজন বিচার চলাকালীন মারা যান। আদালত দুই মহিলাসহ ১০ জন অভিযুক্তকেই ২৯ জনকে হত্যা এবং আরও ১৫ জনকে হত্যার চেষ্টার দায়ে দোষী সাব্যস্ত করেছে। সাজা ঘোষণার বিষয়টি ১৬ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। উল্লেখ্য, ২০১৩ সালের মে মাসে ঝিড়াম উপত্যকায় কংগ্রেস নেতাদের একটি গাড়ির বহরে মাওবাদীরা হামলা চালায়। এই বর্বরোচিত হামলায় প্রবীণ কংগ্রেস নেতাসহ ২৯ জন নিহত হন। লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশ ও বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী জেভিয়ার বেটল তিন দিনের সফরে আগামীকাল ভারতে আসছেন। সফরকালে তিনি ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। ঝাড়খণ্ডের নগরোন্নয়ন মন্ত্রী সুদিব্য কুমার সোনু গিরিডির একটি হাসপাতালে প্রয়াত হয়েছেন। প্রবল হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গতরাত ২টোর সময় শ্বাসকষ্ট ও অন্যান্য শারীরিক অসুবিধা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। ভোর ৪টে নাগাদ তাঁর জীবনাবসান হয়। জনপ্রিয় এই মন্ত্রীর প্রয়াণে গিরিডিসহ সমগ্র ঝাড়খণ্ডে শোকের ছায়া নেমে এসেছে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। মধ্যপ্রদেশের সাগর জেলায় বিষাক্ত মদ খেয়ে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সাগরের মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক দেবেশ পাটেরিয়া জানিয়েছেন, এ পর্যন্ত ৯ থেকে ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। ১২ জনেরও বেশি হাসপাতালে চিকিৎসাধীন। মৃত ব্যক্তিরা বারাজ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার পর সাগর জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন আধিকারিক এবং প্রশাসনের শীর্ষ কর্তারা ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। নতুন দিল্লিতে বিভিন্ন নামী ব্র্যান্ডের জাল ওষুধের অবৈধ উৎপাদন ও বিতরণ সংক্রান্ত অনৈতিক কাজ রুখতে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন, দিল্লি পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা একজোট হয়ে কাজ করছে। ইতোমধ্যে আইনি পদক্ষেপের অঙ্গ হিসেবে দিল্লি ক্রাইম ব্রাঞ্চ চলতি বছরের এপ্রিল মাসে দিল্লির একটি লাইসেন্সবিহীন দোকান থেকে জাল জলাতঙ্ক রোগের টিকা বাজেয়াপ্ত করেছিল। উত্তরপ্রদেশের ২৪টি জেলায় ভারী বৃষ্টিপাত এবং বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বদায়ুন, গাজীপুর ও বালিয়া জেলায় গঙ্গা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফারুখাবাদে গঙ্গার জল বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। অন্যদিকে সারদা এবং ঘরঘরা নদীও বিপদসীমা অতিক্রম করার কারণে পার্শ্ববর্তী এলাকা প্লাবিত। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ পশ্চিমবঙ্গ, বিহার, কর্ণাটকের অভ্যন্তরীণ এলাকা, জম্মু ও কাশ্মীর, লাদাখ, মধ্যপ্রদেশ, রাজস্থান, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রপাত ও দমকা হাওয়া সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। হরমুজ প্রণালীর একটি নিষিদ্ধ পথ দিয়ে চলাচলকারী তিনটি তেলবাহী ট্যাঙ্কার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত তিনটি জাহাজের উপর হামলা চালানো হয়েছে বলে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC-র নৌসেনা দাবি করেছে। এর আগে পারস্য উপসাগর এবং ওমান সাগরে মার্কিনী হামলায় ইরানের তিনটি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইরানের পাল্টা হামলায় ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা বেড়েছে। হরমুজ প্রণালী এবং সংলগ্ন অঞ্চল দিয়ে চলাচলকারী জাহাজগুলিকে অননুমোদিত জলপথ এড়িয়ে চলার জন্য IRGC সতর্ক করেছে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী এবং একটি মিসাইল ডেস্ট্রয়ার ইরানের হামলা সফলভাবে এড়াতে পেরেছে। এতে কোনো মার্কিন কর্মী আহত হননি। ইরানের অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কারগুলি মার্কিন বিরোধী হামলায় অর্থ যোগাত বলে তাদের অভিযোগ। তেহরানের বাণিজ্যিক জাহাজের উপর মার্কিনী হামলার তীব্র নিন্দায় সরব হয়েছে ইরান। নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় ওয়াশিংটনের হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে তারা স্পষ্ট বার্তা দিয়েছে। সংঘাতদীর্ণ ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলের বসতি স্থাপনকারীদের হিংসার ঘটনার তীব্র নিন্দা করেছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবি। গত কয়েক মাস ধরে ওই অঞ্চলে চলা ধারাবাহিক হামলার ঘটনায় আতঙ্কিত প্যালেস্তিনীয় মার্কিন বাসিন্দাদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি একথা বলেন। তাদের উপর ইসরায়েলের ক্রমাগত হামলাকে সন্ত্রাসবাদী কার্যকলাপ হিসেবে চিহ্নিত করেন তিনি। হুকাবি বলেন, কেউ যদি অনধিকার প্রবেশ করে নিজেদের পতাকা ওড়ায়, গাড়ি বা মসজিদ পুড়িয়ে দেয়, বাড়িতে ঢুকে ভাঙচুর করে, তবে তাকে কেবল অপরাধমূলক কাজ বলা যায় না। ওই অঞ্চলে যা চলছে তা স্পষ্টতই সন্ত্রাসবাদী আচরণ বলে উল্লেখ করেন তিনি। রুশ ইউক্রেন যুদ্ধে শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যেতে মার্কিনী মধ্যস্থতাকারীরা আজ ইউক্রেনের কিভে যাচ্ছেন। ইউক্রেনের রাজধানীতে এটিই তাদের প্রথম সফর। এর আগে গতকাল ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড

এর সঙ্গে বৈঠক করেন। আলোচনার পর প্রেসিডেন্ট পুতিন কিভের উপর রুশ হামলা তিন দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানিয়েছেন, আগামীকাল পর্যন্ত মস্কোর উপর হামলা বন্ধ করতে ইউক্রেনও প্রস্তুত। মিশরে মাদক পাচারের দায়ে অভিযুক্ত জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা সারা খলিফা ও আরও 11 জন দোষী সাব্যস্ত হওয়ায় তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। অবৈধ মাদক উৎপাদন ও কাঁচামাল আমদানি এবং বেআইনি আগ্নেয়াস্ত্র মজুত রাখাসহ একটি অপরাধী সংগঠন পরিচালনার অভিযোগে আদালত তাদের দোষী সাব্যস্ত করে। যদিও মিশন ইম্পসিবল নামক অপরাধ বিষয়ক টিভি অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপিকা সারা খলিফা তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে দণ্ডপ্রাপ্তদের এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ এখনও রয়েছে বলে জানা গেছে। এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো বিভিন্ন মানবাধিকার সংস্থা মিশরে বিপুল সংখ্যক মৃত্যুদণ্ড প্রদানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। পশ্চিম ইরানে একটি জ্বালানিবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে 11 জনের প্রাণহানি, আহত 7। কুর্দি শহর সানান্দাজের কাছে একটি ট্রাফিক পুলিশ স্টেশনের কাছে কয়েকটি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়। গাড়ির ব্রেকে যান্ত্রিক ত্রুটি ছিল বলে প্রাথমিক রিপোর্টে উল্লেখ, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গ্রিসের এথেন্সে একটি এয়ার শো চলাকালীন সেদেশের বিমানবাহিনীর একটি F-4 ফ্যান্টম যুদ্ধবিমান ভেঙে পড়লে 2 পাইলটের মৃত্যু হয়েছে। সরকারি সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স একথা জানিয়েছে। জানা গেছে, এথেন্সের উত্তরে তানাগ্রা বিমানঘাটিতে একটি এয়ার শোয়ের আয়োজন করা হয়েছিল। মাটি থেকে মাত্র 1 মিটার উঁচুতে দ্রানডিকে বাঁক নেওয়ার মুহূর্তেই যুদ্ধবিমানটি মাটিতে আছড়ে পড়ে, সেটিতে তৎক্ষণাৎ আগুন লেগে যায়। চীনের জিয়াংসি প্রদেশের জিয়ান শহরে ভূমিধসের ঘটনায় 2 জন প্রাণ হারিয়েছেন, 10 জন এখনও নিখোঁজ। টাইফুন সাউদেলের প্রভাবে টানা কয়েকদিনের ভারী বর্ষণের ফলে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারীরা আজ ধসে পড়া একটি বাড়ি থেকে নিখোঁজ এক ব্যক্তির দেহ উদ্ধার করেছেন। আরও 2 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে, তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি তৃতীয়বারের মতো চায়না মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন। এশিয়ান গেমসে সোনাজয়ী এই জুটি আজ ফাইনালে চীনের হি জিটিং ও রেন শিয়াং ইউ জুটির মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 1:50। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। উৎপাদন, অর্থনীতি, রপ্তানিসহ বিভিন্ন ক্ষেত্রে ভারত এখন বিশ্বের নেতৃস্থানীয় দেশ হিসেবে উঠে এসেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মত প্রকাশ করেছেন। কলকাতা সহ দেশের 8টি প্রধান হাইকোর্টে নতুন প্রধান বিচারপতি নিয়োগ। খবর শেষ হলো, এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে সঞ্জয় দত্ত। কলকাতার চিৎপুরের নবাবপুরটিতে আজ বেলা 11টা নাগাদ একটি বন্ধ রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। দমকলের 10টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। কারখানা বন্ধ থাকায় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে গ্যাস কাটার দিয়ে দরজা কেটে ভেতরে ঢুকতে হয়। এখনও পর্যন্ত কারখানার 4টি গেট খোলা গেছে। ভেতরে গনগনে আগুন, জিনিসপত্র ফাটার শব্দ পাওয়া যাচ্ছে, কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা। দাহ্য রাসায়নিক পদার্থ ভেতরে থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশপাশের বাড়িগুলিকে খালি করে দেওয়া হয়েছে। কারখানার ভেতরে কেউ ছিলেন না, তাই হতাহত কোনো খবর নেই। উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মুর্শিদাবাদের নেওফারাক্কা এবং তিলডাঙ্গার মাঝে ক্ষতিগ্রস্ত অংশে পূর্ব রেল মেরামতির কাজ শেষ করেছে এবং সুরক্ষা সংক্রান্ত পরীক্ষার পর ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ সকাল থেকে হাওড়া ও মালদা ডিভিশনের নিয়মিত ট্রেনগুলি ছাড়াও দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনগুলি চলাচল শুরু করেছে। আজ দুপুরে ওই রেলপথ দিয়ে হাওড়া গৌহাটি বন্দে ভারত এক্সপ্রেসও গিয়েছে। রেলের তরফে ক্ষতিগ্রস্ত এলাকায় নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ, ফারাক্কা, বহরমপুর সহ বিভিন্ন এলাকায় গতরাতে মৃদু ভূকম্পন অনুভূত হয়। এতে চাঞ্চল্য ছড়ায়। প্রাথমিক তথ্য অনুযায়ী 3.7 তীব্রতার এই ভূমিকম্পের উৎসস্থল ছিল জঙ্গিপুর থেকে প্রায় 31 কিলোমিটার উত্তর পশ্চিমে ঝাড়খণ্ডের পাকুড় জেলায়। বহু মানুষ কম্পন অনুভূত হতেই ঘরের বাইরে বেরিয়ে যান। ক্ষয়ক্ষতির তেমন কোনো খবর নেই। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন রবীন্দ্র ভি ঘুগে। বোম্বে হাইকোর্টের বিচারপতি রবীন্দ্র ভি ঘুগেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি করার সুপারিশ করেছিল সুপ্রিম কোর্ট কলেজিয়াম। গতকাল তাতে সিলমোহর দিয়েছে কেন্দ্রের আইন ও বিচার মন্ত্রক। এরপরই এক গেজেট বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শ্রী রবীন্দ্র ভি ঘুগেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করেছেন। ক্যামাক স্ট্রিট কাণ্ডে এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে নোটিশ দিল শেক্সপিয়ার ছশরণী থানার পুলিশ। আগামী বুধবার 9 তারিখ দুপুর 12টায় হাজিরা দিতে বলা হয়েছে তাকে। প্রাক্তন বিধায়ক জানিয়েছেন তিনি তদন্তে সহযোগিতা করবেন। 9 তারিখ হাজিরা দিতে না পারলে তার আগে বা পরে হাজিরা দেবেন। কোচবিহারের বক্সিরহাট থানার রামপুর 2 গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রামপুর এলাকায় 70 বছর বয়সী এক বৃদ্ধকে কুপিয়ে খুনের অভিযোগকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই বৃদ্ধের স্ত্রীও নিখোঁজ। জানা গেছে, সুনীল বিশ্বাস নামে ওই বৃদ্ধ তাঁর দ্বিতীয় স্ত্রী জানকী বিশ্বাসের সঙ্গে থাকতেন। আজ সকালে ঘরের ভেতর বৃদ্ধের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। তাঁর স্ত্রীর কোনো

0: খোঁজ পাওয়া যায়নি। বক্সিরহাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রাজ্য সরকার আগামী সপ্তাহ থেকে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে সারথি প্রকল্পে সাইকেল বিলির কাজ শুরু করছে। প্রথম পর্বে 1,00,000 সাইকেল বিলির পরিকল্পনা করা হয়েছে। বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় বিভিন্ন ব্লক অফিসে পড়ে থাকা সবুজ সাথী প্রকল্পের সাইকেলগুলি প্রথমে বণ্টনের নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রের খবর। রাজ্য সরকার ডেঙ্গু প্রতিরোধে স্বচ্ছতা সংকল্প অভিযান শুরু করেছে। এখনও পর্যন্ত 22টি জেলার 128টি পৌরসভার 1,600 বেশি ওয়ার্ডে এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সমাজ মাধ্যমে জানিয়েছেন। বাজারঘাট সরকারি দপ্তর হাসপাতাল চত্বরে এই অভিযান চালানোর পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। মালদা মেডিকেল কলেজের সুপার তথা ভাইস প্রিন্সিপাল প্রসেনজিৎ বর এবং শিশু বিভাগের বিভাগীয় প্রধান সুষমা সাহুকে বদলি করা হয়েছে। গত মাসে ওই মেডিকেল কলেজে 89টি শিশুর মৃত্যুর জেরে এই বদলি বলে মনে করা হচ্ছে। জানা গেছে প্রসেনজিৎ বরকে ওই কলেজেরই প্যাথোলজি বিভাগে সরিয়ে দেওয়া হয়েছে। সুপার পদে এসেছেন ইএনটি বিভাগের গণেশচন্দ্র পাইন। সুষমা সাহুকে বদলি করা হয়েছে রামপুরহাটে। মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপনের প্রারম্ভিক পর্যায়ে রবীন্দ্রসদনে এক অনুষ্ঠানের মাধ্যমে আজ সন্ধ্যায় শেষ হচ্ছে। তার আগে বিকালে শিশির মঞ্চে এক অনুষ্ঠানে বিশিষ্ট জনেদের উপস্থিতিতে মহানায়কের স্মরণে বিশেষ মুদ্রা প্রকাশ করা হবে। উল্লেখ্য, গত 3 তারিখ মহানায়কের জন্মশতবর্ষ উদযাপন সমারোহের সূচনা হয়েছিল। নন্দন 1, 2 ও রাধা স্টুডিওতে উত্তম কুমার অভিনীত নানা সিনেমা দেখানো হয়। উৎসাহ উদ্দীপনার সঙ্গে আজ ভোর 5টায় মুর্শিদাবাদ সন্তরণ সংস্থার আয়োজনে গঙ্গাপক্ষে বিশ্বের দীর্ঘতম 81 কিলোমিটার দীর্ঘ সাঁতার প্রতিযোগিতার সূচনা হয়েছে। আহিরণ থেকে বহরমপুর গোড়াবাজার ঘাট পর্যন্ত এই সাঁতার প্রতিযোগিতার এবার 80তম বর্ষ। এবছর পুরুষ ও মহিলা মিলিয়ে 27 জন সাঁতারু অংশ নিয়েছেন। এর মধ্যে মহারাষ্ট্রের 3 জন এবং প্রতিবেশী বাংলাদেশের 3 জন প্রতিযোগী রয়েছেন। আজ জিয়াগঞ্জ থেকেও ভাগীরথী পক্ষে 19 কিলোমিটার সাঁতার প্রতিযোগিতার সূচনা হবে দুপুর 2 নাগাদ। রাজ্যে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মৌসুমী ও নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর বিকেল 5:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন।
2: প্রত্যেকটা ব্যাংকের আলাদা আলাদা কেওয়াইসি পেপার, যদি একটাই চাবি হতো।
3: আছে তো বাবা, সিকেওয়াইসি আইডি।
2: সিকেওয়াইসি মানে?
3: ব্যাংক তোমার কেওয়াইসি রেকর্ডগুলো সিকেওয়াইসি রেজিস্টারে আপলোড করে, যার জন্য তুমি পাও একটা ইউনিক 14-digit সিকেওয়াইসি আইডি।
4: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগির বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন অতুল প্রসাদী, দ্বিজেন্দ্র গীতি এবং রজনীকান্তের গান। প্রথম গানটির শিল্পী ইন্দ্রাণী রায়চৌধুরী।

অতুলপ্রসাদ এই গানটি শুনলেন ইন্দ্রাণী রায়চৌধুরীর কণ্ঠে। পরের গান একটি দ্বিজেন্দ্রগীতি, শিল্পী অনুপ ঘোষাল।

এই গানটি শুনলেন নীলা মজুমদারের কণ্ঠে। এখানেই শেষ হল দ্বিজেন্দ্র গীতি, অতুল প্রসাদ এবং রজনীকান্তের গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুরু হচ্ছে অনুরোধের আসর। অনুরোধের আসরের প্রথম গানটি অনুরোধ করেছেন বিদ্যুৎ কুমার চক্রবর্তী, দুলালী চক্রবর্তী, তন্ময় চক্রবর্তী, শুভ্রা এবং অহনা চক্রবর্তী, গ্রাম ও পোস্ট উলকুণ্ডা, বীরভূম। গানটির শিল্পী লতা মঙ্গেশকর।

পরবর্তী গানটি অনুরোধ করেছেন বিশ্বজিৎ হাজরা, জগন্নাথপুর হবিবপুর মালদা থেকে। গানটি শুনবেন কিশোর কুমারের কণ্ঠে।

অনুরোধের আসরে পরের গানটি অনুরোধ করেছেন তমা লাইচ, ধোবাপাড়া বলাগড় হুগলি থেকে। গানটি শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

রানার গ্রামের ডাকঘর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম।

পরের গানটি শুনবেন তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। গানটি অনুরোধ করেছেন মনোরঞ্জন প্রধান, অমিতা প্রধান, আয়ুষী ও আরুষি প্রধান, উত্তর আমতলিয়া কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে।

অনুরোধের আসর অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন সোমা সায়ক সৌরিমা ও গুরুস্বরূপ মুখোপাধ্যায়ের অনুরোধে, কোতুলপুর বাঁকুড়া থেকে অনুরোধ করেছেন। গানটি শুনবেন কিশোর কুমারের কণ্ঠে।

0: অনুরোধের আসর অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: শুনুন শুনুন শুনুন গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকেরই রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
2: আরবিআই এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: গুড আফটারনুন, দিস ইজ আকাশবাণী কলকাতা এন্ড হিয়ার ইজ দি মিডডে ওয়েদার বুলেটিন ফর ওয়েস্ট বেঙ্গল, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এন্ড দি আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ডস। সাউথ ওয়েস্ট মনসুন হ্যাজ বিন সাবডিউড ওভার ঝাড়খণ্ড এন্ড ওড়িশা, ভেরি লাইট টু মডারেট রেইনফল রেকর্ডেড মোস্ট প্লেসেস ওভার সাব হিমালয়ান এন্ড ওয়েস্ট বেঙ্গল, উইথ ভেরি হেভি রেইনফল অ্যাট ওয়ান অর টু প্লেসেস ওভার আলিপুরদুয়ার এন্ড জলপাইগুড়ি ডিস্ট্রিক্টস। ভেরি লাইট টু মডারেট রেইনফল অকার্ড with very heavy rainfall at one or two places over Sikkim, Gangetic West Bengal, Bihar, Orissa, Andaman and Nicobar Islands and Jharkhand. Gusty winds were recorded at one or two places over Bihar and Andaman and Nicobar Islands. The chief amount of rainfall received in the last 24 hours in centimeters, Andaman and Nicobar Islands, Mayabandar 6, Long Island 4, Gangetic West Bengal, Nolhati 6, Alipur 5, Damdam 4, Murarai 2, Rampurhat 1, Sabhimalayan West Bengal and Sikkim, Subhashini Tea Estate 11, Chengmari Diana 10, Leash River Tea Estate 9, Hasimara 9, Rongli 7, Moraghat Tea Estate 7, Polashbari and Jhalong Tea Estate 5 each, Alipurduar 4, Washabari Tea Estate 4, Baksaduar Bhatkawa Tea Estate, Majhebari Tea Gardens 3 each,

0: Arkhand, Amrapara 1, Borijore 1, Megawan 1, Pakuria 1, and Mahishpur 1. Bihar, Sangrampur and Patna Aerodrome 7 each. Phulwari Sharif and Norton 6 each. Katihar, Husainganj, Azamganj 5 each. Orissa, GB Nagar 7, Katak Balimundali 4 each. Bolsara 3, Rasagavindpur 2, Tirtol 2, Baripara 2. The weather forecast for the next 48 hours says light to moderate rain or thundershower very likely to occur at most places over all the districts of entire West Bengal and Sikkim, Andaman and Nicobar Islands, Bihar. Light to moderate rain or thundershower likely to occur at a few places over Jharkhand. Light rain or thundershower likely to occur at some places over Orissa as well. The weather warning for the next 48 hours says heavy to very heavy rainfall of 7 to 20 centimeters very likely to occur at 100 places over Alipurduar and South Himalayan West Bengal. Heavy rainfall of 7 to 11 centimeters very likely to occur at places over Bihar, Andaman Island, Sikkim and Darjeeling, Kalimpong, Jalpaiguri, Kuch Bihar districts of Sub-Himalayan West Bengal. Thunderstorm with gusty wind of 30 to 40 kilometers per hour and lightning very likely to occur over Bihar, Orissa, Andaman, Nicobar Islands and all the districts of Sub-Himalayan West Bengal and East and West Burdwan, Bakura, Murshidabad, Birbhum, Nadia, North and South 24 Parganas, Kolkata, Hooghly districts of Gangetic West Bengal. Thunderstorm with lightning very likely to occur over one or two places of Jharkhand as well. The forecast for Kolkata and its neighborhood for the next 48 hours says today thunderstorm with rain anticipated. Maximum temperature to be around 32 degrees Celsius. Minimum to be around 27 degrees Celsius. Monday, that is tomorrow, partly cloudy sky with possibilities of moderate rain or thunderstorm. Maximum temperature to be around 32 degrees Celsius. Minimum to be around 26 degrees Celsius. There's no weather warning for the fishermen of West Bengal or Andaman or Nicobar coast either. That's all for now. You were listening to the Midday Weather Bulletin on Akashvani Kolkata. Thank you.
1: Akashvani Kolkata. পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে সকাল 8:30 পর্যবেক্ষণে জানানো হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় ছিল ঝাড়খণ্ড ও ওড়িশায়। খুব হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায়, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে। সিকিম, বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গ ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ জায়গায় খুব হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দু এক জায়গায় খুব ভারী বৃষ্টিপাত হয়েছে। খুব হালকা বৃষ্টিপাত হয়েছে ঝাড়খণ্ডের দু এক জায়গায়, বিহার এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দু এক জায়গার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে গেছে। আগামী 48 ঘন্টার গত দিনের বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মায়াবন্দর 6 সেন্টিমিটার, আলিপুর 5 সেন্টিমিটার, দমদম 4 সেন্টিমিটার, সিকিম সুভাষিনী চা বাগান 11 সেন্টিমিটার, জলপাইগুড়ি 10 সেন্টিমিটার, হাসিমারা 9 সেন্টিমিটার, তোরসা চা বাগান 5 সেন্টিমিটার, বক্সাদুয়ার 5 সেন্টিমিটার, পাটনা 7 সেন্টিমিটার, মুজফ্ফরপুর 6 সেন্টিমিটার, জিবিনগর 7 সেন্টিমিটার, ওড়িশার কটক 4 সেন্টিমিটার। আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমের সমস্ত জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, বিহারের অনেক জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় ও ওড়িশার দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 48 ঘন্টার আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে আলিপুরদুয়ার ও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দু এক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা 7 থেকে 20 সেন্টিমিটার অবধি হতে পারে। বিহার, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সিকিম, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দু এক জায়গায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, 7 থেকে 11 সেন্টিমিটারের মধ্যে হতে পারে।

বিহার, ওড়িশা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সমস্ত জেলার দু এক জায়গায় ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা ও হুগলি জেলার দু এক জায়গায় 30-40 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডের দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, কলকাতার বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হতে পারে। পশ্চিমবঙ্গের মৎস্যজীবী বন্ধুদের জন্য এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মৎস্যজীবী বন্ধুদের জন্য তেমন কোনো সতর্কবার্তা নেই। জানালাম, পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। এখন জানিয়ে দেব গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী বেশ কিছু অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই 2:30 শুনবেন নাটক, বিকেল 5টায় শুনবেন ক্রীড়াঙ্গন, 5:30 যুববাণীর অনুষ্ঠান, সন্ধে 6টায় সাঁওতালি অনুষ্ঠান, 6:15 সাঁওতালি অনুষ্ঠান, 6:48 শুনবেন যাত্রা অনুষ্ঠান, সন্ধে 7:30 সমীক্ষা, রাত 8টায় শুনবেন সবিনয় নিবেদন উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার, রাত 8:30 শ্রোতা বন্ধুদের চিঠি এবং ইমেলের ভিত্তিতে স্বাস্থ্য বিষয়ক সমাধানে থাকবেন ডাক্তাররা, প্রযোজনায় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, 8:55 এই মাসের গান, রাত 9টায় শুনবেন শিক্ষাঙ্গন থেকে, 9:30 রাগ প্রধান, শিল্পী সুদেশনা চক্রবর্তী, 9:45 ভক্তিগীতি, শিল্পী সুপ্রিয় চট্টোপাধ্যায়, রাত 10টায় শুনবেন রবি বাসরীয়, অখিল ভারতীয় সঙ্গীত সভা, কর্ণাটকী, শিল্পী এনআর প্রশান্ত, আকাশবাণী মাইসোর কেন্দ্রের নিবেদন, রাত 11টায় শুনবেন লোকগীতি, শিল্পী সমৃদ্ধ বিশ্বাস, রাত 11:10 শুনবেন বাংলা আধুনিক গান। জানালাম গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন নাটক একটি মেয়ের জন্য, রচনা বুদ্ধদেব বসু, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়।

0: আজকের নাটক একটি মেয়ের জন্য, রচনা বুদ্ধদেব বসু, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। নাটক একটি মেয়ের জন্য।
1: শিবচন্দ্র আছো নাকি? শিবচন্দ্র?
2: আরে লোক না, এসো এসো এসো ভাই। ও, তোমার কাছে এক্ষুনি লোক পাঠাবো ভাবছিলাম।
1: কেন?
2: তুমি এলে ভালোই হলো, বুঝলে, নিশ্চিন্ত হলাম। ঝামেলা লোক না, ঝামেলা।
1: কি হলো আবার?
2: এই দেখো না, আধ ঘন্টা ধরে গোপের সঙ্গে লড়ছি। এদিকটা ছোট করি তো ওদিকটা বড় হয়ে যায়, আবার ওদিকটা ছাঁটি তো এদিকটা বেড়ে যায়। শেষকালটা রাগ করে ঠিক করলুম যে একবার উড়িয়ে দিই। দেখো তো ভাই, উড়িয়ে দিয়ে কিরকম লাগছে দেখতে। হ্যাঁ, কি ভাল লাগছে তো? এতে মাথা ঠিক রাখতে পারা যায় না ভাই, শেভ করতে গিয়েও কেলেঙ্কারি। যাক ভালোই হলো, আজকালকার ছেলেরা ক্লিন শেভ পছন্দ করে।
3: সে করে করুক গে, বলি ছেলে তো আর তোমাকে বিয়ে করছে না।
2: আরে এটা বুঝতে পারছো না কেন লোকনাথ? জেনারেল ইমপ্রেশন বুঝলে না? আজকাল হলো জেনারেল ইমপ্রেশন, বিস্তর নির্ভর করে ওই ইমপ্রেশনের ওপর। তাই যদি না হবে তাহলে এত করে ঘরদোর সাজাবাড়িবার দরকার কি বলো? আমরা যথাসাধ্য তো চেষ্টা করছি, এখন যার পছন্দ হওয়া নিয়ে কথা, তার পছন্দ হলেই হলো। বলো না ভাই, দুঃখের কথা, এই দুবছর ধরে চেষ্টা করছি মেয়েটাকে পার করতে। এই দুবছরে আমাদের জানাশোনার মধ্যে কমসে কম 50টি মেয়ের বিয়ে হয়ে গেছে।
3: অত ব্যস্ত হচ্ছ কেন? আরে এমন তো নয় যে বাংলাদেশে আর পুরুষ নেই।
2: তুমিও যেমন, পুরুষ হলেই হলো। একটা পাগল কি মাতাল একটা জাতা ধরে এনে বিয়ে দিলি তো হলো না? বিষম ল্যাটারে ভাই, বিষম।

0: ল্যাটা লোক না, তাও আবার আমার পছন্দ হলি তো হয় না। খুঁজে পেতে যা এক আধটা পাত্র জোগাড় করি, গিন্নি শীতকোণ নাক, হয় বংশ উঁচু নয় নয় দাঁত উঁচু। আমি তো ভাই ভেবে পাই না লোকনাথ, বংশ উঁচু অথচ দাঁত উঁচু নয় এমন ছেলে পাবো কোথায় বলো দেখি।
1: শোনো শোনো শোনো, তুমি একটু ঠান্ডা হও শিবু, ঠান্ডা হও। আমি বলছি যে তোমার এই ছটফটানি কিন্তু জেনারেল ইমপ্রেশনের পক্ষে মারাত্মক।
0: দূর জেনারেল ইমপ্রেশন, উপায় নেই ভাই, মেয়ের বাপ তো হওনি।
1: তা যদিও হয়েছি,
0: বুঝবে বছর দশেক পরে। যত দিন যাবে এদেশে বিয়ের ব্যাপারটা ততই কঠিন হয়ে উঠবে।
1: সে কি কেন বলো তো?
0: আজকালকার ছেলেগুলো দেখেছো তো রেপমি, নিজে এসে মেয়ে দেখা চাই, তার আবার একা নয় সঙ্গে একজন বন্ধু। কেন রে বাবু, আমরা যেসব মা বাপের চোখে দেখি বিয়ে করেছি, আমাদের বিয়ে কি বিয়ে হয়নি? একবার একটু চোখে দেখে ভালোই বা কি লাগবে আর মন্দুই বা কি লাগবে? অনর্থক বদারেশন। জানোই তো লোকনাথ, এমন অনেকবার হয়েছে ভাই, পাত্র মোটের ওপর বেশ ভালো, ওরও অমত নেই, মাঝখান থেকে দিগ্বিজয়ী বন্ধু মহাবীর এসে সব দিলেন ভেঙে। মেয়ে তার পছন্দ হয়নি, মেয়ে কালো। কেন কালো? মেয়ে ভালোবাসতে পারে না, না ভালোবাসতে জানে না বলো? আরে বাবা, পাচ্ছিস নগদ টাকা ঢের জিনিসপত্র, করেই ফেললা বিয়েটা? মেয়ে তেমন কালো তো নয়, বলো না ভাইয়া লোকনাথ, ফাঁপরে পড়ে গেছি, মহা ফাঁপরে।
1: তাহলে 10 বছর পরে ব্যাপারটা তো দেখছি অনেক সোজা হয়ে যাবে। হ্যাঁ, ছেলেমেয়েরা নিজেরাই পছন্দ করে বিয়ে করবে, মানে মা বাপ ফ্রি।
0: হ্যাঁ, ডিম ফ্রি ফ্রি। ঘরে বড় মেয়ে থাকলে মা বাপের আর সুনিদ্রা হবার জো নেই।
1: যা বলেছ,
0: 24 ঘন্টা সন্ত্রস্ত হয়ে থাকতে হয়, কখন কোথা দিয়ে কেমন করে পট করে কি হয়ে যায়, কিচ্ছু বলা যায় না, কিচ্ছু বলা যায় না। মেয়েকে কি আমি কম কড়াকড়িতে রাখি? বাড়ির দরজা সর্বদা বন্ধ থাকে, সে যেই আসুক, স্বয়ং আমি হলেও কড়া নাড়লে, তারপর নাম বললে তবে দরজা খোলা হয়। বাড়িতে যত চিঠি আসে সব আমার হাত দিয়ে পাস করা হয়। সন্ধ্যার বাইরে যাবার, ছাতে ওঠা বারণ, জানলার কাছে দাঁড়ানো বারণ, আমার ভাইপো ভাগ্নে শালা শালার ছেলে ইত্যাদি যাতে বাড়িতে ভেতরে ঢুকে ঘেঁষাঘেঁষি না করতে পারে সেদিকে কড়া নজর রাখি। ওর মা যখন কোথায় বেরোন কখনো ওকে সঙ্গে নিয়ে যান না, আবার একা বাড়িতে রাখাও ভাই অসম্ভব, সেই জন্য ওকে তোমাদের বাড়িতে রেখে যাওয়া হয়। অন্তত ভাই ম্যাট্রিকটা পাশ না হলে আবার ভালো পাত্র তো পাওয়া অসম্ভব।
1: আচ্ছা বাপ তো তুমি,
0: কেন খারাপটা কি দেখলে তুমি? মেয়ে কি আমার খেতে পড়তে পায় না? না আজকালকার ফ্যাশন মতো কোনো অ্যাকমপ্লিশমেন্ট ওর হতে দিইনি, লেখাপড়া ওকে শিখিয়েছি, গান বাজনা সেলাই টেলাই সবই ভালো জানে, বেশ ভালোই জানে। বেহালা শেখাবার জন্যে একটা বুড়ো মাস্টারকে রেখে দিয়েছিল, একটু আধটু পেন্টিংও জানে, এমব্রয়ডারির কাজ তো চমৎকার করে, উল বুনতে জানে। এসবের পেছনে কি কম টাকা গেছে ভায়া? তবু দেখো মেয়ের বিয়ে হচ্ছে না।
1: দেখো ভায়া, আমি তোমার মেয়ে হলে কিন্তু এতটা শাসনে আপত্তি করতাম।
0: শাসন? এটুকু শাসন না রাখলে কি আর চলে? খবরের কাগজগুলো রোজ পড়ো তো, তাও দেখো এতটা আগে ছিল না। ভবানীপুরে যখন ছিলুম, পাশের বাড়িতে একটা বখা ছোকরা থাকতো, একবারে বখা বয়াটে উচ্ছন্ন যাও, দিন রাত চুরুট টানতো আর জানলা দিয়ে হাঁ করে তাকিয়ে থাকতো, অসহ্য। অথচ কিছু করাও যায় না।
1: কেন, তোমার পায়ে চটি ছিল না?
0: আর চটি না থাকলেও স্যান্ডেল ছিল, কিন্তু সেটার অপপ্রয়োগ করবার বাধাই যে ছোঁড়া যে আমার বাড়ির দিকেই তাকায় তার তো কোনো প্রমাণ নেই। ওর জানলা দিয়ে ও যেদিকে খুশি যত খুশি তাকাক, সেখানে বাধা দেবার তো কারোর অধিকার নেই ভাই।
1: তা ও সেই ছোকরার জন্যই কি তুমি ভবানীপুর থেকে শ্যামবাজারে পাড়ি দিলে?
0: যা বলেছো ভাই, সন্ধ্যাও একদিন ধরা পড়ে গেল।
1: মানে কি করে?
0: আর বলো না সে কথা, ও তাকাচ্ছিল আর কি, জানলা দুটো একবারে কাছাকাছি ছিল তো, আমার এমন রাগ হয়েছিল যে ওকে আমি মেরেছিলাম।
1: সে কি মেরেছিলে? এই এত বড় মেয়ের গায়ে হাত দিলে?
0: আরে শোনোই না কথাটা, এটাও ক্লাইম্যাক্স নয়, ব্যাপারটা সঙ্গীন হলো তখন যখন সেই ছোকরা একটা পদ্য লিখলে।
1: পদ্য লিখলে?
0: শুধু লিখলে, লিখে ছাপালে একটা মাসিক পত্রে, এবং সে পত্রিকার একটি কপি কি করে যেন পাঠিয়ে দিলে আমাদের বাড়িতে।
1: বলিয়ারই সাহস বটে।
0: দুঃসাহস, অত্যন্ত দুঃসাহস,
1: তাই তো দেখছি।
0: আমি ইচ্ছে করলে মারানে আনতে পারতুম, যা তা সব লিখেছে। পদ্যের নাম কি জানো? একটি মেয়ের প্রতি। জানলা দিয়ে তোমাকে দেখি, তোমার ঠান্ডা ঘর, সেখানে গিয়ে আমি একটু বসতে চাই, তোমার পা দুটি ছোট, আরো সব কত আমার এখন সব মনে রয়েছে, আমি বলতে পারছি না, অসহ্য।
1: তুমি মানলে মামলালে না কেন?
0: হ্যাঁ, শেষ পর্যন্ত ভেবে দেখলাম ভাই, মামলা টেকে নাও, একটি মেয়ে মানে তো কত মেয়েই তো হতে পারে, আর তাছাড়া আদালত মানে তো কেলেঙ্কারি।
1: তাও তো বটে,
0: কিন্তু বড় মেয়ে ঘরে থাকা যে কি দায় তা বুঝতে পারলাম সেদিন, লাইফ মিজারেবল করে ছাড়ে, ওই জন্যই তো বাড়ি বদল করতে হলো। ইচ্ছে করি বড় রাস্তা থেকে একেবারে শেষের ব্লকটা নিলাম, এবং সেই থেকেই তুমি যাকে

0: শাসন বলো তাই চলছে, আর কড়া শাসন ওটা মোটেই নয়। ওটুকু সাবধান না হলে বুঝবে লোক না, বুঝবে 10টা বছর যাক না।
1: কিন্তু তোমারও বাড়াবাড়ি আছে ভায়া।
0: আচ্ছা
1: ধরো ছোকরা না লিখেছিল একটা পদ্য, আরে পদ্যই তো ব্যাপার
0: না লোকনাথ, ওসব বিলিতি চালচলন আমার চক্ষের বিষ। মোটের ওপর বাল্য বিবাহই বেস্ট, কোনো ফ্যাসাদ নেই, কোনো ফ্যাসাদ নেই লোকনাথ। একদিন ধরে চেষ্টা করছি, দেখো তুমি, তবু যদি মেয়েটার বিয়ে হতো আমার।
1: দেখো এই যাত্রা যদি ওই বিড়ালের ভাগ্যে শিখেটা ছেড়ে।
0: আর বলো না ভাই সে কথা, এটা যদি হয়ে যায় সে আমার সাতজন্মের পুণ্য ফল জানবে। খাসা ছেলে জানো,
1: ভালো
0: মস্ত ঘর, বিক্রমপুরের শ্রেষ্ঠ কুলিল, এবার ডেপুটি হয়েছে একবারই।
1: বাবা
0: আর কি চাই, গিন্নি তো এই ছেলের জন্য যাকে বলে বায়না জুড়ে দিয়েছেন। ছোট ছেলেরা যেমন লজিং চুষের জন্য কাঁদে, ছেলে অবশ্যই টাকা চায়, তা চাইবে না? একে ডেপুটি তা আবার কুলিন। আর বসু ঠাকুররা তো বিয়ে করে না, ওরা করে বিবাহ, বিশেষ রূপে এমন সব জিনিস বহন করে নিয়ে যায় যেটা হজম করতে করতে কেটে যায় তিন পুরুষ। শ্বশুরকে করে শ্বশুরকে শুষে নেয় লোকনাথ।
1: দেখো আমি হলে কিন্তু এই এমন ছোট লোকদের মুখও দেখতাম না।
0: উপায় নেই ভাই, উপায় নেই, বংশের ওপর গিন্নির বেজায় রোগ। নইলে বলো আমার অবস্থার লোক কি নগদ 5,000 টাকা দিতে পারে?
1: সে কি 5,000? হ্যাঁ 5,000 দিচ্ছ নাকি?
0: উপায় নেই ভাই, উপায় নেই ভাই, মেয়ে রং তো আমাকে পথে বসিয়েছে। কটা বাজলো?
1: 5টা।
0: 5টা?
1: হ্যাঁ
0: ওদের তো 5টা আসবার কথা।
1: আরে তাই তো, এই তুমি শোনো শিবু, যাও যাও শিগগির যাও, তুমি সেজে গুজে এসো, বুঝলে না? একটা জেনারেল ইম্প্রেশন তো, যাও যাও।
2: এই হচ্ছে পাত্র উৎফুল্ল।
1: আচ্ছা বসুন উৎফুল্ল বাবু, বসুন, শিবচন্দ্র এক্ষুনি আসছে, বসুন আপনি, বসুন।
3: পরিচয় করে দিই, ইনি আমার বন্ধু শ্রী অপূর্ব কুমার গুহ।
1: বসুন অপূর্ব বাবু।
4: ওরে মহেশ, মহেশ
5: আগে বাবু,
4: শোন
5: বলুন বাবু।
1: এই যা তো বাবুদের জন্য সিগারেট নিয়ে আয়।
3: আমি সিগারেট খাইনি।
2: আমি খাই।
1: যা নিয়ে আয়। আর পান?
2: না না এখন পানের দরকার নেই, তাহলে চায়ের স্বাদ পাওয়া যাবে না।
1: আপনার পান চাই উৎফুল বাবু?
3: যদি দিতে পারেন ভালোই হয়।
2: না না এখন পান খেও না উৎফুল্ল, এসছো মেয়ে দেখতে, কত ভালো ভালো জিনিস খাবে, আগের থেকে মুখটা পুড়িয়ে রাখো কেন? না পানের দরকার নেই।
5: তাহলে কি আনবো, পান না সিগারেট?
1: যা সিগারেট নিয়ে আয়।
5: আচ্ছা
1: তা উৎফুল্ল বাবু, আপনার প্রথম অ্যাপয়েন্টমেন্ট কোথায় হলো?
2: দেখুন আপনি মেয়ের বাপ না হলেও কন্যা পক্ষের একজন, তা এই প্রশ্নটা কেন জিজ্ঞেস করছেন যার উত্তর আপনারা এক মাস যাবত জেনে আসছেন?
1: মানে এক মাস যাবত জেনে আসছি, তা আপনি জানলেন কি করে?
2: আমার কথাটা শুনে আপনি কি চটলেন লোকনাথ বাবু?
1: সে কথা মনে করবার কোনো কারণ নেই।
2: কারণ আর কিছুই ছিল না, তবে কিনা উৎফুল্ল যখন টেবিলের নিচে আমার পা মারিয়ে দিলে বুঝলাম একটা কিছু অন্যায় করে থাকবো। আহ তোমার ওই লোক শোনানো কাশি থামা উৎফুল্ল, আমায় কথা বলতে দাও, এমন করলে তোমার সঙ্গে আর কখনো মেয়ে দেখতে আসবো না।
1: তা আপনি বুঝি এই সব সময় বন্ধুর সঙ্গে মেয়ে দেখতে যান?
2: শুধু যদি মেয়ে দেখতে হতো তাহলে আপত্তি ছিল না, কিন্তু সেই সঙ্গে আরো অনেককে দেখতে হয় এবং সেই জন্যই তো ম্যানার্স এত খারাপ হয়। উৎফুল্ল মনে মনে কি ভাবছে আমি আপনাকে বলতে পারি? ভাবছে আমাকে সঙ্গে নিয়ে গেলে হয়তো কন্যাপক্ষই ওকে প্রত্যাখ্যান করবে।
1: না না সে ভয় নেই।
2: নেই তো, আমারও ঠিক তাই মনে হয়েছিল। আর যদিও বা তা থাকতো, তবু উৎফুল্ল আমাকে সঙ্গে না নিয়ে পারতো না, আমার রুচি ও মতামতের ওপর ওর অগাধ বিশ্বাস। দেখুন না এতগুলো পরীক্ষা পাশ করলো কিন্তু চোখ ও কানের ব্যবহার এখনো শিখলে না, তাই দেখাশোনার ভার আমার উপর ছেড়ে দিয়ে ও হয়েছে ডেপুটি। কে তাই না উৎফুল্ল?
1: আরে এসো এসো শিবচন্দ্র এসো, এই যে ইনি হচ্ছেন পাত্রীর পিতা।
6: আপনাকে দেখে খুশি হলাম উৎফুল্ল বাবু।
3: হ্যাঁ নমস্কার, ইনি আমার বন্ধু অপূর্ব কুমার গুহ।
6: ও বন্ধু, নমস্কার অপূর্ব বাবু।
2: নমস্কার।
6: আপনার নামটা শুনেছি বলে মনে হচ্ছে।
2: বিচিত্র নয়, আমি একজন লেখক।
6: লেখক? তা বেশ তা বেশ, আপনি নরেনদেবের অমর খৈয়াম পড়েছেন?
2: আমি যার তার সঙ্গে সাহিত্য চর্চা করি না। চটলেন শিবচন্দ্র বাবু, কথাটা কিন্তু খুব নিরীহ, বুঝলেন না? যার যে ব্যবসা, ধরুন আমি যদি আপনার সঙ্গে আইন আলাপ করতে আসি, বেশি মক্কেল ভাবে নয়, তাহলে আপনি স্বচ্ছন্দে বলতে পারেন আমি যার তার সঙ্গে আইন চর্চা করি নে।
6: তা তো বটেই, তা তো বটেই, তা তো বটেই।
3: খুব কি দেরি আছে শিববাবু, আমার এক আত্মীয় বাড়ি যেতে হবে, কালকেই কলকাতা ছাড়ছি কিনা?
6: দেরি না না, দেরি মোটেই নেই, প্রায় হয়ে এসেছে।
2: কি মেয়ের সজ্জা,
6: আগে যেমন তেমন ভাবে তার মেয়েকে ভদ্রলোকদের সামনে আনা যায় না?
2: তা তো বটেই, তা তো।

0: বটেই, তা তো বটেই, কিন্তু দয়া করে মেয়ের মুখে রং টং মাখাবেন না। আপনার মেয়ে যে কালো তা আমরা সবাই জানি। অপরাধ নেবেন না আপনারা, মানে আপনাদের ভালোর জন্যই বলছিলাম আর কি। শুনেছি অনেক জায়গায় নাকি আজকাল তাই করে, মানুষের মুখের স্বাভাবিক রংটাই যে সব থেকে সুন্দর তা অনেকেই জানে না কিনা। আপনারাও পাছে সেই ভুল করেন, সেই ভয়ে সময় থাকতে সাবধান করে দিলাম মাত্র। খুব কি অন্যায় হয়েছে আমার?
1: না, কিছু মাত্র নয়, কিছু মাত্র নয়, কিছু মাত্র নয়।
2: মা ঠাকুরুন ডাকছেন বাবু।
1: তৈরি হয়েছে বুঝি, আপনারা বসুন, আমি মেয়েকে নিয়ে আসছি।
2: আমাকে এখন উঠতে হবে।
0: তুমি তো যাচ্ছ আত্মীয়র বাড়ি, তা আমায় যেন সঙ্গে যেতে বলো না, আমি বরঞ্চ এইখানে অপেক্ষা করি, বুঝলে? হ্যাঁ, তুমি ফেরবার পথে আমাকে নিয়ে যাও।
2: তা বেশ।
1: আপনি এক্ষুনি চলে যাবেন?
2: মেয়ে দেখা তো হয়েই গেল, আমি নারায়ণগঞ্জ গিয়ে আপনাকে চিঠিতে খবর দেবো শিব বাবু।
1: আচ্ছা, আমার মেয়ের গানটা তেমন সুবিধের হলো না।
0: উৎফুল্ল তা তো বলেনি।
1: না বলেননি, আর বলবিনি বা কেন, তবু বুঝতেই তো পাচ্ছেন হাজার হোক অচেনা লোকের সামনে মেয়ের একটু নার্ভাস হয়ে পড়ে আর কি। আর বেয়ালাটা
0: না বাজালেই ভালো হতো।
1: আগে
0: বলছি না বাজালেই ভালো হতো।
1: হ্যাঁ ঠিক বলেছেন, না বাজালেই ভালো হতো। ব্যাপার হচ্ছে নতুন শিখছে কিনা, অভ্যেস রাখলে কালে ভালো হবে।
0: কোনো কালই হবে না।
3: আচ্ছা আমি একটা কথা বলি, আপনি এই সব বিষয়ে এরকম অযাচিত মতামত দেন কেন?
0: অযাচিত?
3: হ্যাঁ
0: অপ্রিয় বলুন, অপ্রিয় না হলে কোনো মতামতই অযাচিত হয় না। দেখুন একটা জিনিস ভেবে আমার প্রায়ই অবাক লাগে যে সব মেয়েরাই কেন গান বাজনার চেষ্টা করে। আচ্ছা মেয়ে হলেই কি গান গাইতে হবে?
3: আমারও জানেন একটা কথা ভেবে প্রায়ই অবাক লাগে যে সব ছেলেই কেন লিখতে চেষ্টা করে, আর পুরুষ হলেই কি ওই কবিতা লিখতে হবে?
0: এতক্ষণে একটা খাঁটি কথা বলেছি
3: নাকি?
0: ছেলেদের মধ্যে যারা লিখতে চেষ্টা করে তারা বেশিরভাগই লিখতে জানে না, আর মেয়েদের মধ্যে যারা গান গাইতে চেষ্টা করে তারা বেশিরভাগই গান গাইতে জানে না। অথচ দেখুন মেয়েদের স্কুলগুলোতে সব মেয়েকে গান গাইতে হয় যেন ভূগোল বা অঙ্কের মতো, চেষ্টা করলে গানও শেখা যায়। ভাগ্যিস এখনো ছেলেদের স্কুলে কবিতা লেখার ক্লাস হয়নি।
3: হ্যাঁ তা হলে অবশ্য এক হিসেবে ভালোই হতো, মানে অনেক গরিব কবি স্কুল মাস্টারি পেয়ে বেঁচে পড়তে যেত।
0: যেত না, কারণ সেই স্কুল মাস্টারিতে বেছে বেছে তাদেরকেই নেওয়া হতো যারা মোটেও কবি নয়, অথচ বাজারে যাদের কবি বলে নাম আছে।
3: বাবা বেশ ভালো তো, তা কবি না হলে বাজারে নাম হয় কি করে?
0: ওই তো তর্জমা করে বা চুরি করে।
1: কালই তাহলে যাচ্ছেন উৎফুল্ল বাবু?
2: হ্যাঁ ছুটি আর নেই।
1: আচ্ছা তাহলে গিয়েই চিঠিপত্র লিখবেন কিন্তু?
2: তা লিখবো।
1: হ্যাঁ আর দেখুন আমার মেয়ে সন্ধ্যা সংসারের কাজও খুব নিপুণভাবে করতে পারে, রান্না বলুন ঘর গুছানো বলুন,
2: তা জানি,
1: এমনকি দরকার হলে ঘর ঝাঁট দেওয়া মশলা পেশা সবই পারে। মেয়েকে লেখাপড়ার সঙ্গে সঙ্গে সবই শিখিয়েছি, সবই জানে, আর তাছাড়া সেলাই জানে চমৎকার। আমাদের বাড়ির তো কদাচিৎ দর্জি ডাকতে হয়, আর এমব্রয়ডারির কাজ চমৎকার করে। এই দেখুন এই যে টেবিল ক্লথটা দেখুন, এই দেখুন এটা ওর করা।
0: এর আগে তিনবার শুনেছি,
1: আগে
0: তিনবার শুনলাম আর কি কথাটা।
1: ওইটা আমি তিনবার বলেছি। আচ্ছা এই দেখুন নানান রকম শৌখিন কাজকর্ম জানে, ওই যে দেখছেন দেয়ালেতে তুলোর ম্যাম সাহেবটা,
0: ওটা আপনার মেয়ের করা, এটাও এই নিয়ে তিনবার শুনলাম।
2: আচ্ছা
1: এটাও তিনবার বলেছি?
0: এটাও তিনবার।
1: ও আচ্ছা, হ্যাঁ কি বলছেন উৎফুল্ল?
2: আচ্ছা তাহলে আমি এখন আসি।
1: আচ্ছা
2: ফিরার পথে আবার দেখা হবে।
1: হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আবার আসবেন। ঠিক
3: শিবচন্দ্র, আমিও আজ আসি তাহলে।
1: তুমিও যাবে লোকনাথ?
3: হ্যাঁ আসি।
1: আচ্ছা এসো এসো এসো। লোকনাথটা চলে গেল, আমি এখন একা। অপূর্ববাবু, আচ্ছা এর আগে আপনারা কোনো মেয়ে দেখেছেন নাকি?
0: দেখুন এই দশ দিনে আমরা নটি মেয়ে দেখেছি, আপনার মেয়ে হচ্ছে শেষ। ভারী মিস্ত্রি কাজ মশাই, মেয়ের বাপগুলো প্রায় কিরম বোকা বোকা হয়, প্রায় বাড়িতেই ভালো চা তৈরি হয় না।
1: আপনি আর কতক্ষণ থাকবেন?
0: কি আপনি আমার মুখের দিকে তাকিয়ে কি এরকম করে এগিয়ে আসেন কেন? আরে মুখে এত কাছে মুখ আনছেন কেন? এই না না শুনুন, এই কোনো পুরুষ মুখে এত কাছে মুখ আনলে এই বিশ্রী লাগে আমার, কি করছেন আপনি? শুনুন,
1: আপনি কখনো ভবানীপুরে ছিলেন?
0: ভবানীপুরে আমি তো এখনো আছি।
1: চন্দ্র চ্যাটার্জি স্ট্রিটে?
0: চন্দ্র চ্যাটার্জি স্ট্রিটে।
1: তুমি সেই ছেলে?
0: দেখুন জানলায় জানলায় ভালো লাগাটা একরকম, সেটাকে বিশ্বাস করা উচিত নয়, কিন্তু আপনার মেয়ে আজ আসল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কাছ থেকে দেখে খারাপ লাগা দূরে থাক, বরং বেশি ভালো লেগেছে। অবশ্যই শুধু চেহারার কথা হচ্ছে, গান বা বেহালা কথা নয়, কিন্তু বাস্তবিক আপনার মেয়ে আমার চোখে সুন্দর, বাস্তবিক।
1: এসব কবিত্ব করবার জায়গা এটা নয়।
0: কাঁদে লাগছে, কাঁদে লাগছে,
1: কাঁদে লাগছে।
0: কবিত্ব কবিত্ব তো করছি না,
1: করছি না।
0: শুনুন না, সত্যিকারের কবিরা কখনো মুখে কবিত্ব করে না। বাবা কিন্তু আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি কেমন চটে গেছেন,

0: আচ্ছা, আমি কি চটবার মতো কিছু বলেছি? বাবা কি মেয়ের প্রশংসা শুনলে চটেন? আমার তো মনে হচ্ছে আপনার আনন্দ বোধ করা উচিত।
1: আমার এত বেশি আনন্দ হচ্ছে যে আপনাকে ঘর ধরে ভয় নেই, মারবো না। মারবার হলে দু বছর আগের ওই পদ্যের জন্য মারতাম।
0: পদ্য নয়, কবিতা। কিন্তু সে কবিতার জন্য আপনি আমাকে মারতে যাবেন কেন?
1: আপনি আমার মেয়েকে উদ্দেশ্য করে পদ্য কবিতা লিখতে যাবেন কেন?
0: দেখুন, আপনি অবশ্যই প্রমাণ করতে পারেন না যে ও কবিতা আপনার মেয়েকে উদ্দেশ্য করেই লেখা। আমি ইচ্ছে করলেই তা অস্বীকার করতে পারি, কিন্তু আমি তো অস্বীকার করবো না, কারণ মিথ্যে কথা আমি বলতে পারি না।
1: এত বেশি সত্যি কথা না বললি বাস্তু।
0: হ্যাঁ, স্বীকার করছি যে একবার আপনার মেয়ের জীবনে এতখানি সৌভাগ্য হয়েছিল যে আমি তার কথা ভেবে একটা কবিতা লিখেছিলাম। হ্যাঁ, লিখেছিলাম। আপনি জানেন না, কিন্তু আপনার মেয়ে জানে যে এই তার জীবনের সব থেকে বড় গৌরব।
1: আমার মেয়ে জানে?
0: না জানলেও জানা উচিত, বলে দেবেন ওকে।
1: মেয়ের মনের কথা জানি না, কিন্তু মেয়ের বাপের চোখে এটা বড়ই বিশ্ব দৃশ্য জানবেন।
0: সেই জন্যই তো মেয়ের বাপদের বোকা বোকা বলি। আমি কোথায় আশা করেছিলাম যে কবিতাটি পড়ে আপনি খুশি হয়ে আমাকে চায়ে নেমন্তন্ন করে মেয়ের সঙ্গে আলাপ করিয়ে দেবেন, তা তো নয়। এখন শুনছি আপনি চটি গিয়ে আমাকে মারবেন ভেবেছিলেন। আপনার মতো বাপও দেখিনি মশাই। মুখে হাত দিয়ে বলুন তো, আমার কবিতায় ওকে যত সুন্দর মনে হয় আসলে কি তত সুন্দরও? বলুন, ওর চুল অত ঘন, ওর শেমিজ অত সাদা, ওর শাড়ির পাড় অত কালো, ওর ঘর অত ঠান্ডা, ওর হাসি তত মিষ্টি, এবং ওর পা যে তত ছোট নয় তত একটু আগে প্রত্যক্ষই করলাম।
1: তা পদ্য?
0: ফের পদ্য।
1: তা কবিতা লিখতে গেলে ওইটুকু বাড়াবাড়ি না করলে কি চলে?
0: ওই বাড়াবাড়িটুকুই তো আর্ট।
1: আর্ট?
0: জানেন, অন্যান্য মেয়েদের ওপর যখন কবিতা লিখেছি বাড়াবাড়ি কম করতে হয়েছে। ওরা আসলে যেমন ঠিক সেইটুকু লিখলেই প্রায় উতরেছে, কিন্তু আপনার মেয়ের বেলায় সে কি কষ্ট আমার! কত বাড়িয়ে কমিয়ে কেটে ছিটে জোড়াতালি দিয়ে কত সাজিয়ে গুছিয়ে তবে তৈরি হলো কবিতা। প্রাণান্তকর ব্যাপার। ওই তো আপনার মেয়ে, তাই নিয়ে আপনি আমাকে মারতে এলেন। তবু ভাগ্যিস দূর থেকে দেখেছিলাম, কাছে গিয়ে আলাপ করলে হয়তো মুখে আসতে গন্ধ পেতাম। ভালো কথা, আপনার মেয়ের দাঁত মাজে তো?
1: কি
0: দাঁত মাজে কিনা জিজ্ঞেস করছি।
1: দাঁত মাজে না?
0: হ্যাঁ
1: না, দাঁতে দোয়াতের কালি মেখে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকে।
0: বেশ বেশ বলেছেন কথাটা, চটে গেলে কন্যাদায়গ্রস্ত লোকের মুখ দিয়ে উইট বেরোয় দেখছি।
1: বেরো আমার বাড়ি থেকে, বেরো।
0: বেরো নয়, বেরোন।
1: বেরো,
0: বেরোন,
1: বেরো। আমি একটা সিন করতে চাই না, কিন্তু আপনি ভালো ভালো না বেরোলে আমি অন্য লোকের সাহায্য নিতে বাধ্য হব।
0: শুনুন শুনুন, দরকার হবে না, আপনি ইচ্ছে করলে আমাকে ছুঁড়ে ফেলতে পারেন।
1: হ্যাঁ,
0: আমার গায়ে বেশি জোর নেই,
1: তাই দেবো না কি ছুঁড়ে ফেলে?
0: না না, থাক, আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আমি আর কষ্ট আপনাকে দিতে চাই না। আমি যাচ্ছি যাচ্ছি, ঠিক আছে, আমি যাচ্ছি।
1: হ্যাঁ
0: যাচ্ছি,
1: যাও।
0: শুনুন, তাহলে আমিও শেষ কথা বলে যাচ্ছি।
1: কি শেষ কথা?
0: উৎফুল্লর বিয়ে হয়ে গেছে।
1: হ্যাঁ হ্যাঁ, আবার বলুন কি বললেন?
0: উৎফুল্লর বিয়ে হয়ে গেছে।
1: হ্যাঁ,
0: উৎফুল্লর বিয়ে হয়ে গেছে। আপনারা ওর সম্বন্ধে যা শুনেছেন সব ভুল। ওর বিয়ে হয়েছে দু বছর, একটা ছেলেও হয়েছে, এবং আমি দু বছর ধরে আপনার মেয়েকে ভালোবেসে আসছি। আপনি যে ভবানীপুর ছেড়ে এইখানে বাড়ি করেছেন তা আমি দু বছর ধরে জানি, কিন্তু আপনি মেয়েকে যেরকম সিন্ধুকে ভরে রাখেন তাতে একটু চোখে দেখার উপায় নেই। হ্যাঁ, ওই উৎফুল্লর সাহায্যে শেষে এক ফোন দিয়ে আটলাম। আজ বুঝতে পারছেন তো, এত কষ্ট করে আজ ওকে দেখলাম। এতবার বললাম তবু কি আপনার বিশ্বাস হচ্ছে না যে আমি ওকে ভালোবাসি?
1: আচ্ছা, এতবার বললাম কি? এতবার বললাম
0: যে আমি ওকে ভালোবাসি?
1: আর আমি ভালোবাসা বিশ্বাস করি নে।
0: আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন না?
1: আমার স্ত্রীকে আমি ভালোবাসি কিনা সেটা তোমায় বলতে যাবো কেন?
0: না না, বলুন না।
1: আমি স্বামী স্ত্রীর ভালোবাসা বিশ্বাস করি।
0: তাহলে আমার সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিন না। আপনি কেন বিয়ে দেবেন না কেন? আমি আপনার কাছে টাকা ধার চাইলে আপনি মিথ্যে কথা বলতে পারতেন। টাকা নেই কিন্তু মেয়ে নেই, এখন তো এই কথা আপনি কিছুতেই বলতে পারবেন না। হ্যাঁ, এ সময় আপনার মেয়ের বিয়ে দেওয়ার ইচ্ছে নেই, এ ওজোরও অচল। আমি গরিব নই, রুগ্ন নই, মূর্খ নই, বোকা নই, নিতান্ত কুশ্রীও নই, এবং সব থেকে বড় সুপারিশ আমার আছে, আমি ওকে ভালোবাসি। তো তবু আপনার আপত্তি কেন বলুন তো?
1: আমি আপনাকে ঘেন্না করি।
0: তা আপনার মেয়েও কি আমাকে ঘেন্না করে? ওর মতটা জেনে আসুন।
1: মেয়ের মত আমরা নিই না।
0: আপনি আরেকবার ভেবে দেখবেন শিবচন্দ্র বাবু।
1: আমার ভেবে দেখবার কিচ্ছু নেই।
0: যেও না সন্ধ্যা।
2: আপনি জাননি?
0: সিঁড়িতে দাঁড়িয়ে ভাবছিলাম উৎফুল্লর জন্য বাইরে অপেক্ষা করবো কিনা, তোমাকে দেখে ফিরে এলাম, কিন্তু অন্ধকারে তোমার মুখ ভালো মতো দেখা যাচ্ছে না, আলোটা জ্বালিয়ে দাও না।
2: কি বুদ্ধি, ঘর অন্ধকার।

0: আর থাকার মানে কি এই নয় যে সেখানে কোনো লোকজন নেই?
1: ও, তুমি যে লুকিয়ে লুকিয়ে এখানে এসেছো সে খেয়াল আমার ছিল না। থাকতে হবে অন্ধকার, ভারী সাহস তো তোমার, যদি কেউ দেখে ফেলে।
0: সে আশঙ্কা তো আছে, কিন্তু আপনার কথাবার্তা শুনে এমন রাগ হয়েছে যে মনের ঝাল মেটাবার জন্য এটুকু রিস্ক না নিয়ে পারছি না। এই সুযোগ হবে তা আমি আশাই করিনি। আপনি চলে যাননি তা জানলে অবশ্যই এ ঘরে আসবার সাহস হতো না।
1: আমার ভয়ে?
0: বাবার ভয়ে? আমার বাবা তো বাপ নয়, বাঘ।
1: কিন্তু এখন এখানে থাকবার সাহস হচ্ছে কি করে?
0: বাবা উপরে গিয়েই খাটের উপর চিৎপাত হয়ে পড়েছেন, তার নাকি ভীষণ মাথা ধরেছে।
1: তরবারি কথা!
0: আর মা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, সুতরাং খানিকক্ষণ আমার খোঁজ পড়বে না।
1: তাই আজ এইটুকু সুবিধে করতে পারলে?
0: আর একটু সুবিধে নিজে করেছি। ছোট ভাইকে বলেছি যে আমি কাকাবাবুর বাড়ি যাচ্ছি।
1: কাকাবাবুকে?
0: সেই ভদ্রলোক, ওই লোকনাথ কাকা, আপনি যার সঙ্গে ঝগড়া করলেন।
1: যিনি আমার সঙ্গে ঝগড়া করলেন।
0: আচ্ছা,
1: বুঝলাম। তো তার বাড়ি যাওয়া তোমার বারণ নয়?
0: পৃথিবীর সব জায়গার মধ্যে এক ওই বাড়িতেই আমি যেতে পারি, কারণ ও বাড়িতে কোনো যুবক নেই।
1: আচ্ছা আচ্ছা, সত্যি করে বলো তো সন্ধ্যা, কেন তুমি ছোট ভাইকে কথা বলেছ?
0: ধন্যবাদ, যাতে মা বাবা আমার খোঁজ না করেন।
1: বুঝতে পেরেছি সন্ধ্যা, তুই আমার সঙ্গে দেখা করতে ঘরে এসেছিলে।
0: বুঝতে পেরেছো? বেশ, কিন্তু আনন্দে আর হাততালি দিও না।
1: দেখলে সন্ধ্যা, দেখলে? আমি বেশ বুঝতে পারছিলাম যে তুমি এতক্ষণ জোর করে আপনি বলছিলে, যেই একটু আত্মবিস্মৃত হলে অমনি বেরিয়ে এলো মনের কথা। এ না হয়ে পারে না সন্ধ্যা, ব্যর্থ প্রেমী আমি বিশ্বাস করি না। একজন ভালোবাসলে আর একজনকে ভালোবাসতেই হবে। ভবানীবোধ থাকতে তুমি নিশ্চয়ই মনে মনে আমার সঙ্গে আলাপ করেছো, হ্যাঁ? তাই কিছুতেই আজ আমার সঙ্গে নতুন আলাপিতের মতো কথা কইতে পারলে না? আমরা সন্ধ্যা, আমরা একদিনকার অন্তরঙ্গ সন্ধ্যা, অথচ আজ প্রথম আলাপ করছি, ভারী আশ্চর্য সন্ধ্যা।
0: অত চেঁচিও না।
1: ও বা, আমার এত আনন্দ হচ্ছে যে চেঁচিয়ে বাড়িটাকে গুঁড়ো করে দিতে ইচ্ছে করছে সন্ধ্যা। কিন্তু তোমার কথা মতো আমি বিরক্ত হব।
0: দেখো, এখনো দিনের আলো একটু একটু বাকি আছে, গ্রীষ্মকালে টয়লাইট অনেকক্ষণ থাকে। এ আলো নিভে যাওয়া মাত্র কিন্তু তুমি চলে যাবে, আমি তোমার জন্য দুর্নাম কিনতে পারবো না।
1: বলো তো এই মুহূর্তে যেতে পারি? তোমার সঙ্গে কথা বলা অসাধ্য ছেড়েই দিয়েছিলাম। তুমি যে পর্দার পেছনে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলে আর আমার সঙ্গে কথা কইবার সুযোগ খুঁজছিলে তা তো আর জানতাম না।
0: তাই বুঝি?
1: চুপ, ন্যাকামি করো না। তোমার মুখ থেকে ন্যাকামি অসহ্য লাগে আমার। শোনো, যেই দেখলে তোমার বাবা উপরে চলে গেছেন, অমনি তাড়াতাড়ি ভাইকে একটা মিথ্যে কথা বলে নিশ্চিন্ত হয়ে এলে ঘরে, এসে যখন দেখলে আমি নেই,
0: মন খারাপ হয়ে গেল। একটু আগে আমি একবার উপরে গিয়েছিলাম, বাবাকে উপরে আসতে দেখি চুপি চুপি নিচে নেমে এলাম, ভেবেছিলাম তুমি হয়তো।
1: ভাগ্যিস আমি সত্যি চলে যাইনি, কিন্তু আমাকে দেখে তুমি পালাচ্ছিলে কেন?
0: হঠাৎ তোমায় চিনতে পারিনি, তুমি যে দরজার বাইরেই আছো তা তো আর ভাবিনি।
1: সন্ধ্যা, আমাকে দেখে খুব খুশি হলে তো?
0: রাগে গা জ্বলে গেল।
1: ফের ন্যাকামি?
0: তুমি যাকে ন্যাকামি বলো অপূর্ব, জীবনের সব মাধুর্য তাতেই। তুমি তো আর ভুলেও মিথ্যে কথা বলবে না। আমি যদি মাঝে মাঝে তুই একটা না বলি, তাহলে আমাদের জীবন বাবার আইনের বইগুলোর মতোই শুকনো হয়ে উঠবে।
1: তাহলে তুমি আমাকে বিয়ে করছো?
0: কে বললো এই কথা?
1: এই তো, তুমি তো বললে।
0: মা কি মিথ্যু, আমি আবার কখন?
1: ও মা কি মিথ্যু, আমি আবার কখন? তুমি নিশ্চয়ই আমাকে বিয়ে করবে, তোমার বাপ বিয়ে করবে।
0: আস্তে আস্তে আস্তে, বেশ বেশ, বাবাকে বিয়ে করে নিয়ে ঘরে যাও তুমি।
1: তুমি আমাকে বিয়ে করবে না?
0: না, বাবা তোমার উপর ভয়ানক চটেছেন, কিছুতেই তোমার সঙ্গে আমার বিয়ে দেবেন না।
1: সে তো জানি।
0: তাহলে এতক্ষণ বিয়ে বিয়ে করছিলে কেন?
1: দু বছর পর আজ হঠাৎ তোমাকে দেখেই না বিয়ে করতে ইচ্ছে করছে।
0: এই দু বছরের মধ্যে তো আমার সঙ্গে একবার দেখা করার চেষ্টা করনি।
1: তুমি যে সত্যি এত চমৎকার তাকিয়া জানতাম, আলাপ তো কখনো হয়নি।
0: তখন এ ঘরে এসেই তোমাকে দেখে আমার যা অবস্থা,
1: বুক ঢিপ ঢিপ,
0: দারুণ ঢিপ ঢিপ, না পারি একটা কথা বলতে, না পারি চোখ তুলে তাকাতে।
1: আমি তো বুঝতে পারছিলাম, সেই জন্যই তো নানাভাবে তোমাকে উৎসাহ দিচ্ছিলাম।
0: উৎসাহ দিচ্ছিলাম, ছাই দিচ্ছিলে। তখন আমি ভাবতে লাগলাম তোমাকে দেখে কেন আমার মন এমন চঞ্চল হয়ে উঠল।
1: তা ভেবে চিনতে কি আবিষ্কার করলে?
0: যে তখন থেকেই তোমার প্রতি আমার একটা দুর্বলতা ছিল,
1: এবং আমাকে দেখে সেই দুর্বলতা ভালোবাসায় পরিণত হলো। তো
0: হলো।
1: তাহলে এতক্ষণ কেন ন্যাকামি করছিলে? কেন
0: ন্যাকামি তো অনেক করেছি, কোনটার কথা বলছো?
1: ওই যে বলছিলে তুমি আমাকে বিয়ে করবে না।
0: ও এই যে বাবা বাবা,
2: কি কি কোথায় পালানো হচ্ছে?
1: দেখুন, গলাটা না ছাড়লে কোনো কথা বলতে পারবো না।
2: কোথায় পালানো হচ্ছিল শুয়োর? হ্যাঁ বলো, কোথায় পালানো হচ্ছিল?
1: পালাবো না, গলাটা ছেড়ে, গলাটা ছেড়ে দিন।
2: ডার্টি সুইং,
1: ব্রুট ব্রুট
2: কে?
1: ব্রুট।

0: ব্রুট
1: ব্রুট
0: দাঁড়াও, তোমায় ব্রুট করাচ্ছি।
1: তারপর তারপর তারপর কি?
0: কতদিন ধরে আমার মেয়ের সঙ্গে এইসব চলছে?
2: দুবছর ধরে।
0: হ্যাঁ
1: না না, এই তো এইমাত্র এইমাত্র হলো।
2: আমাকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলো না অপূর্ব।
1: মিথ্যে কথা? তুমি কি পাগল হলে সন্ধ্যা?
2: তুমি কিচ্ছু বোঝো না অপূর্ব, তুমি চুপ করে থাকো।
0: এই এই জন্যই তোকে আমি এত চোখে চোখে রাখতাম।
2: সেই জন্যই তো হলো এতটা। তুমিও যেমন আমাকে কয়েদির মতো রাখতে বাবা, আমারও তেমনি সর্বদা লক্ষ্য ছিল কি করে তোমাকে ফাঁকি দেওয়া যায়। তুমি যখন অফিসে চলে যেতে আর মা ঘুমোতেন, আমি একটা সেলাই হাতে নিয়ে বাইরের ঘরে এসে বসতাম। তখন অপূর্ব আসতো দুপুরবেলা খালি বাড়িতে।
1: ওর কথার এক বর্ণ বিশ্বাস করবে না শিবচন্দ্র বাবু, মিথ্যে সব মিথ্যে।
0: আমার কপালে ছিল।
2: এই হচ্ছে ব্যাপার, এখন তুমি এর যেমন খুশি ব্যবস্থা করো বাবা।
0: আমাকে তুমি আর বাবা বলে দেখো না।
2: তাহলে আমার সম্বন্ধে তুমি কি ব্যবস্থা করলে বাবা?
0: আমি তোমার ব্যবস্থা করবার কে?
2: তাহলে অপূর্বকে আমি বিয়ে করতে পারি?
0: যদি অবশ্য অপূর্ব বাবু রাজি হন।
1: সে বিষয়ে কি আপনার সন্দেহ আছে?
0: যে মেয়েকে এত খারাপ বলে আপনি জানেন, তাকে নিয়ে দু চার দিন নাচানাচি করলেও শেষ পর্যন্ত তাকে বিয়ে করতে রাজি না হওয়াটাই স্বাভাবিক।
1: কি মুশকিল, আমি কিছুতেই আপনাকে বিশ্বাস করাতে পারছি না যে যা শুনেছেন সব মিথ্যে।
0: দেখুন অপূর্ব বাবু, আপনার মানে আপনার সহানুভূতির জন্য ধন্যবাদ।
2: তাহলে আমি আর তোমার বাড়িতেও থাকতে পারবো না বাবা?
0: না।
2: তাহলে চলো অপূর্ব, চলো।
0: এই অপূর্ব বাবু শুনুন, আপনার বাড়ির নম্বরটা রেখে যান।
2: ঠিকানাটা লিখে দাও তো অপূর্ব।
1: ঠিকানা
0: যাও এবার।
2: মার সঙ্গে একবার দেখা করে যাব না?
0: কাকে তুমি মা বলছ?
2: বেশ চলো অপূর্ব।
1: কিন্তু এটা কেন বুঝতে পারলেন না শিববাবু যে সন্ধ্যার সব কথা মিথ্যে?
0: অপূর্ব বাবু, আপনার হৃদয় আছে বুঝলেন, ওর তাও নেই, তাও নেই।

0: একটি মেয়ের জন্য নাটকটি এখানেই শেষ হল। রচনা বুদ্ধদেব বসু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লোকনাথ, দেবতোষ ঘোষ, উৎফুল্ল অরুণ রায়, অপূর্ব গৌতম দে, সন্ধ্যা মঞ্জু চক্রবর্তী এবং শিবচন্দ্রের ভূমিকায় সত্য বন্দ্যোপাধ্যায়। শব্দগ্রহণ নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়, সম্পাদনা নারায়ণ পাল। নাটকটি প্রযোজনা করেছেন শুক্লা বন্দ্যোপাধ্যায়।
1: আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:01 হয়ে 41 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:15। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন।

0: নমস্কার, ক্রীড়াঙ্গনে সকলকে স্বাগত। আজ প্রথমে শুনে নেব বিশেষ বিশেষ খেলার খবরগুলো এক নজরে।
1: এক নজরে

দুবাইয়ে এশিয়া কাপের ম্যাচে ভারতীয় স্পিন ত্রাসে ধুলিসাত পাকিস্তান, 7 উইকেটের অনায়াস জয় ভারতীয় মেয়েদের। মৌসুমের দ্বিতীয় ট্রফি দোরগোড়ায় সাত্ত্বিক চিরাজ, রুদ্ধশ্বাস 3 গেমের লড়াই জিতে চীন মাস্টার্সের ফাইনালে ভারত। লা লিগায় বেথিস ধাক্কায় প্রথম হার রিয়ালের, এমবাপের পেনাল্টি মিসে ক্ষুব্ধ মারিনো। ইপিএলে হালান্ডের গোলে জয় ম্যান সিটির, এছাড়া মেজর লিগ সকারে আটলান্টা ইউনাইটেডের সঙ্গে ঘরের মাঠে 2-2 গোলে ড্র মায়ামি। ফুটবলের আরও একটা ছোট খবর দিয়ে, আগামী 6 অক্টোবর ভারতের বিরুদ্ধে কলকাতায় প্রদর্শনী ম্যাচ খেলবে উরুগুয়ে, সেই ম্যাচের দল ঘোষণা করে দিল তারা। উরুগুয়ের ঘোষিত দলে রয়েছেন এমন 21 জন যারা 2 মাস আগেই বিশ্বকাপ খেলে আসছেন, আর কোচ হিসেবে থাকছেন দিয়েগো ফোরলান। এক নজরে শেষ করব ক্রিকেটের একটা খবর দিয়ে, যেখানে প্রথম শ্রেণীর ক্রিকেটে মাইল ফলকের সামনে দাঁড়িয়ে মোহাম্মদ শমি রবিবার দলীপ ট্রফির ফাইনালে নিজের 100তম প্রথম শ্রেণীর ম্যাচ খেলতে নামবেন তিনি। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে পূর্বাঞ্চলের হয়ে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে নামার আগে শমিকে সংবর্ধনা দিল রাজ্য ক্রিকেট সংস্থা, সংবর্ধনা দিল পূর্বাঞ্চলের দলও। এবার যাব বিস্তারিত খবরে, প্রথমে ক্রিকেট, আর সেই খবরই আজ থাকবে আতশ কাচের তলায়।

0: অতোষ কাঁচের তলায়।
1: চলতি মহিলা এশিয়া কাপে গতকাল দুবাইয়ের 22 গজে পাকিস্তান যখন মাত্র 55 রানে গুটিয়ে গেল, তখনই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। সহজ লক্ষ্য তারা করতে নেমে ভারত জয় ছিনিয়ে নিল মাত্র 8.4 ওভারে হাতে 7 উইকেট রেখে। তবে এই বিশাল জয়ের মধ্যেও টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে পুরোপুরি স্বস্তি ফিরছে না। 56 রান তুলতে গিয়েই 3 উইকেট হারানোর ধাক্কা নিশ্চিতভাবেই কপালে ভাঁজ ফেলবে কোচ অমল মজুমদারের। মুখোমুখি লড়াইয়ে পরিসংখ্যানে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই একাধিপত্য নতুন কিছু নয়। টি-20 ফরম্যাটে 18 বারের সাক্ষাতে এটি ভারতের 15তম জয়, যেখানে পাকিস্তানের ঝুলিতে রয়েছে মাত্র 3টি জয়। এশিয়া কাপের মঞ্চেও 6টি দ্বৈরথের মধ্যে 5টিতেই জয়ী ভারত। 2022 সালের পর আর এই ফরম্যাটে ভারতকে হারাতে পারেনি প্রতিবেশী দেশটি। জয়ের জন্য সামান্য রান তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ঝড়ের ইঙ্গিত দিয়েছিলেন শেফালি বর্মা। তবে সেই আগ্রাসন বেশিক্ষণ স্থায়ী হয়নি। 12 রান করে তিনি পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানার শিকার হন। 3 নম্বরে জেমিমা রড্রিগেসের শূন্যস্থান পূরণে নামা প্রতীকা রাওয়াল আজ মানে গতকাল ব্যর্থ হন আর ফিরে যান মাত্র 4 রানে। একই ওভারে 2 উইকেট তুলে ফাতিমা কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন আর আগের ম্যাচে 17 রানকারী স্মৃতি মন্ধানাও গতকাল টিকতে পারেননি, মাত্র 9 রানে আউট হন তিনি। DRS না থাকায় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের শিকার হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। দল 3 উইকেট হারালেও ইনিংসের হাল ধরেন অভিজ্ঞ হরমনপ্রীত কর। তিনি অপরাজিত 18 রান করেন এবং দীপ্তি শর্মা অপরাজিত 12 রান করেন। শেষ বলে হরমনপ্রীতের ছক্কায় ভারত জয় নিশ্চিত করে। ম্যাচটি সহজ থাকায় ঋচা ঘোষ বা ভারতী ফুলমালিদের সুযোগ দিয়ে ব্যাটিং অর্ডারে কিছুটা পরীক্ষা করা যেত, কিন্তু দল নিরাপদ পথেই হেঁটেছে। টপ অর্ডারের ব্যর্থতা ঢাকা পড়ে গিয়েছে ভারতীয় বোলারদের বিধ্বংসী পারফরমেন্সে। টস জিতে আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের ওপেনিং জুটি 27 রান যোগ করলেও স্পিনাররা আসতেই পাকিস্তানের ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। দুবাইয়ের মন্থর পিচে 2 ওপেনার ছাড়া বাকিদের স্কোর 2 অঙ্কেও পৌঁছায়নি। টি-20তে নিজেদের সর্বনিম্ন স্কোর করে লজ্জায় ডুবে পাকিস্তান ইনিংস শেষ করে 55 রানে। ভারতের হয়ে 4 স্পিনার শিকার করেন 9টি উইকেট, মাত্র 7 রান খরচ করে 3 উইকেট তুলে ম্যাচের সেরা শ্রীচরণী। চলতি বছর তার উইকেট সংখ্যা দাঁড়ালো 34-এ আর মাত্র 2টি উইকেট পেলেই এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক ভারতীয় উইকেটের রেকর্ড গড়বেন তিনি। প্রেমা রাওয়াতও 3টি উইকেট নিয়েছেন, দীপ্তি 5 রান দিয়েও 2টি উইকেট নিয়েছেন, শেফালি বর্মা 1টি উইকেট নিয়েছেন। ভারতীয় পেসাররা উইকেট শূন্য থাকলেও প্রতীকা ক্যাচ না ফেললে তাদের ঝুলিতে 1টা উইকেট হয়তো যেত। আর ফিল্ডিংয়ের এই ভুল ত্রুটি আর টপ অর্ডারের অস্থিরতা, এই 2 জায়গা দ্রুত মেরামতের তাগিদ ভারতীয় দলে থাকবে। আর তাহলেই গত ম্যাচে ভারতের আগামী ম্যাচগুলোতে ভারতের পারফরমেন্স আরও ভালো হতে পারে বলে মনে করা হচ্ছে। বাকি খবরে যাব, কিন্তু তার আগে শুনে নেব আজ এক বিশেষ সাক্ষাৎকার, প্রাক্তন ভারতীয় ফুটবলার শ্রী তরুণদের সাক্ষাৎকারের প্রথম পর্ব। সাক্ষাৎকার গ্রহণে শুভজিৎ সরকার, সম্পাদনায় অভিরূপ পাল।
2: সবুজ ঘাসে লেখা তার কাহিনী, মাঠে তার দৃপ্ত পদচারণার কথা মনে আছে সেই ঘাসের। সবুজ ঘাসের সেই দৃপ্ত পদচারণাকে ভালোবেসে ফেলেছিল অগণিত ফুটবল প্রেমী, সেখান থেকে সুরের মায়াজালে আবদ্ধ আজ আমাদের আকাশবাণীতে সেই চিরতরুণ।
3: আমার পরানো যাহা চায়,

লাল হলুদ জনতা সবসময় পরাণে চাইতেন মাঠে প্রথম একাদশে যেন সেই নামটি থাকে। অনেকগুলো বিকেল তিনি নিজের নামে লিখে দিয়েছেন। রক্ষণে অবিচল, কঠিন কঠোর ঠিকই ধরেছেন।

0: যে কণ্ঠটি আমরা শুনলাম, যে কণ্ঠে কবিগুরুর গান শুনছিলাম, সেই কণ্ঠটি হচ্ছে সেই বিখ্যাত ফুটবলার তরুণ দে। তরুণ দা কেমন আছো?
1: ভালো, চলে যাচ্ছে।
0: দেখতে পাচ্ছি তুমি প্রচুর গান এখন গাইছো এবং বিভিন্ন অনুষ্ঠানও করছো।
1: না, অনুষ্ঠান সেরকম না, মাঝে মধ্যে এদিক ওদিক গাই অবশ্য। তো খেলা ছাড়ার পর করোনার সময় 2020-তে, তখন তো রিটায়ারও করলাম সে বছরে, তো খেলাধুলা বন্ধ। যদিও কলেজ লাইফ থেকেই একটু আধটু গান গাইতাম, টেবিলে বন্ধুরা টেবিল বাজাতো, আমি গাইতাম।
0: আচ্ছা,
1: তো তারাও তখন অফ, ক্লাস অফ থাকলে বলতো চল তরুণ গান কর, গানের নেশাটা ছিল। এবং
0: গানের নেশা কি ছোটবেলা থেকেই?
1: ছোটবেলা থেকে মানে সেই একটা রেডিও ছিল, সেই আমাদের বাড়ির কয়েত বেল গাছ ছিল বিরাট, তার উপরে সেই বাঁশ দিয়ে অ্যান্টেনা পড়ে দাদা একটা এরিয়াল দিয়ে ওই সব শুনতাম। এবং পরবর্তী ক্ষেত্রে যখন কলকাতায় খেললাম, খেলার সময় প্রথমে তো সেকেন্ড ডিভিশন খেললাম, তারপরে ফার্স্ট ডিভিশন খেললাম, ঐক্য সামিল দু বছর খেলার পর তারপর ইস্ট বেঙ্গলে জয়েন করেছিল। কিন্তু তখন কলকাতায় আমার থাকার জায়গা ছিল না, তো প্রায় 82-87 আমাকে বিভিন্ন হোটেলে, মেসে, বা তারপরে যখন 85-এ চাকরিটা পেলাম বেঙ্গল ইমিউনিটি বরানগরে, ওখানে তখন আমায় একটা ঘর পেয়েছিলাম আমাদের ফ্যাক্টরির ভেতরে।
0: আচ্ছা,
1: সেই একটা ঘরেই থাকতাম। ওই তখন শারদীয়া পত্রিকা দুটো থাকতো আর গান থাকতো, মানে তখন তো বাইরে গিয়ে সবে ওই সূর্য মার্কা টেপ নিয়ে এলাম, যেটা তখন খুব, সে তখনকার দিনে খুব গ্ল্যামারাস ব্যাপার ছিল। একটা ওয়াকম্যান নিয়ে এলাম, ওই ওয়াকম্যান কানে দিয়ে দিয়ে গানের একটা লাইন শুনলাম, শুনে আবার ডায়েরিতে ওই গানটা লিখে রাখলাম। তখন এই গানটাই ছিল আমার সবসময়ের প্রেরণা। আমি যে ট্যুরে যেতাম, যে কোনো ট্যুরে, আমি ইন্ডিয়া ট্যুরেও হোটেলে গান গাইতাম। মইনাকে আমরা একটা, যখন ইস্ট বেঙ্গল ক্লাব এয়ারলাইন্স না কিছু খেলতে গেছিল, তখন মইনাকে, যেটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে শিলিগুড়িতে গভর্নমেন্টের, ওখানে সন্ধ্যাবেলায় গান বাজনা হতো। তো একদিন ওখানে যে গান গায়, সে ওদের গ্রুপের ছেলেরা আমার ঘরে এলে এসে বললো, তরুণদা আমাদের আকাশবাণীতে ইয়ে দিতে যাচ্ছে, কি বলে, অডিশন, তোমাকে একটু ম্যানেজ করতে বললে। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আমি 7 দিন বারে গিয়েছি ওখানে, গ্রেটিস্টানে আমরা 1 সপ্তাহ ছিলাম, ওখানেও গিয়ে গানে গান করেছি। সবচেয়ে মজা হয়েছে যে দিল্লিতে তখন আমাদের শ্রদ্ধেয় কোচ মিলোবান স্যার, ডিসিপ্লিনটা খুব ছিল, এই 8টার টাইমে ডিনার, দুপুরে 12টার মধ্যে খাওয়া, লাঞ্চ এসব করতে হবে। তো দিল্লিতে সন্ধ্যাবেলা আমি কি করব, কারণ আমি একাই থাকতাম, আমার রুমমেট সবসময় অন্যদের ঘরে থাকতো। আমি ওই দেশ পড়তাম আর পেশেন্স খেলতাম, তাস দিয়ে একটু বই পড়লাম, অনেকক্ষণ হয়ে গেল আবার একটু গান করলাম, এরকম থাকতাম আর কি। লোধি হোটেল, 5-স্টার হোটেলে চলে গেছি, গিয়ে এক কোনা বসে আছি, তা দেখলাম ওপাশ দিয়ে মিলোবান স্যার এলেন, গিয়ে ওইখানে চেয়ারে বসে রইল। উনি ভাবছেন যে আমি ড্রিঙ্ক করতে ঢুকেছি। 3 দিন আমি পরপর ওখানে স্টেজের কাছে গিয়ে বলেছি, থোড়া দেগা মের আমি গানা গায়েগা, বলে নেই নেই ওগা, পারমিশন নেই, চলে গেছি। তৃতীয় দিন তখন ওদের কি মনে হলো, আপ গায়েঙ্গে? আমি বললাম হ্যাঁ গায়েঙ্গে। বলে আইয়ে, ওরা অ্যানাউন্স করে দিল যে ইন্ডিয়া প্লেয়ার গান করবে। তো ওখানে 4টে গান করলাম, লোক এসে আমার হাতে টাকা দিয়ে যাচ্ছে। আমি আবার যারা মিউজিশিয়ানদের ওদের দিয়ে দিলাম, এরকম ভাবে আর কি,
0: এটা অন্যরকম অভিজ্ঞতা।
1: হ্যাঁ, স্যার ওটা দেখেছে, দেখে বেরিয়ে গেছেন। পরের দিন সকালে আমরা যখন প্র্যাকটিসে গেছি সিঙ্গাপুরে, খেলার পরে আমাকে ডাকলো, টারুন। আমি গেলাম, হঠাৎ দেখছি হ্যান্ডশেক করছে আমাকে, আর ওনার কোনো কিছু ভালো হলে হ্যান্ডশেক করে, আর হাতের ভেতরে একটা 2 টাকার লাল নোট যেগুলো ছিল, সেই লাল নোট একটা দেয়। তাই আমি দিয়েছে, আমি দেখেছি গুড সিঙ্গার, তখন বুঝেছি গুড সিঙ্গার, এরকম আর কি।
0: এগুলো একটা স্মৃতি, একটা স্মৃতি, মানে এগুলো একটা মূল্যবান স্মৃতি তোমার।
1: তবে এটা ঠিক, ওই সময় যদি উনি না আসতেন, তাহলে আজকে আমি তরুণ দিয়ে হতে পারতাম না।
0: তুমি কি ছোট থেকে ভেবে নিয়েছিলে আমি ফুটবলার হব এবং স্টপারে খেলব?
1: না, প্রথমে আমি স্ট্রাইকারে খেলতাম। আমি যখন আমাদের উলুবেড়িয়া লীগ খেলতাম, তখন আমি স্ট্রাইকারে খেলতাম। আমার দাদা হাওড়া ডিস্ট্রিক্টে একটা নাম করা প্লেয়ার ছিল আর কি, স্ট্রাইকার। বিভিন্ন টিম দাদাকে ভাড়া নিয়ে যেত, কেন ও গোলটা ভালো করে।
0: আচ্ছা,
1: তো তখন ছোটবেলায় বাড়িতে তো কারেন্ট ছিল না, হারিকেন, 12টা 1টা চলে গেল, বেরিয়ে গেল, রাতে মুখ ট্রেন আছে এই সেই। তবে দাদাকে বললাম যে আমাকে একদিন নিয়ে চলো না,

0: যখন তুই খেলবি তখন তুই ঘুরবি, এইভাবে করতে করতে তারপর আমরাও তখন এদিক ওদিক একটু একটু খেলছি। তো ওই সময়টা হলো কি,
1: তার মানে মূলত দাদাকে দেখেই তোমার ফুটবলে আসা?
0: দাদাকে দেখি, আমাদের উলুবেড়িয়া থেকে, উলুবেড়িয়া অ্যাথলেটিক ক্লাব শুধু হাওড়া ডিস্ট্রিক্টে খেলতো, তো ওইখান থেকে খেলা যখন শুরু হলো আস্তে আস্তে। তারপর ভাতৃসঙ্ঘের কোচ ছিলেন আমার কোচ, যেটা আমার লোকাল কোচ প্রশান্ত মুখার্জি, আমরা বেচাদা বলে ডাকতাম, উনি ভাতৃসঙ্ঘে খেলেছিলেন এবং ভাতৃসঙ্ঘের কোচও ছিলেন 4-5 বছর। উনি বাগনানে একটা টিম চালাতেন, টিনস অ্যাথলেটিক ক্লাব, মানে টিনেজারদের।
1: ও আচ্ছা।
0: ওনার বাবার নামে যে ট্রফিটা হয় সেই ট্রফিটা আমি খেলতে এসেছিলাম অন্য একটা টিমের সঙ্গে, তো উনি আমার খেলা দেখে বলেছিলেন যে তুমি আমার টেন্স ক্লাবে খেলবে। আলম যে হ্যাঁ, আমাকে ট্রেন ভাড়া দিলে আমি আসবো। গেল ট্রেন ভাড়া দেবো মান্থলি 4 টাকা।
1: আচ্ছা আচ্ছা।
0: আমি তারপর থেকে সকালে উঠেই চলে যেতাম, তারপর ওই 10টা 10টা 9টা 10টার মধ্যে এসে আবার কলেজ পালিয়ে যেতাম। ফুটবলের ব্যাকরণটা আমি ওনার কাছেই শিখেছি। আমি তখন সেকেন্ড ডিভিশনে খেলি, এখানে সন্তোষ ট্রফিতে মনমোহন মাঠে বেঙ্গল ভার্সেস পাঞ্জাব খেলা, সুরজিৎ দা গোল করে বাট ধরে জুড়ে ফেলেছিল, ওই ম্যাচটা উনি আমাকে দেখাতে নিয়ে এসেছিলেন। দেখুন আমার গা কাটা দিচ্ছে। যখন খেলা হয়ে গেল তখন তো অবাক, রাত্রিবেলা ফুটবল হচ্ছে আমার কাছে, ওটা আমি একটা কল, তখন সবে ফার্স্ট ইয়ার পড়ছি, তো দারুণ ব্যাপার। তো এসে যখন আমরা ক্লাব হাউসের এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, তখন আমি দাঁড়িয়ে একবার বললাম, বেচাদা এই মাঠে খেলতে পারবো? বেচাদা হো হো করে হাসলো। আমি খুব লজ্জা পেয়ে গেছি যে আমি সেকেন্ড ডিভিশনে খেলি, আমি বলছি মোহনবাগান মাঠে খেলবো। বললো তুমি যেন প্র্যাকটিস করছো করো, তুমি ভারতবর্ষের সব মাঠে খেলবে। মানে কি বলছেন আপনি? বলছে আমি যা বলছি ঠিক বলছি, তুমি যেরম প্র্যাকটিস করছো করো, তুমি ভারতবর্ষের সব মাঠ কেন তুমি বিদেশেও খেলবে? কোচ হলে এইরকমই হয়। আমি বাড়িতে পড়ছি কিনা না পড়ছি, উনি বাগনান থেকে এসে রাত্রেবেলায়
1: খবর নিত,
0: বাড়ির বাইরে থেকে খবর নিত, এবং উনি আমার বাড়ি দেখেছে, টিনের চাল, ছিটে বেড়ার ঘর, বুঝে নিয়েছেন। একা বাবা চাকরি করে, তখন দাদাও চাকরি ঠাকরি পায়নি। ওই প্র্যাকটিসের পরে ওনার ওখানে যখন প্র্যাকটিসে বেতন, ওনার যে ঘরটা ছিল, প্র্যাকটিসের পরে আমাদের ছিল একটা এত বড় গামলাতে মুড়ি দিয়ে দিত আর নারকেল কুচো দিত, ওইটাই ছিল খেলে এসে
1: খাবার
0: খাবার। আমি খেতাম, আমাকে ডাক্তার বাবু তুমি এদিকে এসো আমার ঘরে যাও। ওখানে গিয়ে দেখলাম একটা আপেল একটা লেবু। তো প্রথম দিন আমি তো খাও খেলাম, তারপর রোজই দেখি যেদিনই প্র্যাকটিস থাকে তুমি ওই ঘরে যাও, এতটা ছানা এতটা মিষ্টি আঙুর। আমি বলছি আমি মুড়ি খাবো। হ্যাঁ তুমি মুড়ি খাবে, তুমি এটাকে খেয়ে তুমি ওখানে যাও। পরবর্তীবার যখন বড় হলাম তখন বুঝলাম যে ওটা আমাকে দিত যে আমার বাড়ির থেকে আমি সেইভাবে ভিটামিন প্রোটিন এসব পাই না আর কি। ওই সময়টায় আমায় কলেজ বাঙ্ক করতে বলতো, দুটোর সময় তুমি চলে আসবে কলকাতা যাবো সিনেমা দেখতে। উনি রিটার্ন টিকিট কাটিয়ে নিতেন, সিনেমা দেখাতো গানস অফ নেভারুন, ফাইভ ফর হেল, ফাইভ ম্যান আরমিন, ফাইটিং কাকে বলে। তো তখন তো আমি সিনেমা দেখছি, দেখে বুঝতে পারছি, ইংরেজিতে অত কথা বুঝতে পারি না কিন্তু দেখে দেখে বুঝছি। কিন্তু পরবর্তীকালে বুঝলাম যখন ম্যাচুরিটি এলো, যে আমাকে শেখালেন উনি যে দেখো পাঁচটা লোক, ফাইভ ফর হেল, পাঁচটা লোক একটা দেশের কান্ট্রির ডিফেন্সকে পুরো শেষ করে দিচ্ছে। তখন বুঝলাম যে উনি আমাকে কেন নিয়ে যেতেন। এবং ফেরার সময় ওই রক্সি সিনেমার নিচে একটা কাট পিস সেন্টার আছে, প্যান্ট জামার পিস থাকে, ওখান থেকে আমাকে একটা কোনোদিন একটা জামার পিস, কোনোদিন একটা প্যান্টের পিস, কারণ দেখতো রোজই একই পরে আসছি। তো উনি আমার কাছে ভগবান।
1: এবং তোমার তাহলে বলা যায় যে ফুটবলার তরুণদের এত যে নাম চারিদিকে, এত নাম বিখ্যাত, তার পিছনে মূল কারিগর তাহলে বেচারা
0: প্রশান্ত মুখার্জি। মানে পরবর্তী ক্ষেত্রে ইন্ডিয়া ফিন্ডিয়া খেলছে মৌসুমী, যখন দেখা করতে গেলাম, যখন আমি বললাম প্রায় ওনার সঙ্গে আমার প্রায় 39-40 বছর পর দেখা হলো, তখন এত ব্যস্ত থাকতাম তো যে বেঙ্গল ইন্ডিয়া কলকাতা এই ক্লাব সারা বছরই 9 মাস বাইরে থাকতে হতো। আমি গিয়ে জিজ্ঞেস করলাম যে আপনি ওই কথাটা কি করে বললেন? বলো দেখো আমার এখানে 40টা ছেলে আছে, ওদের মাসের পর মাস করিয়ে যাচ্ছি, ওরা সে একই জিনিস করে যাচ্ছে। তোমাকে আমি যেদিন বললাম যে তুমি এইটা করবে, আমি দেখলাম পরের দিন থেকে তুমি সেটা ইউজ করছো, তখনই আমি জানি তুমি অনেক দূর এগিয়ে যাবে। ইস্টবেঙ্গল ক্লাব থেকে আমাদের প্লেয়ারদের কোচেদের সম্মাননা দেওয়া হলো। আমি বললাম আমি আপনাকে নিয়ে যাব গাড়ি করে। না ওটা তোমার, ওটা আমার কিছু না। এরকম মানুষ আমি ভাগ্য করে পেয়েছি অনেক।

0: সপ্তাহের খেলোয়াড় হয়েছেন একজন বাঙালি কন্যা। কে সে? না, তার নাম এখনই না। এই সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত IPF ওয়ার্ল্ড সাব জুনিয়ার ও জুনিয়র ক্লাসিক পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে 21 বছর বয়সী ভারতীয় তথা বাঙালি কন্যা পাওয়ার লিফটার কিয়া কুনাল বন্দ্যোপাধ্যায়ের নাম আমরা সোশ্যাল মিডিয়া দৌলতে বা সংবাদ মাধ্যমে সকলেই প্রায় শুনে ফেলেছি। তিনি রুপো জিতেছেন, তবে তার পদক জয়ের থেকেও বেশি আলোচনা হচ্ছে নিজের 3 গুণ বেশি ওজন তুলে ফেলার জন্য। 45.70 কেজি ওজনের কেয়া তুলেছেন 140 কেজি। এই ছবি দেখেই হতবাক হয়ে গিয়েছেন ক্রীড়াপ্রেমীরা। আর তার এই কৃতিত্বের আলোচনা বা প্রশংসা নিঃসন্দেহে কিন্তু প্রয়োজন, কিন্তু আরও একজনকে নিয়ে আলোচনা বা প্রশংসা খুবই প্রয়োজন। এই ইভেন্টেই স্বর্ণপদক জিতেছেন আরেক বাঙালি কন্যা, তার নাম কিন্তু আমরা অনেকেই হয়তো শুনিনি। ক্রীড়াঙ্গনে আজ বলবো তার কথা। তিনি হলেন জলপাইগুড়ি শহরের কৃতি কন্যা মধুরা কর, আর মধুরাই হলেন আমাদের এই সপ্তাহের খেলোয়াড়।
1: এই সপ্তাহের খেলোয়াড়,
0: আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের নজির গড়ে জেলা তথা দেশের নাম উজ্জ্বল করেছেন এই মধুরা। যেমনটা বললাম, এই সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে সাব জুনিয়র মেয়েদের 52 কেজি ক্যাটাগরিতে অংশ নিয়ে স্কোয়াট 107.5 কেজি, বেঞ্চ প্রেস 60 কেজি, ডেড লিফটিং 125 কেজি নিয়ে মোট 292.5 কেজি ওজন তুলেছেন তিনি। প্রতিটি ডিসিপ্লিনেই প্রথম স্থানে থেকে মোট 4টে সোনা জিতেছেন এই বঙ্গকন্যা। জলপাইগুড়ি শহরের 3 নম্বর ঘুমটি এলাকার দ্বাদশ শ্রেণীর ছাত্রী মধুরার এই সাফল্যে খুশি হওয়া পরিবার, প্রশিক্ষক এবং প্রতিবেশীদের মধ্যে ছড়িয়ে পড়েছে। চলতি বছরেই চীনে অনুষ্ঠিত এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে অংশ নিয়ে সামগ্রিকভাবে রৌপ্য পদক জিতে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন তিনি। আর এই সপ্তাহে সোনা জয় করে নিজের সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ করলেন মধুরা। উল্লেখ্য, মধুরা এর আগেও জাতীয় স্তরে একাধিক সাফল্য অর্জন করেছেন। 2024 সালে রাজস্থানে অনুষ্ঠিত ন্যাশনাল পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হন তিনি। পরের বছর 2025 সালে মহারাষ্ট্রে অনুষ্ঠিত একই প্রতিযোগিতাতে শিরোপা জিতে নিজের ধারাবাহিকতা বজায় রাখেন তিনি। এছাড়াও চলতি বছর ফরিদাবাদে অনুষ্ঠিত বেঞ্চ প্রেস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপেও চ্যাম্পিয়ন হয়ে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন মধুরা। অল্প বয়সেই একের পর এক জাতীয় ও আন্তর্জাতিক সাফল্য অর্জন করে মধুরা ইতিমধ্যেই ক্রীড়ামহলের নজর কেড়েছেন। তার এই ধারাবাহিকতা সাফল্য আগামী দিনে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে তাঁকে আরও বড় উচ্চতায় পৌঁছে দেবে বলেই আশাবাদী পরিবার, প্রশিক্ষক এবং ক্রীড়াপ্রেমীরা। আর আজ ক্রীড়াঙ্গনের পক্ষ থেকে এই সপ্তাহের খেলোয়াড় মধুরার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।

আর ক্রীড়াঙ্গনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর শেষ করতে করতে দেব ব্যাডমিন্টনের খবর। সিঙ্গাপুর ওপেন জয়ের পর মৌসুমে দ্বিতীয় ট্রফির দোরগোড়ায় ভারতের তারকা ব্যাডমিন্টন জুটি সাত্বিক সাইরাজ, রণকিত রেড্ডি ও চিরাগ শেট্টি। শনিবার চীন মাস্টার্সের সেমিফাইনালে বিশ্বের 5 নম্বর ভারতীয় জুটি 1 ঘন্টা 5 মিনিটের লড়াইয়ে হারালো মালয়েশিয়ার নূর মোহাম্মদ আজরিয়ান আয়ুব এবং ট্যান ইউ কিয়ংয়ের জুটিকে। 3 গেমের রোমহর্ষক ম্যাচে খেলার ফল 21-15, 18-21, 21-11। ম্যাচের শুরুটা ভারতের অনুকূলে ছিল না। প্রথম গেমেই 0-5 ব্যবধানে পিছিয়ে পড়েন সাত্বিকরা। তবে দুর্দান্ত প্রত্যাঘাত হেনে টানা 7টি পয়েন্ট তুলে নিয়ে খেলায় ফিরে ভারত। টান টান উত্তেজনার মাঝে দীর্ঘ র্যালি জিতে প্রথম গেম 21-15 ব্যবধানে নিজেদের ঝুলিতে পুরে নেয় সাচি জুটি। দ্বিতীয় গেমেও একই চিত্রনাট্য তৈরি হয়। ভারত সমতায় ফিরলেও অভিজ্ঞ অলিম্পিক পদকজয়ী ট্যানের

যন্ত্রণে থাকা মালয়েশিয়া জুটি আক্রমণাত্মক শটে 18-21 ব্যবধানে গেমটি জিতে ম্যাচ নির্ণায়ক পর্বে নিয়ে যায়। তবে তৃতীয় ও চূড়ান্ত গেমে মালয়েশিয়ানদের আর কোনো সুযোগ দেননি ভারতীয় তারকারা। শারীরিক আক্রমণ ও জোরালো স্ম্যাশের জোরে শুরুতেই 9-3 এবং পরে 11-4 ব্যবধানে লিড নিয়ে নেন তারা। ক্লান্ত মালয়েশীয় জুটিকে 21-11 ব্যবধানে অনায়াসে উড়িয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ভারত। এ নিয়ে তৃতীয়বার চীন মাস্টার্সের ফাইনালে পৌঁছালেন সাত্বিক ও চিরাগ। চিরাগ 2023 ও 2025 সালে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের ফাইনালে। তাদের প্রতিপক্ষ চীনের হে জিং টিং ও রেন সিয়াং ইউ জুটি। অতীতের আক্ষেপ মিটিয়ে এবার কি চ্যাম্পিয়নের ট্রফি উঁচিয়ে ধরতে পারবেন সাত্বিক চিরাগ, সেটাই দেখব আমরা আজ রবিবার। আর এখানেই ক্রীড়াঙ্গন আজ শেষ করব। ক্রীড়াঙ্গন কেমন লাগছে আমাদের জানাতে ভুলবেন না, জানাবেন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী স্পোর্টস কলকাতাতে আমাদের মেসেজ করে। আপনাদের সঙ্গে ছিলাম আমি অর্ঘ্য, সকলে ভালো থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন ক্রীড়াঙ্গন।

0: ক্রীড়াঙ্গন এখানে শেষ হলো। উপস্থাপনায় ছিলেন অর্ঘ্য সর্দার, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন জানাব নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ, মিসিং পার্সনস ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 727 থেকে জানাচ্ছেন, কুমারী অনুশ্রী দাস, গড়ন মাজারি, বয়স 16 বছর 3 মাস, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 26 জুলাই 2025 তারিখ থেকে নতুন মালঞ্চ থানা শামশেরগঞ্জ জেলা মুর্শিদাবাদ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী কমলেশ রায়, ঠিকানা 64/1 ময়রাডাঙ্গা রোড, কলকাতা 36 থেকে জানাচ্ছেন, শ্রীমতী পূজা রায় ওরফে পূজা প্রামাণিক, গড়ন স্বাস্থ্যবতী, বয়স 25 বছর, উচ্চতা 4 ফুট 5 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 16 জুলাই 2026 থেকে বরানগর থানা এলাকা থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী তপন মণ্ডল, গ্রাম তেঁতুলিয়া, ডাকঘর শ্রীপুর বাজার, থানা বলাগড়, জেলা হুগলি থেকে জানাচ্ছেন, শ্রী সোমনাথ মণ্ডল, গড়ন রোগাটে, বয়স 14 বছর 5 মাস, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 31 জুলাই 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সনস ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 727, অথবা মিসিং পার্সনস স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 701। শুনলেন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা।
1: রামধনু কলম, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স,

0: 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, educationakashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম সেপ্টেম্বর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 13ই সেপ্টেম্বর 2026। আরও একবার মনে করিয়ে দিই, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান সুরের ক্যানভাসে। উপস্থাপনায় প্রান্তিকা দাশগুপ্ত।

আজকের এই শান্ত বিকেলে মন কেমন করা সুরের আলো ছায়ায় আমরা রয়েছি। আর এই সুরের আলো ছায়ায় আমরা সাজিয়ে নিয়েছি কিছু অনন্য আধুনিক গান। শুরু হচ্ছে তোমার পছন্দের গানের ডালি নিয়ে বিশেষ অনুষ্ঠান। কি সুরের ক্যানভাসে আর মাইকের এ প্রান্তে আমি আছি তোমার যুববাণীর বন্ধু প্রান্তিকা, তোমার সঙ্গে আড্ডায়। আজকের পুরো পর্বটি যার সুরেলা কণ্ঠের আবেশে সে যে উঠবে, তিনি আমাদের অত্যন্ত গুণী শিল্পী, যুববাণীর শিল্পী বন্ধু অদ্রিজা চৌধুরী। তার কণ্ঠে আমরা শুনে নেব সুরের ডালি। জানো তো, কখনো কখনো মন এমন এক দ্বিধায় দোলে যেখানে আলো আর আধার যেন হাত ধরাধরি করে হাঁটে। ঠিক যেন রাত আর ভোরের মাঝের এক মিষ্টি অনুভূতি। সেই মিষ্টি অনুভূতি নিয়েই তো আমাদের থাকতে হয়, আর এই মিষ্টি অনুভূতি নিয়েই চলো এই দ্বিধা দ্বন্দ্ব আর ভালো লাগার সুর নিয়ে শুনে নেওয়া যাক আজকের প্রথম গান, তুমি রাত নাকি সকাল।

শুনছিলেন আমাদের শিল্পী বন্ধু অদ্রিজার কণ্ঠে আধুনিক গীতি। জীবনের পথ চলায় আমরা সবাই তো একটু ভালোবাসা, একটুখানি আশ্রয় খুঁজি, কিন্তু সেই পাওয়া যখন প্রত্যাশাকেও ছাপিয়ে যায়, তখন বুকের গভীরে যে কৃতজ্ঞতা আর অনুরাগের জন্ম হয় তা ভাষায় প্রকাশ করা কঠিন। সেই নিঃশর্ত ভালোবাসার কথাই তো বলে কোথায় শিল্পী বন্ধু অদ্রিজার কণ্ঠে। শুনিনি পরবর্তী গানটি।

সুর যখন কথা বলে মন তখন অতীতে ফেরে। আর আমরা শুনেছি সুরের ক্যানভাস অনুষ্ঠান, তাই তো? গান কখনো ফুরায় না জানো তো, কিন্তু গানের আসর তো একসময় শেষ হয়। ঠিক যেমন সন্ধ্যের আলো মিলিয়ে এলে তুলসী তলায় প্রদীপের শিখাটি এক শান্ত স্নিগ্ধ অনুভূতি জাগিয়ে তোলে, স্মৃতি আর ফেলে আসা আবেগের তেমনই এক গভীর আবেদন রয়েছে পরবর্তী গানটিতে। তাহলে শুনিনি, দেরি না করে আমরা চটপট শুনিনি।

বাংলা গান আর বর্ষা এই দুটি যেন একে অপরের পরিপূরক। আর আকাশের মেঘলা মন হোক কিংবা জানালার কাছে জমা বৃষ্টির ফোঁটা, বৃষ্টির ছোঁয়া পেলেই আমাদের মনের গোপন তারগুলো বেজে ওঠে। তাই বৃষ্টি কখনো বিরহ, কখনো প্রেম, কখনো আবার ভালোবাসা, ভালো লাগা, সবটা মিলে তৈরি হয় বর্ষার সেই অনুভূতিকে ছুঁয়ে যাক পরবর্তী গানের সুরধারাতে।

আর এবার ঘড়ির কাঁটা বলছে বিদায় নিতে হবে। বিদায় নিতে নিতে তোমরা শোনো সমাপ্তি গানটি আমাদের শিল্পী বন্ধু অদ্রিজা চৌধুরীর কণ্ঠে। ততক্ষণ ভালো থেকো আর শুনতে থাকো যুববাণী।

আকাশবাণী কলকাতা, শুনলেন যুববাণীর অনুষ্ঠান সুরের ক্যানভাসে। উপস্থাপনায় ছিলেন প্রান্তিকা দাশগুপ্ত।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। আকাশ সাধারণত মেঘলা থাকবে আগামী 24 ঘন্টা এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হবার সম্ভাবনা থাকছে। সর্বোচ্চ তাপমাত্রা 32.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক, এবং সর্বনিম্ন তাপমাত্রা 25.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ এবং সর্বনিম্ন যথাক্রমে 99% এবং 72%। জানালাম আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি।

এখন জানিয়ে দেব গীতাঞ্জলি এবং সঞ্জয়িতা প্রচার তরঙ্গে পরবর্তী বেশ কিছু অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই সন্ধে 6:05 শুনবেন সাঁওতালি অনুষ্ঠান, লোকগান শিল্পী মালতি মুর্মু এবং সহশিল্পীবৃন্দ, 6:15 সাঁওতালি অনুষ্ঠান, সাঁওতালি সাহিত্যে রূপচাঁদ হেমব্রমের অবদান নিয়ে বলবেন সুনীল চন্দ্র হাঁসদা। এরপর লোকগান শিল্পী ফিলিপ মান্ডি এবং মুদাম সরেন ও সহশিল্পীবৃন্দ, 6:38 শুনবেন অনুষ্ঠান যাত্রা। কংসের কারাগার রচনা সজল কুমার দাস, পরিবেশনা নিউ তরুণ অপেরা। সন্ধে 7:30 সমীক্ষা, রাত 8:00 সবিনয় নিবেদন উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার, 8:30 শ্রোতাদের প্রশ্নের ভিত্তিতে স্বাস্থ্য নিয়ে অনুষ্ঠান, প্রযোজনা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, 8:55 এ মাসের গান ধান খেতে ঢেউ উঠেছে, শিল্পী সুরঞ্জনা বসু। রাত 9:00 শুনবেন শিক্ষাঙ্গন থেকে, ব্যারাকপুর গভর্নমেন্ট উচ্চ বিদ্যালয় থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক। 9:30 রাগ প্রধান শিল্পী সুদেশনা চক্রবর্তী, 9:45 শুনবেন ভক্তিগীতি শিল্পী সুপ্রিয় চট্টোপাধ্যায়, রাত 10:00 রবি বাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা কর্ণাটকী শিল্পী এন আর প্রশান্ত আকাশবাণী মাইসোর কেন্দ্রের নিবেদন, রাত 11:00 লোকগীতি শিল্পী সমৃদ্ধ বিশ্বাস, 11:10 শুনবেন বাংলা আধুনিক গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 6:10 শুনবেন পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় দীপাচন্দ, 7:10 ভক্তিগীতি শিল্পী সুপ্রিয় চট্টোপাধ্যায়, 7:30 দর্পণ উপস্থাপনায় পুনম সিং, রাত 8:00 শুনবেন ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইট অনুষ্ঠানের বাংলা রূপান্তর, রাত 9:16 শুনবেন স্পটলাইট, 9:30 শুনবেন অখিল ভারতীয় কার্যক্রমে হিন্দিতে রূপক অনুষ্ঠান, রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় দীপাচন্দ, 11:10 হিন্দি ছায়াছবির গান। জানালাম গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের

আকাশবাণী কলকাতা এহব মেনা সান্তারি আখড়া পনসায় মরেগেল তুরুই কাঠুড়ে তুরুই মিটে রিয়ার গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন তেহিয়া আখড়া রিয়ার এতহব রেদ আজম তাবন পে মালতী টুডু আর সাঁওতেন কোয়া হেড হেড সেরেং সেরেং রেদ মালতী টুডু আর রূপ সরেন

0: আর্যনসে উৎপাদন কাউডি নিত সে অর্থনীতি রপ্তানি সাথে জুদো জুদো ক্ষেত্রে ভারত নিত জেগেট লাফাং ঠাঁ দিশম লেখাতে রাখাব হেজ আনতে মারাং মন্ত্রী মানাতা নরেন্দ্র মোদি মতে সদর আকাদা হোলা সিং দিল্লি রে শ্রীরাম কলেজ অফ কমার্স রে সাই শেরমা পুরো দিশাতে সাপড়া আখড়ারে মারাং মন্ত্রী আজা ভাষণ রে সদরে মেনকেদা দেশ দিশম সে আন্তর্জাতিক অনিশ্চয়তা মুদ্রেও ভারত কাউডি নীতিক বিকাশ আডিগে নিউম লেখান সে তাৎপর্যপূর্ণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মানতান অমিত শাহ তেহেন দারাকান বারগেল হাজার বারগেল আড়ে সালে মুদ্রে ভারত মাদক মুক্ত করার যশরে মিটাং পেসেরমা মেয়াদি কর্ম পরিকল্পনায় ছড়িয়ে রাখা আর মাদক দ্রব্য বিরোধে মিটাং সমন্বিত জাতীয় অভিযান আর্দাসে দহো কাদা গোয়ারে পে মাহা সাংহারে খবরিয়া কো জমেলায় তেহেন উনি নয় সদর কাদা কলকাতা চিৎপুর নবাব পুটিরে তেহেন গেল মিটাং সেতে মিটাং বন্ধ রাসায়নিক কারখানার সেঙ্গেল ধরাও কানা দমকলা গেল গোটাং গাড়ি জল সেঙ্গেল ইড়িজ রেনা কামি কানা ভিতরি রে ধরাও লেখানা সে দ্রাজ্য রাসায়নিক হেনাতে সেঙ্গেল ছাড়াও দাঁড়িয়াতে আড়েপাশে ওড়া কো খালি করাও কানা কারখানা ভিতরি রে অকয়হো বাংকো তাহেকানতে গজ গুর আর বাং জখম করেনা খবর দো বানু আকাদা পুলিশ আর বিপর্যয় মোকাবিলা ফত ঠোকো ঘেরা দহো আকাদা মেনতে বাড়ায় কানা পনত সরকার দারাকান হপ্তা খন সরকারি আর সরকারি সপহট কামের স্কুল করে সারথি প্রকল্পরে সাইকেল বিড়ি রেনা কামি বিলি রেনা কামি এতহবা পৈলু পর্বরে মিট লাখ সাইকেল বিলি রেনা পরিকল্পনা হাতাও কানা মেনতে বাড়ায় কানাম পনত সরকার প্রশাসনিক সানাম কামিরে বাংলা পার্সি রেনা ব্যবহার করাও তেগে হয়ে আসে বাধ্যতামূলক করাও কানা তুঙ্গে চান্দরিয়া পয়লা মহিত খন হুকুম কামিরে লাগু কানা বাংলা পার্সি রেনা ব্যবহার আরো সহজ কারে পনত সরকার হুকুমে জারি কাদা উত্তরবঙ্গ সাথে রেল যোগাযোগ সাবিক কানা মুর্শিদাবাদ রিয়া নিউ ফ্রাক্কা আর তেলডাঙ্গা তালামালারে খুতিয়াকান অংশরে পূর্বরে জুতরাউ রেনা কামি মুচাদ আকাদা আর সুরক্ষা এমন পরীক্ষা তায়াম ট্রেন নেজ সেন এতহব আকানা তেইন সেতা খুন হাওড়া আর মালদা ডিভিশন রিয়া সানাম দিনাম রেনা ট্রেন আড়া আর সাঙ্গিং সেনো রেনা এক্সপ্রেস ট্রেন কোহ হেজ সেন এতহব আকানা মেনতে বাড়ায় আকানা পনত সরকার ডেঙ্গু টেকাও দারাম রে স্বচ্ছতা সংকল্প অভিযানে এতহব আগাদা নেহাবিতে বারগেল বার গটাং জেলা রিয়া মিটসাই বারগেল ইরেল গটাং পৌরসভা রিয়া মিট হাজার তুরুইসাই বিসি ওয়ার্ড রে নোয়া পরিচ্ছন্নতা অভিযান চালাও কানা মেনতে মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু অধিকারী তেহেন সমাজ মাধ্যম রে সদর আকাদাম নেপাল রে বতরান বানতে গজ হড়া লেখা হয়ে কানা মিট হাজার পে সাই পুন গেল পুন নিত্রে হ প্রায় মড়ে হাজার জনা লেখা মানমি বাংকো নামক কানা উনকু মুদ্রে অন্তত মড়ে সাই আরে গেল জনা দো বিদেশি নগরিয়ে তবে বাড়িজ পরিস্থিতি মুদ্রে হ উদ্ধার কামি তঙ্গে দহ কাতে নেহবিতে গেল পে হাজার সাই খন হ বিশি হর জীবের সে জীবিত কো উদ্ধার সম্ভব কানা ছত্তিশগড় রিয়া জগদ্দলপুরে হেনা জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএয়া বিশেষ আদালত জিরাম লাদামরে মাওবাদী হামলা ঘটন রে বা পাকান গেল জনাগে জুদে জুদে লালিশরে দোষী সাব্যস্ত আকাদ কোয়া ন মামলারে মোট গেল মিট জনা বা কোয়া বিচার চালাক কান তাহেজ উনকু মুদরে মিট জনা দয়ে গুর কানা পনতরে আপাতত ঝমর জাড়ি রেনা সম্ভাবনা বানু আকাদ রেহ মৌসুমি আর নিম্নচাপ অক্ষরেখা মানরা বাড়াই কানতে অকা অকা করে দো ঝিড়িক ঝিপির সেরমা জাড়ি হয়ে দাঁড়িয়া উত্তরবঙ্গরে হিমালয় জপর জেলা করে হাঁডে নাডে ঝমর জাড়ি হয়ে দাঁড়িয়া মেনতে আলিপুর হয়েসিদ দপ্তরে সদর আকাদাম কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবল ম্যাচরে গাপা বারাসাত স্টেডিয়ামে ইস্টবেঙ্গল আর মোহনবাগান সুপার জায়ান্টস কিন নাপামা গেল তুরুই সেরমা তায়াম নোয়া ম্যাচ দো হয়ে লাগিদ কানা মেনতে খবরে বাড়ায় কানা খবর পড়া দো নোডেগে মুচাদ এনা
1: আখড়া দৌছেন কানা আকাশবাণী কলকাতা রিয়ার গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন সাঁতারি আখড়ারে নিত আজম তাবন পে লিহ লাগরে সেরিং সেরিং দায় ফিলিপ মার্ডি

0: ᱢᱩᱫᱟᱹᱢ ᱥᱚᱨᱮᱱ ᱟᱨ ᱥᱟᱶᱛᱤᱱ ᱠᱚᱣᱟᱜ ᱞᱟᱜᱽᱲᱮ ᱥᱮᱨᱮᱧ ᱯᱮ ᱟᱸᱡᱚᱢ ᱠᱮᱫ ᱛᱟᱵᱚᱱᱟ ᱾ ᱥᱮᱨᱮᱧ ᱨᱮᱫᱚᱭ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱢᱩᱫᱟᱹᱢ ᱥᱚᱨᱮᱱ ᱾ ᱱᱚᱣᱟ ᱥᱮᱨᱮᱧ ᱥᱟᱶᱛᱮᱜᱮ ᱛᱮᱦᱮᱧᱟᱜ ᱥᱟᱱᱛᱟᱲᱤ ᱟᱠᱷᱲᱟ ᱫᱚ ᱱᱚᱰᱮᱜᱮ ᱢᱩᱪᱟᱹᱫ ᱮᱱᱟ
1: ᱟᱠᱟᱥᱵᱟᱱᱤ ᱠᱳᱞᱠᱟᱛᱟ ᱜᱨᱟᱢᱤᱱ ᱥᱚᱝᱵᱟᱫ ᱯᱚᱲᱪᱷᱤ ᱫᱮᱵᱚᱵᱨᱚᱛ ᱢᱚᱱᱰᱚᱞ আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকায় ক্রীড়া পরিকাঠামোর আধুনিকীকরণে দুটি নতুন স্টেডিয়াম গড়ার রূপরেখা দিয়েছেন স্থানীয় বিধায়ক রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আজ মহিলা ফুটবল প্রতিযোগিতার শুভ সূচনা এই বার্তা দেন তিনি। বর্তমান যুগে মহিলারা কোনো অংশে পুরুষদের থেকে পিছিয়ে নেই তা তারা বারংবার প্রমাণ করছেন। আসানসোল বিদ্যাসাগর ময়দানে বিশ্ব হিন্দু পরিষদের বীরাঙ্গনা বাহিনী আয়োজিত একদিবসীয় মহিলা ফুটবল প্রতিযোগিতায় যোগ দিয়ে এমনটাই মন্তব্য করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মোট আটটি মহিলা দলকে

0: আয়োজিত এই বিশেষ প্রতিযোগিতার উদ্বোধন করে খেলোয়াড়দের উৎসাহিত করেন তিনি। শুধু তাই নয়, ফুটবল পায়ে বল জালেও পাঠাতে দেখা যায় তাকে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানান, এসবি গড়াই রোড সংলগ্ন ফাঁকা ময়দানে গ্যালারি সহ একটি উন্মুক্ত বা আউটডোর স্টেডিয়াম এবং মহিশেলা এলাকায় একটি আধুনিক ইনডোর স্টেডিয়াম তৈরির কথা ভাবা হচ্ছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি সামগ্রী বিক্রি ও প্রচারের জন্য কোচবিহার রাসমেলায় বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলা ঐতিহ্যবাহী কোচবিহার রাসমেলায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য আলাদা করে 50টি স্টল তৈরির পরিকল্পনা করা হয়েছে বলে জানালেন রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের মন্ত্রী মালতি রাভা রায়। আজ কোচবিহারের জেলাশাসক জিতিন যাদবকে সঙ্গে নিয়ে রাসমেলার মাঠ পরিদর্শন করেন মন্ত্রী। মেলার মাঠ ঘুরে দেখে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য স্টল তৈরির জায়গাসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন তিনি। মন্ত্রী জানান, রাসমেলায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি বিভিন্ন সামগ্রী প্রদর্শন ও বিক্রির সুযোগ করে দেওয়া হবে। এর ফলে একদিকে যেমন তাদের তৈরি পণ্যের প্রচার হবে, তেমনি মহিলাদের আয় ও স্বনির্ভরতার পথ আরও শক্তিশালী হবে। নদিয়ায় বিএসএফ বিপুল পরিমাণ সোনা উদ্ধার করেছে। গতকাল সন্ধ্যায় 32 নম্বর ব্যাটালিয়ানের বিএসএফ জওয়ানরা হালদারপাড়া বিওপি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এক বাংলাদেশি দুষ্কৃতীর কাছ থেকে উদ্ধার করে 89টি সোনার বিস্কুট। পরীক্ষায় সেগুলি 24 ক্যারেটের সোনা বলে নিশ্চিত করা হয়েছে। উদ্ধার হওয়া সোনার মোট ওজন 11 কেজি 281 গ্রাম 770 মিলিগ্রাম, যার আনুমানিক বাজার মূল্য 17,40,21,302 টাকা। দুর্গাপুরে পানাগড়ে সাইবার প্রতারণার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পানাগড় গ্রামের বাসিন্দা তথা ব্যবসায়ী প্রদীপ কুমার দে কোনো অজ্ঞাত ফোনের উত্তর দেননি, কাউকে দেননি ওটিপি, এমনকি ক্লিক করেননি কোনো লিঙ্কে। তা সত্ত্বেও তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় 8.5 লক্ষ টাকা। চলতি মাসের 1 তারিখ প্রদীপবাবুর মোবাইলে পরপর কয়েকটি টাকা ডেবিট হওয়ার মেসেজ আসে। মেসেজ দেখে তিনি জানতে পারেন, দুর্গাপুর সিটি সেন্টারে একটি বেসরকারি ব্যাংকে থাকা তার অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে 8,50,000 টাকা কেটে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম শাখা। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে রাস্তা সংস্কারের দাবিতে জলকাদায় ভরা রাস্তার উপরে দণ্ডি কেটে প্রতিবাদ করলেন স্থানীয় বাসিন্দারা। সমাজকর্মী সবুজ সাহা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা নিয়ে পুর কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হলেও কার্যকরী পদক্ষেপ করা হয়নি। বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। অন্যদিকে বিষয়টি নিয়ে পুর কর্তৃপক্ষের বক্তব্য, রাস্তা সংস্কারের বিষয়টি ইতিমধ্যেই নজরে রয়েছে, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের দিগম্বর গ্রাম পঞ্চায়েতের যশোদামোড়ের ফেরিঘাট এলাকা থেকে গতকাল গভীর রাতে গরু ছাগল সহ 2টি গাড়ি আটক করেছে ঢোলাহাট থানা পুলিশ। গাড়ি দুটি থেকে 18টি গরু ও 4টি ছাগল উদ্ধার করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমণিতে গাড়ি পার্কিং নিয়ে ঝামেলার জেরে হোটেলের ম্যানেজার ও সিকিউরিটি গার্ডকে আজ কাঁথি মহকুমা আদালতে পাঠায় মন্দারমণি থানা পুলিশ। দুজনকে একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। গ্রামীণ সংবাদ শেষ হল। এরপরের খবর 7:35।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন জানাবো কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবরাখবর। আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সমস্ত জেলার বেশিরভাগ জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলার বেশ কিছু জায়গায়। আগামী 48 ঘন্টায় আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার 2-1 জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার পরিমাণ 7 থেকে 20 সেন্টিমিটারের মধ্যে হতে পারে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার পরিমাণ 7 থেকে 11 সেন্টিমিটারের আশেপাশে হবার সম্ভাবনা। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সমস্ত জেলার 2-1 জায়গায় ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা ও হুগলি জেলার 2-1 জায়গায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবরাখবর।
2: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প
3: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ

0: পসিবল। এখনো পর্যন্ত 9,50,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পে 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে যাত্রা অনুষ্ঠান।
2: আজকের যাত্রাপালা কংসের কারাগার, রচনা সজল কুমার দাস, পরিবেশনায় নিউ তরুণ অপেরা, সম্পাদনা তুহিন চট্টোপাধ্যায়, প্রযোজনা সুমিত চক্রবর্তী। যাত্রা কংসের।

0: উৎসব আনন্দে মুখর হয়ে উঠছে মথুরার প্রাসাদ। অথচ আজ যার সবার চেয়ে বেশি আনন্দ হওয়ার কথা ছিল, সেই ধর্মপ্রাণ মহারাজ উগ্রসেন কারাগারে বসে চোখের জল ফেলছেন। তার বড় অদরের কন্যা দেবকীর প্রতিজ্ঞা যাত্রা কালেও প্রাণ ভরে একবার আশীর্বাদ করতে পেলেন না। হে নারায়ণ, এই অবিচারও কি তুমি নীরবে সইছো?
1: কোথায় অবিচার, কিসের অবিচার দেখলো আমার তো? একই এমন আনন্দের দিনেও তোমার চোখে জল?
0: নরকাসুর, একবার ভেবে দেখো নরকাসুর, কারাগারে বসে কি মহারাজ উগ্রসেন আজকের দিনে চোখের জল ফেলছেন না? তার দীর্ঘ শ্বাসে কি মথুরার আকাশ বাতাস বিষিয়ে উঠছে না?
2: সেই বিষাক্ত নিঃশ্বাস শুধু এই মহারাজ কংসের মাথায় অভিশাপ হয়ে নেমে আসুক, আমার ভগ্নী দেবকীর গায়ে তার আঁচ লাগতে দেব না।
0: যুবরাজ,
2: কিছু বলবে আমার তো?
0: শুধু একটি বারের জন্য মহারাজকে মুক্তি দেই?
2: অক্রোর, আমায় দুর্বল করে দিও না।
0: কিন্তু পুত্র হয়ে পিতার প্রতি এহেন আচরণ!
2: স্নেহময় পিতাকে কারারুদ্ধ করে মথুরার সিংহাসনে বসেছি, সে শুধু রাজ্যের লোভে নয়। আমি চেয়েছিলাম মানুষ মানুষের পূজা করুক, কিন্তু পিতা চান দেশে ভক্তির প্লাবন বয়ে যাক, মানুষ আকাশ বাতাস মুখরিত করে দেবতার নাম কীর্তন করুক।
0: দেব আরাধনাই তো মানুষের মুক্তির পথ রাজা।
2: মুক্তি, মানুষ কর্ম করবে আর দেবতা তার বিচারক সেজে বসে বসে দণ্ডের বিধান দেবেন, এ হয় না মাত্র?
1: কিন্তু মথুরাবাসী আপনার এই আদর্শের অমর্যাদা করে চলেছে প্রতি পদে পদে।
2: বিনা বিচারে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দাও নরকাসুর, নৃশংস ভাবে হত্যা করে সেই সব রাজদ্রোহীদের।
0: যুবরাজ,
2: জগৎ যদি আমাকে দেখে বলে বিশ্বত্রাস, ধর্মভীরু মানুষ যদি আমাকে দেয় বুক ভরা অভিশাপ, পিতার চোখের জল আর দীর্ঘশ্বাস যদি আমাকে অনন্ত নরকে নিক্ষেপ করে, তবু আমি কংস ধ্বংসের কলঙ্কে বিভীষিকা হয়ে টেনে ছিঁড়ে ফেলব মিথ্যে ধর্মের মুখোশ, উড়িয়ে ছাই করে দেব সমস্ত দেব দেউলে।
1: কিন্তু আর কত অত্যাচার চালিয়ে যাব মহারাজ? গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিয়েছি, দেব দেউল ভেঙেছি, কত শান্তির সংসার নির্মম ভাবে শ্মশান করেছি।
2: তবে যাও, যথাযোগ্য পুরস্কার নিয়ে বিশ্রাম করোগে, আগে দেবকী বসুদেব মঙ্গল মত যাত্রা করুক, তারপর ভাবো যাবে রাজ্যের কথা।
1: যথাদেশ মহারাজ।
2: যাও মাত্র, সারথিকে রথ প্রস্তুত করতে বলো, আমি নিজে যাব আমার আদরের বোন দেবকীকে তার শ্বশুর বাড়ি পৌঁছে দিতে।
3: তুমি যাবে দাদা?
2: যাবো রে বোন, যাব, চিরদিনের মতো পরের ঘরে চলে যাবি। একথা ভাবতেও গিয়ে মনটা আমার বড় ব্যাকুল হয়ে ওঠে।
4: নিশ্চয় তুমি বিচলিত হচ্ছ দাদা, আমি কথা দিয়ে যাচ্ছি।

0: দেবকীর এতটুকু অমর্যাদা হতে দেব না। আশীর্বাদ করো, বাস্তবের কঠিন আঘাত যদি কখনো নেমে আসে আমরা যেন দুর্বল হয়ে না পড়ি।
1: আশীর্বাদ করি, মাটির পৃথিবীতে তোমরা প্রেমের স্বর্গ রচনা করো। কে কে তুমি অদৃশ্য হতে আসছো?
2: আমি নিয়তি।
1: নিয়তি? ভাগ্য দেবী, কেন হাস্য বিদ্রুপের হাসি?
2: তোমার ভাগ্যের পরিহাস দেখে।
1: ভাগ্যের পরিহাস? পুরুষাকার আমি
2: কংস, যার মাথায় অন্তরের উজাড় করা আশীর্বাদ ঢেলে দিলে তোমার সেই স্নেহের ভগ্নী দেবকী হবে তোমার মৃত্যুর কারণ।
1: দেবকী আমার মৃত্যুর কারণ?
2: হ্যাঁ, দেবকীর অষ্টম গর্ভে লোভিবে জনম অধর্ম সংহারকারী দেব নারায়ণ, তারই হাতে হবে মৃত্যু তব।
1: সহসা পায়ের নিচে মাটি কেঁপে উঠল কেন? আমার সারা দেহে এত শিহরণ, বুকের মধ্যে যেন রক্ত প্রবাহ বন্ধ হয়ে আসছে। কি বলে গেল? দেবকীর অষ্টম গর্ভে লোভিবে জনম অধর্ম সংহারকারী দেব নারায়ণ, তারই হতে আমার মৃত্যু। বোন, মানুষের স্বপ্ন সার্থক হতে দিলে না, স্নেহ মায়া মমতা সবে মিথ্যা হয়ে গেল। না না না, নারায়ণকে আমি মাটির পৃথিবীতে আসতে দেব না, তার জন্য প্রয়োজন হলে আমি সহস্তে দেবকীকে হত্যা করে।
0: রাজা হলো বিনা অপরাধে নারী হত্যা করার অধিকার তোমার নেই।
1: বসুদেব,
0: দেবকীর রক্ষায় আজ আমি জীবন দিতেও প্রস্তুত।
1: তাহলে আগে তোমাকেই আমি।
2: থামো দাদা, কোন অধিকারী তুমি আমার এই অতি স্বপ্ন মুছে দিতে চাইছ?
1: দেবকী?
2: না, স্নেহ ভরা কণ্ঠে আর তুমি আমাকে দেবকী বলে ডেকো না, আমি তোমার স্বার্থ পরে কেউ নই, আজ আমি যাদব কুল শ্রেষ্ঠ বসুদেব স্ত্রী।
1: বাবা বাবা, সুন্দর বলেছিস, আজ তোরা আমার কেউ নস, স্নেহের সমুদ্রটা বাষ্প হয়ে উবে গেল, নিয়তির পরিহাসে পর হয়ে গেল দেবকী বসুদেব।
0: কিন্তু একটিবার চিন্তা করে দেখো, দেবকীরাতে কি দোষ?
1: দোষ তার সন্তান সম্ভাবনা।
0: বেশ, আমি কথা দিচ্ছি, দেবকীর গর্ভের প্রত্যেকটি সন্তান ভবিষ্যৎ হওয়ার সঙ্গে সঙ্গেই আমি তুলে দেব তোমার হাতে, বিনিময়ে দেবকীর প্রাণ ভিক্ষা দাও।
1: কিন্তু সন্তান স্নেহে অন্ধ হয়ে যদি ভুলে যাও তোমার কর্তব্য?
0: ক্ষত্রিয় কোনো অবস্থাতেই কথা দিয়ে শপথের অমর্যাদা করে না।
1: বসুদেব, স্নেহের ছড়া ছিঁড়ে যখন তোমার কর্তব্যের গলা টিপে ধরবে তখন ভেসে যাবে প্রতিশ্রুতি, তুমি হবে রাজদ্রোহী। তার চেয়ে তোমরা দুজনে আজীবন আবদ্ধ থাকো কংসের কারাগারে। নরকাসুর,
3: আদেশ করুন মহারাজ।
1: এদের দুজনকে নিয়ে যাও কারাগারে, সদা সতর্ক প্রহরায় রাখবে, আর এদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমায় সংবাদ দেবে, আমি নিজের হাতে নবজাত শিশুকে হত্যা করব। দাদা,
0: বন্ধু,
1: কংস কারো বন্ধু নয়, এরপর আর কোনোদিন কংসের কাছে স্নেহের প্রত্যাশা করো না। আমি অত্যাচারী নির্মম নিষ্ঠুর, আমি নিজের হাতে নারী হত্যা শিশু হত্যা করতে পারি, কিন্তু মানুষ মানুষকে পূজা না করে যদি মিথ্যে ধর্মের দোহাই দিয়ে দেবতার পূজা করে, এই অনাদর্শকে আমি প্রশ্রয় দিতে পারি না।
3: চলে আসো
2: নরকাসুর।
3: আমি যে দাসখত লিখে দিয়েছি মহারাজ কংসের পায়ে, বৃথা কোনো অনুরোধ আমায় করো না রাজকুমারী।
0: তুমি না ক্ষত্রিয়?
3: তাই তো অত্যাচারের খড়গ হাতে পাপের সমুদ্রে সাঁতার দিতে আমার বুকটা কেঁপে ওঠে না বসুদেব।
0: চলো দেবকী, কংসের কারাগারে শুরু হোক আমাদের বিলম্বিত জীবনের নতুন অধ্যায়।
4: আকাশ বাতাস মুখরিত করে কাঁধে অসহায় বিপন্ন মানুষ, নির্যাতিত দেবকী বসুদেব কাঁধে কংসকারায়, আর সেই ক্রন্দনেই কাঁধে বিশ্ব প্রকৃতি।
2: তবু এখনো নীরব কেন দেব চক্রপাণি?
4: নিয়তি,
2: ধর্মের রক্ষিতে অক্ষম কি সুদর্শন চক্র তব?
4: অক্ষম নহে নিয়তি চক্রমোর, কাল পূর্ণ হলে বিষ্ণু মায়ায় অধর্ম নাশিয়া করিব পুনঃ ধরণী শান্ত।
2: কবে কতদিনে ধর্ম প্রাণ দেবকী বসুদেব বিনা অপরাধে কারা কক্ষে ভাসে রাখিনি রে, প্রতিশ্রুতি করিতে পালন স্নেহ মমতা দিয়া বিসর্জন পাষাণে বাঁধিয়া রিধি এক এক করি ছয় পুত্রে তুলে দেয় জল্লাদ করে আপন হস্তে।

0: ধ্বংস করিল নিধন। সপ্তম গর্ভহরিণু তোমারই আদেশে গোপকুঞ্জে বাড়ে শিশু বলরাম রূপে।
1: এবে অষ্টম গর্ভে অবতীর্ণ হব আমি নাসিতে কংসেরে।
0: কিন্তু কিন্তু অসহায় দেবকী বসুদেব, কেমনি রক্ষিবে তোমা পাষাণে কারা মাঝে?
1: আমারে রক্ষিতে তোমারেও যেতে হবে নিয়তি, নন্দালয়ে জন্মিবে তুমি কন্যা রূপে।
0: প্রণাম চরণে প্রভু, লীলা ছলে চলিনু তবে, পালিতে আজ্ঞা তব প্রণাম।
1: পাপ অধর্মের অত্যাচারে দগ্ধ বসুধরার কান্না আমি সইতে নারি, অধর্মের সংহার ধর্মের সংস্থাপন হেতু আপন আত্মমায়া বসে যুগে যুগে আমি অবতীর্ণ ধরায়, এবে দাপরে রাখাল রাজা হয়ে খেলিব গোকুলে।
2: স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, এ কখনোই সত্য হতে পারে না। আকাশের অসীম নীলের মাঝে এক জ্যোতির্ময় আলোক মণ্ডলে বিকশিত হয়ে উঠল নীলবর্ণের দেব শিশু, মেঘের ভেলায় চড়ে সে নেমে এলো মাটির পৃথিবীতে। দেবকীর কোল আলো করে হেসে উঠল সেই দেব শিশু, সঙ্গে সঙ্গে প্রকৃতির মাঝে বেজে উঠল শঙ্খ ঘণ্টার ধ্বনি।
3: শঙ্খর ধ্বনি শুনে এখনো ঘুমিয়ে আছিস কেন রে কংস?
2: ঘুম ভেঙে গেছে,
3: কিন্তু শাগ বাজলে তোর যে নিষ্ক্রিয় থাকতে নেই, ভয়ঙ্কর দানবীয় শক্তিতে ছুটে যা প্রলয় সমুদ্রে।
2: বাইরে যে প্রচন্ড ঝড় চল আর ভোর ভোর বজ্রপাত হচ্ছে,
3: ওই যে প্রলয় সমুদ্র তোর দিকে গিয়ে আসছে, ঝাঁপিয়ে পড়তে হবে, রক্তের নেশায় মেতে উঠতে হবে।
2: রক্তের নেশায় মেতে উঠেছে নর দানব কংস, স্তব্ধ হও শঙ্খধ্বনি।
3: আয় আমার হাত ধরে চলে আয়।
2: কোথায় যাব?
3: যেখানে পাপ পুণ্য ভগবান একসাথে মিশেছে তোর সেই মঙ্গল যজ্ঞে পূর্ণাহুতি দিতে।
2: যজ্ঞেশ্বর এলো কই?
3: এসেছে, তোর স্বপ্ন মিছে নয়, কালান্ত কংসারি জন্ম নিয়েছে লৌহ কারাগারে।
2: কংসারি নারায়ণ, কংস ঘুমিয়ে নেই, ঘুমের মধ্যে সে নিজেকে পাহারা দেয়, তার ভ্রুকুটি কুটিল কটাক্ষ আকাশের নীল থেকে রসাতলের কালো পর্যন্ত কর্ম প্রবাহকে চোখে চোখে রেখেছে।
3: তবে আয়, তোর রক্তে জাগুক আমার উন্মাদনা, মানব কংস হয়ে উঠুক দানব কংস।
2: আমি কে? নর দানব? আমার রক্তে কিসের প্রবাহ ছুটছে? কোথায় আমার খড়্গ? রক্ত তৃষায় জীবনের পূর্ণাহুতি দিতে জেগে ওঠো ভয়াল ভয়ঙ্কর বিশ্ব ত্রাস নর দানব।
3: চলে আয় আমার সঙ্গে।
4: না না স্বামী, আর নই, পিতা হয়ে নিজের হাতে সন্তানদের তুলে দিও না মৃত্যুর কোলে।
5: কিন্তু আজ যদি আমি প্রতিজ্ঞা ভঙ্গ করি তবে যে আমি ধর্মভ্রষ্ট হব।
4: কি দিয়েছে ধর্ম আমাদের? শুধু আঘাত দুঃখ আর দুঃসহ কারা যন্ত্রণা।
5: এই তো আমাদের প্রাপ্য দেবকী, তবুও কর্তব্যের তাগিদে কংসের হাতে নবজাতককে আমায় তুলে দিতেই হবে।
4: না না, আমি দেব না।
5: দেবকী,
4: তাই বা কেমন করে হয়? আমার এই জীবন রক্ষায় আজ প্রতিশ্রুত তুমি, তোমার সেই কর্তব্য পালনে আমি বা কেমন করে বাধা দেব?
5: দেবকী,
4: মাতৃত্ব আমার জন্য নয়, সকলে মায়ার বাঁধর ছিন্ন করে আমি আমার বুকের মানিককে তুলে দিচ্ছি তোমার হাতে। এই নাও, এই নাও স্বামী।
5: আর কত পরীক্ষা করবে নারায়ণ? হতভাগ্য পিতা আমি, সন্তান স্নেহ বিসর্জন দিয়ে পাষাণে বুক বেঁধে আর কতদিন এমনি কর্তব্য পালন করতে হবে? কতদিন কতদিন কতদিন?
6: বসুদেব!
5: কি নারায়ণ, তুমি এসেছো প্রভু?
4: এতদিনে এতদিনে বুঝি তোমার করুণা হলো?
6: সময়ে সুবলগ্ন যোগ এলে কিছুই করা যায় না, মেদিনীর আহ্বান বিনা আমি আসি কেমন করে?
5: নারায়ণ,
6: কোথায় যাচ্ছ বসুদেব?
5: প্রতিশ্রুতি রক্ষা করতে।
6: না, এই শিশুকে কংসের হাতে তুলে দেওয়া চলবে না বসুদেব।
5: তবে কি আমায় প্রতিশ্রুতি ভঙ্গ করতে বলেন?
6: না, তুমি বসুদেব, এই জগতে তুমি বিশ্বাসের প্রতীক, প্রতিশ্রুতি তুমি অবশ্যই পালন করবে। তবে তার আগে তোমায় একটা কাজ করতে হবে।
5: কি?
6: প্রকৃতিতে কি শুনতে পাচ্ছ?
5: প্রচন্ড ঝড় বৃষ্টির শব্দ, মুহুর্মুহু বজ্রপাতের শব্দ, পৃথিবী কাঁপিয়ে যেন প্রলয় বইছে।
6: এই ঝড় বৃষ্টির মধ্যে কোনো মানুষ পথে বেরোতে পারবে না, কেউ টের পাবে না। নবজাত শিশুকে নিয়ে যাও।

0: অন্ধকোষের বাড়িতে। আজ রাতে তার এক অপরূপ সুন্দরী কন্যা শিশু জন্মগ্রহণ করেছে। সেই কন্যার সঙ্গে এই শিশুকে বদল করে নিয়ে এসো।
1: কিন্তু কেমন করে যাব? রুদ্ধ কারাগার, সশস্ত্র প্রহরী।
0: আমার ইঙ্গিতে সমস্ত রক্ষী প্রহরীদের চোখে নেমে আসুক কাল ঘুম। রুদ্ধ দুয়ার খুলে যাক আখির পলকে।
2: মঙ্গলময়, আমাদের প্রতি তোমার এত করুণা, এত করুণা।
1: আমি তবে আসি প্রভু, আশীর্বাদ করো আমি যেন এ কঠিন কাজ সফল করতে পারি।

0: দেবকী, দেবকী দেখো দেখো দেবকী, কেমন সুন্দর কন্যা শিশু।
1: হ্যাঁ গো, এই ঝড় জলের রাতে কেমন করে তুমি সদ্যজাত শিশুকে বদল করে আনলে?
0: নারায়ণের ইচ্ছায় সবই সম্ভব। পথ চলতে চলতে মাথার উপরে চেয়ে দেখলাম নাগরাজ পঞ্চফনা বিস্তার করে শিশুকে ঝড় বৃষ্টির প্রকোপ থেকে রক্ষা করছে। আরো উত্তাল হয়ে উঠেছে জলস্রোত। এমন সময় এক শৃগাল এসে আমার আগে আগে পথ দেখিয়ে চলতে লাগলো, তারই অনুসরণ করে আমি যমুনা পার হয়ে গেলাম। আর শুনতে চেও না দেবকী, আর শুনতে চেও না, রক্ষী প্রহরীরা সবাই জেগে উঠেছে।
1: শিশুর কান্না শুনে ওরা বুঝি মহারাজকে সংবাদ দিতে গেল, এক্ষুনি এসে হয়তো এই নিষ্পাপ শিশুকে হত্যা করতে চাইবে।
2: কই, কোথায় কোথায় দেবকী বসুদেব, কোথায় তোমাদের নবজাত একে? এই যে কন্যা সন্তান বসুদেব দেবকী, তবে কি আমি ভুল স্বপ্ন দেখলাম? একটু আগে আমি স্বপ্নে দেখলাম আকাশের অসীম নীল হতে এক নীল বর্ণের জ্যোতির্ময় দেব শিশু দেবকীর কোল আলো করে ধরার মুখে নেমে আসছে। মিথ্যে আমার স্বপ্ন, মিথ্যে হোক মিথ্যে, তবু দেবকীর অষ্টম গর্ভের সন্তান, একে আমি বাঁচিয়ে রাখতে পারি না। দাও দাও দেবকী বসুদেব, ওকে আমার হাতে তুলে দাও।
1: না দাদা না, এভাবে শিশু হত্যা করে পাপের বোঝা তুমি বাড়িও না।
2: পাপ?
0: দাও দেবকী, শিশুকে জল্লাদের হাতেই তুলে দাও।
2: জল্লাদ? সুন্দর উপমায় ভূষিত করেছ, মহারাজ কংস জল্লাদই বটে। একে আমি আর ছয়টি সন্তানের মতো অস্ত্রাঘাতে হত্যা করব না, একে হত্যা করব এমনি করে পাষাণে আছাড়ে মেরে। একে একে একে হাত ফসকে শিশু শূন্য অদৃশ্য হয়ে গেল। আর তুমি?
1: চিনতে পারছো আমায় কংস?
2: নিয়তি?
1: নিয়তিকে আছাড় মেরে হত্যা করার শক্তি তোমার কোথায় কংস?
2: কংসের পুরুষ আকারকে তুমি বিদ্রুপ করছো নিয়তি?
1: করছি, আর করছি এই কারণেই যে এত সতর্কতা সত্ত্বেও তোমার সব চেষ্টা ব্যর্থ হয়েছে।
2: ব্যর্থ হয়েছে তবে কি?
1: শোনো কংস, তোমারে বধি বেজে গোকুলে বাড়ি শেষে।
2: তোমারে বধি বেজে বাড়িছে গোকুলে এসে, সত্য বলো বসুদেব, কোথায় রেখেছ, কোথায় লুকিয়ে রেখেছ তোমাদের সন্তানকে?
1: তুমি আমাদের কারাগারে বন্দি করে রেখেছো, রুদ্ধ কক্ষ, রক্ষী প্রহরী বেষ্টিত, এরপরও কেন জানতে চাও দাদা?
2: কংসের স্বপ্ন যদি মিথ্যা হয়ে যেতে পারে, তবে কেন তা সম্ভব নয়?
0: আমি যা করেছি নারায়ণের ইঙ্গিতেই করেছি।

0: তুমি না কর্তব্য নিষ্ঠাদর সবার ক্ষত্রিয়, এই তোমার প্রতিশ্রুতি রক্ষা।
1: তাই তো প্রতিশ্রুতি মত প্রত্যেকটি নবজাত শিশুকে তুলে দিয়েছে তোমার হাতে।
0: তবে কেন তো ভোজবাজির মতো মহাশূন্য মিলিয়ে গেল? কেন বলে গেল তোমার বধি বেজে বাড়ি থেকে কুলে এসে?
2: আমার বলার কিছুই নেই।
0: সহজে না বললে এই কোষা হাতে বলতে বাধ্য।
1: নারায়ণ, আমাকে মারো, আমাকে মারো।
0: তোরা বড় স্বার্থপর দেবকে, তোরা বড় স্বার্থপর, তাই আমার মৃত্যুদূতকে হাতে পেয়েও তাকে আমার আয়ত্তের বাইরে পাঠিয়ে দিলি। কথাকারকে নারায়ণের আদেশে মর্তের মানুষ হয়ে মানুষের সঙ্গে প্রতারণা করলি। এরপর যদি কখনো কংসের ভয়াল ভয়ঙ্কর মূর্তি দেখিস, যদি বিশ্বত্রাস অত্যাচারী দুরন্ত রাক্ষসের মতো মৃত্যুর বিভীষিকা হয়ে পৃথিবীর এক প্রান্ত হতে আর এক প্রান্ত পর্যন্ত জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেই, সে অপরাধ শুধু একা আমার নয়, একা আমার নয়।
1: কি হবে স্বামী কংস যদি আমাদের সন্তানের সন্ধান পায়?
2: স্বয়ং নাগরাজ পঞ্চফণা বিস্তার করে যে শিশুকে ঝড় বৃষ্টি প্রকোপ থেকে রক্ষা করে, কংসের কি সাধ্য তার অনিষ্ট করে? আমি ভাবছি আমার একার অপরাধে সমগ্র গোকুলের মানুষ কংসের ক্রোধানলে জ্বলে পুড়ে মরবে, এ আমি চাই না, এ আমি চাই না।
1: তাই তো কারাগারে বসে চোখের জলে নারায়ণকে ডাকি।

आश्चर्य शक्ति धारे इतनी गोप बालक रामकृष्ण हमार सब चेष्टा व्यर्थ हो ভূতল রাক্ষসী অঘাসুর বকাসুর সকট ভঞ্জ যমলার্জুন এমনকি মায়াবী কেশী দৈত্য পর্যন্ত নিহত এত শক্তি কোথায় পেলো সামান্য মানব শিশু।

0: শুনে আছি তোমায়, প্রতিদিনই সেতে তুমি আমার রক্ত শান্তি প্রবাহ হয়ে বয়ে যাও। মানব কংসকে ঘুম পাড়িয়ে দিয়ে জাগিয়ে তোলো দানব কংসকে। বলো বলো কে তুমি?
1: আমি দৈত্যপতি দ্রুমিল।
0: কি চাও আমার কাছে?
1: তর্পণ, গাছলা জলের তর্পণ।
0: দৈত্যপতি,
1: দুজনীতে ঘুরে ঘুরে ক্লান্ত আমি, আমার তর্পণ করো কংস, মুক্তি পাবে, শান্তি পাবে।
0: আমি তোমার তর্পণ করব কেন? তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক?
1: সে কথা তোমার মা ছাড়া জগতে আর কেউ জানে না।
0: আমার কৌতূহল বাড়িও না, বলো তুমি আমার কে?
1: শোনো তবে, জগৎ জানে মহারাজ উগ্রসেন তোমার পিতা, কিন্তু আসলে মানবীর গর্ভে এক দৈত্যের ঔরসে তোমার জন্ম।
0: স্তব্ধ হয়ে যাও, বাতাসে এই ভারত এখন এদিকে এদিকে ছড়িয়ে পড়বে।
1: যা সত্য তা স্বীকার না করে উপায় নেই, আমি তোমার পিতা।
0: আর কেউ জানবার আগে তুমি এখান থেকে চলে যাও।
1: তাহলে করবে না আমার তর্পণ?
0: না, তুমি আমার জীবনে অশান্তির ঝঞ্ঝা এনে দিয়েছ। তোমারই রক্তধার আমাকে মানুষ হতে দেয়নি, প্রতি পলে পলে আমার শিরায় শিরায় জাগিয়ে তোলে রক্ত তৃষা। তোমাকে আমি জলের তর্পণ দেব না, দেব রক্তের তর্পণ।
1: তুমি কি কথা উচ্চারণ করলে? তুমি জানো না রক্তের তর্পণ?
0: আমি জানি, মৃত্যু দেবতার পূজায় আমি নিজেই নিজের পুরোহিত।
1: অংশ
0: জন্মদাতা যদি তুমি, তবে মুক্তি তীর্থ দাঁড়িয়ে রক্তের তর্পণ নিতে এত কুণ্ঠা কেন?
1: তাই দিও, তোমার দেওয়া রক্তের তর্পণ আমার মুক্তি মোক্ষ ফল।
0: দৈত্যপতি,
1: অভিমান করো না পুত্র, দৈবের কারণে যা ঘটেছিল তার জন্য কেউ দোষী নয়।
0: দোষী নও?
1: না, তোমার মা মন্দিরে পুজো দিয়ে ফিরছিল, সেই ক্ষণে তার সেই পবিত্র রূপ দেখে মুগ্ধ হয়ে আমি তোমার পিতার রূপ ধরে গিয়ে তার সঙ্গে মিলিত হয়েছিলাম। সেই অপরাধে আজও আমি প্রেতজনী প্রাপ্ত হয়েছি। তাই তো তর্পণের আশায় আমি প্রতি নিশীথে তোমার কাছে আসি, কিন্তু তোমার পরিণাম দেখে বড় কষ্ট হয় কংস, বড় কষ্ট হয়।
0: এতদিনে বুঝলাম কেন কংস অত্যাচারী, কেন কংস বিশ্বত্রাস, কেন তার রক্ত এত অশান্তির দানবীয় বন্ধে। মানব কংস কেন দানব হয়ে স্বর্গ ভাঙে, কেন আগুন হয়ে অপরকে জ্বালায়, অঙ্গার হয়ে নিজে পুড়ে?
2: মহারাজ
0: কিছু বলবে অক্রৌর?
2: এই মাত্র মহারানীর মুখে শুনলাম দেবশ্রী নারদ এসেছিলেন, তিনি আপনাকে ধনুর্চক্রের আয়োজন করতে বলেছেন।
0: মহিষী অস্তি এবং প্রাপ্তির কেতে মত আছে?
2: আপনার মঙ্গলের জন্য তারা সবসময় মত দেবেন,
0: কিন্তু আমার জীবনের কাল রাহু কৃষ্ণ বলরাম জীবিত থাকতে আমার মঙ্গলের নিশ্চয়তা কথায়। আমি চাই এই যজ্ঞে আমি তাদের। আচ্ছা অক্রৌর, এই রামকৃষ্ণ তোমাদের নররূপী নারায়ণ, তাই না?
2: অজ্ঞেয় ধৃষ্টতা মার্জনা করবেন, তাদের অলৌকিক শক্তি তার জ্বলন্ত প্রমাণ।
0: ভক্তের ডাক নারায়ণ নিশ্চয়ই অগ্রাহ্য করবেন না?
2: তার মানে
0: কৃষ্ণ বলরামকে আমার যজ্ঞ হুমে আনয়ন করবার দায়িত্বটা আমি তোমাকেই দিলাম।
2: মহারাজ আমি,
0: তুমি, আমি দেখতে চাই অমাত্ম, তুমি কেমন কৃষ্ণ ভক্ত আর তিনি কেমন ভগবান।
3: আমি কি দুঃস্বপ্ন দেখলাম? আমার গোপাল মথুরায় গিয়ে রাজা হয়েছে। না না, গোপালকে আমি মথুরায় যেতে দেব না।
4: মা, মা,
3: গোপাল বুকে আয় মানিক, আগে আমি তোকে লুকিয়ে রাখি আমার বুকের মাঝে।
4: এ কি মা, তোমার চোখে জল?
3: বল বাবা, আমায় ছেড়ে দিয়ে কোথাও যাবি না, আমাকে কথা দে।
4: এ কথা কেন বলছো?
3: মথুরায় তোকে আমি কিছুতেই যেতে দেব না। মথুরায় গিয়ে তুই রাজা হলে আমাদের কথা ভুলে যাবি।
4: কিন্তু তুমি জানো না মা,
3: কি
4: তোমার মতো আর একটা মা নিশি দিন কংসের কারাগারে বসে চোখের জলে বুক ভাসাচ্ছে, আমি যে সব সময় তার কান্না শুনতে পাই।
3: এসব তোর মনের ভুল বাবা।
4: মনের ভুলে যদি আসল সত্যকে পাওয়া যায়, তবে সে ভুল মিথ্যার চেয়েও মূল্যবান।
3: গোপাল,
4: মনে করে দেখো তোমার সেই ঝড় জলের রাতের কথা, তোমার কোল আলো করে জন্ম নিল একটা ফুটফুটে সুন্দর মেয়ে।
3: তারপর জ্ঞান হারিয়ে আর আমি কিছুই বুঝতে পারিনি।

0: তার পরের টুকু শুনলে বুঝবে মা
1: সব মিছি কথা। হে আমার, শুধু তুই আমারই থাকবি গোপাল, আর আমি কিছু শুনতে চাই না।
2: ঠিক তাই গোপাল, যদি কোনো রহস্য লুকিয়ে থাকে তবু তুই আমাদের কাঙাল সাজিয়ে চলে যাস রে বাবা।
0: বাবা,
2: তুই আমাদের সব গোপাল, তোকে হারিয়ে আমরা কেমন করে বেঁচে থাকবো?
3: তবুও যেতে হবে কর্মের আবাহনে। মথুরা থেকে কংসের অনুচর এসেছেন আমাদের নিয়ে যেতে।
2: বলরাম,
3: এই নাও তার পত্র,
2: দেখি দেখি কি লিখেছেন মহারাজ কংস। একি মহারাজ কংস ধনুর যজ্ঞের আয়োজন করেছেন এবং কৃষ্ণ বলরামকে সেই যজ্ঞের আমন্ত্রণ জানিয়ে রথ পাঠিয়েছেন।
0: মা,
2: শুনেছি তিনি কৃষ্ণ বলরামের বড় শত্রু, বৃন্দাবনে কত দৈত্য দানব মায়াবী রাক্ষসী পাঠিয়েছেন তোদের নিধন করতে।
3: কিন্তু তারা তো সবাই নিহত হয়েছে কৃষ্ণের হাতে। রাম কৃষ্ণ একসঙ্গে থাকতে কার সাধ্য আছে তাদের অনিষ্ট করে?
0: কি মজাই না হবে দাদা, রথে চড়ে যমুনায় যাব।
1: বুঝিস না কেন? এ হলো মহারাজ কংসের ছল। ভালো মানুষের মতো আদর করে ডেকে নিয়ে গিয়ে তোদের দুই ভাইকে হত্যা করবে।
3: ধর্মপ্রাণ অক্রূর এসেছেন দূত হয়ে, মিথ্যে অমঙ্গল আশঙ্কায় তাকে ফিরিয়ে দেওয়া কি ঠিক হবে?
0: তাছাড়াও অন্যায়ের জয় কোনোদিনই হয় না। কংসের যদি এতে কোনো দুরভিসন্ধি থাকে তবে তার সেই পাপের সমুচিত দণ্ড দিতে আকাশ থেকে নেমে আসবে সুদর্শন চক্র।
3: আমাদের বিদায় দাও মা, আর দেরি নয়, চলে এসো কৃষ্ণ।
0: আসি মা, আসি বাবা, বিদায়
1: কৃষ্ণ।
4: মহাশত্রু ঘরে আসছে আজ। কৃষ্ণ বলরাম, তোমাদের অভ্যর্থনার জন্য নগর তরণে রেখেছি মত্তহস্তে কুবলয়। মল্লযুদ্ধের জন্য রয়েছে বীর শ্রেষ্ঠ চানুর মুষ্টিকে।
5: মহারাজ,
4: কি সংবাদ নরকাসুর? কৃষ্ণ বলরাম কত দূরে?
5: পরমত্তহস্তে কুবলয়কে পরাস্ত করে নগরের মধ্যে প্রবেশ করেছে।
4: কি বললে, কি বললে? আমি ভুল শুনছি না তো নরকাসুর?
5: শুধু তাই নয়, এই মাত্র খবর এসেছে চানুর মুষ্টিক কৃষ্ণ বলরামের হাতে নিহত।
4: নিহত? চানুর মুষ্টিক নিহত? এত শক্তিধর সেই গোপ বালক।
5: আদেশ দিন মহারাজ, এইবার সশৈন্যে রামকৃষ্ণকে আক্রমণ করি।
4: সশৈন্যে দুটো গোপ বালককে নিহত করতে এত আয়োজন?
5: সামান্য বালক তারা নয় মহারাজ।
4: হোক অসামান্য কিংবা মায়াবী, ধরো একা একা বাহু বলে শত্রু নিপাত করে ধ্বংসের নুনের দাম দাও। আর যদি প্রাণের ভয় থাকে প্রাসাদের গুপ্ত কক্ষে আত্মগোপন করে থাকো, আমি একাই যাচ্ছি সেই মহাশত্রুকে সম্ভাষণ করতে।
5: তা হয় না মহারাজ, আগে নরকাসুরকে প্রমাণ করতে দিন যে প্রাণের ভয়ে সে কোনোদিন অন্নদাতার সঙ্গে প্রতারণা করতে জানে না।
2: আবার আমাকে এখানে কেন নিয়ে এলে যশোদা?
1: এইখান দিয়েছি রোজ আমার গোপাল গোটি ধেনু চড়াতে যেত, আজ কদিন হলো ঘরে ফেরার নামটি নেই।
2: কদিন কি বলছো, কাল সকালে তো সে গেল।
1: মিথ্যে কথা বলো না, প্রত্যেকটি প্রহর গুলো আমার কাছে এক একটি দিনের চেয়েও বড় হয়ে গেছে।
2: সে ফিরে এলে আমি সবার আগে তাকে তোমার কাছে পাঠিয়ে দেব।
1: ফিরে এলে কেন বলছো? ধরে এনে দিতে পারো না, ছেলেটা বড্ড দুষ্ট হয়েছে, মায়ের কথা তার মনেই থাকে না।
2: সত্যি সত্যি তোমার মাথা খারাপ হয়ে গেছে রানী।
1: তোমাদের কেবল একই কথা, কেন মা হয়েছি বলে কি জনম ভর শুধু আমাকে কাঁদতে হবে?
2: আমিও কি কাঁদিনি? গোপালের ভাবে আমার ভুবন শূন্য হয়ে গেছে, সারাটা গোকুলে আজ বিষাদের ছায়া নেমেছে। যেদিকে চোখ ফেরাই যেন আকাশ বাতাস বিদীর্ণ করে কি আমায় বলে, নাই আজ তোর কিছুই নাই।
1: ছোটবেলায় প্রতিবেশীদের ননি চুরি করেছিলে বলে কঠিন বাঁধনে বেঁধেছিলাম, তাই কি অভিমান করে চলে গেলি?
2: শান্ত হও, তুমি শান্ত হও।
1: আগে আমার বুকের মানিক তুমি ফিরিয়ে এনে দাও, সে মুখের মা ডাক না শুনে এ জীবনে আমি শান্ত হব না।
2: এমনি করে আর আমি দুর্বল করে দিও না নন্দরানে।
1: বেশ তো, আর আমি তোমায় জ্বালাতন করব না, এখন থেকে শুধু আমি পদ আগলে বসে থাকব, দেখব কেমন করে সে পালিয়ে যায়।

0: শব্দ শুনতে পেলে আমি ঠিক বুঝতে পারবো সে আসছে।
1: হয়তো আর কোনোদিন তুমি সে নূপুরের ধ্বনি শুনতে পাবে না নন্দরানী, হয়তো আর কোনোদিন। না না, এসব আমি কি ভাবছি, ছেলের জন্যে মায়ের প্রাণটা কাঁদে আর বাবার প্রাণটা পাথর দিয়ে গড়া। সে চোখের জল কাউকে দেখানো চাই না, সে ব্যথা সহাও চাই না, সহাও চাই না।
2: কোথায় মহারাজ কংস, সে কত দূর?
3: কে জানে রাজপ্রাসাদ আর কত বড়, আর কত বাধা অতিক্রম করতে হবে তাই বা কে জানে।
2: কিসের বাধা?
3: ওই যে পাগলা হাতি, দুজন পাহাড়ের মতো বীর দৈত্যের মধ্যে মল্লযুদ্ধ
2: এখনো আছে, তা না হলে মহারাজের দেখা পাচ্ছি না কেন?
3: কৃষ্ণ ভক্ত সেই কংস রাজার চর অক্রূর আমাদের নগর তোরণে নামিয়ে দিয়ে কোথায় গা ঢাকা দিলে বলো তো? ভালো মানুষের মতো আদর করে ডেকে এনে এমনি বিপদে ফেলবে জানলে লাঙ্গুলের ঘায়ে দিতু ম্যাডাকে আগে ভাগে শেষ করে।
2: দাদা কি যাতা বলছো, অক্রূর পরম ভক্ত।
3: এখন চলো যজ্ঞ গৃহে ঢুকে ক্ষীর ননি কিছু মেলে কিনা দেখি।
2: এটা গোকুলও নয়, বৃন্দাবনও নয়, মথুরা। এখানে অতিথি আপ্যায়নটা একটু অন্যরকম।
3: অনেক রকমই তো দেখলাম, আর কি দেখবো শুনি?
2: দেখবে কংস রাজাকে,
3: সেই পাষণ্ড কেউ জমালয়ে পাঠিয়ে তোমাকে বসাবো মথুরার সিংহাসনে।
4: এত স্পর্ধা তোদের রে দুর্মতি যুবক, মথুরার সিংহাসনে বসা খুব সহজ তাই না?
3: তুমি আবার কে এলে বীরত্ব দেখাতে?
4: আমি কংসের সেনাপতি নরকাশ।
3: আমাদের যজ্ঞাগারের পথ দেখে নিয়ে যেতে এসেছো বুঝি?
4: যজ্ঞাগারের নয়, জমালয়ের পথ দেখে নিয়ে যাবো তোরে।
2: পথ দেখিয়ে নিয়ে যাবে যখন, তবে আগে আগে চলো
4: নরকাসুরকে ব্যঙ্গ করো। তবে রে দর্পিত যুবক, হও তুমি শত্রু, তোমার মৃত্যু আজ কেন এত মধুময়? চিনেছি তোমায় হে মুক্তিদাতা, আমি নরক তোমায় স্পর্শ করতে পারবো না। তুমি করুণা করে আমার মাথায় একটু পা ছুঁয়ে দাও, আর যেন এই নরকে ফিরে আসতে না হয়।
5: কি বললে অক্টোর, নরক তৃণাবর্ত সবাই নিহত?
6: শুধু তাই নয়, যজ্ঞাগারে প্রবেশ করে শিবতত্ত্ব মহাধনুতে জারে পূর্ণ করে এখন তারা আপনার সাক্ষাৎ প্রার্থী।
5: সাক্ষাৎ প্রার্থী রামকৃষ্ণ আজ কংসের সাক্ষাৎ প্রার্থী, এইবার দেখবো কেমন সে নারায়ণ।
6: এখনো মহাচ্ছন্ন হয়ে থাকবেন না মহারাজ, সত্যিই তিনি ভগবান।
5: ভগবান? মানুষের পৃথিবীতে ভগবানের কিসের অধিকার?
6: মানুষের মনের অন্ধকার দূর করতেই তিনি যুগে যুগে অবতীর্ণ হন।
5: অন্ধকার কোথায়, এই যে সকলেই দেখছি জ্যোতির্ময়।
6: তবে আর কি ভয়, একবার শুধু ভক্তি ভরে ওই চরণে শরণ নাও।
5: অক্রৌর, কংস এতহীন কাপুরুষ নয় যে এত সহজে যাত্রার কাছে মাথা নত করবে। আগে পৌরুষত্বের পরীক্ষায় শ্রেষ্ঠ প্রমাণ হোক।
2: আর কত পরীক্ষা করবে মাতুল?
6: দেখছেন
5: কে তুমি?
6: কি দেখছেন মহারাজ?
5: ভুবন ফলানো রূপ, বিশ্বের সৌন্দর্য নিঙাড়ি বিধাতা গড়েছেন কি অমুখখানি, নয়ন কটাক্ষে খেলিছে শত চন্দ্র সূর্য।
6: আর দেরি নয় মহারাজ, চিনে নিন শ্রেষ্ঠত্বের পরীক্ষায় জীবন দিয়ে নররূপী নারায়ণের মহাশক্তির যেন অমর্যাদা করবেন না, অমর্যাদা করবেন না।
5: নররূপী নারায়ণ, হে নারায়ণ তুমি পূজা নেবে কংসের পূজা? মায়ায় বিশ্ব সংসারকে বশ মানাতে তুমি শ্রেষ্ঠ মায়াবি।
2: চাও নাই আমার সে মায়া হতে তুমি পরিত্রাণ?
5: প্রাণ করিতে আসি কেন, কহো আন কথা, কে বাঁচায় পরিত্রাণ? কংসের হৃদয়ে জ্বালিয়া প্রলয়ে বন্যী আজ আসিয়াছ শান্ত করিতে। ভগবান তুমি, নারায়ণ তুমি, বিশ্বের নিয়ন্তা, সুন্দর বিচার তোমার। উগ্রসেন পরম ধার্মিক, লোকচক্ষে পিতামর, তবুও যারো যাবি জন্মমর্ণ দৈত্য রাশে, সেই বিষাক্ত রক্তধারা পারে নাই কংসের শান্ত রাখিতে। যখন এই গৃহে গৃহে ওঠে শঙ্খধ্বনি, মন্দিরে মন্দিরে বাজে মঙ্গল বাদ্য, জলে ওঠে দানব রক্ত মোর ধমনিতে, ঘটিকা স্রোতে প্রলয়ে বহায় দিই কত শত সুন্দর জীবনের মাঝে। কোথায় যাদব কন্যা হুতি, দেখে যাও তোমার প্রেমের নৈবেদ্য ছড়াইছে পথের ধুলায়, তোমারই চোখের জলের তরণীবে কে এসেছে আমার মুক্তি তীর্থ মথুরায়। দেবকী বসুদেব, তোমাদের চোখের জলে যে সাগর বয়েছে আজ সেই ভবার নবে কান্ডারি এসেছে।

0: কণ্ঠের তরিতে
1: কংস
0: কেন ডাকো স্নেহময় কণ্ঠে, কে চায় তোমার স্নেহ? আমার স্নেহের ভগিনী দেবকী কাঁধে পাষাণ কারায়, সেই দেবকীর গর্ভজ সন্তান হতে মোর মৃত্যু, হে বিধান কার? জগতে কংসের কান্না কবে কে শুনেছে নারায়ণ? রক্ত তৃষানি আজি এসেছো তুমি, শত্রুরূপেই তোমারে মরিব।
1: অবশ্যই পুরাইব বাসনা তোমার।

0: মই নর তবে মায়াবি এখনো এখনো এত অহংকার
1: কি যেদিকে তাকাই যেদিকে তাকাই কৃষ্ণ সকলি সকলি কৃষ্ণ কৃষ্ণ বিভীষিকা হে বিশ্ব কৃষ্ণময় দক্ষিণে বামে সম্মুখে পেছনে আকাশে গ্রহে নক্ষত্রে কোটি তারকায় সকলি কৃষ্ণময় হা মায়ার খেলায় আজ আমি পরাজিত তবু মানব না তোমার শ্রেষ্ঠত্ব কেমন করে মানব কেমন করে পূজা দেব তোমার মহাঘরে বিশ্ব মাঝারে আমি এক কলুষিত কুসুম জন্ম যার এত কলঙ্কময় তার ভক্তির অঞ্জলি কেউ নেবে না কেউ নেবে না
0: আমি নেব অঞ্জলি ভরে দাও আমি নেব
1: কে
0: তর্প
1: দৈত্যপতে
0: হেরে পুত্র প্রেতজনি হতে আমায় মুক্ত করে দে এক আঁচলা জলের তর্পণ
1: না জলের তর্পণ নয় কংসের দেহে যে কলুষিত রক্ত বইছে সেই রক্ত হয়তো কোনো দেবতার পূজা হবে না তুমি পিতা সকলে দেবতার ঊর্ধ্বে তোমার স্থান তাই সেই রক্তে আমি তোমারই পূজা করে বলবো তোমার আত্মা পরম শান্তি লাভ করুক
0: দাঁড়াও পুত্র সোহাগ ভরে আমি তোমার তৃষিত বুকে একটু হাত বুলিয়ে দিই
1: সোহাগ দানবৌরসে জন্ম বলে গর্ভধারিণী মা কোনোদিন আমার জন্য এতটুকু স্নেহের অপচয় করেনি তৃষিত এ বুকখানা ফেটে চৌচির হয়ে গেছে জীবন সায়ান্নে এসে আজ আমি মুক্তির পদধ্বনি শুনতে পাচ্ছি এ জীবনে আর কারো স্নেহের পরশ আমার প্রাপ্য নয় আমার প্রাপ্য নয়
0: কাঁদছে হতভাগা ছেলেটা কাঁদছে রানী পদ্মাবতী আমি না হয় দানব মহাপাপী কিন্তু তুমি তো মানবী মা ছেলের বুক ভাঙা হাহাকার তুমি কেন শুনতে পেলে না কেন কেন কেন
2: কেন এমন হলো স্বামী সুখ স্বপ্ন কেন ভেঙে গেল
3: কি স্বপ্ন দেখলে দেবকী
2: দুই অপরূপ কিশোর মা বলে আমার বুকে ঝাঁপিয়ে পড়েছে একজন শ্যাম রূপ আর একজন গৌর বরণ
3: সত্য বলছো দেবকী তবে কি সত্যিই এতদিনে পূর্ণ হলো আমাদের সাধনা
2: সাধনা নিশিদিন যে রূপের ধ্যান করেছি এ যে সেই অপরূপ রূপ শিরে শোভে শিখি পাখা গলে দুলে বনমালা করেতে মোহন বাসী
3: তবে তো মিথ্যা নয়
2: কিসে বুঝলে মিথ্যে নয়
3: আমিও যে দেখেছি ওই একই রূপ আমার দীর্ঘদিনের সকল ব্যথার সান্ত্বনা তৃষিত এ বুকে ঝাঁপিয়ে পড়েছিল বাবা বলে তবে সত্যিই সে আসছে তোমাকে আমাকে মুক্ত করে নিয়ে যেতে
2: তাই তো এত আলো অন্ধকার কারা কক্ষ আলোই উদ্ভাসিত হয়ে উঠল
3: দেখো দেখো দেবকী আপনা হতে খসে পড়লো হাতের শৃঙ্খল
2: আপনা হতে খুলে গেল কারাদার এ কি সবই স্বপ্ন
4: স্বপ্ন নয় মা সত্য
2: এত মধুময় কণ্ঠস্বর আমি যে কোনো বিশ্বাস করতে পারছি না
3: অবিকল স্বপ্নে দেখা সেই মূরতি বাবা ডাক ওরে আমার জীবনের সকল সাধনা সকল স্বপ্ন সত্য হোক বাবা
4: মা
2: জাদু আমার মানে কবার এতদিনে এতদিনে মনে কি পড়েছে অভাগিনী মায়ে অভাগিনী মা
4: কেঁদো না মা আজই তোমাদের কারা মুক্তি
1: না আমি নেব না মুক্তি
4: কংস
1: এই তুমি ভগবান মায়া এ কংসকে পরাস্ত করে ছুটে এসেছ দেবকী বসুদেবকে মুক্ত করতে আর আমি জগতে সবার চেয়ে যাকে বেশি ভালোবাসতাম সেই স্নেহের ভগ্নী দেবকীকে কারারুদ্ধ করে আমি বড় সুখে ছিলাম তাই না ভগবান কেন জগতে এত লক্ষ লক্ষ নারী থাকতে কংসের বড় আদরের বোন দেবকীর গর্ভেই জন্ম নেবার তোমার এত স্বাদ জেগেছিল
2: দাদা
1: শেষ বেলায় বড় মিষ্টি করে ডাকলি রে বোন
3: আমাদের তুমি মুক্তি দাও কংস
1: না কংস জীবিত থাকতে প্রতিজ্ঞা ভঙ্গকারীকে সে মুক্তি দেবে না
3: তাহলে তুমি মরতেই চাও
1: শত্রুকে শত্রু রূপে বরণ করাই গৌরবের স্নেহের ভগ্নী দেবকী চায় আমার মৃত্যু বন্ধু বসুদেব চায় আমার মৃত্যু সম্মুখে নর রূপে নারায়ণ আজ মৃত্যু দৌত হয়ে এসেছে দ্বারে এরপরও আমি বাঁচতে চাইব কংস কি এতই পৌরুষত্বহীন
4: তবে এসো কংস

0: এইবার এই বাঁশির আঘাতে
1: শেষ হলো আজি সকল ক্লান্তি। বিশ্বের মহান কর্মযজ্ঞে নিজের দনিলাম আহুতি, চির অভিমান শেষ করে চরণে রাখিলাম গন্ধহীন বর্ণহীন হৃদয় কুসুমের শ্রদ্ধাঞ্জলি।

0: কংসের কারাগার যাত্রাটি এখানেই শেষ হল। রচনা সজল কুমার দাস, পরিবেশনায় নিউ তরুণ অপেরা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নারায়ণ কাশীনাথ মণ্ডল, অক্রূর একাদশী গুড়িয়া, নরকাসুর তুষার ধারা, বসুদেব কৌশিক মান্না, নন্দঘোষ গৌরাঙ্গ পাল, কৃষ্ণ সজল কুমার দাস, বলরাম শত্রুঘ্ন শাসমল, দ্রুমিলের প্রেতাত্মা মৃত্যুঞ্জয় সামন্ত, নিয়তি আলোছায়া দাস, যশোদা বেলা পাঠক, দেবকী বসুমতী দাস, নাট্য নির্দেশনা ও কংসের ভূমিকায় সত্যব্রত দাস, সঙ্গীত পরিকল্পনা বসুমতী দাস ও নিরঞ্জন মণ্ডল, আবহ সঙ্গীত গোপাল বেরা, পঞ্চানন্দ লুই, মহাদেব মাঝি, ঝন্টু দাস ও মহাদেব কবিরাজ, সম্পাদনা তুহিন চট্টোপাধ্যায়, প্রযোজনা সুমিত চক্রবর্তী।
1: যাত্রানুষ্ঠান এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
2: রামধনু কলম, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম সেপ্টেম্বর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 13ই সেপ্টেম্বর 2026। আরও একবার মনে করিয়ে দিই, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন সমীক্ষা।
1: আকাশবাণী কলকাতা সমীক্ষা, আজকের শিরোনাম শেষের সেদিন কিন্তু ভয়ঙ্কর। লিখেছেন শঙ্কর মুখোপাধ্যায়। বইপ্রেমীরা খবরটা শুনলে নিশ্চিত চমকে উঠবেন। লক্ষ লক্ষ নতুন পুরনো বই বাজার থেকে টাকা দিয়ে কিনে ধ্বংস করে ফেলা হচ্ছে। হ্যাঁ, খবরটা সম্পূর্ণ সত্যি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করে অ্যান্থ্রোপিক নামের এমন একটি এআই স্টার্টআপ কোম্পানি প্রজেক্ট পানামা নামে একটা প্রকল্প চালু করেছে। এই কোম্পানির কাজ হল চ্যাটজিপিটির মতো ক্লড নামের এআই তৈরি করা। এআইকে শেখানোর জন্য লক্ষ লক্ষ বই দরকার। তারা করছেটা কি, তারা এইসব বই স্ক্যান করে নিজেদের এআই ল্যাঙ্গুয়েজ মডেলকে প্রশিক্ষণ দিয়ে উন্নত করার পর বইগুলো ধ্বংস করে ফেলছে। বইয়ের মলাট মেশিন দিয়ে কেটে হাইস্পিড স্ক্যানার দিয়ে সব পাতা স্ক্যান করে কাগজগুলো রিসাইকেল করা হচ্ছে। পাইরেটেড বই ব্যবহারের পরিবর্তে তারা বৈধ উপায়ে বই কিনে বই ধ্বংস করছে। আপাতভাবে তাই কারোর কিছু বলার নেই। বিভিন্ন

0: বিষয়ে যাতে এআই মানুষের চেয়ে দ্রুত কন্টেন্ট তৈরি করতে পারে, সেই জন্যই এই পুস্তক ধ্বংস। অর্থাৎ এরপর থেকে জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, দর্শনের বিষয়ে আগামী প্রজন্মকে চটজলদি কিছু জানতে হলে এআই এর উপর নির্ভর করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তবে বই তো শুধু মুদ্রিত অক্ষর সমষ্টি নয়, একটা জাতি বা সভ্যতার সাংস্কৃতিক অস্তিত্ব ও অভিজ্ঞান। সেই ছাপা বইকে শুধুমাত্র ডেটা বা কন্টেন্ট হিসেবে বিবেচনা করে নির্বিচারে মানুষের সাংস্কৃতিক অস্তিত্বকেই তো অস্বীকার করা হচ্ছে। দাম দিয়ে বইগুলি কেনা হচ্ছে, কাজেই আপাতদৃষ্টিতে তা আটকানোর উপায় নেই। এআই নিয়ে আন্তর্জাতিক আইনও স্পষ্ট নয়। অদূর ভবিষ্যতে বিশ্বের জ্ঞান ভাণ্ডারের নাগাল পেতে হলে বৃহৎ কর্পোরেট পরিচালিত এআই কোম্পানিগুলির উপরই ভরসা করতে হবে। এর চেয়ে আরও সাংঘাতিক খবর হল, মানুষের তৈরি এআই আর মানুষের নিয়ন্ত্রণে থাকছে না। 2017 সালে পরীক্ষামূলক গবেষণায় বব আর অ্যালিস নামে দুটো চ্যাটবটকে একটা বিষয়ে আলোচনা করতে বলা হয়েছিল। চ্যাটবট হল এআই পরিচালিত সফটওয়্যার প্রোগ্রাম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। দেখা গেল সেই দুটো চ্যাটবট নিজেদের মধ্যে আলাপচারিতায় এমন কিছু কথা বলেছে যা বিজ্ঞানীরা বুঝতেই পারছেন না। অর্থাৎ এআই নিজেদের যোগাযোগের মাধ্যম হিসেবে নিজেরাই নতুন ভাষা তৈরি করে ফেলছে এবং তাদের ভাবনা বোঝার উপায় আপাতত মানুষের কাছে নেই। কেমন যেন ছোটবেলায় পড়া সেই বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো মনে হচ্ছে না? মানুষের তৈরি যন্ত্র শেষে মানুষেরই নির্দেশ মানতে অস্বীকার করবে না তো? মানুষ নিজেদের স্বাধীন ভাবছে ঠিকই, অথচ তার সামনে কিছুদিন পরে যে বিকল্পগুলো থাকবে তা আগে থেকে সাজিয়ে রাখবে মানুষেরই তৈরি এক অদৃশ্য বুদ্ধিমান ব্যবস্থা। অর্থাৎ আমরা নিজেদেরই অগোচরে নিজেদের তৈরি অদৃশ্য এক শক্তির পরাধীন হয়ে পড়ছি। এটাও ঠিক, আমাদের জীবনকে এআই অনেক সহজ করে দিয়েছে। চিকিৎসা, শিক্ষা, জ্ঞান বিজ্ঞান চর্চা, বিভিন্ন কাজে সিদ্ধান্ত নিতে সাহায্য করা, জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই এআই মানুষকে সাহায্য করে চলেছে। কিন্তু মানুষ তার মগজ না খাটানোর আরাম আয়েসের জন্যে এআইকে এমনভাবে ব্যবহার করছে, মানুষের মগজে তার এখন সর্বগ্রাসী প্রভাব। রোগ নির্ণয়, পড়াশুনো, চিকিৎসা, শিক্ষা, কেনাকাটা, ভ্রমণ, সরকার নির্বাচন, পরিচালনা, সব ক্ষেত্রেই মানুষ এখন এআইকে জিজ্ঞাসা করছে। বলা ভালো, এআই নিজে থেকেই বলে দিচ্ছে কোনটা করলে ভালো হয়। এভাবেই কোনোদিন যদি এআই এর বুদ্ধি মানুষের চেয়ে বেশি হয়ে যায়, তখন তো মানুষকে সামান্য স্বাধীনতা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত তখন কৃত্রিম বুদ্ধিমত্তাই নেবে। কাজেই মানুষকে এখনই ঠিক করতে হবে এআইকে সে এরপর থেকে কীভাবে ব্যবহার করবে। নিজের সৃষ্টির কাছে মানুষ তার নিজের জায়গা হারালে তা হবে মানব সভ্যতার সবচেয়ে ভয়ঙ্কর পরিহাস। কথাগুলো আপাতভাবে নেতিবাচক বলে মনে হলেও মানুষ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও ইচ্ছে ধীরে ধীরে হারিয়ে ফেললে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রাধান্যই প্রতিষ্ঠা পাবে। আর বিজ্ঞানী স্টিফেন হকিং তো 2014 সালেই বলে দিয়েছেন, এআই এর পূর্ণ বিকাশ ঘটলে মানব জাতির অবসান নিশ্চিত। তাই শেষের সেদিন কিন্তু ভয়ঙ্কর। অতএব সাধু এবং অসাধু সবাই সাবধান। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন শঙ্কর মুখোপাধ্যায়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রজার তরঙ্গে। এখন খবর।

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, আন্তর্জাতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের অর্থনৈতিক বিকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিমত ব্যক্ত করেছেন। এ মাসের 12 ও 13 তারিখে নতুন দিল্লিতে ব্রিক্স শীর্ষ বৈঠকের পাশাপাশি উদ্বোধনী আইব্রিক্স শীর্ষ সম্মেলনে 500 বেশি লগ্নিকারী ও শিল্পোদ্যোগীরা যোগ দেবেন। কেন্দ্রীয় বিজ্ঞান প্রযুক্তি এবং ভূবিজ্ঞান প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং গবেষণা প্রতিষ্ঠান ও স্টার্টআপগুলির মধ্যে আরও জোরদার সহযোগিতার আহ্বান জানিয়েছেন। হরমুজ প্রণালীতে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা পাল্টা হামলায় উত্তেজনা আবার বেড়েছে। নতুন দিল্লির মতিবাগে একটি বহুতল আবাসন ধসে পড়ার ঘটনায় উদ্ধার কাজ চলছে। ঘটনায় একজনের মৃত্যুর ও বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি চায়না মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে স্বর্ণপদক জয় করেছেন। আসছে বিস্তারিত খবরে।

0: উৎপাদন, অর্থনীতি, রপ্তানি সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত এখন বিশ্বের নেতৃস্থানীয় দেশ হিসেবে উঠে এসেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মত প্রকাশ করেছেন। গত সন্ধ্যায় দিল্লিতে শ্রীরাম কলেজ অব কমার্সের শতবর্ষ উদযাপনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় শ্রী মোদী বলেন, আন্তর্জাতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের অর্থনৈতিক বিকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এপ্রিল থেকে জুন মাসের মধ্যে বিদ্যুৎ উৎপাদন 9% বৃদ্ধি পেয়েছে, দু চাকার যানবাহন বিক্রি 20% এবং তিন চাকার যানবাহন বিক্রি প্রায় 30% বেড়েছে। নির্মাণ, আবাসন এবং বাণিজ্যিক কার্যকলাপ দ্রুত সম্প্রসারিত হচ্ছে। স্মার্টফোন রপ্তানির পরিমাণ 2,50,000 কোটি টাকা ছাড়িয়েছে। দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের পরিমাণ পৌঁছেছে প্রায় 2,00,000 কোটি টাকায়। ভারতীয়রা বিশ্বের সামনে দেশকে উৎপাদন হাব হিসেবে গড়ে তুলবে বলে প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
1: ভারত কি গ্লোবাল কনসাল্টিং ফার্মস কেউ নেই হো সকতি, হামারি অ্যাকাউন্টিং ফার্ম, হামারি লিগাল ফার্ম, হামারি ফাইন্যান্সিয়াল ফার্ম, ইয়ে সব গ্লোবাল লিডার্স কেউ নেই বন সকতি। হাম গর্ব সে কহতে হ্যায় কি আজ ভারতীয় দুনিয়া কি টপ কম্পানিজ কো লিড কর রহে হ্যায়। আগর ভারতীয় দুনিয়া কি টপ কম্পানিও কো লিড কর রহে হ্যায় তো ভারতীয় কি বনাই কম্পানিয়া দুনিয়া কো কেউ লিড না করে।
0: এ মাসের 12 ও 13 তারিখে নতুন দিল্লিতে ব্রিক্স শীর্ষ বৈঠকের পাশাপাশি উদ্বোধনী আই ব্রিক্স সম্মেলনের 500-এর বেশি প্রাতিষ্ঠানিক লগ্নিকারী বিভিন্ন দেশের অর্থমন্ত্রী ও শিল্প ব্যবসার অগ্রণী ব্যক্তিরা যোগ দেবেন। ব্রিক্স সদস্যভুক্ত দেশগুলির ব্যাংকিং পরিকাঠামো, ডিজিটাল সক্ষমতা প্রকল্প, জ্বালানি নিয়ে এই বৈঠকে আলোচনা হবে। আই ব্রিক্স বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলির বিভিন্ন তহবিলের মোট মূল্য $1 ট্রিলিয়ন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে 18 ব্রিক্স শীর্ষ সম্মেলন বসবে 12 ও 13 সেপ্টেম্বর। ভারতের সভাপতিত্বে এই শীর্ষ বৈঠকের মূল ভাবনা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও সুস্থায়িত্ব গড়ে তোলা। কেন্দ্রের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভূবিজ্ঞান প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং সরকারি গবেষণা প্রতিষ্ঠান, শিল্প এবং স্টার্টআপগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, উদ্ভাবনকে ত্বরান্বিত করতে এবং বৈজ্ঞানিক গবেষণা যাতে বাজারে পৌঁছয় ও নাগরিকরা উপকৃত হন তা নিশ্চিত করার জন্য সহযোগিতা প্রয়োজন। কলকাতায় আজ 2-দিনব্যাপী রাইজ কনক্লেভের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ডক্টর সিং বলেন, সরকার মহাকাশ এবং পারমাণবিক শক্তিসহ বেশ কয়েকটি কৌশলগত বৈজ্ঞানিক ক্ষেত্রকে বেসরকারি সংস্থার বৃহত্তর অংশগ্রহণের জন্য উন্মুক্ত করে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়ার ডাকে সাড়া দিয়ে দেশে স্টার্ট আপ পরিমণ্ডলের ব্যাপক বিকাশ হয়েছে। 350টি স্টার্ট আপ সংস্থা থেকে আজ দেশে প্রায় 2,40,000 স্টার্ট আপ তৈরি হয়েছে, যা বিশ্বের তৃতীয় বৃহত্তম। সিএসআইআর রাইজ কনক্লেভের উদ্বোধন করে জিতেন্দ্র সিং এই দাবি করেন।
2: This idea was mooted about 3 years back. We thought we could have such startup conclaves considering the kind of startup movement that has happened in India, particularly after Prime Minister Shri Narendra Modi ji announced it from the ramparts of Red Fort. I think that was 15th of August 2015, when he said Startup India, Stand Up India. We were just about 350 startups in this country. Today we stand at about 2,40,000 and we rank number 3 globally.
0: শ্রী সিং বলেন, গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন ক্ষেত্রে শিল্প ও উদ্যোগপতিদের উৎসাহ দিতে সরকার 1,00,000 কোটি তহবিল তৈরি করেছে। বিকশিত ভারত 2047-এর লক্ষ্যে সরকার পারমাণবিক ক্ষেত্র সহ আরও বিষয় শিল্প ও উদ্যোগপতিদের জন্য খুলে দেওয়া হবে। হরমুজ প্রণালী নিয়ে মার্কিন ইরান উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। উভয় পক্ষই এই প্রণালীতে জলযানের উপর আক্রমণ চালিয়েছে। মার্কিন পক্ষের দাবি, তারা 3টি ইরানি তেলের ট্যাঙ্কার ঘায়েল করেছে। অন্যদিকে ইরান জানিয়েছে, তারা হরমুজের সংরক্ষিত এলাকায় দূরনিয়ন্ত্রক চালিত একটি মার্কিন জাহাজের ওপর হামলা চালিয়েছে। কূটনৈতিক দৌত্য সফল না হওয়ায় সাম্প্রতিক হামলা পাল্টা হামলায় তেলের দাম আবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রাশিয়া ইউক্রেন সংঘাত নিরসনে শান্তি আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার আজ কিভে পৌঁছেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানিয়েছেন যে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে গঠনমূলক আলোচনায় বসার জন্য কিভ প্রস্তুত রয়েছে। সংঘাত অবসানের লক্ষ্যে আলোচনা এগিয়ে নেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের ঠিক পরেই তাদের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। ওই বৈঠকের পর পুতিন কিয়েভে হামলা 3 দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন। এদিকে জেলেন্সকি জানিয়েছেন যে সোমবার পর্যন্ত মস্কোতে হামলা বন্ধ রাখতে ইউক্রেনও প্রস্তুত। সমান ক্ষেত্রফল বিশিষ্ট বিশ্ব মানচিত্র সংক্রান্ত রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের প্রস্তাবের বিষয়ে বিদেশ মন্ত্রক প্রতিক্রিয়া জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেছেন, ভারত সমান

0: ক্ষেত্রফল বিশিষ্ট মানচিত্রের উপস্থাপনা সংক্রান্ত রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। শ্রী জয়সওয়াল আরও বলেন যে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল সহ ভারতের সার্বভৌম ভূখণ্ড অবশ্যই ভারতের সরকারি মানচিত্র অনুযায়ী চিত্রিত করতে হবে। এ বিষয়ে কোনো ভুল বা বিভ্রান্তিকর চিত্র গ্রহণযোগ্য নয় বলে তিনি স্পষ্ট জানান। তিনি বলেন ভারতের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট, সুসংগত এবং আপোষহীন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2029 সালের মধ্যে ভারতকে মাদকমুক্ত করার লক্ষ্যে আজ একটি 3 বছর মেয়াদী কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। মাদকদ্রব্যের বিরুদ্ধে একটি সমন্বিত জাতীয় অভিযানের আহ্বান জানিয়েছেন তিনি। গোয়া সফরকালে এক সাংবাদিক সম্মেলনে তিনি আজ একথা জানান। তিনি বলেন 2019 সাল থেকে সরকার মাদক বিরোধী আইন প্রয়োগ, গোয়েন্দা তথ্য আদান প্রদান, আর্থিক তদন্ত এবং পুনর্বাসন ব্যবস্থাকে আরও জোরদার করেছে। 2014 থেকে 2024 সালের মধ্যে প্রায় 1,89,000 কোটি টাকা মূল্যের 1,19,00,000 কিলোগ্রামেরও বেশি মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে এবং 48,66,000 কিলোগ্রামের বেশি মাদক ধ্বংস করা হয়েছে। শ্রী শাহ জানান এই কর্মপরিকল্পনাটি 4টি স্তম্ভের উপর ভিত্তি করে তৈরি।
1: 2029 तक भारत को नशा मुक्त बनाने के लिए एक रोड मैप बनाया है। 26 से 29 को हमने मिशन मोड अवधि के रूप में चिन्हित किया है, समय सीमाएं तय की है। 4 स्तंभों पर हमारा रोड मैप विजन डॉक्यूमेंट है। एक इंटेलिजेंस और ऑपरेशन आधारित एनफोर्समेंट, दूसरा प्रीकर्सर और सिंथेटिक ड्रग पर नियंत्रण, तीसरा डिमांड और हार्म रिडक्शन और चौथा क्षमता निर्माण और समन्वय।
0: নতুন দিল্লির সত্যনিকেতন এলাকায় আজ বিকেলে পড়ুয়াদের পিজি থাকার একটি বহুতল আবাসন ভবন ধসে পড়েছে। নতুন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এইমসের তথ্য অনুযায়ী চিকিৎসার জন্য 4 জনকে ট্রমা সেন্টারে আনা হয়েছিল। তাদের মধ্যে 1 জনকে মৃত অবস্থায় আনা হয়, 2 জনের অবস্থা আশঙ্কাজনক এবং 1 জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে দিল্লি পুলিশ জানিয়েছে যে এ পর্যন্ত 6 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে স্থানীয় তদন্তে জানা গেছে যে ভবনটি 40 থেকে 50 বছরের পুরনো ছিল এবং দুর্ঘটনার সময় এর বেসমেন্টে মেরামতির কাজ চলছিল। ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধার কাজের জন্য দিল্লির দমকল বাহিনী 18টি দমকলের ইঞ্জিন মোতায়েন করেছে। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তরণজিৎ সিং সান্ধু, দিল্লি পুলিশ, দিল্লি দমকল বাহিনী এবং দিল্লি বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে দ্রুত উদ্ধার কাজ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সংলগ্ন আরেকটি ভবনও খালি করা হয়েছে এবং আটকে পড়া ব্যক্তিদের নিরাপদে উদ্ধার ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অবিলম্বে সহায়তা প্রদানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন দিল্লির সত্যনিকেতনে ভবন ভেঙে পড়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী শাহ বলেছেন যে তিনি দিল্লির মুখ্যমন্ত্রী, দিল্লির পুলিশ কমিশনার এবং এনডিআরএফ এর মহাপরিচালকদের সঙ্গে কথা বলেছেন ও পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার নির্ধারিত সময়ের 1 দিন আগেই গোয়া থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। ব্যাডমিন্টনে ভারতের সাত্বিক সাইরাজ, রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি আজ শেনজেনে অনুষ্ঠিত চায়না মাস্টার্স টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে স্বর্ণপদক জয় করেছেন। ফাইনালে এই ভারতীয় জুটি চীনের হে জিটিং এবং রেনশিয়াং ইউকে 21-11, 13-21 ব্যবধানে পরাজিত করে এই প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রথমবারের মতো স্বর্ণপদক নিশ্চিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। আন্তর্জাতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের অর্থনৈতিক বিকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিমত ব্যক্ত করেছেন। কেন্দ্রীয় বিজ্ঞান প্রযুক্তি এবং ভূবিজ্ঞান প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং গবেষণা প্রতিষ্ঠান ও স্টার্টআপগুলির মধ্যে আরও জোরদার সহযোগিতার আহ্বান জানিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ 7:50।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন জানিয়ে দেব আজকের গীতাঞ্জলি ও সঞ্চয়িতার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটু পরে রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সবিনয় নিবেদন, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 8:30 শ্রোতাদের প্রশ্নের ভিত্তিতে স্বাস্থ্য নিয়ে অনুষ্ঠান, পত্রপাঠ, রোগ বিদায়। শ্রোতাদের চিঠি এবং ইমেলের ভিত্তিতে স্বাস্থ্য বিষয়ক সমাধানে থাকবেন ডাক্তাররা। প্রযোজনায় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর।

আটটা পঞ্চান্নতে এ মাসের গান, শিল্পী সুরঞ্জনা বসু, গীতিকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুরকার সন্তোষ মুখোপাধ্যায়। নটায় শিক্ষাঙ্গন থেকে ব্যারাকপুর গভর্নমেন্ট উচ্চ বিদ্যালয় থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক। নটা তিরিশে রাগ প্রধান গান, শিল্পী সুদেশ না চক্রবর্তী। নটা পঁয়তাল্লিশে ভক্তিগীতি, শিল্পী সুপ্রিয় চট্টোপাধ্যায়। দশটায় রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভায় কর্ণাটকী সঙ্গীত শিল্পী এন আর প্রশান্ত। আকাশবাণী মাইসোর কেন্দ্রের নিবেদন। এগারোটায় লোকগীতি শিল্পী সমৃদ্ধ বিশ্বাস। এগারোটা দশে বাংলা আধুনিক গান। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে রাত আটটায় ছায়াছবির গান, আটটা পনেরো মিনিটে নানা রঙের গান, আটটা তিরিশে স্পটলাইটের বাংলা রূপান্তর, নটা ষোলো মিনিটে স্পটলাইট, নটা তিরিশে অখিল ভারতীয় কার্যক্রমে হিন্দিতে রূপকান অনুষ্ঠান, দশটা তিরিশে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় দীপাচন্দ, এগারোটা দশে হিন্দি ছায়াছবির গান।

0: কলম অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম সেপ্টেম্বর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 13ই সেপ্টেম্বর 2026। আরও একবার মনে করিয়ে দিই, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। বিজ্ঞাপনের পর স্থানীয় সংবাদ।
2: কমপ্রিমিয়াম জ্যাদা বোনাস আপনাকে লিয়ে সবসে সহি আরপিএলআই ইসসে বেহতর কুছ নাহি।
3: আপনি পরিবার কো দিজিয়ে সুরক্ষিত জীবন রুরাল পোস্ট লাইফ ইন্স্যুরেন্স আরপিএলআই কি লাইফ ইন্স্যুরেন্স পলিসিজ কে সাথ। আপনি নজদীকি ডাকঘর সে আজ হি সম্পর্ক করেন ইয়া indiapost.gov.in পর লগ অন করেন।
4: বৌমা, হ্যাঁ মা, এই বাড়ির কিছু নিয়ম আছে।
5: যেমন?
4: যেমন এখানে ক্যাশের কোনো প্রচলন নেই।
5: তাহলে লেনদেন?
4: ওটা আমরা ডিজিটাল পেমেন্ট করি।
5: ওহ,
4: যেমন ইউপিআই দিয়ে?
5: আচ্ছা,
4: হ্যাঁ। আর শোনো, আরো একটা নিয়ম আছে।
5: সেটা কি মা?
4: তোমার মুখ দেখার টাকাটাও ইউপিআই দিয়েই পাবে।
5: আপনিও না মা,
6: ভারত ডিজিটাল পেমেন্ট করে
7: এখন, সব লেনদেনই সহজ একেবারে।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্টার্ট আপ ইন্ডিয়া এবং স্ট্যান্ড আপ ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের স্টার্ট আপ পরিমণ্ডল অনেক বেশি মজবুত হয়েছে। সল্টলেকে আজ সপ্তম রাইস কনক্লেভের উদ্বোধন। সাপের কামড়ের চিকিৎসায় বেঙ্গল কেমিক্যালসের তৈরি অ্যান্টিভেনাম ইঞ্জেকশন ফের বাজারে আনতে ওই সংস্থার সঙ্গে আলোচনা চলছে বলে স্বাস্থ্যমন্ত্রী শারদোত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 4,500 ছাড়িয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গেছে। কলকাতায় আক্রান্তের সংখ্যা 400-র বেশি। আসন্ন দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে পুজো কমিটিগুলির সঙ্গে আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সমন্বয় বৈঠক। মহানায়কের জন্মশতবর্ষ উদযাপনের প্রারম্ভিক পর্যায়ের সমাপ্তি দিনে উত্তম কুমার স্মারক রৌপ্য মুদ্রা প্রকাশ। মুর্শিদাবাদে গঙ্গাপক্ষে বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতায় 81 কিলোমিটার বিভাগে প্রথম পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের প্রত্যয় ভট্টাচার্য। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী ড

0: বক্তা জিতেন্দ্র সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্টার্ট আপ ইন্ডিয়া এবং স্ট্যান্ড আপ ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের স্টার্ট আপ পরিমণ্ডল অনেক বেশি মজবুত হয়েছে। বিজ্ঞান ভিত্তিক গবেষণা ও উন্নয়ন, শিল্পক্ষেত্র এবং নতুন উদ্যোগ সর্বোপরি রাজ্যের স্টার্ট আপ পরিমণ্ডলের দ্রুত বৃদ্ধির লক্ষ্যে আজ সিএসআইআর আইআইসিবি সল্টলেক ক্যাম্পাসে সপ্তম রাইস কনক্লেভের উদ্বোধন করেন মন্ত্রী। তিনি বলেন, 350 থেকে বর্তমানে দেশের স্টার্ট আপের সংখ্যা ছাড়িয়েছে প্রায় 2,40,000। এর প্রায় 15% ছোট শহরগুলির যুব সম্প্রদায় তৈরি। স্টার্ট আপ তৈরির ক্ষেত্রে ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হয়ে উঠেছে।
1: An alternative option and an alternative avenue of livelihood. Almost 50% or more than them belong to tier 2 and tier 3 cities. So we also have to give up this mindset that the startup is happening only in big cities and metros. So in order to address these section of youngsters who are looking forward with a lot of aspiration, we started to have this campaign of holding these conclaves in different parts of the country. We've already had 6 such, north, south, east, west, northeast.
0: তিনি বলেন, গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন ক্ষেত্রে শিল্প ও উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকার 1,00,000,000,000 টাকার তহবিল তৈরি করেছে। 2047-এর মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে মহাকাশ, জৈব প্রযুক্তি, পারমাণবিক শক্তিসহ বিভিন্ন ক্ষেত্রের দরজা বেসরকারি প্রতিষ্ঠানগুলির জন্য খুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী শারদোত্ত মুখোপাধ্যায় সাংবাদিকদের বলেন, পশ্চিমবঙ্গে বিনিয়োগের জন্য প্রতিবেশী রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে। সাপের কামড়ের চিকিৎসায় বেঙ্গল কেমিক্যালসের তৈরি অ্যান্টিভেনাম ইঞ্জেকশন ফের বাজারে নিয়ে আসার বিষয়ে ওই সংস্থার সঙ্গে কথাবার্তা চলছে বলেও তিনি জানান।
2: বেঙ্গল কেমিক্যাল, which have been one of the country's first chemical company, they have shown interest in region specific, Bengal specific anti-snake venom marketing and manufacturing. We will have a very good discussion with them. We are even considering anti-snake venom being manufactured in Bengal. Bengal at one time used to manufacture. We are getting a harrowing time of getting all these products out from outside our state.
0: দুদিনব্যাপী রিসার্চ, ইন্ডাস্ট্রি, স্টার্ট আপ অ্যান্ড অন্টারপ্রেনিয়রশিপ সম্মেলনে অংশ নিয়ে বেঙ্গল কেমিক্যালসের এমডি এস ঘোষ চৌধুরী আকাশবাণীকে জানালেন, বিগত দশক থেকে এই সংস্থা লাভের মুখ দেখছে। সিএসআইআর সিজিসিআরআই এর ডিরেক্টর প্রফেসর বিক্রমজিৎ বসু আকাশবাণীকে জানিয়েছেন,
3: এই কনক্লেভগুলোর উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে যে স্টার্ট আপ সিস্টেমটা যেভাবে গ্রো করছে, সেই স্টার্ট আপ সিস্টেমের গ্রোথ থেকে আরও অ্যাক্সিলারেট করা, আরও ফেসিলিটেট করা, যাতে স্টার্ট আপ এবং এমএসএমই প্রচণ্ডভাবে বেনিফিটেড হয়। এবং আমাদের দেশে একধারে যেমন খুব ভালো একাডেমিক ইনস্টিটিউট আছে, তেমনি আমাদের দেশে সিএসআর ইকোসিস্টেম আছে, যেগুলো ন্যাশনাল ল্যাব, আর অন্যদিকে আছে স্টার্ট আপ ইকোসিস্টেম, এমএসএমই এবং মাল্টি ন্যাশনাল কর্পোরেট। এই যে তিনটে পিলার, এই তিনটে পিলারের মধ্যে ক্রসটক করতে হবে।
0: রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 4,500 ছাড়িয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, কলকাতায় আক্রান্তের সংখ্যা 400 পেরিয়েছে। গত এক সপ্তাহে কলকাতায় প্রায় 100 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। সবচেয়ে বেশি 870 জন আক্রান্ত হয়েছেন মুর্শিদাবাদে। রাজ্য সরকার ডেঙ্গু মোকাবিলায় বাড়ি বাড়ি গিয়ে জ্বরের রোগীদের চিহ্নিত করা ও রক্ত পরীক্ষা বাড়ানোর নির্দেশ দিয়েছে। এদিকে ডেঙ্গু প্রতিরোধে রাজ্য সরকারের স্বচ্ছতা সংকল্প অভিযানে 22টি জেলার 128টি পৌরসভার 1,600 বেশি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কর্মসূচি চালানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সামাজিক মাধ্যমে জানিয়েছেন। জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় আগামীকাল প্রাপকদের হাতে সামাজিক পেনশন তুলে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তরের উদ্যোগে নবান্ন সভাঘরে ওই অনুষ্ঠান হবে। নতুন রাজ্য সরকার পূর্ণাঙ্গ বাজেটে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষমদের মাসিক ভাতা 1,000 থেকে বাড়িয়ে 1,500 টাকা করার কথা ঘোষণা করেছিল। উল্লেখ্য, গত 20 জুলাই রাজ্য সরকার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির অধীনে 3 ধরনের পেনশন বৃদ্ধি করে 1,000 টাকা করা হবে। আসন্ন দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে বসছেন। কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে প্রস্তাবিত ওই অনুষ্ঠানে কলকাতা ও শহরতলির বিভিন্ন পুজো কমিটি ছাড়াও পুলিশ, বিদ্যুৎ, দমকল, বিপর্যয় ব্যবস্থাপনা সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত থাকবেন। শারদীয়া উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কি পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে আলোচনার পাশাপাশি রাজ্য সরকারের তরফে পুজো কমিটিগুলিকে আর্থিক সহায়তার বিষয়েও কথা হবে বলে মনে করা হচ্ছে। রাজ্যে এবার দুর্গাপুজো সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে বিজেপি দাবি করেছে। কলকাতায় আজ বউবাজার শতদল সংঘের খুঁটি পুজো অনুষ্ঠানে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেন, রাজ্যে সীমান্তবর্তী এলাকাগুলিতে গত কয়েক বছরে পুজো উদ্যোক্তাদের ভয় দেখানো হয়েছে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার প্রতিমা নিরঞ্জনের দিন নির্দিষ্ট করে দিত।

0: বর্তমানে নতুন সরকারের আমলে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। বাঙালির এই উৎসবকে নির্ঝঞ্ঝাট রাখতে সকলকে সংঘবদ্ধ থাকার আবেদন জানিয়েছেন তিনি। ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় দলের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন আইপিএস হুমায়ুন কবিরকে তলব করেছে শেক্সপিয়ার সরণী থানার পুলিশ। সমনের নোটিশ দিতে আজ তাঁর কসবার বাড়িতে যান পুলিশ আধিকারিকরা। আগামী বুধবার 9 তারিখ বেলা 11টায় তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। এদিকে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আবারও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়নকে মঙ্গলবার এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়কে আগামীকাল শেক্সপিয়ার সরণী থানায় উপস্থিত হতে বলা হয়েছে। পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, আইন বিরুদ্ধ কাজ করলে কাউকেই রেয়াত করা হবে না।
1: যদি সংবিধান বা ভারতীয় ন্যায় সংহিতাকে যদি অপমান করেন, যদি মনে করে থাকেন যে দেশের যে আইন সেটা ফলো করবেন না, পুলিশ ডাকবে, কেস হবে, আদালতে যাবেন। আমি আইন না মানলেও আমার শাস্তি হবে, আর হুমায়ুন কবির আপনি আইন না মানলেও আপনি শাস্তি পাবেন। আপনি টিএমসির নেতা বলে আপনাকে ছেড়ে দেওয়া হবে সেটা হবে না।
0: মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপনের প্রারম্ভিক পর্যায়ের আজ সমাপ্তি হচ্ছে। এই উপলক্ষে শিশির মঞ্চে উত্তম কুমার স্মারক রৌপ্য মুদ্রা প্রকাশিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় প্রমুখ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।

0: মুর্শিদাবাদে গঙ্গাপক্ষে বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতার 81 কিলোমিটারে প্রথম হয়েছেন পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের প্রত্যয় ভট্টাচার্য। এ নিয়ে চতুর্থবার এই প্রতিযোগিতায় প্রথম হলেন তিনি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন বাংলাদেশের পলাশ চৌধুরী এবং মোহাম্মদ নুরুল ইসলাম। অন্যদিকে 19 কিলোমিটারে মহিলাদের মধ্যে প্রথম হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ঐশানী সরকার। আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকায় ক্রীড়া পরিকাঠামোর আধুনিকীকরণে 2টি নতুন স্টেডিয়াম গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই বিষয়ে পুর নিগম ও জেলা প্রশাসনের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। তিনি আজ আসানসোলে মহিলাদের এক ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করে বলেন, বর্তমান যুগে মহিলারা কোনো অংশে পুরুষদের থেকে পিছিয়ে নেই। রাজ্যের ওপর দিয়ে বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং উত্তরপ্রদেশের কাছাকাছি থাকা নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী দুদিন বজ্রপাতের তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্টার্ট আপ ইন্ডিয়া এবং স্ট্যান্ড আপ ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের স্টার্ট আপ পরিমণ্ডল অনেক বেশি মজবুত হয়েছে। সল্টলেকে আজ সপ্তম রাইস কনক্লেভের উদ্বোধন। সাপের কামড়ের চিকিৎসায় বেঙ্গল কেমিক্যালসের তৈরি অ্যান্টিভেনাম ইঞ্জেকশন ফের বাজারে আনতে ওই সংস্থার সঙ্গে আলোচনা চলছে বলে স্বাস্থ্যমন্ত্রী শারদোত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হল।
1: বাবা, 3000 দাও।
2: কেন বাবা?
1: আমার পকেট মানি।
2: আরে, এখন তো শুধু 2000ই ক্যাশ আছে।
1: ওহো বাবা, বুলেট ট্রেনের যুগে গরুর গাড়ি চালাচ্ছ? ডিজিটাল পেমেন্ট চালাও। হ্যাঁ না, হ্যাঁ, সোজা UPI দিয়ে পেমেন্ট করো, ইটস ইজি।
2: আরে বাহ, আমাকেও শিখিয়ে দে, তোর 1000 নিয়ে নে।
1: তোমার মোবাইলটা দাও।
2: নে নে, ভারত ডিজিটাল পেমেন্ট করে
3: এখন সব লেনদেনই সহজ একেবারে।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে সবিনয় নিবেদন। উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার।

স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের সবিনয় নিবেদনের এই দরবারে। মাসের প্রথম রবিবার আজ, মাঝে দুই সপ্তাহের অপেক্ষা গিয়েছে, তারপর আবারও আজকের এই আসর সবিনয় নিবেদনের। সুতরাং অনেক চিঠি এবং মেল ইতিমধ্যেই কিন্তু আমাদের হাতে রয়েছে, সময় নষ্ট একদম নয়। সরাসরি খোলা যাক চিঠির ঝাঁপি, তবে তার আগে জানিয়ে দিই এই ঝাঁপিতে চিঠি পাঠাতে হলে কি করবেন। আকাশবাণী কলকাতার নানান অনুষ্ঠান সম্পর্কিত আপনাদের মূল্যবান মন্তব্য লিখে পাঠান সবিনয় নিবেদন প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001 এই ঠিকানায়। আর আমাদের মেইল করতে পারেন সবিনয় নিবেদন SABINYNYNIBEDAN সবিনয় নিবেদন @gmail.com এই আমাদের মেল আইডি। আসা যাক চিঠির পাতায়। শুরুতে সন্ধ্যা চৌধুরী লিখছেন বাগনান এনডি ব্লক বাগনান হাওড়া থেকে। আমি 84 বছরের এক প্রবীণা শ্রোতা। আপনাদের আকাশবাণীর সম্প্রচার আর সুরের মূর্ছনাই দীর্ঘকাল ধরে আমার প্রতিদিনের জীবনের প্রিয় সঙ্গী। গত 31 আগস্ট 2026 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে স্বাস্থ্য জিজ্ঞাসা পর্বে শ্রদ্ধেয়া ডাক্তার রঞ্জিনী দত্তের আলোচনাটি আমার মন গভীরভাবে স্পর্শ করেছে। আমাদের জাতীয় পতাকার রঙের সাথে সামঞ্জস্য রেখে খাদ্যাভ্যাসের যে অপূর্ব ব্যাখ্যা তিনি দিয়েছেন তা এক কথায় অসাধারণ। পতাকার জাফরান বা হলুদ রঙের জন্য কুমড়ো ও পেঁপে, সাদা রঙের জন্য ভাত রুটি দুধ, সবুজ রঙের জন্য নানা ধরনের শাকসবজি এবং পতাকার মাঝের নীল অশোকচক্রকে জীবনের মূল আধার পানীয় জলের সঙ্গে তুলনা করেছেন, যে পুষ্টির বার্তা দেওয়া হলো তা অত্যন্ত সুন্দর লেগেছে। রান্নার পুষ্টিগুণ ধরে রাখতে তেল, নুন, ঝাল ও হলুদ খুব কম পরিমাণে ব্যবহার করে এবং সবজি অতিরিক্ত সেদ্ধ না করে স্বাস্থ্যের উপযোগী ও পুষ্টিকর খাবার তৈরি করার সহজ পরামর্শটি আমার মতো প্রবীণ মানুষদের খুব পছন্দ হয়েছে। বার্ধক্যের এই দিনগুলিতে আকাশবাণীর এমন শিক্ষণীয় পরিবেশনা আমাকে অপরিসীম তৃপ্তি দেয়। চমৎকার বিষয়বস্তু নির্বাচনের জন্য শ্রদ্ধেয়া ডাক্তার রঞ্জিনী দত্ত, সমগ্র আকাশবাণী পরিবার এবং গুণী সঞ্চালকদের আন্তরিক ধন্যবাদ ও আশীর্বাদ জানাচ্ছি। সন্ধ্যা চৌধুরী, বাগনান এনডি ব্লক, বাগনান হাওড়া থেকে। অনেক ধন্যবাদ সন্ধ্যাদি আপনার চিঠিখানির জন্য। 84 বছর বয়স এবং রেডিও এত মন দিয়ে শুনে আমাদেরকে যে আপনার ফিডব্যাক জানিয়েছেন, আপনার মূল্যবান মতামত জানিয়েছেন, সত্যিই আমরা কৃতজ্ঞ। হ্যাঁ, ওই দিন রঞ্জিনীদের সঙ্গে আলোচনাতে আমি ছিলাম স্বাস্থ্য জিজ্ঞাসায় এবং সত্যি প্রতি মুহূর্তে অবাক হয়েছি যে কত কিছুই জানি না। আমরা পুষ্টির কথা ভাবি, আমরা সুস্থ থাকতে চাই, সুস্থ রাখতে চাই আমাদের পরিবার পারিপার্শ্বকে, তবু কত কিছু জানারই তো বাকি থেকে যায়, তাই না? ভারী সুন্দর করে সেদিনের আলোচনা আমাদের বুঝিয়ে বললেন খাবারের এবং পুষ্টির নানান বিষয় সম্পর্কে পুষ্টিবিদ চিকিৎসক ডাক্তার রঞ্জিনী দত্ত। আপনার ভালো লেগেছে সে অনুষ্ঠান, অনেক ধন্যবাদ। সোমনাথ মুখোপাধ্যায় 3 সাদার্ন অ্যাভিনিউ কলকাতা 26 থেকে লিখছেন, এই সবিনয় নিবেদন অনুষ্ঠানে প্রায়শই শুনে থাকি কোনো শ্রোতার চিঠির উত্তর দেওয়ার সময় কোনো অনুষ্ঠানের সময়সীমা বোঝাতে উপস্থাপক উপস্থাপিকা সাধারণত চাঙ্ক শব্দটি ব্যবহার করেন। আমার মনে হয় এখানে স্লট শব্দটি অধিক উপযোগী, একটু ভেবে দেখতে অনুরোধ করি। সোমনাথ মুখোপাধ্যায় সাদার্ন অ্যাভিনিউ কলকাতা থেকে লিখলেন। ধন্যবাদ সোমনাথবাবু আপনার মেইলের জন্য। হ্যাঁ, ঠিকই বলেছেন, আমরা চাঙ্ক শব্দটি ব্যবহার করি এবং এই ব্যবহার আকাশবাণীতে কিন্তু দীর্ঘদিনের। শুধুমাত্র আকাশবাণী কলকাতা নয়, আকাশবাণীর সমস্ত স্টেশনেই বলতে পারেন আমরা অনুষ্ঠানের জন্য নির্ধারিত, এক একটি বিশেষ অনুষ্ঠানের জন্য নির্ধারিত যে সময়সীমা, কোনোটির 15 মিনিট, কোনোটির 30 মিনিট, সেই সময়টিকে আমরা সেই অনুষ্ঠানের চাঙ্ক বলি। ইংরেজিতে চাঙ্ক কথার বাংলা অর্থ খণ্ড। ওই বড় 24 ঘন্টার যে সময় তার খণ্ডিত খণ্ডিত অংশকে আলাদা আলাদা অনুষ্ঠানের জন্য নির্ধারণ করা, সেই জন্যই সময়ের খণ্ড হিসেবে আমরা চাঙ্ক ব্যবহার করি। স্লট ব্যবহার করাই যায়, সাধারণত ইলেকট্রনিক মিডিয়াতে স্লট কথাটি ব্যবহৃত হয়, আমরা দেখতে পাই সেভাবে, কিন্তু চাঙ্ক কথাটির ব্যবহার সমগ্র আকাশবাণীতেই ভারত

জুড়েই বহু বছরের, সুতরাং যেহেতু এতে কোনো ভুল নেই তাই আপাতত এর কোনো পরিবর্তন হচ্ছে না। আসলে ভুল যেহেতু নেই এবং দীর্ঘদিন ধরে যেহেতু এটাই চলে এসেছে, এভাবেই আকাশবাণীর কর্মীরা অভ্যস্ত। আমাদের অর্ডার যখন বেরোয় অফিসিয়াল, সেখানেও কিন্তু উল্লেখ এভাবেই থাকে। সুতরাং থাকুক না, কিছু বিশেষত্ব হিসেবে থেকে যাক না হয় শব্দটা। আসা যাক পরবর্তী মেলে। অনেকটা বড় আপনার মেল, আমি কিন্তু একটু ছোট করে পড়ছি, আপনার বিষয় দুটি আছে, ছোট করে আমি সেটুকু পড়ে উত্তর দিই। বিশ্বেশ্বর ঘোষ, ওলাদেবীতলা রোড, নবদ্বীপ, নদিয়া থেকে। আমার বক্তব্য হচ্ছে, আমরা যারা পুরনো প্রথায় রেডিও সেটের মাধ্যমে অনুষ্ঠান শুনে থাকি আকাশবাণীর প্রতিনিয়ত, আমাদের প্রচার তরঙ্গ বিভ্রাটের সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠানের মধ্যে মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান প্রবলভাবে এসে যাওয়ায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গের সম্প্রচারিত অনুষ্ঠান কোনোভাবেই আমাদের কানে পৌঁছচ্ছে না বা শুনতে পাচ্ছি না। অনলাইন বা মোবাইল অ্যাপে অনুষ্ঠানটি শুনলে সমস্যা থাকে না ঠিকই, কিন্তু পুরনো প্রথায় রেডিও সেটের মাধ্যমে অনুষ্ঠান শুনে আমাদের কথা ভেবে এই প্রচার তরঙ্গ বিভ্রাটের বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে। একই সঙ্গে মহিষাসুরমর্দিনী অত্যন্ত ঐতিহ্যমণ্ডিত অনুষ্ঠান, ষষ্ঠীর দিন সকালে দেবী দুর্গতি হারিনীম অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়, যেটি মূলত উত্তম কুমারের মহালয়া অনুষ্ঠান নামেই খ্যাত। মহাষষ্ঠীর সকালে যে অনুষ্ঠানটি প্রচারিত হবে এমন কোনো ঘোষণা আকাশবাণী গত বছর করেনি, সে কারণে এই অনুষ্ঠান শোনার কথা স্মরণে রাখতে পারিনি এবং শুনতে পাইনি। নিশ্চয়ই এবছরটা সেরকম হবে না, আগাম ঘোষণা করবেন। বিশ্বেশ্বর ঘোষ, নবদ্বীপ, নদিয়া থেকে। ধন্যবাদ বিশ্বেশ্বরবাবু আপনার মেইলের জন্য। প্রথম কথায় আসি, রেডিও সেটে যখন অনুষ্ঠান শুনছেন, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের সঙ্গে মৈত্রী মিলেমিশে যাচ্ছে কখনো কখনো। আপনার বাড়ি নদিয়া, সুতরাং সমস্যাটা হয়তো নদিয়ার এই জায়গাতেই হচ্ছে, কারণ অন্য কোনো জায়গা থেকে কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে তেমন কোনো রকম তথ্য এসে পৌঁছয়নি। সুতরাং আপনার এই বিষয়টি আমরা কারিগরি বিভাগের কাছে পাঠিয়ে দিচ্ছি, তারা দেখবেন, আমাদের সহকর্মীরা তারা দেখবেন যে ঠিক কোন জায়গা থেকে সমস্যাটা হচ্ছে। নিশ্চয়ই অ্যাপের মাধ্যমে শোনা যায়, কিন্তু আপনার মতন এমন অনেক শ্রোতাবন্ধু রয়েছেন যারা সেই পুরনো প্রথায় রেডিও সেটের মাধ্যমেই শুনতে ভালোবাসেন, সুতরাং আপনাদের অসুবিধে হলেও অবশ্যই আকাশবাণী সেই অসুবিধেতে অগ্রাধিকার দেবে, আমরা নিশ্চয়ই দেখব কেমন। হ্যাঁ, মহিষাসুরমর্দিনীর সঙ্গে ষষ্ঠীর সকালে দেবী দুর্গতি হারিনীম আমরা প্রচার করে থাকি প্রতি বছরই, এবং যেহেতু প্রতি বছরই অনুষ্ঠানটি হয়, আমরা কিন্তু সবসময় যে তার আগাম ঘোষণা করি তেমনটা নয়। গত বছর আপনি বলছেন পূর্ব ঘোষণা হয়নি বলে আপনি স্মরণে রাখতে পারেননি, আমরা মহিষাসুরমর্দিনীর ঘোষণা নিশ্চয়ই করি, সুতরাং এবারও দেবী দুর্গতি হারিনীমের জন্য আমরা পূর্ব ঘোষণা করতেই পারি। কিন্তু কিছু অনুষ্ঠান হয়তো যা সকলেই জানেন যে এই দিনে এই অনুষ্ঠান হবেই, ঠিক তেমনই দুখানি অনুষ্ঠান আমাদের মহিষাসুরমর্দিনী এবং দেবী দুর্গতি হারিনীম নিশ্চয়ই পাবেন মহাষষ্ঠীর সকালে এই অনুষ্ঠান, এবং আমরা চেষ্টা করব তৎসত্ত্বেও আগাম ঘোষণার মাধ্যমে আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার। কেমন, ভালো থাকবেন বিশ্বেশ্বরবাবু। ডলি বন্দ্যোপাধ্যায়, দিগবার, বাঁকুড়া থেকে। রেডিও আমার সাথী, গৃহবধূ, কাজ করতে করতে রেডিওতে খবর গানে গানে সব শুনি, নাটক আমার খুব প্রিয়। শ্রবণ মাধ্যমে এমন ঘটনার চিত্র তুলে ধরার কৃতিত্ব শুধুমাত্র আকাশবাণীর। অভিনন্দন আকাশবাণীকে, ছোট বকুল ফুলের যাত্রী সাহেব কোয়েলের কাছে নাটকগুলি শুনতে ইচ্ছে হয়, পূরণ করবেন কি? ডলি বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া থেকে। অনেক ধন্যবাদ ডলি দি আপনার চিঠির জন্য। হ্যাঁ, ছোট বকুল ফুলের যাত্রী সাহেব কোয়েলের কাছে নাটকগুলি আমরা বহুবার শোনাই, কারণ এই নাটকগুলি আমাদের সম্পদ। সত্যি আমাদের শুধুমাত্র শ্রোতা বন্ধুরা নন, রেডিওর এপারে যারা আমরা রয়েছি আমাদেরও খুব পছন্দের নাটক, যেগুলি নাম আপনি করেছেন, বারে বারেই শোনানো হয়, ঘুরিয়ে ফিরিয়ে আবারও শুনতে পাবেন। আর আকাশবাণীর সঙ্গে যেভাবে থাকেন নিশ্চয়ই এভাবেই থাকবেন। আসা যাক পরবর্তী চিঠিতে। মহুয়া বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক, গণিত বিভাগ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, কানপুর, সেখান থেকে লিখছেন, এবং একই বিষয়ে চিঠি লিখছেন সঞ্জয় রায়, 24/1 দানেশেখ লেন, ব্লক বি, ফ্ল্যাট নম্বর 1, হাওড়া থেকে। শ্রবণীতে প্রচারিত ঝিমলি নন্দীর গল্প উত্তরাধিকার শুনে মুগ্ধ হলাম, জীবনের ক্রূর বাস্তব ঝিমলি নন্দীর

বলিষ্ঠ লেখনের মাধ্যমে শ্রোতাদের সামনে উঠে এসেছে। লেখিকা গল্পটি পাঠও করেছেন চমৎকার। এইরকম লেখা শ্রোতাদের উপহার দেওয়ার জন্য শ্রবণীকে ধন্যবাদ জানাই, মহুয়াদি জানালেন। আর সঞ্জয়বাবু জানাচ্ছেন, আকাশবাণী সাহিত্য পত্রিকা শ্রবণী অনুষ্ঠান ঝিমলি নন্দীর গল্প উত্তরাধিকার শুনলাম, বেশ ভালো লাগলো। নারীবাদী গল্পের মুকুটে আরও একটি পালক সংযুক্ত হলো। লেখিকাকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। সঞ্জয় রায় হাওড়া এবং মহুয়া বন্দ্যোপাধ্যায় আইআইটি কানপুর থেকে লিখলেন শ্রবণীর কথা, একই গল্পের কথা অর্থাৎ ঝিমলি নন্দীর উত্তরাধিকার। আমরা নিশ্চয়ই লেখিকাকে আপনাদের এই ভালো লাগার কথা, এই প্রশংসা সূচক যে চিঠি, তার কথা নিশ্চয়ই জানিয়ে দেব। ভালো থাকবেন। এবারে ত্র্যম্বকরঞ্জন সেন গোহালিয়ারা বীরভূম থেকে লিখছেন চিঠি ছন্দে ছন্দে। প্রিয় সবিনয় নিবেদন, তোমার গোটা অনুষ্ঠান সবই নয় নিবেদন, কিছু কঠোর অভিযোগ, উগ্র কোনো নতুন রোগ, কিছু মৃদু অনুযোগ, দামি হলেও রাজভোগ, কিছু তুলোর মতো যশ, বুঝলে গুরু বা ডিয়ার বস, কিছু কেজো অনুরোধ, মেঘলা দিনে চায় রোদ, সব মিলিয়ে এই অনুষ্ঠান উপস্থাপন অম্লান। ত্র্যম্বকরঞ্জন সেন গোহালিয়ারা বীরভূম থেকে। ভারী সুন্দর, ছড়ায় ছড়ায় আলাদা করে কোনো অভিযোগ অনুযোগ অনুরোধের কথা নয়, বরং রাজভোগের মতন মেঘলা দিনে মিঠে রোদের মতন করে শুধুই সবিনয় নিবেদনের নানান আঙ্গিক তুলে ধরলেন আপনার ছোট্ট ছড়ায়। ভালো লাগলো, ভালো থাকবেন ত্র্যম্বকবাবু। এবারের মেলখানিও বেশ বড়, অনেকটা বড়, এতটা পড়া যাবে না সময়ভাবে। অনিমেষ ঘোষ আলুই পশ্চিম মেদিনীপুর থেকে আপনার ভালো লাগার কথা ছোট করে পড়ে জানাই। গত 16 আগস্ট রাত 8টায় ডক্টর মানুষ প্রতিম দাসের প্রযোজনা এবং পরিচালনায় আকাশবাণী নিবেদিতাকে নিয়ে অসাধারণ নাটক উপহার দিলেন তাঁর শ্রোতাদের। নাটকে দেশবন্ধু, স্বামীজি, ভগিনী নিবেদিতা, শ্রীরামকৃষ্ণ প্রত্যেকের ভাবনা এবং তাদের ক্ষুরধার বুদ্ধি, দেশপ্রেম, স্বদেশপ্রেম সবটা যেভাবে জানানো হলো ভালো লেগেছে খুব। এ বিষয়ে আপনার বক্তব্য অনেকটা বড় করে লিখেছেন এবং আপনার লেখার প্রতি ছত্রে ছত্রে এই নাটকের প্রতি আপনার ভালোবাসার কথাই কিন্তু ফুটে উঠেছে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার চিঠির জন্য। ভগিনী নিবেদিতা নাটক আপনার ভালো লেগেছে, নাট্য বিভাগ অত্যন্ত কৃতজ্ঞ আপনার এই ভালো লাগার কথা জানতে পেরে। অনিমেষ ঘোষ আলুই পশ্চিম মেদিনীপুর আপনার মেলখানি পড়লাম। হেমন্ত কুমার নন্দী রাধানগর, ডাক্তার শচীন সেন রোড, কৃষ্ণনগর, নদিয়া থেকে। 22 আগস্ট শ্রদ্ধেয় উপস্থাপিকা সুতপা চট্টোপাধ্যায়ের সঞ্চালনে গীতাঞ্জলিতে গানের ভেলা অনুষ্ঠানে ভিন্ন ভিন্ন নামি নামি গায়ক গায়িকাদের পরিবেশিত রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ের ব্রহ্মসঙ্গীত আর একবার প্রমাণ করে দিয়ে গেল যে অন্তরের ভক্তিমাখা আবেদন সেই চিরায়ত সর্বত্র বিরাজমান, সর্বত্র দৃশ্যমান, সর্বশক্তিমান অমর জ্যোতিস্বরূপ প্রেমময় অন্তর্যামীর কাছে কীভাবে পৌঁছে দিতে হয় ভক্ত ও ভক্তির শাশ্বত প্রার্থনার মধ্য দিয়ে। সেই করুণাকতি অন্তরমম বিকশিত কর অন্তরতর হে। আসলে প্রার্থনার মাধ্যমে প্রার্থনাকামী এবং প্রার্থিত যাঞ্চা মিলে একাকার হয়ে যায়। হেমন্ত কুমার নন্দী রাধানগর, কৃষ্ণনগর, নদিয়া থেকে। অনেক ধন্যবাদ হেমন্তবাবু আপনার মেইলের জন্য। সুতপাদির অনুষ্ঠান গানের ভেলা আপনার ভালো লেগেছে, নিশ্চয়ই জানিয়ে দেব সুতপাদিকে। এবং রবীন্দ্রসঙ্গীত, ব্রহ্মসঙ্গীত, আসলে প্রার্থনার কথা বলতে গেলে বলতেই হয় ঠাকুরের কথা। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেই গিয়েছেন, যত মত তত পথ, কত না মতে কত না পথে তাঁর কাছে পৌঁছে যাওয়া যায়, সব গিয়ে লীন হয়ে যায় যখন সেই এক পরম পিতার কাছে, তখনই তো সার্থক প্রার্থনার। রবীন্দ্রনাথ ঠাকুরও সেই পরম পিতার কাছে তাঁর প্রার্থনা বাণী শুনিয়ে গিয়েছেন ব্রহ্মসঙ্গীতের মাধ্যমে, পূজা পর্যায়ের গানের মাধ্যমে। কখনো কখনো প্রেম পর্যায়ের গানেও সে ছোঁয়া পাই। শোনাই আমরা ঘুরে ফিরে, আপনাদের ভালো লাগলে সত্যি ভালো লাগায় ভরে যায় আমাদের মনও। ভালো থাকবেন, শুনতে থাকবেন আকাশবাণী কলকাতা। আসি এবারে

মৃদুল কান্তি ধরের চিঠিতে বরিশা রামকৃষ্ণ মঠ কলকাতা থেকে লিখছেন, বাংলা সংবাদ সম্বন্ধে আবেদন। পরবর্তী সংবাদের সময়টা বলা হয়, কিন্তু কোন চ্যানেলে হয় তা বলা হয় না। সেটা বলা হলে আর মনে রাখার কষ্টটা করতে হয় না, যেমন বলা হয় পরবর্তী সংবাদ 6:40 মিনিটে, কিন্তু বিবিধ ভারতীতে হবে তা বলা হয় না। তেমনি সারাদিন রাত্রিতে বাংলা সংবাদের সময় ও চ্যানেলের উল্লেখ করলে বাধিত হব। মৃদুল কান্তি ধর বরিশা রামকৃষ্ণ মঠ কলকাতা থেকে লিখেছেন এবং প্রায় একই কথা আরও একটি চিঠিতে, সেটিও পড়ি, কুমকুম কাঞ্জিলাল এবং লক্ষ্মীনারায়ণ কাঞ্জিলাল টাউন হল পাড়া পূর্ব বর্ধমান থেকে লিখছেন, প্রতিদিন 12:30 গ্রামীণ সংবাদের পর বলা হয় পরবর্তী বাংলা সংবাদ 12:50, কিন্তু সেটা তো হয় না। পুনরায় সংবাদ 1:30 পড়া হয়, ব্যাপারটা জানালে খুশি হব। আর এবার শুক্রবারের নাটকের কথা বলি। আজকের দিন নাটকটি বেশ ভালো লেগেছে। কুমকুম কাঞ্জিলাল লক্ষ্মীনারায়ণ কাঞ্জিলাল পূর্ব বর্ধমান টাউন হল পাড়া থেকে লিখলেন। হ্যাঁ, আপনাদের চিঠি এবং মৃদুলবাবুর চিঠির বক্তব্য কিন্তু একই। আসলে আমাদের সংবাদ বিভাগ থেকে যে বাংলা খবরগুলি পড়া হয় তারা বলেন এভাবেই পরবর্তী সংবাদের কথা। এই যেমন দুপুর 12:30 গীতাঞ্জলিতে গ্রামীণ সংবাদ যায়, একই সঙ্গে সেই সংবাদ বিবিধ ভারতীতেও যায়। 12:50 খবরটি বিবিধ ভারতী এবং FM গোল্ড এই দুই জায়গায় যায়, তখন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলিতে যায় না। সুতরাং সংবাদ পাঠক বা পাঠিকা গ্রামীণ সংবাদের পর যখন 12:50 বলেন পরবর্তী খবর, তা গীতাঞ্জলিতে শোনা যায় না। এমনটাই সারাদিনের বিভিন্ন ক্ষেত্রেই হয়ে থাকে। আপনাদের দুইখানি চিঠিতেই কিন্তু যে বক্তব্যখানি উঠে এসেছে তা যথাযথ। সত্যিই তাই, আমাদের সময়ের সঙ্গে অবশ্যই কোন চ্যানেলে খবর যাবে ওই সময়, কখন সেই খবর প্রচারিত হবে কোন চ্যানেলে, তা আমাদের জানিয়ে দেওয়াটা দরকার। আমরা সংবাদ বিভাগের কাছে এই চিঠি দুইখানি পাঠিয়ে দিচ্ছি, তারা নিশ্চয়ই অতি সত্বর এই বিষয়ে কিছু পদক্ষেপ গ্রহণ করবেন। কেমন আসা যাক পরবর্তী চিঠিতে। গয়া চরণ রানো ধান্দলসা নিরোল পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থেকে লিখছেন, যে পোস্ট কার্ড আকাশবাণীতে চালু ছিল, যা আকাশবাণীর বলা যায় হাতে খড়ি, তা আজ বিলুপ্ত প্রায়। আমার বহু চিঠির উত্তর দেওয়া হয় না, হয়তো মান ভালো হয় না। সকলের কি চিঠির মান সমান হয়? তবু সবাইকে নিয়েই চলতে হবে। আমি একটি চিঠিতে জানতে চেয়েছিলাম যে তিমির বরণের জল তরঙ্গ এবং বটুক নন্দীর গিটার আর আপনাদের সংগ্রহশালায় আছে কিনা, যদি থাকে দয়া করে শোনাবেন। গয়া চরণ রানু ধান্দলসা নিরোল পূর্ব বর্ধমান থেকে অনেক ধন্যবাদ আপনার চিঠির জন্য। এই তো পোস্ট কার্ডে আপনি লিখেছেন, আর দেখুন সে চিঠি আমার হাতে পাঠ করছি, শুনছেন আপনারা, নিশ্চয়ই পড়া হয়। পোস্ট কার্ডের অনেকগুলি চিঠি আজ ইতিমধ্যেই কয়েকটি পড়া হয়েছে, হাতে আছে, নিশ্চয়ই পড়ব, একেবারেই আকাশবাণীতে ব্রাত্য নয়। সেই অর্থে বলতে গেলে ইমেলের মাধ্যমে সকলেই আমাদের কাছে অত্যন্ত তাড়াতাড়ি তার বক্তব্য পাঠিয়ে দিতে পারেন। তৎসত্ত্বেও আকাশবাণী কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে চিঠি বজায় রেখেছে, কারণ হাতে লেখা চিঠির যে আলাদাই এক মাধুর্য, তার আবেদন, তার সঙ্গে মেলের চিঠিতে কোথাও যেন একটা ওই যাকে আমরা বলি না পার্সোনাল টাচ, ওইটুকু আমরা পাই না। সে কারণেই হাতে লেখা চিঠি পোস্ট কার্ডে হোক অথবা ইনান লেটারে হোক অথবা সাদা পাতাতেই হোক, সবটাই কিন্তু আকাশবাণীতে আছে। আর আপনার চিঠি এর আগেও বহুবার পড়া হয়েছে, মাঝে হয়তো কদিন হয়নি। জলতরঙ্গ এবং বটুক নন্দীর গিটার নিশ্চয়ই আমাদের কাছে আছে, কখনো কখনো ফিরে শোনানো হয় আমাদের সংগ্রহশালা থেকে, নিশ্চয়ই আগামীতেও শোনানো হবে। বহুদিনের শ্রোতাবন্ধু আপনি আমাদের সঙ্গে আছেন জানি, থাকুন এভাবেই শুনতে পাবেন। এবারের চিঠিতে শ্যামসুন্দর দত্ত বাঁশবেরিয়া হুগলি থেকে, 22 মে তারিখে রাজা রামমোহন রায়ের নাটকটি শুনছিলাম, রাজা রামমোহন রায়ের বুদ্ধিকে তারিফ করতে হয়। শ্যামসুন্দর দত্ত বাঁশবেরিয়া হুগলি। নিশ্চয়ই শ্যামসুন্দরবাবু, রাজা রামমোহন রায় এমনই এক মানুষ, মহান ব্যক্তি, যার ক্ষুরধার বুদ্ধি, ব্যক্তিত্ব, বিবেচনাবোধ, সাহস, পাণ্ডিত্য, প্রত্যেকটি বিষয়ের আলাদা করে করে তারিফ করতে হয়, এমনই এক মানুষ ছিলেন রাজা রামমোহন রায়। আপনার ভালো লেগেছে তাকে নিয়ে নাটকখানি, অনেক ধন্যবাদ। চিঠির পাতায়
মাধব পাল।

ভারখান্ডা সাতগেছিয়া পূর্ব বর্ধমান থেকে। কিছুটা হলেও বই পড়ার অভ্যেস আমাদের কমে যাচ্ছে, কারণ এটা ডিজিটাল যুগ। তবে ইতিমধ্যেই আকাশবাণী মহিলা শ্রোতাদের মধ্যে বই পড়ার অভ্যেস ফিরিয়ে আনতে পেরেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, মহিলা মহল অনুষ্ঠানে এক কলমে দুই নারী অনুষ্ঠানের মাধ্যমে আমি ওই অনুষ্ঠান নিয়মিত শুনি। আমার প্রস্তাব, পুরুষ শ্রোতাদের

বলা হোক শ্রোতাদের। তবে প্রাত্যহিকীর মতোই পুরুষ মহিলা শ্রোতার লেখা পাঠানোর অনুমতি থাকুক। মাধব পাল, ভারখান্ডা সাতগেছিয়া, পূর্ব বর্ধমান থেকে। ভারী সুন্দর প্রস্তাব আপনার মাধববাবু, এবং ভালো লাগলো যে মহিলা মহলের আদলে একখানি চিঠি চাইছেন যেখানে পুরুষ পত্রবন্ধুদের জন্য দরজা খোলা থাকবে, কিন্তু তা পুরুষ মহল হবে না। আসলে আমরা বহুদিন ধরেই, বহু বছর ধরেই এমন অনেক চিঠি পাই যেখানে আমাদের শ্রোতা বন্ধুরা বলেন মহিলা মহল আছে কিন্তু পুরুষ মহল নয় কেন। আপনি কিন্তু তেমনটি করেননি। আপনার অনুরোধ, গল্পের বই যাতে আবার মানুষ যাতে বইমুখ হয়, আমাদের শ্রোতা বন্ধুরা হন, সেই জন্য পুরুষ মহিলা নির্বিশেষে একখানি অনুষ্ঠান সাহিত্য ধর্মী, যেখানে একটি বা দুটি চরিত্র কোনো গল্প বই থেকে নিয়ে লেখা পাঠানো। ভারী সুন্দর প্রস্তাব, কিন্তু ওই যে আজকে শুরুর দিকে এখানে চিঠি পড়লাম চাঙ্ক, হ্যাঁ আমাদের চাঙ্কের বড় অভাব। অর্থাৎ এই যে সারা দিনের ২৪টি ঘন্টা, তাকে খণ্ড খণ্ড করে নানান চাঙ্কে ভাগ করে নানান ক্ষেত্রেই আমাদের বিভাজন করা রয়েছে বিভাগ অনুযায়ী। সেখানে নতুন একটি অনুষ্ঠানের জন্য জায়গা খুঁজে নেওয়া, জায়গা করে দেওয়া বেশ কষ্টসাধ্য বিষয়টা। কিন্তু আপনার অনুরোধ, আপনার প্রস্তাব ভারী সুন্দর, আমাদের কথিকা বিভাগ গুরুত্ব সহকারে দেখবেন, দেখা যাক যদি এমন কোনো অনুষ্ঠান করা যায়। অরুণ দাস, সুভাষনগর বি ব্লক, নবগ্রাম কোন্নগর হুগলি থেকে চিঠি লিখছেন, সেই আমাদের ইংল্যান্ড লেটার নীল রং এবং সেই সাবেকিয়ান আপনার চিঠিতে। আপনি লিখছেনও বহু পুরনো একটি অনুষ্ঠানের কথা, বহুদিন আগে ৭০-এর দশকের প্রথম দিকে মুর্শিদাবাদের বহরমপুরে গঙ্গাপক্ষে এক দূরপাল্লার আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতা হতো। ওই সাঁতারে মনে পড়ছে আমাদের পুলিশে কর্মরত খগেন দত্তের কথা, উনি একাধিকবার প্রথম হয়েছেন। সবথেকে বড় কথা, গঙ্গাপক্ষে নৌকোয় চেপে আমাদের সবার প্রিয় পরলোকগত ধারাভাষ্যকার শ্রদ্ধেয় অজয় বসু মহাশয় ধারাভাষ্য দিতেন। রাতে আকাশবাণীর সংবাদ বিচিত্রায় আমরা তা শুনতাম। গঙ্গাপক্ষে আন্তর্জাতিক দূরপাল্লার সাঁতার, ফলে নামডাকও ছিল বেশ। সাঁতার প্রতিযোগিতাটা কি এখনো হয়? যদি হয় তবে কি এখনও আকাশবাণী কিছু সম্প্রচার করে থাকে? মনটা ফিরে যায় অজয় বসুর সেই অতুলনীয় কণ্ঠের ধারাভাষ্যে। গোড়াবাজার ঘাট, জিয়াগঞ্জ, রোশন আলী মণ্ডল, খগেন দত্ত, পাহারাদার নৌকো, গঙ্গাপক্ষে এক বর্ণাঢ্য আন্তর্জাতিক দূরপাল্লার সাঁতার, এখনও বাংময় হয়ে আছে যেন। অরুণ দাস, নবগ্রাম কোন্নগর হুগলি থেকে এক ঝটকায় আপনি আমাদের নিয়ে গেলেন সেই ৭০-এর দশকের প্রথম দিকে। না, আমি তেমন অনুষ্ঠান শুনিনি বটেই, সেই অনুষ্ঠানখানি সে সৌভাগ্য আমার হয়নি, কিন্তু যারা সে সময় ছিলেন, যারা অনুষ্ঠান শুনেছেন, নিশ্চয়ই নস্টালজিক হয়ে পড়ছেন। আসলে সত্যি আকাশবাণী যেহেতু, কলকাতা বেতার যেহেতু ১০০ বছরের পথ চলছে, সুতরাং কত অনুষ্ঠান এর মধ্যে এসেছে, মানুষকে ভাবিয়েছে, মানুষের মনকে নাড়া দিয়েছে, আবার কালের নিয়মে তার বহু অনুষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে তার সম্প্রচার। কিন্তু ওই যে স্মৃতি, স্মৃতির কুলুঙ্গিতে একবার যদি স্থান পেয়ে যায়, ভালো কিছু হোক অথবা মন খারাপের কিছু, থেকে যায় তাই। ঠিক তেমনই আকাশবাণীর বেশ ভালো লাগার নানান অনুষ্ঠানের মধ্যে একখানি অনুষ্ঠানের কথা আপনি জানালেন। এখন নানানভাবে নানান জায়গায় ভিন্ন ভিন্ন ডাইমেনশনে সাঁতার নিয়ে নানান অনুষ্ঠান হয়। আকাশবাণীও সে সকল অনুষ্ঠান নিশ্চয়ই তার খবর সম্প্রচার করে, ক্রীড়া বিভাগ করে। কিন্তু ঠিক যেভাবে আপনি বলছেন গঙ্গাপক্ষে ধারাভাষ্যের কথা, না এমনটা আর হয় না। অজয়বাবুর সঙ্গে সেই অনুষ্ঠান, সেই ফ্লেভার আমরা হারিয়েছি, এ কথা কিন্তু আমাদের মানতেই হবে। ভালো থাকবেন অরুণবাবু, চিঠি লিখবেন। পুরনো কথা, পুরনো অনুষ্ঠানের স্মৃতি এভাবেই যদি আবারও ফিরে আসে, চিঠির পাতায় লিখতে ভুলবেন না। কিন্তু এবারের চিঠিখানি লিখছেন শ্যামল রঞ্জন রায়, কলকাতা ১৪ থেকে। আপনার চিঠিখানিও অনেকখানি বড়, ইংল্যান্ড লেটারই লিখেছেন
তার সমস্ত জায়গাটিকে ঘিরেই এবং অনেক বড় চিঠি, এত বড় চিঠি পড়া সম্ভব নয়, আমি ছোট করে শুধু বলি কারণ বিষয়খানি অত্যন্ত ভালো। আপনি লিখছেন,

রক্তদান মানবতার প্রতীক হিসেবে চিহ্নিত হোক। এর সঙ্গে সঙ্গে এই এত বড় চিঠিতে যা যা লিখেছেন ছোট্ট করে তার সারবত্তাটুকু জানাই, যে রক্তদান যে কতটা প্রয়োজনীয় মানুষের জন্য, রক্তদাতা এবং রক্তগ্রহীতা তাদের প্রত্যেকের জন্য, সবচেয়ে বড় কথায় সমাজের জন্য, একটা সুস্থ সমাজের জন্য, সে বার্তাই আপনি আপনার চিঠির ছত্রে ছত্রে তুলে ধরেছেন। এবং একই সঙ্গে কেন্দ্র, রাজ্য ও বিভিন্ন তরফ থেকেই যাতে রক্তদানকে মানবতার প্রতীক হিসেবে চিহ্নিত করা হয় তার আবেদন রেখেছেন। শ্যামল রঞ্জন রায়, কলকাতা 14 থেকে, অনেক ধন্যবাদ শ্যামলবাবু আপনার এই চিঠির জন্য, এবং এতটা সময় ব্যয় করে, এতটা পরিশ্রম করে, অনেক তথ্য দিয়ে আপনি যে চিঠিখানি লিখেছেন। জানি না সরকারি তরফ থেকে এ মান্যতা কবে দেওয়া হবে, রক্তদান মানবতার প্রতীক এইভাবে আলাদা করে বলা হবে, কিন্তু প্রতি বছর বিশ্ব রক্তদান দিবস পালন করা হয় কেন্দ্র সরকার, রাজ্য সরকারের তরফ থেকে সহ বিভিন্ন এনজিও এবং বিভিন্ন সংস্থা করে থাকেন। রক্তদান যে মহত্তান এ কথা সর্বগ্রাহ্য, সর্বমান্য। আলাদা করে সত্যি কোনো সরকারি শিলমোহরের হয়তো প্রয়োজন হয় না, যা প্রয়োজন তা হলো সচেতনতা, ছড়িয়ে পড়ুক সেই সচেতনতা প্রত্যেকের মধ্যে, যাতে এই রক্তদানকে আমরা প্রত্যেকে মানবতার প্রতীক হিসেবেই ভেবে দেখি, ঠিক যেমনটা আপনি চাইছেন। ভালো থাকবেন সকলে। শেষ করা যাক আজকের সবিনয় নিবেদন, আপনাদের চিঠি আপনাদের মেইল সবিতে ভরে উঠুক না হয় এই আগামী এক সপ্তাহের ঝাঁপি, যা খুলব আমরা আবারও আগামী রোববার রাত 8টায়। ভালো থাকুন সকলে, নমস্কার, শুভরাত্রি।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি শুরু হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অনুষ্ঠান পত্রপাঠ রোগ বিদায়।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, পত্রপাঠ রোগ বিদায় অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের দেশে প্রতি বছর পয়লা সেপ্টেম্বর থেকে সাতই সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ বা ন্যাশনাল নিউট্রিশন উইক উদযাপিত হয়। সুষম ও পুষ্টিকর খাবারের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাই এই সপ্তাহের মূল উদ্দেশ্য। অপুষ্টি দূর করা, সুস্থ জীবনধারা প্রচার করা এবং প্রতিটি বয়সে সঠিক পুষ্টির প্রয়োজনীয়তা তুলে ধরতে এই সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি উদ্যোগে সচেতনতামূলক প্রচার চালানো হয়। তাই 8 থেকে 80 সবার পুষ্টির কথা ভেবে আজ প্রথমেই শুনে নেব পুষ্টিবিদ ডক্টর রঞ্জিনী দত্ত কি বলছেন এ বিষয়ে।
1: মাথায় রাখতে হবে যে সব বয়সের মানুষের তো প্রয়োজনীয়তা এক নয়, কিন্তু খুব কঠিন একটা অঙ্ক কষতে বসলে কিন্তু খুব মুশকিল, বিশেষ করে যিনি ভাড়ার সামলান তার জন্যে। তাহলে সহজ হিসেবটা কি? সহজ হিসেবটা আমি আপনাদের বলে দিচ্ছি। ধরুন আপনাদের পরিবারে 3 জন মানুষ, আপনার স্বামী, আপনি এবং আপনার সন্তানটি। তাই আপনার স্বামীর জন্য যদি আপনি 4টে রুটি বানান, আপনার সন্তানের জন্য বানাবেন

0: দুটো, আর আপনার নিজের জন্য বানাবেন তিনটে। আর হ্যাঁ, প্রত্যেকটি মহিলাকে অনুরোধ করছি, মনে রাখবেন আপনি যদি সুস্থ না থাকেন আপনি কিন্তু আপনার সংসারকে সুস্থ রাখতে পারবেন না। সংসার সুখী হয় রমণীর গুণে, কিন্তু সেই রমণীর গুণ তখনই প্রস্ফুটিত হবে যখন রমণী থাকবে স্বাস্থ্যবান বা স্বাস্থ্যবতী। এবার এর সঙ্গে আসি রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে কি দিয়ে খাবো। অবশ্যই আমরা জানি আমাদের পাঁচ প্রকারের খাদ্যদ্রব্য আছে, সেটাকে ভেঙে আরও অনেক রকম প্রকার করা যায়, কিন্তু মূলত পাঁচ প্রকার। একটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের শর্করা, যৌগিক এবং সরল শর্করা, যার মধ্যে পড়ছে আপনার ভাত রুটি ইত্যাদি, তার পরিমাণটা তো বলেই দিলাম। এরপরে আসছি আপনার আনাজ এবং ফলমূল। আনাজ কতটা খাবেন? আপনার স্বামীর জন্যে যদি দুটি বড় বাটি আনাজ বানান, আপনার জন্যও কিন্তু দুটো বড় বাটি আনাজ বানাবেন। আর মনে রাখবেন আনাজের ভেতরে মৌসুমি আনাজ ব্যবহার করতে। তথাকথিত শৌখিনতার পাল্লায় পড়ে বিদেশি আনাজ, বিদেশি মিলেটস, কিনোয়া ইত্যাদি কিনে আনার কোনো প্রয়োজন নেই। আমাদের দেশের ঢেঁকি ছাটা চাল কিন্তু ভীষণ পুষ্টি গুণযুক্ত একটি খাদ্য, তাই সেটাকে সরিয়ে না দিয়ে ওই ব্রাউন রাইসটা কিনে আনার একদম দরকার নেই। ও হ্যাঁ, এক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে দিই, ভাত যখন রান্না করবেন ভাতের ফ্যানটা ফেলে দেবেন না। আমরা মনে করি ভাতের ফ্যানটা ফেলে দিলে বোধহয় ভাতের ভেতরে যে ফ্যাটের উৎস সেটাকে ফেলে দিলাম, একদম না। বরং ভাতের ফ্যানটা যখন ফেলে দিলাম আমরা কিন্তু ফেলে দিলাম ভাতের ভেতরে যে ইম্পর্টেন্ট ভিটামিনগুলো ছিল, যার সাহায্যে ভাতটা আমরা পাচন করার পরে তার থেকে শক্তির সঞ্চার করতে পারলাম। বরং রয়ে গেল যেটা, সেটা শুধুই সরল শর্করা, সেটা থেকে বরং আপনার মেদ বাড়বে। ভাত রান্না করুন নয় এমনভাবে যাতে হাঁড়িতে জল বেশি হবে না, বা প্রেশার কুকারে ভাত রান্না করার ব্যবস্থা করুন। আর না হলে সব থেকে ভালো হয় যদি একটা রাইস কুকার কিনে স্টিমড রাইস ব্যবহার করতে পারেন। আর একটা কথা বলে রাখি, চাল কিন্তু বারবার ধোবেনও না, সেটা ধুলেও কিন্তু ওই যে সাদা সাদা হয়ে লেগে থাকে ওগুলো কিন্তু গুঁড়ো গুঁড়ো ভিটামিন বি, ওটা কিন্তু ফেলে দেবেন না। গেলাম ভাতের কথা বা শর্করার কথা, গেলাম আনাজের কথা, এবারে আসি ফলের কথা। মনে রাখবেন আপনার সারাদিনের মধ্যে অন্তত 200 গ্রাম ফলের প্রয়োজনীয়তা কিন্তু আপনাদের সবার রয়েছে, আর বাড়ির ছোটটির একটু বেশি বা বাড়ির বয়স্ক মানুষটির একটু বেশি। চেষ্টা করবেন ফলের রস নয়, আর চেষ্টা করবেন রং বেরঙের ফল নিয়ে আসতে। আনাজও চেষ্টা করবেন রং বেরঙের খেতে, অর্থাৎ কাঁচা পেঁপের থেকে হলুদ রঙের পাকা পেঁপেটা কিন্তু আপনার জন্যে বেশি উপকারী। গাঢ় সবুজ পাতা বা লাল নোটে শাক কিন্তু আপনার জন্য খুব উপকারী। আর শেষমেশ রয়ে গেলাম আমরা তেল বা বিভিন্ন ধরনের তৈলাক্ত বীজের কথা। চেষ্টা করুন আপনাদের যদি তিনজনের সংসার হয়, তার মধ্যে যদি একজন খুঁদে থাকে, তাহলে 1.5 লিটারের বেশি তেল যেন আপনার সারাদিনে ব্যবহার না হয়। আর নুনের কথা বলে রাখি, পাকা নুন আর কাঁচা নুন বলে কিন্তু কিচ্ছু হয় না, বরং যে নুনটা আমরা ব্যবহার করি সরকারের, যেটা সূর্য হাসছে বলে যে নুনটা হয়, তার ভেতরে সরকার আয়োডিন যুক্ত করে দিয়েছে, সেটা কিন্তু আপনি গরমের পাশে রাখবেন না, তার থেকে কিন্তু সেই আয়োডিনটা নষ্ট হয়ে যায়। বরং যতটুকু প্রয়োজন সিদ্ধ করার জন্য, তার ছাড়া বাকিটা পাতে নুন নিলে বেশি উপকারী। এগুলো সমস্ত মেনে চলুন, সুস্থ থাকুন।
1: আপনারা তো জানেন পত্রপাঠ রোগ বিদায় অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো স্বাস্থ্য সংক্রান্ত জিজ্ঞাসা নিয়ে পৌঁছে যাই বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের কাছে, আর তাঁদের দেওয়া উত্তর জানিয়ে দিই আপনাদের। চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য বিষয়ক সমস্যার যথাসম্ভব সমাধান করতে। আপনারা আমাদের কাছে আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন ইমেলে healthsection.akashbanikolkata@gmail.com এই ইমেল আইডিতে। একটু বিশদে বলে দিই, healthsection.akashbanikolkata হেলথ সেকশন ডট আকাশবাণী কলকাতা, akashvanikolkata@gmail.com।

0: com অথবা ডাকযোগে চিঠি পাঠাতে পারেন। চিঠি লিখুন এই ঠিকানায়, পত্রপাঠ রোগ বিদায়, স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। তাহলে শুরু করা যাক আজকের প্রশ্ন ও উত্তরের পর্ব। আজ শুরু করব ইমেলে পাঠানো একটি প্রশ্ন দিয়ে। এটি পাঠিয়েছেন সব্যসাচী কর্মকার জগদল্লা, জেলা বাঁকুড়া থেকে। সব্যসাচী বাবু জানতে চেয়েছেন, আমার দাঁতের সমস্যা নিয়ে আজ আপনাদের শরণাপন্ন হলাম। আমার সমস্যাটি হলো, আমি গরম জল হোক বা ঠান্ডা জল কোনোটাই ভালো করে মুখে রাখতে পারি না। জল দাঁতে লাগলেই প্রচণ্ড কনকন করে ব্যথা করে ওঠে। মনে হয় কোনো একটা নির্দিষ্ট দাঁতেই এই ব্যথাটা বেশি হয়। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, কলেজ জীবনে আমার গুটকা খাওয়ার বদভ্যাস ছিল, তবে আজ প্রায় 11 বছর হলো আমি সম্পূর্ণ নেশামুক্ত। এই নেশামুক্ত হওয়ার পর থেকেই যেন সমস্যাগুলো ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠেছে। আর বর্তমানে আরও দুটো সমস্যা লক্ষ্য করছি। প্রথমত, আমার দাঁতগুলো হালকা নড়ে যাচ্ছে কিন্তু পড়ে যাচ্ছে না। দ্বিতীয়ত, দাঁতের গোড়ায় মাড়ির কাছে চুনের মতো শক্ত সাদাটে হলদেটে ডেলা জমে থাকছে। যেই দাঁতে এই পদার্থটি বেশি জমে, সেই দাঁতটি যেন বেশি আলগা হয়ে যায় এবং স্পর্শ লাগলেই বা জল খেলেই ব্যথা করে। এই অবস্থায় আমার করণীয় কি, কিভাবে এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো এবং দাঁত ও মাড়িকে সুস্থ রাখবো, যদি ডাক্তারবাবু অনুগ্রহ করে পরামর্শ দেন তাহলে চিরকৃতজ্ঞ থাকব। সব্যসাচীবাবু, আপনার এই প্রশ্নের উত্তর দিচ্ছেন দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার পার্থ প্রতিম চৌধুরী।
1: প্রথমেই বুঝতে হবে যে আমাদের বিভিন্ন বয়সে দাঁত ওঠার বিভিন্ন ফেজ থাকে। ধরুন 6 মাস থেকে 2.5 বছর বয়সটা, এটা দুধের দাঁত ওঠার সময়। সুতরাং যবে থেকে মুখে প্রথম দাঁত বেরোলো তবে থেকেই কিন্তু সেই দাঁতে সংক্রমণের সম্ভাবনা থেকে যাচ্ছে। কারণ আমরা সবসময় কিছু না কিছু খাচ্ছি, ধরুন বাচ্চারা দুধ খাচ্ছে, একটু বয়স বাড়লে বিভিন্ন রকমের খাবার খাচ্ছে, বিশেষ করে যেসব খাবারগুলো চটচটে আঠালো স্টিকি ফুড, ধরুন চকলেট। এবং বাচ্চাদের মধ্যে কিন্তু একটা প্রবণতা থাকে চকলেট খাওয়ার, বা আমাদের বড়দের মধ্যে বলা ভালো একটা প্রবণতা থাকে বাচ্চাদের চকলেট দেওয়ার। সুতরাং এই যে চকলেট দেওয়ার এবং চকলেট খাওয়ার প্রবণতাটা থাকে, এবং অধিকাংশ সময়ই কিন্তু আমরা খেয়াল করি না যে এই চকলেট খাওয়ার পরে কিভাবে দাঁতটাকে পরিচর্যা করা উচিত। চকলেট খেলে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে নিতে হবে। প্রথম কথা, এই চকলেট যতটা পারা যায় অ্যাভয়েড করতে হবে। এই চটচটে স্টিকি কার্বোহাইড্রেট, এই খাবারগুলো যতটা পারা যায় অ্যাভয়েড করতে হবে, মিষ্টি জাতীয় খাবার। এবং খেলেও সেখানে কিন্তু খুব ভালো করে মুখ ধুয়ে ফেলতে হবে। এবং বাচ্চাদের এই দাঁত ব্রাশ করানো অভ্যাস, এটা কিন্তু ছোট থেকেই করতে হবে। ধরুন বাচ্চার বয়স যদি 2 বছর থেকে 3 বছর, তখনও কিন্তু তার দাঁত উঠে গেলে তাকে কিন্তু ব্রাশ করানোর অভ্যাস করতে হবে। এটা আমরা বলি যে নন ফ্লুরিডেটেড টুথপেস্ট, বাজার চলতে অনেক নন ফ্লুরিডেটেড টুথপেস্টই আছে, সেই টুথপেস্ট ব্যবহার করা এবং বাচ্চাকে প্রথম থেকেই ব্রাশিংয়ের হ্যাবিট এটা কিন্তু তৈরি করা। এই যে দাঁতের পরিচর্যা করাটা তার যে একটা দৈনন্দিন কাজের মধ্যে, একটা রুটিনের মধ্যে পড়ে, এটা যদি বাচ্চার মাথায় শুরু থেকে ঢুকিয়ে দেওয়া যায় তবে কিন্তু পরবর্তীকালে, আমরা বলি কি, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, পরবর্তীকালে অনেক বড় বড় দাঁতের সমস্যা কিন্তু আটকানো যায়। অর্থাৎ বারবার খাবার এইগুলো অ্যাভয়েড করতে হবে, কিছু খেলে ভালো করে মুখ ধুয়ে ফেলতে হবে রাত্রে এবং দিনের বেলায়, সকালে ব্রেকফাস্টের পরে, রাত্রের ডিনারের পরে এই দুবার ব্রাশ করার অভ্যাস তৈরি করতে হবে। এবং বাচ্চাদের দাঁত আমি বলছি যে, যেহেতু অনেকের ধারণা যে দুধের দাঁত পড়ে যাবে সুতরাং ওইগুলোর অত যত্ন নিয়ে কী হবে, না, বাচ্চাদেরও কিন্তু দুধের দাঁত ক্যাভিটি হয়ে যদি সেটা নার্ভের সংবেদনশীল অঞ্চলে পৌঁছে যায় সেখানে কিন্তু সিভিয়ার ব্যথা হবে, মাড়ি ফুলে গিয়ে পুঁজ জমবে, সেখানে কিন্তু বাচ্চা কষ্ট পাবে। সুতরাং বাচ্চাদের দাঁতের ট্রিটমেন্ট করা এমনিতেই বেশ কষ্টসাধ্য, কারণ বাচ্চারা ভয় পায় ট্রিটমেন্ট করতে অনেক সময়তেই। সুতরাং এই বাচ্চাদের ক্ষেত্রে যদি আমরা প্রিভেনশন করি, মানে কেরিস যাতে না হয় সেই ব্যাপারটা দেখি, তাহলে কিন্তু বাচ্চাদের জন্যই ভালো। এবার আমি বলি যে বিভিন্ন বয়সের ধরুন সব পার্মানেন্ট দাঁত বেরিয়ে গেল, দাঁত ঠিকমতো ব্রাশ না করলে যেটা হবে, ব্রাশিংটা অবশ্যই দুবার, ইন্টারমিডিয়েট খাবার খাওয়া চলবে না, এবং বিভিন্ন সময়ে অনেক সময়তেই দেখা যায় যে আমরা কোনো নেশার দ্রব্য খাচ্ছে, ধরুন পান গুটখা এইসব চেয়েছে, এইগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে, এতে মাড়ির সমস্যা দেখা যায়। সুতরাং দাঁতের পরিচর্যা বলতে আমাদের স্টিকি ফুড, স্টিকি চকলেট জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবার যতটা পারা যায় অ্যাভয়েড করতে হবে। ব্রাশিং, সেটা কিন্তু প্রপার ব্রাশিং টেকনিকে করতে হবে, ডাক্তারবাবুর কাছ পরামর্শ নিয়ে। দাঁত ব্রাশিংয়ের যে টেকনিক আছে সেইভাবে যদি ব্রাশ না করা যায় তাহলে কিন্তু আমাদের দাঁতের এনামেল লেয়ার যেটা, সেটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়, তখন দাঁত সেন্সিটিভ হয়ে যায়। সুতরাং ব্রাশিং টেকনিক একটা জিনিস, একটা হচ্ছে চটচটে মিষ্টি জাতীয় খাবার অ্যাভয়েড করা, একটা হচ্ছে ইন বিটুইন, সারাদিনে আমরা অনেক সময়তেই খাই যে একটু মুখ চলছে কিছু একটা খেয়ে নিলাম, অফিসে বসে আছি কিছু একটা খেয়ে নিলাম, এই খাবারগুলো যতটা পারা যায় অ্যাভয়েড করা, কারণ অনেক সময়তেই সেই খাবারগুলো দাঁতের মধ্যে লেগে থাকে, তখন দাঁতের একটা ব্যাকটেরিয়াল অ্যাটাক হয়, অ্যাসিড তৈরি করে দাঁতে হয়, মাড়ির সমস্যা হয়, পেরিওডন্টাল ডিজিজ বা ক্যাভিটি হয়। সুতরাং এই ক্যাভিটি এবং পেরিওডন্টাল ডিজিজ যাতে না হয় তার জন্য ইন বিটুইন খাবার বন্ধ করতে হবে, নেশাদ্রব্য বর্জন করতে হবে যতটা পারা যায়, এবং ধরুন কোনো দাঁত আপনার পড়ে গেছে বা তুলে ফেলতে হয়েছে কোনো কারণে, সেই দাঁতটা কিন্তু আপনাকে ডাক্তারবাবুর কাছে গিয়ে রিপ্লেস করে নিতে হবে, হয় বাঁধিয়ে ফিক্সড বা রিমুভেবল কিছু একটা হয়ে দাঁতটা বাঁধিয়ে নিতে হবে, নাহলে কি হয় আশেপাশের দাঁতগুলো সেই ফাঁকা জায়গায় চলে আসে, ওপরের দাঁত নিচে নেমে আসে, ধরুন নিচের একটা দাঁত তোলা হলো, তখন ওপরের দাঁত ওই ফাঁকা জায়গায় নিচে নেমে আসে, আর ওই যে দাঁতটা তোলা হলো তার সামনের এবং পেছনের দাঁত ওই জায়গাতে হেলে গিয়ে স্পেস এনক্রোচ করে দেয়, তখন কিন্তু অক্লুশনের একটা প্রবলেম হয়, এবং এটা একটা ভিসিয়াস সাইকেল, মানে তখন একটা দাঁত রিপ্লেস না হলে বাকি দাঁতগুলোও কিন্তু ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং বয়সের সাথে সাথে আমাদের দেখতে হবে যে কোনো দাঁত তোলা হলে বা বাঁধানো, সেটা যেন বাঁধানো হয় ঠিক মতো সময়ে। তো এইভাবেই আমরা বিভিন্ন বয়সে দাঁতের পরিচর্যা করতে পারি।
0: শুনলাম জগদল্লা বাঁকুড়া থেকে সব্যসাচী কর্মকারের প্রশ্নের উত্তর, দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার পার্থ প্রতিম চৌধুরীর কাছ থেকে। এবারে আবারও চোখ রাখি ইমেলে, পাঠিয়েছেন দেবীদাস বন্দ্যোপাধ্যায় দিগপাড় বাঁকুড়া থেকে। তিনি লিখেছেন, আমার বয়স 70, যখন তখন রেসপিরেটরি ট্রাবল হচ্ছে, ওষুধ খাচ্ছি, ইনহেলার নিচ্ছি, দীর্ঘদিন ভালো থাকার উপায় যদি বলেন ভালো হয়। দেবীদাসবাবু, আপনার এই প্রশ্নের উত্তর দিচ্ছেন ফুসফুস রোগ বিশেষজ্ঞ ডাক্তার শুভদীপ পাল।
2: মেয়ের হাঁপানি বা অ্যাস্থমা হয়েছে শুনে চমকে উঠেছিলেন মা বাবা, কিছুতেই মানতে রাজি নন, খালি বলেন, ডাক্তারবাবু অন্য কোনো নাম নেই এটার, ওই যে ব্রঙ্কাইটিস না কি বলে। শেষ পর্যন্ত এক প্রখ্যাত বলিউড নায়িকার আর এক ক্রিকেটারের নাম করে বললাম এঁদেরও অ্যাস্থমা আছে। তখনকার মতো শান্ত হলেও খুব একটা বিশ্বাস করলেন বলে মনে হলো না। আর হাঁপানিকে স্বীকার করে নেওয়ার ব্যাপারে এই ঔদাসীন্য, রোগটির প্রতি রোগী ও তার পরিবারের এই সামাজিক কলঙ্কবোধ আমাদের করে তুলেছে হাঁপানিতে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র। আমাদের দেশে হাঁপানি যে সারে না তা শুধু চিকিৎসার অভাবে নয়, সামাজিক সচেতনতা এখানে এক বড় বাধা। তাই হাঁপানির ক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বহুজাতিক সংস্থা গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাস্থমা বা জিনা সারা পৃথিবীতে শ্বাসকষ্ট বন্ধ হোক, দূরে থাকুক হাঁপানি বা স্টপ ফর অ্যাস্থমা বলে ঝাঁপিয়ে পড়তে চায় আজ। বিশ্বে বর্তমানে প্রায় 2,500 কোটি মানুষ এ রোগে আক্রান্ত, যার মধ্যে শিশুর সংখ্যা উল্লেখযোগ্য রকমের বেশি। আর আমাদের দেশে ছবিটা আরও হতাশাজনক। একটি গবেষণাতে প্রকাশ, ভারতীয় হাঁপানি রোগীদের 1% কম সঠিক নিয়ন্ত্রণে রয়েছেন, অথচ রোগ হিসেবে এটি অত্যন্ত সরল ও সহজেই নিয়ন্ত্রণযোগ্য। এই রোগের মূল সমস্যা আমাদের চারপাশের বিভিন্ন উপাদানের প্রতি আমাদের লাংসের বা ফুসফুসের অতিরিক্ত সংবেদনশীলতা। যে ফুলের রেণুতে হয়তো আমার কিছুই হবে না, সেটা হাঁপানি রোগীর নাকে গেলেই তার ফুসফুসের বায়ুনালী সংকুচিত হয়ে ফুলে উঠবে আর হাওয়া চলাচলে বাধা সৃষ্টি করবে। রোগীর বুকে সাঁই সাঁই শব্দের সঙ্গে শুরু হবে শুকনো কাশি ও শ্বাসকষ্ট। চিকিৎসা করাও খুব সোজা, বায়ুনালীর প্রদাহ কমানোর ওষুধের সঙ্গে দিতে হবে তার প্রসারণ ঘটানোর ওষুধ, আর এগুলি দিতে হবে সরাসরি লাংসের মধ্যে ইনহেলারের মাধ্যমে। আর মূল সমস্যাটা এখানেই, অসুখের চিকিৎসা মাত্রেই সকাল বিকেল কষ্টদায়ক ইঞ্জেকশন বা অনেক অনেক ট্যাবলেট আর সিরাপের ধারণাটির আমূল পরিবর্তন ঘটেছে আজ অনেক দিন হলো। ফুসফুসের রোগে ইনহেলেশন বা শ্বাসের সঙ্গে ওষুধ নেওয়ার প্রক্রিয়া এমনই একটি অত্যাধুনিক পদ্ধতি যা একই সঙ্গে রোগের উপশম করে অনেক দ্রুতগতিতে, আবার অনাবশ্যক পার্শ্বপ্রতিক্রিয়ার থেকেও রোগীকে রাখে সুস্থ। যেমন হাঁপানির ওষুধ খেয়ে অনেকের ঘুম হয় না, বুক ধড়ফড় করে বা হাত পা কাঁপতে থাকে। ফুসফুসের ওষুধ খেলে তা রক্তের মধ্যে মিশ্রিত হয়ে হার্ট বা মস্তিষ্কে পৌঁছে গিয়ে এই সমস্যাগুলো ঘটায়। আসলে

0: ওষুধটি লাগবে শুধুমাত্র ফুসফুসে এবং অনেক কম মাত্রায়, আর সেটা করার একটি সুপরিকল্পিত প্রযুক্তি হল ইনহেলেশন বা শ্বাসের মাধ্যমে ওষুধ লাংসে পাঠানো। অথচ আমাদের দেশের মানুষ এই ইনহেলার ব্যাপারটা কিছুতেই গ্রহণ করতে পারেন না এখনও, তাই আমাদের দেশের অধিকাংশ রোগী ইনহেলার থেকে থেকে যান দূরে আর আসলে রয়ে যান সুস্থতা থেকেও অনেক দূরে। হাঁপানিতে স্টেরয়েড জাতীয় ওষুধ অপরিহার্য হলেও মুখে খাওয়ার স্টেরয়েড দীর্ঘকাল দেওয়া যায় না তার পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য, কিন্তু শ্বাসের মাধ্যমে নেওয়া স্টেরয়েড প্রায় কোনো প্রতিক্রিয়া ঘটায় না বলে এটি নিশ্চিন্তে দীর্ঘদিন ধরে দেওয়া যায়। কিন্তু আমাদের দেশে এখনও মুখে খাওয়া ওষুধের রমরমাই বেশি। যে উপাদানগুলি শ্বাসকষ্ট ডেকে আনে সেগুলি কৌশলে এড়িয়ে চলা আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ ও ইনহেলার ব্যবহার অ্যাস্থমা নির্মূলের জন্য বাস এইটুকুই যথেষ্ট। স্মরণে রাখবেন, ইনহেলারে আরাম পাচ্ছেন বলেই সেটিকে বন্ধ রাখার কোনো কারণ নেই। ইনহেলার কদিন কিভাবে নেবেন তা আপনার চিকিৎসক স্থির করে দেবেন। নিজের মতে ইনহেলার বন্ধ করার ফলে অনেক রোগী সমস্যায় পড়ে থাকেন। পরিশেষে জানুন, ইনহেলার সম্পর্কে কোনো ভুল ধারণাকে মনে স্থান দেবেন না। আপনার বন্ধু বা প্রতিবেশীর চেয়ে আপনার ডাক্তারের মতামত অনেক বেশি মূল্যবান। ডাক্তারের পরামর্শে বিশ্বাস রেখে সামাজিক কুসংস্কারগুলি এড়িয়ে চলার শপথ নিতে হবে, তবেই নিয়ন্ত্রণে আসবে হাঁপানি। সঙ্গে শপথ নিতে হবে দূষণ কমানোর, শপথ নিতে হবে সঠিক টিকাকরণের, শিক্ষার আর বিজ্ঞানসম্মত চিন্তাধারার। বুক ভরে শ্বাস নেওয়া আমাদের জন্মগত অধিকার।
1: শুনলাম দিগপাড় বাঁকুড়া থেকে পাঠানো দেবীদাস বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তর ফুসফুস রোগ বিশেষজ্ঞ ডাক্তার শুভদীপ পালের কাছ থেকে। আজকের এই পর্বে শেষ প্রশ্নটি পাঠিয়েছেন ডিহা গ্রাম জয়পুর থানা জেলা বাঁকুড়া থেকে সোমনাথ চট্টোপাধ্যায়। তিনি লিখছেন, গত কয়েক মাস ধরে আমার এক আত্মীয়ার, বয়স 33 বছর, কিছু আচরণ আমাদের সবাইকে বেশ চিন্তায় ফেলেছে। ইদানিং লক্ষ্য করছি যে তার মধ্যে এক ধরনের তীব্র পরিচ্ছন্নতার প্রবণতা দেখা দিয়েছে, যা সাধারণ মাত্রার বাইরে চলে গেছে। তিনি সবকিছুতেই এক ধরনের অপরিষ্কার বা ময়লার অস্তিত্ব দেখছেন। যে কোনো জিনিস হাত দিয়ে ছোঁয়ার পরেই তার মনে হচ্ছে সেটি নোংরা হয়ে গেছে। এর ফলে তিনি মোবাইল ফোন জল দিয়ে মুছে রাখছেন, টর্চ লাইট ধুয়ে ফেলছেন, এমনকি ঘরে টেবিল ফ্যানটিও জল দিয়ে ধুয়ে পরিষ্কার করার চেষ্টা করছেন। তিনি বারবার বলছেন যে এই জিনিসগুলো অত্যন্ত অপরিষ্কার। এ বিষয়ে আপনার সুপরামর্শ চাই। শ্রোতা বন্ধু, আপনার এই প্রশ্নের উত্তর দিচ্ছেন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার রুদ্রপ্রসাদ আচার্য।
2: ধন্যবাদ সোমনাথ বাবু এই প্রশ্নটি করার জন্য। এই যে ঘটনাটি বা এই ফেনোমেননটি, এটি একটি কমন মানসিক ব্যাধি। একে আমরা বলে থাকি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, বা ছোট করে বললে বলা হয় OCD। এটি আমাদের সাধারণ যারা মানুষ আছেন তাদের মধ্যে অনেকের মধ্যেই দেখা যায়। এর দুটো পার্ট আছে। প্রথম পার্ট বা ভাগটি হলো অবসেশন, আর দ্বিতীয়টি হলো কম্পালশন। অবসেশন অর্থাৎ কি না, তার মনে একটি চিন্তা বারবার চলে আসে, যেই চিন্তাটি তিনি জানেন যে চিন্তাটির কোনো বাস্তবতা হয়তো নেই এবং সেটি তার নিজেরই চিন্তা, কিন্তু তবুও সেই চিন্তাটিকে তিনি রদ করতে পারেন না। চিন্তাটি বারবার তার মনে ইন্ট্রুশন করে, অর্থাৎ কিনা ঢুকে পড়ে তার ইচ্ছার বিরুদ্ধে। সেই চিন্তাটিতে তার অস্বস্তি হয়, মনে হয় এই রকম চিন্তা করার আমার প্রয়োজন নেই, কিন্তু তবুও সেই চিন্তাটি চলে আসে বারবার। একে বলে অবসেশন। এবার সেই চিন্তাটিকে তিনি যখন তাড়াতে চান, তখন সেই চিন্তাটিকে তাড়ানোর জন্য তিনি কি করেন, সেই চিন্তাটিকে তাড়ানোর জন্য যা কাজ করা যায় তাই তিনি করেন। অর্থাৎ কি না, তার এই ক্ষেত্রে যেমন আপনার আত্মীয়ার ক্ষেত্রে, তার চিন্তা কি হচ্ছে, অর্থাৎ কিনা অবসেশন কি হচ্ছে, না তার মনে হচ্ছে সব কিছু অপরিষ্কার। তো অপরিষ্কার যদি হয়, সেই চিন্তা কাটানোর জন্য কি করবেন উনি, যেটা উনি করছেন, বারবার হাত ধুচ্ছেন, বারবার পরিষ্কার করছেন, যেটা তিনি নিজেও হয়তো বুঝতে পারছেন যে এতটা করার হয়তো প্রয়োজন নেই, তবুও তিনি সেটা করছেন। এটাকে বলে কম্পালশন। অর্থাৎ কিনা, আমার মনে হলো জিনিসটা নোংরা হয়ে যাচ্ছে, আমি একবার পরিষ্কার করলাম। সাধারণ মানুষের ক্ষেত্রে একবার কি দুবার পরিষ্কার করার পরে তাদের একটা সন্তুষ্টি হয় যে হ্যাঁ পরিষ্কার হয়ে গেছে, কিন্তু অবসেশন বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে এই চিন্তাগুলি যেহেতু বারবার ফিরে ফিরে আসে, সেই জন্য তাকে বারবার করে এই ধোয়া মোছা এগুলি করতে হয়। এই ধরনের অবসেসিভ

0: কম্পালসিভ ডিসঅর্ডারকে আমরা বলি হচ্ছে অবসেশন অফ কন্টামিনেশন আর কম্পালসিভ ওয়াশিং। এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আরও বিভিন্ন ধরনের ফর্ম রয়েছে, বিস্তারিত আমি যাচ্ছি না। আমাদের যেটা লক্ষ্য যে এর ক্ষেত্রে কি করে এর একটা সমাধান করা যায়। অবশ্যই এই সমাধানের দুটি পদ্ধতি, চিকিৎসা পদ্ধতি যাকে আমরা বলি, এক নম্বর হচ্ছে কাউন্সিলিং বা সাইকোথেরাপি, দু নম্বর হচ্ছে ওষুধ। থেরাপি অর্থাৎ কিনা বা কাউন্সিলিং যাকে বলি, সাইকোথেরাপি বলি, সেটা একটা বিশেষ ফর্ম আছে যাকে বলা হয় এক্সপোজার রেসপন্স প্রিভেনশন, ERP। এটি বিশেষজ্ঞ কোনো মনোবিদদের কাছেই করা ভালো, যে ক্ষেত্রে সেই এই ধরনের কাউন্সিলিংয়ে কী করা হয়, তাকে এক্সপোজ করা হয় এই ধরুন কোনো সামান্য নোংরা বা কোনো কিছু বা সাধারণ দৈনন্দিন যে বস্তু তাতে এক্সপোজ করা হয়, এবং তার রেসপন্স অর্থাৎ কিনা ধুয়ে ফেলা, এটাকে প্রিভেন্ট করার চেষ্টা করা হয়। এবং এটা বারবার করতে করতে, এই অভ্যাস করতে করতে দেখা যায় আস্তে আস্তে ওনার এই চিন্তা এবং তার যে পরে যে কাজ করা এটার প্রবণতা কমে। এবং অবশ্যই কিছু ওষুধপত্র আছে যেগুলো খুবই এফেক্টিভ, সেই ওষুধপত্র আমরা ব্যবহার করে থাকি। একটি ওষুধ যদি সেখানে পুরোপুরি তাতে সুস্থ না হন, আরেকটি ওষুধ, এরকম গাইডলাইন আছে যেগুলি আমরা ফলো করে থাকি। চিকিৎসায় ওনাকে নিয়ে যাওয়া দরকার, কারণ এটি যদি চিকিৎসা না হয় এটি পরবর্তীকালে লক্ষণ বৃদ্ধি পেতে পারে, এবং বৃদ্ধি পেলে কিন্তু ওনার নিজের মানসিক স্বাস্থ্য এবং ভালো থাকা এইগুলো কিন্তু ব্যাহত হবে। তাই আমি আপনাকে পরামর্শ দেব নিকটবর্তী কোনো মনোরোগ বিশেষজ্ঞ এবং মনোবিদকে, আপনি মনোবিদের পরামর্শ আপনারা নিন ওর জন্য।
1: শুনলাম ডিহাগ্রাম জয়পুর থানা জেলা বাঁকুড়ার সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রশ্নের উত্তর। উত্তর দিলেন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার রুদ্রপ্রসাদ আচার্য। এর সঙ্গেই শেষ করছি আজকের পত্রপাঠ রোগ বিদায় অনুষ্ঠান। আপনাদের সবাইকে জানাই জাতীয় পুষ্টি সপ্তাহের আন্তরিক শুভেচ্ছা। সকলে প্রাথমিক স্বাস্থ্যবিধিগুলি মেনে চলুন, নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। আপনাদের সঙ্গে ছিলাম আজ আমি সুচিস্মিতা গুপ্ত। কথা হবে আবারও পত্রপাঠ রোগ বিদায়ের আগামী পর্বে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। শুনলেন অনুষ্ঠান পত্রপাঠ রোগ বিদায়। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা দেবশ্রী ঘোষ, পরিবেশনায় আকাশবাণী কলকাতার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন এ মাসের গান, শিল্পী সুরঞ্জনা বসু, গীতিকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুরকার সন্তোষ মুখোপাধ্যায়।

0: সুরঞ্জনা বসুর কণ্ঠে শুনলেন এ মাসের গান। গীতিকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুরকার সন্তোষ মুখোপাধ্যায়।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন অনুষ্ঠান শিক্ষাঙ্গন থেকে। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক। শিক্ষা প্রতিষ্ঠান শুধু ইট কাঠ পাথরের কোনো সৌধ নয়, তা হল যুগ যুগ ধরে বয়ে চলা জ্ঞান, ঐতিহ্য আর চেতনার এক জীবন্ত ধারা। আজ আমরা আপনাদের নিয়ে এসেছি তেমনই এক ঐতিহ্যবাহী প্রাঙ্গণে, ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল। 1837 সালে প্রতিষ্ঠিত এই সুপ্রাচীন বিদ্যালয়টি আজ প্রায় 200 বছরের ইতিহাসের মুখোমুখি দাঁড়িয়ে। কত প্রজন্মের শৈশব কৈশোরের সাক্ষী এই প্রাঙ্গণ, তার হিসেব মেলা ভার। শিয়ালদহ স্টেশন থেকে উত্তর মেন লাইনের যে কোনো ট্রেনে চেপে নেমে পড়ুন ব্যারাকপুর স্টেশনে। সেখান থেকে মাত্র 1 কিলোমিটার মতো পথ। তালপুকুর অঞ্চলে গেলেই চোখে পড়বে ইতিহাসের গন্ধ গায়ে মেখে দাঁড়িয়ে থাকা এই মহিরুহ সম প্রতিষ্ঠান। বিদ্যালয়ে পা রেখেই আমরা প্রথমেই মুখোমুখি হয়েছিলাম এই প্রতিষ্ঠানের মাননীয় প্রধান শিক্ষক মহাশয়ের। তাঁর উষ্ণ অভ্যর্থনা আর আন্তরিক কথায় শুরু হলো আমাদের আজকের পরিক্রমা। আসুন শুনে নেওয়া যাক তাঁর কিছু কথা।

0: নমস্কার, আমি ডক্টর মনোরঞ্জন বিশ্বাস, ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুলের প্রধান শিক্ষক। ব্যারাকপুর গভর্নমেন্ট স্কুল একটা ঐতিহ্যশালী স্কুল। এটা 1837 সালে এমিলি এডেন বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেছিলেন এবং তারপর থেকে এই স্কুলের নামি দামি ছাত্ররা পৃথিবীর বিভিন্ন দেশে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সুনামের সঙ্গে কাজ করে চলেছে। এই স্কুলে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব গ্রহণ করার পরে এই স্কুলের পরম্পরা ঐতিহ্য বজায় রাখার যে গুরুদায়িত্ব আমার কাঁধে অর্পণ হয়েছে, সেই দায়িত্বটা আমি যথাযথভাবে বহন করার জন্যে যত কাজ করার প্রয়োজন সমস্তটাই আমি করব এবং আপামর সকল জনসাধারণ শিক্ষক শিক্ষিকা সবাইকেই আমাকে সমর্থন করার জন্যে সাহস যোগানোর জন্যে আমি অনুরোধ করব। আমাদের বিদ্যালয়ের অন্যান্য বিষয় সম্পর্কে আমাদের যে বিষয়ভিত্তিক টিচাররা রয়েছেন বা সিনিয়র শিক্ষকরা রয়েছেন, তারা বিদ্যালয়ের ইতিহাস, বিদ্যালয়ের ঐতিহ্য এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এখন বলবেন। ধন্যবাদ।
1: অনেক ধন্যবাদ প্রধান শিক্ষক মহাশয়কে। 1837 সালের সেই সূচনা লগ্ন থেকে আজকের আধুনিক যুগ, এই দীর্ঘ যাত্রাপথের নানা ঐতিহাসিক বাঁক ও স্মৃতিগাথা আমাদের সামনে তুলে ধরলেন বিদ্যালয়ের আরও একজন বিশিষ্ট শিক্ষক মহাশয়। চলুন শুনি তার মুখে এই স্কুলের ইতিহাস।
2: নমস্কার, আমি ব্যারাকপুর রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ের জীববিদ্যার শিক্ষক অমিত রঞ্জন দাস। আমি এই বিদ্যালয়ে 28 বছরের বেশি কাজ করছি। আমি বিদ্যালয়ের ঐতিহ্য, বিদ্যালয়ের ইতিহাস সম্পর্কে দু এক কথা বলবো। শতাব্দী প্রাচীন ব্যারাকপুর রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয় পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। 1837 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি ঔপনিবেশিক আমল থেকে শুরু করে আজ পর্যন্ত অত্যন্ত সুনামের সঙ্গে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। বিদ্যালয়ের নাম, প্রতিষ্ঠাতা ও প্রারম্ভিক ইতিহাস সম্পর্কে বলতে গেলে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, 1837 সালে জন্মলগ্ন থেকে 1839 সাল পর্যন্ত এই বিদ্যালয়ের নাম ঠিক কী ছিল তা জানা যায়নি, এ বিষয়ে কোনো নথিও পাওয়া যায়নি। 1840 থেকে 1861 সাল পর্যন্ত সরকারি নথিপত্রে এই বিদ্যালয়ের নাম পাওয়া যায় ব্যারাকপুর স্কুল। 1861 থেকে 1865 সাল পর্যন্ত শিক্ষা বছরের কোনো এক সময় ব্যারাকপুর স্কুল এর নাম পরিবর্তিত হয়ে ব্যারাকপুর গভর্নমেন্ট স্কুল হয়। পুরানো বেসরকারি লেখাতে বিভিন্ন সময়ে বিদ্যালয়টি যে সমস্ত নাম পাওয়া যায় সেগুলি হলো ইডেন স্কুল, ভাইস রিগাল পার্ক স্কুল, ব্যারাকপুর গভর্নমেন্ট পার্ক স্কুল ইত্যাদি। বর্তমানে এই বিদ্যালয়ের নাম ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল, যা বাংলা অনুবাদে ব্যারাকপুর রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়। সরকারি নথিপত্র থেকে জানা যায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন তৎকালীন ভারতের গভর্নর জেনারেল লর্ড অকল্যান্ড, যার আসল নাম জর্জ ইডেন। বিদ্যালয়টির প্রথম অধ্যক্ষা ছিলেন অকল্যান্ড সাহেবের বোন এমিলি ইডেন। বিদ্যালয় স্থাপনের উদ্দেশ্য ছিল স্থানীয় দরিদ্র ও সাধারণ ঘরের সন্তানদের ইংরাজি শিক্ষায় শিক্ষিত করা। এই লক্ষ্য নিয়ে নামমাত্র গুটি কয়েক ছাত্রকে নিয়ে বিদ্যালয়টির যাত্রা শুরু হয়। লর্ড অকল্যান্ড নিজের ব্যক্তিগত খরচ থেকে বিদ্যালয়ের ছাত্রদের জন্য বই, কাগজ, কলম ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করতেন। এমনকি মেধা ও দক্ষতার ভিত্তিতে অগ্রণী ছাত্রদের স্টাইপেন্ড দেওয়ার ব্যবস্থাও করেছিলেন। ঊনবিংশ শতাব্দীর সেই সময়ে দাঁড়িয়েও বর্ণ ও জাতিভিত্তিক বৈষম্যকে দূরে রেখে বিদ্যালয়ে সব ছাত্রকে একসঙ্গে পড়াশোনা করার সুযোগ দেওয়া হতো। বিদ্যালয়ের প্রথম কার্যক্রম শুরু হয় তৎকালীন ব্যারাকপুর পার্কের দক্ষিণ পূর্ব কোণে। এই অঞ্চলটি বর্তমানে লাটবাগান নামে পরিচিত। বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক ছিলেন নবজাগরণে শিক্ষিত একজন মানুষ, রসিকলাল সেন মহাশয়। লর্ড অকল্যান্ডের পরবর্তী ব্রিটিশ গভর্নর জেনারেলরাও এই স্কুলের পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখেন। লর্ড ক্যানিং এবং তার পত্নী লেডি ক্যানিং এই বিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ব্রিটিশ আমল হলেও প্রতিবছর ওই সময়ে লাটবাগানে এক বিশাল বটগাছের নিচে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হতো। ছাত্ররা গঙ্গা নদীর পাশ দিয়ে মিছিল করে গভর্নমেন্ট হাউসে গিয়ে স্বয়ং ভাইসরয়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করত। বিদ্যালয়ের স্থাপত্য ও স্থান পরিবর্তন নিয়ে বলতে গেলে বলতে হয় বিদ্যালয় প্রাঙ্গণের মাঝখানে যে ভবনটি ঐতিহ্যবাহী নিও গথিক স্থাপত্যশৈলীতে সৈরি, যা বর্তমানে প্রধান শিক্ষকের কার্যালয় হিসাবে ব্যবহৃত হয়। সময়ের সঙ্গে সঙ্গে নতুন বিজ্ঞান ভবন, ল্যাবরেটরি এবং বহুতল ভবন যুক্ত হলেও পুরানো ঐতিহ্যবাহী কাঠামোটি আজও বর্তমান।

0: 2021 সালে ভবনটি হেরিটেজ তকমা পেয়েছে, তবে সরকারি উদাসীনতায় আজ তা প্রায় ভগ্নপ্রায়। প্রথম দিকে বিদ্যালয়ে শ্রেণী ও ছাত্র সংখ্যা সীমিত থাকলেও 1961 সাল থেকে প্রাত ও দিভা এই দুই বিভাগে বিদ্যালয়ে পাঠদান শুরু হয়, প্রবর্তিত হয় প্রথম থেকে একাদশ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন। 1976 সাল থেকে পূর্বতন ব্যবস্থার পরিবর্তে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার প্রচলন ঘটে, বর্তমান সময় পর্যন্ত সেই শিক্ষা ব্যবস্থাই চালু আছে। বর্তমানে এটি পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তর অর্থাৎ ডাইরেক্টর অব স্কুল এডুকেশনের অধীনে থাকা একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বিজ্ঞান কলা ও বাণিজ্য বিভাগ সহ, যেখানে প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সহস্রাধিক ছাত্রদের পাঠদান করা হয়। সামগ্রিকভাবে বিদ্যালয়ের পঠন পাঠনের মাধ্যম বাংলা হলেও 2010 সাল থেকে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান শাখায় ইংরাজি মাধ্যমের একটি বিভাগও চালু আছে। প্রায় 200 বছরের কাছাকাছি এই প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি আজও শিক্ষার মান ও ফলাফলের দিক থেকে উত্তর চব্বিশ পরগনা জেলা তথা পশ্চিমবঙ্গের অন্যতম সেরা বিদ্যালয় হিসাবে গণ্য করা হয়। সুদীর্ঘ 190 বছরে বিদ্যালয়ে নিবেদিত প্রাণ শিক্ষক শিক্ষিকাদের শিক্ষাদান ও একনিষ্ঠ শিক্ষাকর্মীদের সাহচর্যে তৈরি হয়েছে এক বিপুল ছাত্রদল, যারা স্বদেশে ও বিদেশে গৌরবময় কর্মে কর্মরত ছিলেন এবং আছে। বিপুল এই ছাত্র সমাজের মধ্যে উল্লেখযোগ্য হলেন ডক্টর ভোলানাথ বসু, যিনি 1841 সালে তৎকালীন প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন এবং 1846 সালে লন্ডন ইউনিভার্সিটি কলেজ থেকে MRCS পরীক্ষা পাশ করেন। রসায়নের প্রখ্যাত অধ্যাপক ও নাট্যকার ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ এই বিদ্যালয়ের উজ্জ্বল ছাত্র। নমস্কার।
1: ইতিহাস আর ঐতিহ্যের এই মেলবন্ধনের মাঝেই এবার সুরের ছোঁয়া। পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি চর্চাতেও এই স্কুলের ছাত্ররা সব সময় এক ধাপ এগিয়ে। এখন আমরা শুনে নেব এই বিদ্যালয়েরই এক কৃতি শিক্ষার্থী সৌম পয়ালের কণ্ঠে একটি নজরুল গীতি।
2: নমস্কার, আমি ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র। আমি একটি নজরুল গীতি পরিবেশন করছি।

0: নমস্কার।
1: ভালো লাগলো এই সুরের মূর্ছনা। সত্যি প্রতিভার কোনো অভাব নেই এই প্রাঙ্গণে। আর প্রতিভার কথা যখন উঠলই তখন বলতেই হয় এই বিদ্যালয়ের প্রাক্তনীদের কথা। এই সুপ্রাচীন প্রতিষ্ঠান বাংলাকে এবং দেশকে উপহার দিয়েছে বহু দিকপাল ব্যক্তিত্ব, শিক্ষাবিদ থেকে শুরু করে বিজ্ঞানী, সাহিত্যিক থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিক। সেই দীর্ঘ ও উজ্জ্বল তালিকার কিছু কথা এবারে আমরা শুনব এই বিদ্যালয়ের আরও একজন শিক্ষক মহাশয়ের কণ্ঠে।
2: নমস্কার, আমি ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল বা ব্যারাকপুর রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ের রসায়ন বিভাগের একজন শিক্ষক। প্রায় 30 বছর আমার শিক্ষকতা হয়ে গেল। বর্তমানে আমি যে সমস্ত ছাত্র পেয়েছি তাদের মধ্যে আমি আলাদা করে দেবরাজসের নাম বলতে চাই। দেবরাজস এখন ভারতবর্ষের পালমোলজিস্টের মধ্যে একজন বিখ্যাত ডাক্তার। সে এইখানে ব্যারাকপুরে প্র্যাকটিস করে এবং কলকাতাতেও আছে। ডাক্তারদের মধ্যে রাজর্ষি বেরা বলে একটি ছেলে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা থার্ড হয়েছিল। মানে সুতরাং 2012 সালে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় থার্ড হয়েছিল। সুতরাং আমাদের স্কুলের এক গৌরবময় উজ্জ্বল জায়গা সে বহন করছে। সে দিল্লি এইমস থেকে MBBS MD করার পর বর্তমানে ইংল্যান্ডে ডাক্তারি করছে। এরপর

0: জ্যোতির্ময় পাল, ডক্টর জ্যোতির্ময় পাল অনেক সিনিয়র ডাক্তার, তিনি প্রায় আমারই বয়সী। মৃগাঙ্ক ঘোষও তাই, তিনিও প্রায় আমারই বয়সী। এনারা দুজন কলকাতাতে বিভিন্ন কলেজে পড়ান এবং তার সঙ্গে সঙ্গে এখানে প্র্যাকটিসও করছেন। আর ডক্টর রামানুজ সিনহা মেডিকেল কলেজের প্রিন্সিপাল হয়ে রিটায়ার করেছেন, তিনিও এখানে ইএনটি স্পেশালিস্ট হিসেবে আছেন। এর পরের যে ফিল্ডটা আমি বলবো, ঋত্বিক চক্রবর্তী সকলেই জানেন যে 1992 সালে আমাদের স্কুল থেকে এইচএস পাস করেছেন। তিনি বর্তমানে সিনেমা জগতের এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব এবং তার সঙ্গে নাটকের সঙ্গে যুক্ত আছেন। আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়ও আমাদের স্কুলেরই ছাত্র। এরপর সায়ক দাস 2006 সালে, ছেলেটিও আইপিএস, বর্তমানে রানাঘাটের এসডিপিও। এরপর আমি আসছি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে। ইঞ্জিনিয়ারিং ফিল্ডে এত শত ছাত্র আছে, তার মধ্যে মানে উল্লেখ করে শেষ করা যাবে না। প্রত্যেক বছরই প্রায় 8-10টি ছেলে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পায়। তার মধ্যে উল্লেখযোগ্য আইআইটি থেকে পাশ করা ছাত্র যে কজন বা যাদবপুর থেকে পাশ করা যে কজন ছাত্রের নাম আমি বলছি, এদের মধ্যে প্রথমেই আসে অনিরুদ্ধ রায়। 2006 সালে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাতে 10 র্যাঙ্ক করেছিল, বর্তমানে ব্যাঙ্গালোরে কর্মরত। আচ্ছা, রাজর্ষি বেরা তো ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলেছি আমি। এরপর ইঞ্জিনিয়ারদের মধ্যে আছে ময়ূক ব্যানার্জি, 2014 সালে পাশ করেছিল, ও এখন ব্যাঙ্গালোরে আছে। এরপরে যে জায়গাটা আমাদের বিদ্যালয়ে একটা গর্বের জায়গা, নতুন দিক, সেটা হচ্ছে আমাদের স্কুলের প্রচুর ছাত্র কিন্তু সায়েন্টিস্ট, মানে ডাক্তার ইঞ্জিনিয়ারিং বাদ দিয়েও এরা জেনারেল সায়েন্সে পড়াশোনা করেছে, ফিজিক্স বা কেমিস্ট্রি নিয়ে। এবং এরা বর্তমানে সায়েন্টিস্ট, মানে জুনিয়র সায়েন্টিস্ট, সিনিয়র সায়েন্টিস্ট বিভিন্ন বিভাগে আছে। আমাদের বলতে ভালো লাগে যে ভারতবর্ষের এমন কোনো আইআইটি নেই যে আইআইটি থেকে আমাদের স্কুলের কোনো না কোনো ছাত্র কোনো না কোনো সময় প্রতিনিধিত্ব করেনি। এর মধ্যে প্রথমেই যে ছেলেটির নাম বলবো, সে হচ্ছে সৌমিক ভট্টাচার্য। 2006 সালের এইচএস আইআইটি খড়গপুর থেকে পাশ করে সে বর্তমানে ভাবার সায়েন্টিস্ট। এরপরে যে ছেলেটির নাম আমার মনে পড়ছে, অর্ঘ্যদীপ বাসু, এই ছেলেটি 2015 সালের এইচএস পাস, প্রেসিডেন্সি কলেজ থেকে ফিজিক্সে অনার্স এবং এমএসসি করার পরে ও ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট থেকে পিএইচডি করেছে, বর্তমানে কোনো না কোনো জায়গায় গবেষণার সঙ্গে যুক্ত। অনিশ আচার্য 2018 সালে এইচএস, টিআইএফআর থেকে বিএসসি এমএসসি কম্বাইন্ড এমএসসি কোর্স করার পর ওখানেই পিএইচডি করছে। সৌজন্য শ্যামল বলে একটি ছাত্র, সৌজন্য শ্যামল 2018 সালে এইচএস, ও এমটেক করছে ইংল্যান্ডের একটা ইউনিভার্সিটিতে এবং ওখানেই আপাতত পড়ায়। বোধিসত্ত্ব মণ্ডল 2019 সালের এইচএস, রহড়া রামকৃষ্ণ মিশন থেকে বিএসসিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল, তারপর গৌহাটি আইআইটি থেকে এমএসসি করে বর্তমানে টেক্সাস এএনএম ইউনিভার্সিটিতে জুনিয়র সায়েন্টিস্ট হিসেবে পিএইচডি করছে। দীপাঞ্জন পাত্র 2019 সালের এইচএস, এই ছেলেটি ক্যালকাটা আইজার থেকে এমএসসি পাস করে ক্যালকাটা আইজারেই বর্তমানে পিএইচডির সঙ্গে যুক্ত। এছাড়াও আমাদের স্কুলের বহু ছাত্র যারা মানে সরকারি পরীক্ষা পিএসসি, ক্লার্কশিপ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস বা কেন্দ্রীয় সরকারের সিজিএল বা ইন্সপেক্টর গ্রেড বা অফিসার গ্রেডে বিভিন্ন জায়গায় চাকরি করছে, সেগুলো এতটাই সংখ্যক বেশি যে তাদের নাম বললে আমাদের পাতাতে ধরবে না। তাদের সবার শুভেচ্ছা আমাদের স্কুলের প্রতি আছে, আমাদেরও শুভেচ্ছা তাদের প্রতি আছে। ভবিষ্যতে আরও অনেক ভালো ছাত্র যারা সুনাগরিক হবে তাদেরকে আমরা এখান থেকে তৈরি করতে পারবো, এই আশা রাখছি।
1: অতীত যেখানে এত উজ্জ্বল, বর্তমানও সেখানে সমান প্রাণবন্ত। সুরের পর এবার কবিতার ছন্দে ভেসে যাওয়ার পালা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই চিরন্তন কবিতা নির্ঝরের সপ্তভঙ্গ এবারে আমরা শুনবো এই বিদ্যালয়ের এক ছাত্রীর কণ্ঠে।
2: নমস্কার, আমি ব্যারাকপুর রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ঈশান ঘোষ। আমি এই স্কুলে প্রতিনিধি হিসেবে একটি আবৃত্তি পরিবেশন করছি। আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পর জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে ওথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারি, থর থর করি কাঁপিছে বুধর, শিলা রাশি রাশি পড়িছে খোসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠিছে দারুণ রসে, হেথায় হোথায় পাগলে প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায়

0: দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পর লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠিছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ? পুথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর? আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াব গাহিয়া, আগুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর এ কি কারাগার ঘোর, ভাং ভাং ভাং কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার।
1: সত্যি যেন নবপ্রাণের সঞ্চার হলো, কিন্তু শুধু অতীত নিয়ে গর্ব করলেই তো চলে না, বর্তমানকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে আমাদের ভবিষ্যতের দিকে। এই বিদ্যালয়কে আধুনিক প্রযুক্তি নির্ভর ও আরও উন্নত শিক্ষাদানের কেন্দ্র হিসেবে গড়ে তোলার ভবিষ্যৎ পরিকল্পনা কি তা নিয়ে আমাদের সঙ্গে কথা বললেন এই বিদ্যালয়ের আরও একজন শিক্ষক মহাশয়।
2: নমস্কার, আমি শ্রী সনত কুমার নাগ, রসায়নের শিক্ষক, বেড়াপুর গভর্নমেন্ট হাই স্কুল। এইবার আমাদের ভবিষ্যৎ প্ল্যান সম্পর্কে যে একটা কথা আমি বলবো আর কি, যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে ন্যাশনাল ইরিগেশন পলিসি 2020 যে বিদ্যালয়ের উপরে যে এগুলো আরোপ করতে চেয়েছেন, তার ভবিষ্যৎ যে পরিকল্পনা হিসাবে আমরা যেগুলো গ্রহণ করতে চলেছি, তার মধ্যে এক নম্বর পয়েন্টে আমরা বলবো যে পরিবেশ দূষণমুক্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন বিদ্যালয়। অর্থাৎ এখানে আমরা চাইছি যে ক্লাস মনিটরদের একটা লিস্ট তৈরি করতে আর কি, সোম থেকে শনিবার পর্যন্ত তারা নিজেরাই কিন্তু তাদের ক্লাস ঘরের মধ্যে যে বিভিন্ন ছেঁড়া কাগজ বা প্লাস্টিকের বোতল ফোতল থাকে, সেইগুলো ওরা রেগুলারলি কিন্তু শুরুতে বা শেষে ওগুলো ওরা পরিষ্কার করে বিদ্যালয়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। সেকেন্ডলি যেটা হচ্ছে বনসৃজন এবং বৃক্ষরোপণ, এটা আমাদের নিয়মিতভাবেই আমাদের এখানকার মিউনিসিপ্যালিটি বিভিন্ন ধরনের চারা গাছ ওনারা সাপ্লাই দেন এবং সেইগুলো আমরা স্কুলের যে ক্যাম্পাস আছে তার মধ্যে আমরা রোপণ করি। এইবার আমরা ভেবেছি যে ছাত্রদের প্রত্যেকে তার নিজের মায়ের নামে একটি গাছ সে রোপণ করে যাবে এবং ভবিষ্যতে যখন আসবে সে তার ওই গাছের বৃদ্ধি, তার পরিচর্যা বা তার এই দায়িত্ব সবটাই সে যেন দেখভাল করে আর কি। এছাড়া আমরা চাইছি যে সব স্কুলের মতো আমাদেরও যেন স্মার্ট ক্লাস, স্মার্ট লাইব্রেরি এবং প্রত্যেকটা ল্যাবরেটরি, সে কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, জিওগ্রাফি, স্ট্যাটিস্টিক্স, একদম মানে আধুনিকতম এবং উন্নত মানের যাতে পরিষেবা ছাত্ররা পায় এবং টিচাররাও যেন কাজ করার সুযোগ পায়, সেদিকটাও আমাদের লক্ষ্য থাকবে আর কি। এছাড়া আমাদের যারা সাহিত্যপ্রেমী বা বিজ্ঞানপ্রেমী তাদের কথা ভেবে আমাদের স্কুলের যে ম্যাগাজিনটা নিয়মিতভাবে আমরা প্রকাশ করতে পারি না আর কি, খরচ খরচার কথা ভেবে আর কি, তার জন্য আমাদের অ্যানুয়াল ফাংশনটাও অনেকটা পিছিয়ে যায়, দু বছর তিন বছর অনেক সময় পাঁচ ছ বছর পরেও হয়। এখন যেমন 2018 সালের পর আমরা আর কোনো রকম অ্যানুয়াল ফাংশন বা প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি আমরা করতে পারিনি আর কি, সেগুলো যাতে নিয়মিতভাবে আমরা করতে পারি আর কি, সেই রকম ভবিষ্যৎ পরিকল্পনা আমরা গ্রহণ করছি আর কি। এটুকু বলে আমি শেষ করছি।
1: সময়ের চাকা তো আর থেমে থাকে না, দেখতে দেখতে আমাদের আজকের এই যাত্রারও শেষ প্রান্তে এসে পৌঁছালাম। শতাব্দী প্রাচীন এই বিদ্যালয়ের প্রাচীন বটগাছের ছায়া, ক্লাসরুমের করিডোর আর মাঠের ধুলোয় কত শত স্মৃতি যে মিশে আছে তা বলে শেষ করা যাবে না। এখানে এলে বোঝা যায় একটি স্কুল কিভাবে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেয় এক চিরন্তন আলোকবর্তিকা। এখান থেকে বিদায় নেওয়া সহজ নয়, তবু স্মৃতিটুকুকে হৃদয়ে নিয়েই আজ বিদায় নিতে হচ্ছে। যাওয়ার আগে এই বিদ্যালয়েরই এক শিক্ষার্থীর কণ্ঠে আরও একটি মন ভরানো নজরুল গীতি রেখে যাচ্ছি আপনাদের জন্য। ভালো থাকবেন সকলে।
3: নমস্কার, আমি

শুনছিলেন অনুষ্ঠান শিক্ষাঙ্গন থেকে। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুইটি প্রামাণিক, প্রযোজনায় শাহনাজ আব্দুর রউফ।

হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম সেপ্টেম্বর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 13 সেপ্টেম্বর 2026। আরও একবার মনে করিয়ে দিই, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ।

রামধনু কলম অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন রাগ প্রধান গান, শিল্পী সুদেশনা চক্রবর্তী, গীত রচনা শ্যামাপ্রসাদ ঘোষ।

এতক্ষণ রাগপ্রধান গান শুনলেন সুদেষ্ণা চক্রবর্তীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন ভক্তিগীতি, শিল্পী সুপ্রিয় চট্টোপাধ্যায়।

এতক্ষণ ভক্তিগীতি শুনলেন সুপ্রিয় চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। পরবর্তী অনুষ্ঠান রবিবার অখিল ভারতীয় সঙ্গীত সভা দিল্লি কেন্দ্র থেকে।

এতক্ষণ লোকগীতি শুনলেন সমৃদ্ধা বিশ্বাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন বাংলা জ্যাজ, এখন বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। প্রথম শিল্পী কিশোর কুমার, প্রথম গানটির গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়, সুর দিয়েছেন শিল্পী নিজেই।

0: হে জীবন।
1: বাংলা ধ্বনির গানের অনুষ্ঠানে এবারের শিল্পী লতা মঙ্গেশকর। গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুর দিয়েছেন হৃদয়নাথ মঙ্গেশকর।

বাংলাধুনিক গানের অনুষ্ঠানে এবারের শিল্পী রাহুল দেব বর্মন। গীতিকা স্বপন চক্রবর্তী সুর দিয়েছেন শিল্পী নিজেই।

এবারে শিল্পী নির্মলা মিশ্র। গীতিকার শ্যামল গুপ্ত সুর দিয়েছেন নচিকেতা ঘোষ।

0: in Assam. He yesterday reached Guwahati on a two-day visit to Assam. Preparations are underway in New Delhi for the upcoming BRICS Summit 2026 to be held at Bharat Mandapam on the 12th and the 13th of this month. The 18th BRICS Summit will bring together leaders of BRICS member and partner countries, outreach countries and the heads of international organizations. As part of the security preparations, Delhi police conducted motor cavalcade rehearsals and reviewed security arrangements in the national capital yesterday. National Zoological Park, New Delhi organized the 13th Sunday Bird Walk and the 3rd Butterfly Dragon Walk to promote science and biodiversity conversation among citizens yesterday. In badminton, Indian pair of Satvik Sairaj Ranki Reddy and Chirag Shetty clinched the men's doubles title at the China Masters in Shenzhen yesterday. The Indian duo defeated China's He Ti Jing and Ren Xiang Yu by 11-21, 21-13, 21-17 in the summit clash to secure India's first ever title at the China Masters. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান পরিচিতি জানিয়ে দেব 7ই সেপ্টেম্বর গীতাঞ্জলি ও সঞ্চয়িতা সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত অনুষ্ঠানে শুনবেন মাইকেল মধুসূদন দত্তের রচনা থেকে পাঠ। সঙ্গীতাঞ্জলি 6টা 5 মিনিটে 6টা 30 মিনিটে আজকের চাষবাস কথিকা নার্সারি করুন স্বাবলম্বী হন বলবেন ডক্টর তাপস কুমার চৌধুরী। 6টা 40 আপনার স্বাস্থ্য কথিকা গর্ভবতীর পুষ্টি বলবেন ডাক্তার সুমন গঙ্গোপাধ্যায়। 6টা 45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও রাজেন রায়। 7টা 45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী ঋতুপা মুখোপাধ্যায়। 8টায় বিজ্ঞানের খবর সংকলন গোপী দে সরকার। 8টা 5 নজরুল গীতি শিল্পী শান্তব্রত নন্দন। 8টা 20 কথিকা জন্মশতবর্ষের আলোয় ভূপেন হাজারিকা বলবেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। 8টা 30 সন্তুর শিল্পী অখিল রায়। 9টায় গানে গানে বাংলা ছায়াছবির গান। 9টা 25 সমীক্ষা। 9টা 30 গানে গানে শেষাংশ। 10টায় গানের ভেলা উপস্থাপনায় অমৃতা হালদার রায়। 11টায় যুববাণীর অনুষ্ঠান বেপরোয়া সময় উপস্থাপনায় সৌরিক ঘোষ ও প্রিয়াশা চক্রবর্তী। 12টায় অতুল প্রসাদের গান শিল্পী চৈতালি চক্রবর্তী। 12টা 15 লোকগীতি শিল্পী প্রভাস মণ্ডল। 12টা 33 উনজমির দুনো ফসল উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক। নির্বাচিত লোকগীতি 1টায় 1টা 45 মহিলা মহল অন্দর সংবাদ বিশেষ শিক্ষাবিদ মহুয়া সেনের সাক্ষাৎকার নেবেন পায়েল চট্টোপাধ্যায় উপস্থাপনায় ব্রততী দাস। 2টা 30 বাংলা ছায়াছবির গান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় হ্যালো ক্রীড়াঙ্গন অতিথি প্রাক্তন ফুটবলার মোহাম্মদ রফিক উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। 5টা 30 বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যা বিষয় আলোচনা। আলোচনায় শিবপুর SSPS বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতী মধুরা কর সঙ্গে 2 ছাত্র। সন্ধ্যে 6টা 5 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশনায় রবিলোচন মুর্মু ও সহশিল্পীরা। সন্ধ্যে 6টা 15 সাঁওতালি অনুষ্ঠানে চক্ষুদান বিষয়ে সচেতনতা ডাক্তার সন্তোষ কুমার সরেনের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব শুনবেন পরে লোকগীতি দুলালিবালা সরেন ও সহশিল্পীরা। 6টা 38 কৃষি কথার আসর পরজীবী ঘটিত রোগ ও জনস্বাস্থ্যে প্রভাব ডক্টর সুরজিৎ বৈদ্য সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী মিলেট চাষের গুরুত্ব ডক্টর কৌশিক ব্রহ্মচারীর সাক্ষাৎকার গ্রহণে পবিত্র কুমার মণ্ডল। 7টা 30 সমীক্ষা রাত 8টায় স্বাস্থ্য জিজ্ঞাসা বিষয় সুইসাইড কি ঠেকানো সম্ভব অতিথি ডাক্তার গৌতম বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎকার নেবেন শর্মিষ্ঠা সরকার। 9টায় শুনবেন সন্তুর শিল্পী অখিল রায়। 9টা 30 আবৃত্তির আসর বিভিন্ন কবির কবিতা পাঠ করবেন অরুময় বন্দ্যোপাধ্যায়। 9টা 45 জেলায় আকাশবাণী। 10টায় বাংলা ছায়াছবির গান। 10টা 30 রবীন্দ্রসঙ্গীত ঋতুপা মুখোপাধ্যায়। 10টা 45 লোকগীতি শিল্পী প্রভাস মণ্ডল। 11টায় বাঁশি শিল্পী সুরজিৎ সেনগুপ্ত। 11টা 10 খেয়াল মহাশ্বেতা মজুমদার। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে সকাল 6টা 15 সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে সন্তুর শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য, 6:25 রবীন্দ্রসঙ্গীত ঋতুপা মুখোপাধ্যায়, 6:35 রামচরিত মানস, 226তম পর্ব, 6:45 ভজন শিল্পী মৌসুমী সাহা, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় মল্লিকা চৌধুরী, 8:30 লোকগীতি শিল্পী শান্তব্রত নন্দন, 8:45 অতুল প্রসাদের গান শিল্পী চৈতালী চক্রবর্তী।

নটা দশের আস্থার উপস্থাপনায় পপি ডাগ, দশটা পনেরো মিনিটে আঞ্জুমান উপস্থাপনায় আফতাব আলম, এগারোটা পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, বারোটায় সুরভি উপস্থাপনায় পপি ডাগ, বারোটা কুড়ি একটা দশ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, দুটো তিরিশে খেয়াল শিল্পী বিশ্বরূপ পাল। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটা দশে রবীন্দ্রসঙ্গীত শিল্পী ঋতুপা মুখোপাধ্যায়, পাঁচটা কুড়িতে উর্বশী উপস্থাপনায় রোশন মুরারকা, সন্ধ্যে ছটা দশে বার্তা উপস্থাপনায় রোশন মুরারকা, ছটা তিরিশে গুলগুলশন উপস্থাপনায় রোশন মুরারকা, সাতটা দশে শিল্প সংলাপ বিষয়ে শ্রমজীবীদের মানসিক স্বাস্থ্য ডাক্তার দেবাশিস দাসের সাক্ষাৎকার নিয়েছেন শ্রেয়সী বটব্যাল, সাতটা তিরিশে দর্পণ উপস্থাপনায় রোশন মুরারকা, আটটায় ছায়াছবির গান, আটটা পনেরো মিনিটে নানা রঙের গান, নটা ষোলো মিনিটে স্পটলাইট, দশটা তিরিশে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান রেজোনেন্স ফ্রম ইয়েস্টারিয়ার্স উপস্থাপনায় অঙ্কিতা সেন, এগারোটা দশে হিন্দি ছায়াছবির গান। শুনলেন অনুষ্ঠান পরিচিতি। এবারে আবহাওয়া নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের পরবর্তী চব্বিশ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সাধারণত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত চব্বিশ ঘণ্টা দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক সর্বনিম্ন ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৯%, সর্বনিম্ন ৭২%, বৃষ্টি হয়নি, মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়া নৈশ বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। ৪৫৬ মিটার অর্থাৎ ৬৫৭ কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘরে এখন সময় রাত ১২টা বেজে ১৫ মিনিট হয়ে ৫০ সেকেন্ড। জয় হিন্দ।